চিরসখা ছেড়ো না, মোড়ে ছেড়ো না, যার কেউ নেই, কোথাও কোনো আশ্রয় নেই, তাঁর কেবল আছেন রবীন্দ্রনাথ। গানটা শুনলাম রমা মণ্ডলের কণ্ঠে, এরপর স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। মনীষা মুরলী নায়ারের কণ্ঠে শুনলাম। আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত। এরপর সমবেত কণ্ঠ।

সমবেত কণ্ঠে শুনলাম, মেঘের কোলে রোদ এসেছে। এরপর আরও একবার, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে সবাই মিলে একসাথে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

রাত শেষে মেঘের চাদর সরিয়ে সূর্য উঠেছে, আলো আঁধারি সকাল। এখন আজ বৈশাখের 20, মে মাসের 4 হলেও গরম কিন্তু উধাও হয়ে ঠান্ডা ঠান্ডা একটা কুল কুল ওয়েদার কিন্তু এই সাত সকালটায় রয়েছে। কারণ এপ্রিলের শেষ থেকেই ঝড় বৃষ্টির স্কোর অত্যন্ত ভালো, আর তাই এমন সুন্দর একটা মন কেমন করা সকালে এই মুহূর্তে রয়েছি আমি আর আপনি। দিন আসে, দিন বদলে যায়, সময় তো সেইভাবেই অদল বদল হয়, আর সেই সময়ের অদল বদলের ঋতুও বদলায়। তবে বদলাই না কিন্তু আমি আপনি, আমাদের লাইফ, আমাদের জীবন, প্রত্যেকের জীবনই রুটিনে বাঁধা। এই যে সময় মেনেই আপনি এখন 107 FM রেইনবো টিউন করে ভোরাই শুনছেন, চায়ে চুমুক দিচ্ছেন, আর আজকে কি কি রান্না হবে তার একটা পরিকল্পনা, একটা প্ল্যানও কিন্তু আপনি করে নিচ্ছেন। সেখানেও কিন্তু একই ধরনের আইটেম আবার রোজ রোজ মোটেই মুখে রোচে না। তবে হ্যাঁ, আপনি যদি বাঙালি হন, ভাতের পাতে নিশ্চয়ই প্রায় দিনই দেখা হয় আপনার মাছের সঙ্গে। আমাদের বাঙালির রোজকার খাবারের কথা বললেই যেটা চলে আসে ভাত, ডাল আর মাছের কথা। সারাদিনের পরিশ্রম শেষে বা কাজে বেরোনোর আগে এক মুঠো ভাত, একটু ডাল আর এক টুকরো মাছ, সে হোক না সেই মাছ ভাজাই হোক বা ঝোলে সাঁতরানো, যাই হোক না কেন, একটু মাছের দেখা পেলেই যেন শান্তি। শুধুই রসনা তৃপ্তিতেই কি মাছ আছে তা তো নয়, মাছ আছে যেমন আমাদের খাওয়ার পাতে আছে, ঠিক তেমন নানা উৎসব পার্বণের সঙ্গেও জুড়ে রয়েছে। যে কোনো শুভ কাজ মানেই বাঙালির সঙ্গে মাছ থাকা চাই চাই। ওই দেখো, শুধু কি উদর পূরণের কথাই বলেছি, শুধুই কি ভোজনে সে আছে, না তো, অন্নপ্রাশন থেকে বিয়ে, পয়লা বৈশাখ থেকে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব জায়গায় কিন্তু তার উপস্থিতি। ওই যে অনেক বাড়িতে জোড়া ইলিশ, না হলে লক্ষ্মী পুজোই হয় না, সরস্বতী পুজোতেও চাই ইলিশ। মাছ বাঙালির জীবনে সমৃদ্ধি, সৌভাগ্য এবং উৎসবের প্রতীক। আমরা বাঙালি, আর আমাদের বাঙালি সংস্কৃতির 1000 বছরের পুরনো ঐতিহ্য ও আত্মপরিচয়, যা শুধু আমাদের খাবারে শুধুমাত্র যে পুষ্টিগুণ বাড়িয়ে আমাদের অভ্যেসে চলে এসেছে মাছ তা তো নয়, বরং আমাদের জীবনযাত্রার সঙ্গে একেবারে জুড়ে রয়েছে। সে আছে, সে যেমন রিচুয়ালসে আছে, সে তেমন মানে উৎসবের রীতিতে আছে, পুজো পার্বণে আছে, প্রবাদে প্রবচনে, সেই যে প্রবাদ প্রবচনে আমরা বলি না ভাজা মাছ উল্টে খেতে জানে না, বা ওই যে বলি ওরে বাস ও তো একেবারে গভীর জলের মাছ, কিংবা এমনটাও তো বলি বিড়াল বলে মাছ খাবো না। এমন কতভাবে এই মাছ আধিপত্য বিস্তার করে রয়েছে, দখল করে আছে আমাদের জীবনের অনেকখানি। তাই তো কথায় বলে মাছে ভাতে বাঙালি। আজকে সকাল থেকেই মাছ মাছ করছি, আষ্টে গন্ধ লাগছে, আষ্টে গন্ধ লাগলেও জলের মাছ কিন্তু আজকে 107 FM রেইনবোর হট সিটটা জুড়ে বসে রয়েছে, কারণ ভোরাইতে আজকে মাছে ভাতে বাঙালি। এই যে এই প্রবাদটা, আমি আপনি আমরা তো সেই ছোট্ট থেকে শুনে এসেছি, তাই না? তো এই প্রবাদটার প্রেক্ষাপট থেকে পুজো পার্বণ, পুষ্টি, প্রবাদ প্রবচন সব কিছুই ফিরে দেখব। আছি তো আপনার সঙ্গে আমি আর যে মৌমিতা। তবে হ্যাঁ, মাছ কুটতেও পারি না, কাঁটা বেছে খেতেও পারি না, তবুও আমি কিন্তু মাছে ভাতে বাঙালি। ঝোলে সাঁতরানো মাছ নয় আমার রসনা তৃপ্তিতে, ফিশ ফ্রাই থেকে ফিশ ফিঙ্গার, কিংবা মাছের কোরমা থেকে মুড়ি ঘণ্ট বা ইলিশ পাতুরি কিংবা চিংড়ির মালাইকারি, এই ফিশ নিয়েই কিন্তু ফিসফিসিয়েই বলে দিলাম আমার গোপন ভোজন কথা। মাছ নিয়ে আমিও যে মাছে ভাতে বাঙালি, আর যে মৌমিতা আজকে তাই মেছুনি মৌমিতা হয়ে, কখনো কখনো আমি জলে চলে যাব, কখনো বা ছিপ বড়শি হাতে সোজা হাঁটব পুকুর পাড়ে, কখনো বা বাজারে যাব মাছের ব্যাগ হাতে, সঙ্গে বসব আবার আপনার ডাইনিং টেবিলেও, এগিয়ে দেবো তো মাছের আইটেম দিতে হবে না, আজকে সকালে ফিশ নিয়ে ফিসফিসিয়ে হবে তো মাছে ভাতে বাঙালির কথা, মাছ নিয়েই হবে অনেক কথা, মাছ নিয়েই হবে টু মাছ কথা।

মাছে ভাতে বাঙালি, খাওয়া থেকে পুজো পার্বণ জুড়েও তো সেই আমিষ পদ হাজিটা দেয়, তাই না? সেকেলে কলকাতায়, মানে ব্রিটিশ কলকাতায় ভালো জাতের মাছ বলতে রুই, কাতলা, মাগুর, কই, তোপসে, মৌরলা, খয়রা, ভেটকি, ইলিশ আর অবশ্যই চিংড়ি, যা আজকেও কিন্তু তার কৌলিন্য ধরে রেখেছে, যাতে তারা আজও সেই একইভাবে উঁচু জায়গাটাই ধরে রেখেছে। আর এই মুহূর্তে আমরা যে গানটা শুনলাম সেখানেও কিন্তু সেই বিভিন্ন রকম মাছের কথা শুনলাম। তো দামোদরে, মানে যেটা এই যে এই মুহূর্তে যেটা বলছি, যে এই যে প্রত্যেকটা মাছের যে নামগুলো বললাম, সেই মাছগুলো কিন্তু একই রকমভাবে আজও কিন্তু দামে দরে সবাই কিন্তু অনেকখানি ওপরে রয়েছে। তাদের দেখনদারি এখনও ফিসফিসিয়েই জাহির করে, সেই ব্রিটিশ আমল থেকে এই হাল আমলে একই রকম রয়েছে। বাঙালির এই মাছ প্রীতি সে তো ঈশ্বরগুপ্তের আমলেও ছিল, ছিল মহাদেব পার্বতীর আমলেও। কবি ঈশ্বরগুপ্ত তো বলেইছেন, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। জন্ম মৃত্যু বিয়ে জীবনের একেবারে পরতে পরতে কিন্তু রয়েছে এই মাছ। ওই যে শুধু খাবারে নয়, মাছ তো রয়েছে মাঙ্গলিক প্রতীক হিসেবে। মাছ মানেই একটা মিথ। পরীক্ষার দিন আপনি ভেবে দেখুন, পরীক্ষার দিন মানে আপনার ছেলে মেয়ের পরীক্ষার দিন, ছেলে মেয়ে যাবে পরীক্ষা দিতে, মাছের মুখ দেখে বাড়িতে তারপর সে বেরোবে, অথবা বাড়িতে নতুন বউ ঢুকছে সেও কিন্তু মাছের মুখ দেখছে। বাচ্চার অন্নপ্রাশন বা উপনয়নের সময় আস্ত মাছ আনতেই হবে, সেটা ঝুলিয়ে আনতে হবে এবং সেটা ওই শুভ বলেই ধরা হয়। এমন অনেক মিথ রয়েছে। নতুন বউ শ্বশুরবাড়িতে ঢুকে দুধে আলতার পাথরে পা দিয়ে যেই না দাঁড়াবে, অমনি তার বাঁ হাতে একটা জ্যান্ত মাছ ধরিয়ে চারপাশে বলা বলি চলে, তখন চেপে ধরো গো, চেপে ধরো, সংসারের বাঁধনটা একেবারে আঁটো সাঁটো হবে। আবার ফুলসজ্জার রাতেও বাড়ির অন্যান্য মেয়েরা বউয়েরা কানে কানে নাকি বলে দেয়, মাছের স্বপ্ন দেখো বেশি করে, তাহলে নাকি আমরণ মাছ খাওয়ার বিলাসে মজে থাকবে সেই নতুন বউটি। মাছ নিয়ে হাজিরা হতেই হবে বিয়ের গায়ে হলুদে, অথবা মৃত্যুর পরেও কিন্তু মাছ পুড়িয়ে সেই রীতি পালন আজও কিন্তু আছে। তাই তো সমালোচকরা বলেন, মাছ নিয়ে আদিক্ষে তার একেবারে শেষ নেই বাঙালির। শেষ নেই তো, বাজারে মাছ ওঠারও শেষ নেই। রুই, কাতলা, মৃগেল, কালবোস, খয়রা, ট্যাংরা, বাগদা, গলদা, লোটে সবাই সবাই আজও আছে বটে। মাছের সঙ্গে বাঙালির রিলেশনটা, সম্পর্কটা একেবারে পুরোপুরি মনের, একেবারে অন্তরের। মাছে ভাতে বাঙালি আজ 107 FM রেনবোর হট সিট জুড়ে বসে আছে। আর আর যে মৌমিতা মেছুনি হয়ে মাছের ইতিহাস, ভূগোল, রেসিপি প্রবাদে একেবারে সাঁতরে বেড়াচ্ছি, চন্দ্রকেতুগড় মানে ইতিহাসে যাচ্ছি, চন্দ্রকেতুগড়ে 1700 বছর সেই আগে পুরনো মাছের ছবি খোদাই করা ফলক পাওয়া গিয়েছে। শুধু কি তাই, মধ্যযুগে চণ্ডীমঙ্গলে সেখানে ফুল্লরার পাক প্রণালী, মানে চলতি কথা যাকে আমরা রান্না বলি আর কি, সেই রান্নাতেও সেখানেও মাছ রয়েছে। অন্নদামঙ্গলে মাছ বৃত্তান্ত পড়লেই বোঝা যায় যে সেই কোন সময় থেকে, কোন কাল থেকে বাংলার আইডেন্টিটির সঙ্গে জুড়ে গিয়েছে এই মাছ, মাছের ঝোল। বাঙালির দুপুরের খাওয়া দাওয়া যেখানে মাছের ঝোল ছাড়া একেবারে অসম্পূর্ণ, ইনকমপ্লিট, সেখানে আবার রান্নার ধরন, তার টেস্ট আর গন্ধ সব কিছুতেই কিন্তু আলাদা আলাদা একটা ব্যাপার আছে। মানে দুই বাংলাতে তো আছেই, এবং শুধু দুই বাংলাতে না, আপনার কলকাতায় আপনি একরকম খাচ্ছেন ঘটি বলে আপনি একরকম খাচ্ছেন, বাংলাদেশের হলে আর একরকম, মানে বাঙাল মানে আর একরকম। কিন্তু শুধু তাই নয়, মুর্শিদাবাদ, মালদা বা বাংলাদেশেও, ওপার বাংলাতেও স্থান ভেদে, জায়গা অনুযায়ী আলাদা আলাদাভাবে রান্না হয়। রন্ধন প্রণালী থেকে তার স্বাদ গন্ধ সব আলাদা, বদলে যায়। চিরকাল মশলাপাতি নিয়ে ঘটি বাঙালির মধ্যে তো একটা দ্বন্দ্ব আছে, ঝগড়া আছে, ঠিক তেমনই কিন্তু মাছ নিয়ে টু মাছ কথাও আজ আছে 107 FM রেনবোয়ে। কথায় কথায় তো বলেই না যে ঘরের বাছা, ক্ষেতের গাছা আর পুকুরের মাছা, এই যে ব্যাপারটা, এই নিয়েই হচ্ছে আমাদের বাঙালির জীবন। এবারে এবারে একটু সাহিত্যের পাতা উল্টাবো, সেখানে মঙ্গলকাব্য, সেই মঙ্গলকাব্য মধ্যযুগ সব কিছু কিন্তু সেখানেও রয়েছে মাছের সঙ্গে জুড়ে। বিজয়গুপ্তের মঙ্গলকাব্যে বাঙালির সব প্রিয় মাছের পদ রান্নার বর্ণনা আছে। আবার কৃত্তিবাসের কাব্যে বাঙালিয়ানার অন্যতম দিক হলো শাক সবজি দিয়ে মাছের নানা রকম পদ। বিজয়গুপ্তর মনসামঙ্গলে রকমারি মাছের নাম তো পাই, সেখানে রয়েছে যেমন রুই, মাগুর, খরসুন, চিংড়ি, চিতল, কই, এই সমস্ত মাছ তো আছেই, শুধু নাম নয়
সেখানে আবার রান্নার প্রণালীও কিন্তু তুলে ধরেছেন, যেমন কলমি শাকের আগা দিয়ে রুই মাছ, লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ির মাথা, কই মাছের ঝোল মরিচ বা লঙ্কা দিয়ে গিমি শাক বা গিমে শাক বা গিমা শাক, যাই বলুন না কেন, আপনি যে নামেই ডাকুন না কেন তাকে, সেই গিমে শাক দিয়ে আবার মাগুর মাছ, এমন কত পদের কথা আছে এই মনসা মঙ্গলে। আবার নারায়ণ দেবের পদ্মপুরাণে বেহুলার বিয়েতে তারকার যে রন্ধন পার্ট, যে রন্ধন অংশ, সেকালের বিয়ের অনুষ্ঠানে যে রান্না বিলাসের পরিচয় পাওয়া যায়, সেটা বিশ্বাস করুন আমি যখন পড়েছি, যখন মেছুনি হয়ে আর যে মৌমিতা যখন ঘুরে বেড়াবে বলে ঠিক হয়ে গেল, তখন আমি তো বিভিন্ন রকম কাব্য সব জায়গায় একটু পাতা উল্টিয়েছি, যাই হোক, তো সেখানে গিয়ে যখন দেখলাম যে সেই বেহুলার বিয়ের অনুষ্ঠানে যে খাওয়ানোটা যেটা হয়েছিল, উফ, বিশ্বাস করুন ভাবতে পারছি না কেন আমি সে যুগে জন্মালাম না, কেন আমি সেখানে একটু ওই ইনভিটেশন পেলাম না। যাই হোক, সেখানে কি আছে একটু বলি আপনাদের। ভাজিয়া তুলিল কত চিতলের কোল, মাগুর মৎস্য দিয়া রান্ধে মরিচের ঝোল, কই মৎস্য তলিত করিল বিস্তর, মহাশল দিয়া পাছে রাঁধিল অম্বল, রুহিতের মুন্ডা দিয়া মাস ডাল করি, রন্ধিল মরিচ তবে তারকা সুন্দরী। মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের সে যুগেও কিন্তু মাছবিলাসের উদাহরণ তিনিও তুলে ধরেছেন। মুকুন্দের কাব্যের বাঙালি রসনার হাতছানি এড়িয়ে যেতে পারেননি স্বয়ং দেবাদিদেব মহাদেব। শিব তাঁর ঘরণীকে যে যে পদ রান্না করতে বলেছিলেন, তার মধ্যে ছিল শুক্ত, ঘিতে জিরে ফোড়ন দিয়ে পালং শাক, মিষ্টি স্বাদের ছোলার ডাল, সর্ষে শাক বড়ি, আদার রস দিয়ে নোটে শাক দিয়ে কই মাছের ঝোল। আছে তো নিদয়ার স্বাদ ভক্ষণের কথা, সেখানেও কিন্তু আছে মাছের কথা। নিদয়া, সেই নিদয়ার বিয়েতে চিংড়ির বড়া হয়েছিল, তার স্বাদ ভক্ষণে, বিয়ে নয়, তার স্বাদ যখন খাওয়ানো হয়েছিল তখন তাকে চিংড়ির বড়া দেওয়া হয়েছিল। নিদয়া মানে নিষাদ জাতি অর্থাৎ ব্যাধ রমণী, তার স্বাদ ভক্ষণে মাছের কথা রয়েছে। সেই কোন যুগে ভাবুন, চণ্ডীমঙ্গল থেকে পদ্মপুরাণ, মঙ্গল কাব্য সবখানেই কিন্তু রয়েছে মাছের রকমারি আইটেমের কথা। এত এত গুচ্ছ গুচ্ছ মাছের পদের কথা হলোই যখন, তখন আর কি হতে পারে বলুন তো, অবশ্যই মাছের ওই

বাংলা আপনি ভুলবেন কেন? আপনি বাঙালি, আপনি শুধু বাঙালি নন, আপনি মাছে ভাতে বাঙালি। বাঙালি বললেই কীরকম ভাবে যেন অদ্ভুতভাবে এসে জুড়ে যায় এই গুচ্ছ গুচ্ছ মাছের কথা। এই যে আজকে মেছুনি মৌমিতা আপনাকে যেভাবে মাছের সমস্ত রেসিপি দিয়ে যে গানটা শোনালো, নিশ্চয়ই আজকে একবার ট্রাই করবেন দাদাকে এই সমস্ত খাওয়ানোর। যাই হোক, ফর্দটা লিখে ফেলুন আর মেছুনি মৌমিতার সঙ্গেও একটু ঘোরাঘুরি করুন। মাছ নিয়ে এখনকার প্রজন্মের এই জেনারেশনের প্রচুর অনুযোগ রয়েছে। কারো মনে হয় মাছে প্রচণ্ড কাঁটা, কেউ আবার মাছের থেকে বেশি পছন্দ করে চিকেন মাটন, নদী পুকুরের মাছের থেকে আবার কারো বেশি তৃপ্তি হয় সমুদ্রের মাছ খেয়ে, সামুদ্রিক মাছ খেয়ে। কখনো আবার ডাক্তারের বারণ থাকে যে বড় সাইজের মাছে ফরমালিনের ঢল, তাই ওই মাছ থেকে দূরে থাকতে হবে, তাই ভরসা শুধুমাত্র তখন ওই ছোট মাছ। কেউ আবার নতুন ট্রেন্ডে পুরো একেবারে ভেগান, মানে নিরামিষাশী। এমন হাজারো কারণে নাকি বাঙালি পিছিয়ে পড়ছে মাছ খাওয়ার দৌড়ে, কিন্তু এতটুকুও যে দৌড়ে পিছিয়ে পড়েনি। একদম শেষে গিয়ে আপনাকে একটা সমীক্ষার রিপোর্ট আমি বলবো, যে রিপোর্টটা পাবলিশ হয়েছে কয়েকদিন আগেই। যাই হোক, ওই যে বাঙালি তো চিরকালীন থাকেই মাছে ভাতে, তাই তো জেন জেডকে মাছের স্বাদ বোঝানোর জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়ে পুষ্টিবিদরা তুলে ধরেছেন মাছের কবিতা থেকে নানা রকম, হরেক রকম।

কম রান্না, মাছের গুণাগুণ এই সমস্ত কিছু তারা তুলে ধরেছেন শুধুমাত্র মাছের প্রতি অ্যাট্রাকশন বাড়ানোর জন্য এই জেন জেডকে। থাকছে সেখানে রিলস থেকে শর্টস, সেখানে আছে তো বিভিন্ন ধরনের বিভিন্ন প্রান্তের মাছের রান্নার নানা ধরন, যেমন ধরুন ইলিশ মাছ। এপার বাংলায় কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ যেমন রান্না হয়, দই দিয়ে সর্ষে দিয়ে ইলিশ ভাপাও হয়, আবার ওপার বাংলায় ইলিশ রান্নাতে ঘি আর পেঁয়াজ দিয়ে খাওয়ার চল বেশি। দুই বাংলা ছাড়া আবার সুন্দরবনে ইলিশ রাঁধা হয় কাঁচা স্বাদে, কাঁচা স্বাদটাই হচ্ছে অতুলনীয়। আবার অনেক বাড়িতে আছে ইলিশ মাছ আনার পরে ধোয়ই না, কারণ ইলিশের গন্ধটা নাকি ধুয়ে চলে যাবে। আবার দুই বাংলা ছাড়া আরও একটা মত রয়েছে, সেখানে মাছ রান্না করা হয় যাকে বলে হচ্ছে বারেন্দ্র মত। এই মতের মাছের ঝোলে পাঁচ ফোড়ন পড়ে, কালো জিরে বা এমনি সাদা জিরে নয়, পাঁচ ফোড়ন দেওয়া হয় বারেন্দ্র মতে। স্বাদে গন্ধে সে নাকি একেবারেই ইলিশ মাছের সঙ্গে একেবারে অপূর্ব হয়ে যায়। তো সেখানে বারেন্দ্রীরা মাছের শুক্তও রাঁধেন, মাছের শুক্তটাও নাকি অপূর্ব খেতে হয়। আর দেখুন না, মাছ শুধু কি ভোজন রসিকদের, তা তো নয়, পেট রোগা বাঙালির তারও তো চাই মাছ না, সেখানেও মাছ একরকম পথ্য। জিওল মাছ, শিঙি মাছ কিংবা মাগুর মাছের ঝোল সব বাঙালির কাছেই তো শরীর খারাপের ঘরোয়া ওষুধ। সেই যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র পটলডাঙার টেনিদা, তার শাগরেদ প্যালারাম, সে তো কেবলই ভুক্ত, সে তো সারা জীবন ওই পথ্যর ঝোল খেয়েই গল্পে বেঁচে থাকলো, মাছের ঝোল, ট্যালট্যালে ঝোল। প্যালারামের পেটের ব্যারামে মাছ থেকে বাংলা সাহিত্যের মাছের কথা তুলে ধরছি কিন্তু আপনাদের কাছে মেছুনি মৌমিতা। সাহিত্যে জায়গা দখল করে আছে মাছ, বিজয়গুপ্তের লেখায় রুই, চিতল, কই মাছের কথা রয়েছে। ভাজিল রোহিত আর চিতলের কোল, কই মৎস্য দিয়া রান্ধে মরিচের ঝোল। তাঁর আরও এক লেখাতে রয়েছে চিংড়ির মাথার পদের কথা, সেখানে রয়েছে, কেমনভাবে রয়েছে সেটা একটু বলি। ভিতরে মরিচ গুঁড়া, বাহিরে জড়ায় সুতা, তৈলে পাক করিয়া রাঁধে চিংড়ির মাথা। বাঙালির মাছের প্রতি ভালোবাসায় ভাবুন একবার, এই যে বৃষ্টি, আমি জানি না আপনার ওখানে এখন এলাকায় বৃষ্টি হচ্ছে কি না, হালকা বৃষ্টি হলে আমরা কি বলি, সেই নামকরণেও কিন্তু বাদ নেই মাছ আসার, ইলশে গুঁড়ি বলি কি না। সত্যেন্দ্রনাথ দত্তের ইলশেগুড়ি কবিতাতে রয়েছে তো, হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশেগুড়ির নাচ, ইলশেগুড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ। আবার পদ্মপুরাণে বেহুলার বিয়ের ভোজে মাছের রকমারি আইটেমটাও আপনাদের একটু বলি, না বললে তো আমার মনে হচ্ছে একদম আজকে মেছুনি মৌমিতার এই বড়শি হাতে, মানে এই যে ছিপ হাতে বড়শি নিয়ে যেভাবে আমি বেরিয়ে পড়েছি মাছ ধরবার জন্য, তো পুরো ব্যাপারটাই যেন বৃথা হয়ে যাবে যদি আমি না বলি, বলে ফেলি তাই। বেহুলার বিয়ের ভোজে মাছের আইটেমের কথা, বেসন দিয়া চিতলের কোল ভাজা, মাগুর মাছ দিয়ে মরিচের ঝোল, বড় বড় কই মাছের কাঁটার দাগা দিয়ে লবঙ্গ মাখিয়ে তেলে ভাজা, মহাশোলের অম্বল, ইচা, ইচা মাছের রসলাস। ইচা মাছটা কি জানেন কি? চিংড়ি মাছ, চিংড়ি মাছের নাম হচ্ছে ইচা। আর রোহিত মাছের মুড়া দিয়া মাস ডাল, আম দিয়ে কাতল মাছ, পাবদা আদায় শুক্তানি, আমচুর দিয়া শোল মাছের পোনা, তেঁতুল দিয়ে বোয়াল মাছের ঝাঁটি, আর ইলিশ মাছ ভাজা, বাচা, ইচা, শোল, শাউল পোনা, রিঠা, পুঠা, অর্থাৎ পুঁটি মাছ ভাজা। এত এত গুচ্ছ গুচ্ছ মাছের বৈচিত্র্য আর কোথায় মিলবে বলুন তো? হাজার হাজার কড়ি ফেললেও কিন্তু এমন রকমারি মাছের আইটেম কোনো ফাইভ স্টার হোটেল বা রেস্তোরাঁতে আপনি পাবেন না। তবে মিলবে, অবশ্যই মিলবে, মাছের রেসিপি মিলবে। এখন ইচা মাছের কথা যখন বললাম, চিংড়ির কথা যখন বললাম, চলুন না চিংড়ি মালাইকারিটা একটু কীভাবে আপনি করবেন, সারবেন, মানে দুধটা আপনি চিংড়ির কোন সময় নারকলের দুধটা আপনি দেবেন বা তার মধ্যে একটু গরম মশলা দেবেন কিনা, চিংড়ি মাছের মালাইকারি থেকে আরও বাদ বাকি বেশ কিছু মাছের কীভাবে রান্নাটা জমিয়ে করা যায়, সেই গানটাই তো এখন থাকছে আপনার কানে। আপনার সঙ্গে আছি আমি আরজে মৌমিতা নই, মেছুনি মৌমিতা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উড়ছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbowkolkata@gmail.com, airfmrainbowkolkata@gmail.com। মে মাসের বিষয়ে আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
2: আজকে তো ফোর্থ ডে অফ মে, নতুন মাস এসেছে, এসেছে শনি রবিবারে ভোরাইতে নতুন বিষয়। মাস বদলেছে যেমন, বিষয়টাও কিন্তু চেঞ্জ হয়েছে। সময় মতো মতামত আপনি লিখে আপনার বার্তা সেন্ড করে দিন আমাদেরকে, আমিও কিন্তু আসব এই মে মাসে আপনার পাঠানো বার্তা নিয়ে একটা শনিবারে। যাই হোক, আজকে তো আর যে মৌমিতা আছি সকাল থেকে একদম, কিভাবে ওই যে ছিপ বড়শি হাতে মাছের ব্যাগ গুছিয়ে নিয়ে একদম, মানে মাছের ব্যাগটা হাতে ঝুলিয়ে মৎস্যকন্যা নই কিন্তু মেছুনি আর যে হয়ে রয়েছি। আজকে জলের মাছ 107 FM রেইনবোর ভোরাইতে হট সিট জুড়ে একদম সাঁতরে বেড়াচ্ছে। কালকেতুর কথা তো আমরা সবাই জানি, তাই না?

কালকেতুর যে নিদয়ার কথা বললাম, নিদয়ার সাধভক্ষণের কথা, সেটা কে জানেন কি? নিদয়া, কালকেতুর বাবা হচ্ছেন ধর্মকেতু আর মা হচ্ছেন নিদয়া। তো সেই নিদয়ার সাধভক্ষণে মাছের রকমারি পদ থেকে আজকে বলেছি বেহুলার বিয়ের ভোজে হরেক রকম মাছের আইটেমের কথা। আবার যুগের সঙ্গে তাল মিলিয়ে মনসা মঙ্গলে বিজয়গুপ্ত পদ্মার ইলিশের গুণগানও কিন্তু গেয়েছেন। আনিলা ইলিশ মৎস্য করিল ফালা, তাহা দিয়া রান্ধে ব্যঞ্জন দক্ষিণ সাগর কলা। সেই সময় দেশে পাঠান এবং মুঘলরা রাজত্ব করছেন, বাংলায় তখন সুলতানের সময়, চৈতন্যদেবের সময়। তখন প্রাকৃত পৈঙ্গলের লেখায় এসেছে কলা পাতায় গরম ভাতে গাওয়া ঘি, মৌরলা মাছের ঝোল আর নলিতা শাক দিয়ে কই মাছ পরিবেশন করছেন স্ত্রী। এমন যার ভাগ্য, মানে যার স্ত্রী এমন করে পরিবেশন করেন কলা পাতায় গরম ভাতে গাওয়া ঘি, মৌরলা মাছের ঝোল এবং নলিতা শাক দিয়ে কই মাছ, এমন ভাগ্য যে স্বামীর আছে তিনি পুণ্যবান। এমনভাবেই কিন্তু রয়েছে সেখানে এই বাঙালির গার্হস্থ্য জীবনের ছবি, যে ছবি আমরা পাই চৈতন্যদেবের সময় প্রাকৃত পৈঙ্গলের লেখায়। মুঘল সাম্রাজ্যে মুর্শিদ কুলি খাঁ, তাঁর আবার পছন্দ ছিল কি জানেন? একটা বিশেষ পদ, গঙ্গার ইলিশ দিয়ে পোলাও তৈরি। তার নামও ছিল একটা বিশেষ নাম, শাহি নয় মাহি পোলাও। ভাবুন, মুর্শিদ কুলি খাঁ বিরিয়ানি ছেড়ে মাছ পিয়াসী ছিলেন এবং তিনি গঙ্গার ইলিশ দিয়েই পোলাও তৈরি করে খেতেন, আর তার নামও দিয়েছিলেন মাহি পোলাও। তবে জানা নেই ওই নামটা মুর্শিদ কুলি খাঁয় দিয়েছিলেন নাকি তাঁর বাবুর্চি। যাই হোক, এবারে একটু মজার কথাই শোনাই। চৈতন্যদেবের সময় নিরামিষ ভেজ খাবারের প্রতি তো একটা টান চলে আসে বৈষ্ণবদের, অথচ শোনা যায় তখন নাকি দক্ষিণবঙ্গে অনেকেই বৈষ্ণব ধর্ম নিয়েও নিরামিষ খেতে রাজি হননি, মাছের প্রতি এতটাই টান ছিল। তাই সেখানে বিধান এলো, ইলিশ খল্লিশ ভেটকি মাগুর এ বচ রোহিত রাজেন্দ্র পঞ্চমৎস্য নিরামিষা। মানে মানেটা কি হলো? ইলিশ খলসে ভেটকি রুই মাগুর এই পাঁচ রকমের মাছ নাকি নিরামিষ, বুঝুন ঠেলা, খেলে কোনো দোষ নেই, সঙ্গে কাঁচকলা দিয়ে অবশ্যই খেতে হবে, কাঁচকলা দিয়ে রান্না করলে সব রকম মাছই নাকি খাওয়া যাবে, বোঝো কাণ্ড। ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছে ভরা জল। পান্তা ভাতের সঙ্গে ইলিশ খেয়েছেন নাকি কখনো? সর্ষে ইলিশ, মাছের কালিয়া থেকে পাতলা ঝোল, প্রত্যেকটা মাছের পদই কিন্তু আমার আপনার পাতে আসে, মানে বাঙালির আবেগ রয়েছে এই মাছের সঙ্গে জুড়ে, স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে সব কিছু। ইলিশ মানে স্বাদেও বেশি আবার দামেও দিক থেকেও কিন্তু একই ব্যাপার, আকাশ ছোঁয়া গগন ছোঁয়া। তো সেখানেও ওই ঘুষো মোচা ধেনো কাদা এমন সব রকমারি চিংড়ি ছিল, কাদের জন্য জানেন? গরিবের জন্য, গরিবের চিংড়ি, বাগদা গলদা নয়, সে তো কিনতে গেলে প্রচুর টাকা লাগে, ব্যাগে টাকার ওজনটা অনেকটা ভারী হতে হতো তার জন্য, হতো নয, আজও লাগে। আজও যদি আপনি বাজারে যান বেশ ভালো করে, মানে মোটা অ্যামাউন্টের টাকা যদি আপনি নিয়ে যান, বাজারটা তুমি আপনি ওই ব্যাগ ভর্তি করে আনতে পারবেন কিনা সন্দেহ আছে, কারণ আজও গলদা বা বাগদা দাম কিন্তু রয়েছে বেড়েই এক গাদা। যাই হোক, এই যে বিভিন্ন রকম ঘুষো মোচা ধেনো কাদা এমন সব রকমারি চিংড়ি ছিল গরিবের চিংড়ি। আর গলদা বাগদার সঙ্গে লাউ বা নারকেল দিয়ে শুভযোগ ঘটালেই হয়ে যেত, কি ওই যে একটু আগেই যা শুনলাম, মানে আমরা শুনলাম না একটু আগেই, চিংড়ির মালাইকারি, সেই চিংড়ির মালাইকারি, সে পেটেও সইবে আর অবশ্যই মুখেও। বাঙালির ঘরে ঘরে চিরকালীন দ্বন্দ্ব, চিরকালীন যুদ্ধ, চিরকালীন ঝগড়া চিংড়ি আর ইলিশ নিয়ে, ঘটি বাঙালির একদম সবসময়কার জন্য বিদ্বেষ ধুন্ধুমার যুদ্ধ হয়। তখনই তো হয় যখন সেই যুদ্ধটা আরও বেশি করে জমে, কবে সেটা অবশ্যই মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ থাকলে, মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ থাকলে কিন্তু বাজারে দেখা যায় চিংড়ি ইলিশের হুড়োহুড়ি, কে ঢুকবে কোন সমর্থকের ব্যাগে। এই যে বাঙালি আর তার সঙ্গে ভাত এবং মাছ, এই রাজ্যটক তৈরি হলো কীভাবে? অনেক পড়াশুনো করেছি, কোনো সূত্র পাইনি খুঁজে, এমনটা পাওয়া যায় না, পাবো কোথা থেকে? ঘটি বাঙাল চেনা যায় মাছ দিয়ে, ভাবা যায় বলুন আপনি, ইলিশ ঘটি বাড়িতেও কিন্তু রোজ রোজ এলেও মোহনবাগান জিতলে কিন্তু চিংড়িই থাকবে, মালাইকারি হিসেবেই হোক বা ওই চিংড়ি পোস্ত হোক, কিংবা চিংড়ি উঁকি দেবে লাউয়ের সঙ্গে, অথবা সে বসে ওই লাউয়ের মধ্যে বসে যেমন
টুকি বলতে পারে, ঠিক তেমনই কিন্তু পোস্তর মধ্যেও চিংড়ি আবার উঁকি দিতে পারে। আবার ইলিশ কিনে হাতে ঝুলিয়ে নিয়ে বাড়ি যদি আসে কেউ, আহা, তার তো দড় বেড়ে যায় অনেকটাই। কিন্তু বাজার থেকে পাড়া সবাই দেখে তার বাবুয়ানি, না এখন আর চিংড়ি ইলিশ কথায় নয়, আসবে ধুনধুমাল লড়াই নিয়ে, গানে গানে ইলিশ চিংড়ি ঘটি বাঙাল, চলুক লড়াই, এখন আর কোনো কথা না, সোজা একদম হবে গান, আর সেখানে ইলিশ চিংড়ি ঘটি বাঙাল নানা রকম কথা কিন্তু এসে যাবে। শুনুন মন দিয়ে, শুনুন কান দিয়ে, আছি তো আর যে মৌমিতা নয়, মেছুনি মৌমিতা।

এই যে ঘটি বাঙালে যতই বাগযুদ্ধ হোক না কেন, মাছ পাতে হাজিরা দেবে ঠিকই। মানে সে ঘটি বাড়ি হোক বাঙাল বাড়ি হোক, মাছ চাই চাই। জন্ম মৃত্যু বিয়ে জীবনে সব ক্ষণেই কিন্তু পরতে পরতে রয়েছে মাছ জুড়ে। শুধু তো খাবারে নয়, এটা ওই মাঙ্গলিক প্রতীক একদম শুরু থেকেই বলছি, শুধু না আমি আপনি আমরা সবাই জানি। আবার আলপনা, নকশা, গয়না সবখানেই কিন্তু মাছ প্রতীকটা, ডিজাইনটা ইউজ হয়। সাহিত্য, শিল্পে, এমনকি বাঙালি জীবনে নানা টিকা টিপ্পনীতেও কিন্তু আছে মাছ অনেকখানি জায়গা দখল করে। মাছের রাজা বলে তো কাতলাকে, তারপর রুই, তারপরে তো ওই যে জলের রূপালি শস্য মানে ইলিশ, এ তো সবাই আমরা জানি। আর জানে বিদেশে যারা থাকেন তাঁরা মাছের কদরটা একটু বেশিই বোঝেন, একটু বেশিই জানেন। অন্নদামঙ্গল পড়লে, মাছ বৃত্তান্ত দেখলে বোঝা যায় যে সেই কবে থেকে, কোন কাল থেকে বাংলার আইডেন্টিটির সঙ্গে জুড়ে গিয়েছে মাছ, মাছের ঝোল। বাঙালির দুপুরের খাওয়া দাওয়া, সেখানে মাছের ঝোল ছাড়া

একেবারে অসম্পূর্ণ, একেবারে ইনকমপ্লিট বলতে পারি। তো সেখানে রান্নার ধরন, স্বাদ, গন্ধ দুই বাংলাতে একেবারেই দুরকম। চিরকাল সেই নিয়ে ঝগড়া রয়েছে, চিরকাল সেই নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আছে। ওপার বাংলার লোকজন বলে যে ঘটিরা ঝোল রাঁধার আগে মাছ ভেজে ভেজে ভেজে ভেজে এমন একটা পর্যায়ে নিয়ে চলে যায় যে তার সরস ব্যাপারটাই একেবারে উধাও হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। আর এপার বাঙালিরা, এপারের বাঙালিরা কি বলে, ওরা তো তেল মশলা একেবারে চুবিয়ে ঝাঁপিয়ে তবেই তো মাছ খায়। গানটাও শুনলেন না কেমনভাবে বললেন তো? তবে এই যে মতভেদের মধ্যেও কিন্তু রোম্যান্সটা দিব্য জারি আছে মাছ নিয়ে। রাধা প্রসাদ গুপ্ত তাঁর লেখাতে এই ব্যাপারটাকে নিয়ে একটা প্রবাদ লিখেছেন, জোলা মরে তাঁতে, বাঙালি আর বাঙালি মরে মাছে আর ভাতে। একটু খেয়াল করে দেখবেন, একই রুই মাছ দুইভাবে রাঁধা হয় ঘটি আর বাঙাল বাড়িতে। আবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কথায়, মদগুর মৎস্য যা কিনা তেলে ঝোলে গা মাখামাখি মাছের কালিয়া, শোল মাগুর রুই তো গেল, আর ওদিকে রাজা মাছ বা রানী মাছ যাই বলুন না কেন, ইলিশ, সেই ইলিশ নিয়েও তো কম হুজ্জুতি নেই, তুমুল বাগবিতণ্ডা রয়েছে। পদ্মার ইলিশ সরেশ বেশি নাকি গঙ্গার ইলিশের স্বাদ বেশি, রূপনারায়ণের ইলিশও কিন্তু স্বাদে কম যায় না। এই সমস্ত নিয়ে তর্ক গড়িয়ে যাবে বহুদূরে। না বাবা, আমি ওই সমস্ত বহু দূরে তর্ক বিতর্কে আমি মেছুনি মৌমিতা অন্তত যাব না, যাচ্ছি না। ছিপ হাতে বঁড়শি নিয়ে যখন বেরিয়ে পড়েছি, তর্ক বিতর্কে আমি কিছুতেই যাব না। মাছ আমার গাঁচছে বঁড়শিতে, আর তাকে নিয়েই মেছুনি মৌমিতা আজকে বলে চলেছে। মাছ নিয়ে কথা বলছি তো, টু মাছ, হ্যাঁ মাছ নিয়ে আজকে হচ্ছে টু মাচ কথা। তার আগে ওই ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের পাতাটা আরেকবার উল্টে নিই। সেখানে ধনপতির জোড়া বউ, জোড়া বউ লহনা আর খুল্লনা, তাঁরা জমিয়ে রাঁধতেন কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি, লঙ্কা আদার রস দিয়ে কই, কাঁচা আম দিয়ে শোল, আবার চিতল মাছের কাঁটা ছাড়িয়ে পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়ে মেখে মুইঠার ঝোল। সেটা বাংলাদেশের একেবারে আইকনিক ডেলিকেসি। মুঠো পাকিয়ে মাছের বড়া বানানো হয় বলেই তো সেটার নাম মুইঠা, চিতল মাছের মুইঠা। আসছি আসছি ঘটি বাঙালের এই মাছ রান্নায় যাব, আছে আরও অনেক বাকি। তার আগে ট্যাংরাটা একটু কেটে নিন আপনি, কেমন? ডিম সমেত ট্যাংরাই কিন্তু পেয়েছি। আরে বাবা, একটু বড়ি ফুলকপি দিয়ে ঝোলটা হবে নাকি আদা রসুনের রস দিয়ে ট্যাংরা, ডিসাইড করুন। ততক্ষণ ট্যাংরা মাছটা কিভাবে আপনি কাটবেন সেটা গানে গানেই শুনতে থাকুন।

মেছুনি মৌমিতা আজকে বর্ষি দিয়ে শুধু ট্যাংরা নয়, ট্যাংরা, রুই, কই, তোপসে, চিতল সব কিছু কিন্তু ধরে একেবারে ব্যাগ ভর্তি করে আপনার ডাইনিং টেবিলের সামনে একদম বেছে বুছে গুছিয়ে দিচ্ছে। যাই হোক, আছি তো আজকে আর যে মৌমিতা মেছুনি মৌমিতা হয়ে 107 FM রেইনবোর ভোড়াইতে ফিরে দেখছি মাছে ভাতে বাঙালি প্রবাদটা কেমনভাবে জুড়ে গিয়েছে আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনে। এই ব্যাপারটা যেন একেবারে ঐতিহ্য, যেন আমার আপনার আমাদের প্রত্যেকের নিজস্ব পরিচয়, আত্মপরিচয়। দুই বাংলায় সমান জনপ্রিয় হচ্ছে ইলিশ মাছ, সে ওই সর্ষে বাটা ইলিশ ভাপাই হোক বা ইলিশের পাতুরি। তবে এখন তো ইলিশ নিয়ে এক্সপেরিমেন্টের ছড়াছড়ি, উচ্ছ্বাসী ইলিশ থেকে হয় সেটা তৈরি আনারসি ইলিশ। তবে হ্যাঁ, পেঁয়াজ ঘি দিয়ে ইলিশের কোরমা রাঁধার গল্প শুনে আঁতকে ওঠেননি, এমন ঘটি কিন্তু সত্যিই বিরল। আমিও পুরো অবাক হয়ে গিয়েছিলাম, এমন রান্না হয়? পেঁয়াজ ঘি দিয়ে ইলিশের কোরমা? বাপরে বাপ, বিশ্বাস করুন আমিও অবাক হয়ে গিয়েছিলাম। যাই হোক, আবার কচু দিয়ে তেলাপিয়ার ঝোল বা পোস্ত দিয়ে কাতলা বা চিংড়ি পোস্ত কিংবা মৌরলা মাছের ঝাল, এইসব স্বাদ বিশ্বায়নের ফলে যে কোনো বাঙালির জিভে মানে জলটা এনে দেবেই দেবে। বারেন্দ্র মতে মাছের ঝোল আর ওই গূঢ়তত্ত্ব যারা জানেন তারা কেউই খোলসা করতে চান না রান্নার ধরনটা। বারেন্দ্র মতে মাছের শুক্ততে সর্ষে ফোড়ন পড়ে, সুতরাং ভাপিয়ে সেঁকে ভেজে পুড়িয়ে ঝাল ঝোল অম্বল যে কোনো ফর্মেই মাছ আপনি খেতেই পারেন। যে কোনো মাছের আইটেম অনায়াসে 100 রকমের রেঁধে দিতে পারেন বাঙালি। হ্যাঁ, পারেন তো, তাই বাঙালির জীবন থেকে সব চলে গেলেও মাছ কিন্তু রয়ে যাবে চিরদিন। তাই তো মাছে ভাতে বাঙালি, এত গুচ্ছগুচ্ছ মাছের কথা যখন হচ্ছে তখন কি হতে পারে? আবার কি, ওই যে চ্যাং মাছে কি বলছে সেটাই তো আসছে এবার গানে গানে আপনার কানে।

এই যে কোনো মাছ, যে কোনো মাছের স্বাদ বা টেস্ট এমন একটা জিনিস যা কিন্তু জিভের কোরক দিয়ে একেবারে আপনার মাথার সেই অংশে টোকা দিয়ে গিয়ে সেখানেই জমে থাকে একদম দারুণ একটা স্মৃতি হয়ে। সেখান থেকে উড়ান দেয় কল্পনা, যেমন যারা সমুদ্রে যায় তারা ওই সি বিচে বসে টাটকা মাছ ভাজা কাঁকড়ার ঝালে পেট পুজো করেন অন্তত একটা দিন। দুটো তিনটে দিন যদি যান সি বিচে সমুদ্রের পাড়ে, অবশ্যই তিনি একটা দিন

রাখবেনই রাখবেন ওই টাটকা মাছ ভাজা কিংবা কাঁকড়ার ঝাল, এটাই উনি উদর পূরণ করবেনই করবেন, পেট পুজো করবেনই। এখন শহর কলকাতায় নানা রেস্তোরাঁতে কিন্তু মেলে ওই বড়লি মাছের সঙ্গে ধনেপাতা গন্ধমাখা গোবিন্দভোগ চালের ভাত, মৌরলা মাছের ফিশ অ্যান্ড চিপস কিংবা কাঁকড়ার কাটলেট, বা লাউ পাতায় মোড়া কাতলা থেকে ধনেপাতা মাখানো সবুজ ভেটকি, এমনকি চিংড়ির কাটলেটও এই শহর কলকাতায় মেলে। ডেট ঠিক করুন না, এমন সব অদ্ভুত মাছের আইটেম টেস্ট করতে চাইলে শহর ছেড়ে কোথাও আপনাকে যেতে হবে না। এমন সব স্বাদ সৈকতে না গিয়েও, বিদেশে না গিয়েও কলকাতাতে বসেই আপনি নিতে পারেন, এমন সব মাছের স্বাদ। মাছে ভাতে বাঙালিকে, খাবার পাতে মানুষ ভ্রমণ করাতে দুয়ারে এখন সৈকত, সি বিচ উপকূল। যাই হোক, 6:57 হয়ে গিয়েছে, মানে মেছুনি মৌমিতা এখন আর জলের মাছকে টেনে রেইনবোর হট সিটে বসিয়েছে আজকে সেই সকাল 6টা থেকে। তখন একটু সমীক্ষার রেজাল্টটা কি বলছে, প্রথমেই বলেছিলাম বলবো আপনাদের, যে এই মাছে ভাতে বাঙালি নাকি মাছ খাচ্ছে না এমনটা তো লোকজন বলে থাকে, সমালোচকরা বলেন, তো সেখানে কি হয় সেই ব্যাপারটা একটু বলি, মানে যে সমীক্ষাটা পাবলিশ হয়েছে, রিপোর্টটা পাবলিশ হয়েছে সেটা একটু বলি, সমীক্ষা করে কি রিপোর্ট পাবলিশ হয়েছে। সেখানে বলছে যে জার্নিটা, মানে যদি আমি না বলি একদম ইনকমপ্লিট থেকে যাবে, তো সেই জন্যই আমি একটু বলছি। মাছ উৎপাদনে এক নম্বরে রয়েছে অন্ধ্র, একটা সময় ছিল ওয়েস্ট বেঙ্গল, কিন্তু এখন সেকেন্ড পজিশনে রয়েছে আমার আপনার এই পশ্চিমবঙ্গ। তো সেখানে অন্ধ্র থেকে বছরে 70,000 টন মাছ আমাদের জন্য যোগান দিতে হয়। আর্থিক গবেষণা সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ, যেটাকে ছোট করে বলা হয় NCAER, তাদের সমীক্ষা বলছে 10 বছরে দেশের মানুষের মাছ খাওয়ার পরিমাণ দ্বিগুণ বেড়েছে। এখন একজন মানুষ বছরে 13 কেজির বেশি মাছ খাচ্ছেন। 2011-12 সালে সেটাই সমীক্ষায় দেখা গিয়েছিল, মাথাপিছু মাছ ছিল তখন 7 কেজি, আর 2022-23 এই সময়টায় 13 কেজির ওপরে কিন্তু চলে এসেছে। 10 বছর আগেও কোনো পরিবার 1,000 টাকার বাজারে যদি করেন, তাহলে সেখানে 1,000 টাকার বাজার করলে তার মধ্যে 76 টাকা থাকতো মাছের পিছনে খরচ হতো। আরও একটা ইন্টারেস্টিং কথা বলি, আপনি যদি মনে করেন আপনি বেশি বেশি করে মাছ খান তাহলে ভুল, কারণ সমীক্ষা বলছে লাক্ষাদ্বীপের একজন মানুষ গড়ে মাথাপিছু 125 কেজি মাছ খান, আবার গোয়ার লোকজন প্রায় 80 কেজি মাছ খান বছরে। মাছ খাওয়ার প্রতিযোগিতায় লাক্ষাদ্বীপ কেরল গোয়ার পর চতুর্থ পজিশন দখল করে আছে আমার আপনার বাংলা। 6:59 হয়ে গিয়েছে, মাছ নিয়ে হলো টু মাছ কথা, ফিশ মার্কেট দেখুন না, ফিশ ফিশিয়ে আপনাকেও ডাকছে, আজকে কি কি মাছ কিনবেন ফর্দটা করুন, লিস্টটা রেডি করুন, মাছের ব্যাগ হাতে বেরিয়ে পড়ুন, আফটারঅল মাছে ভাতে বাঙালি আপনি। আর আমি মেছুনি মৌমিতা ছিপ মাছের ব্যাগ সব রেখে দিয়ে স্টুডিওতে ঢুকে পড়ি, এবার ওগুলো নিয়ে ঢুকবো না, আষ্টে গন্ধ বেরোবে। সকাল থেকে মেছুনি মৌমিতা ছিল তো আপনাদের সঙ্গে মাছ বাজার থেকে ডাইনিং টেবলে, এবারে কিন্তু আরজে মৌমিতা হয়ে 7:02 থেকে স্টুডিওতে চলে আসছি নমস্কার কলকাতা নিয়ে। থাকতে হবে কিন্তু আপনাকেও ঠিক 10টা পর্যন্ত, আপাতত মেছুনি মৌমিতা, তাহলে আরজে মৌমিতা হয়ে স্টুডিওতে এন্ট্রি নিয়ে নিই, 7:02 ফিরছি আমি আরজে মৌমিতা নমস্কার কলকাতা নিয়ে। একদম 10টা পর্যন্ত আপনার সঙ্গে আছি আমি মৌমিতা।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ, অসম, কেরলম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে, এরপর ইভিএমের গণনা শুরু হবে সকাল 8:30 থেকে। অসমে আজ বিধানসভা নির্বাচনের গণনায় মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। 126 জন গণনা পর্যবেক্ষক গণনার তদারকি করবেন, তাদের সঙ্গে রাজ্য জুড়ে থাকবেন প্রায় 6000 কর্মী এবং 2300 বেশি মাইক্রো অবজারভার। কেরলে ভোট গণনার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 140টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য 32,000-এর বেশি পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়েছে। তামিলনাড়ুতে এবার বহুমুখী লড়াই প্রত্যক্ষ করা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দল ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এবং বিরোধী দল AIADMK নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 294 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে মোট 6টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনার কাজে 859 জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজ ভোট গণনা। গণনা অনুষ্ঠিত হবে ডেপুটি কমিশনারের কার্যালয়ে। 3 রাউন্ড গণনার মধ্যে মোট 10টি টেবিল স্থাপন করা হয়েছে।

0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন। এই সম্মেলনের বিষয় হল রক্ষা ত্রিবেণী সঙ্গম, যেখানে প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধন ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলতি অশান্তি নিরসনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তেহরানের প্রস্তাবটি যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সংবাদ মাধ্যমকে বলেন তিনি ইসরায়েলের প্রস্তাবটি গ্রহণ করছেন না। ভারতের আবহাওয়া দপ্তর IMD উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের কমলা সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং বিদর্ভ অঞ্চলে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে ভোট গণনার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সাতটা তো বেজে গিয়েছে, এবার উঠে পড়ো, সকালবেলা নিয়মিত ওয়ার্কআউটটা করো। জানি জানি জানি তুমি ডায়েট করো, হিসেব করেই খাও, টাইম মতো কাজ সারো, টাইমে অফিস যাও। ক্যালেন্ডার বলছে দেখো আজ মে মাসের 4, হাওয়া অফিস বলছে তো গরম খেলা দেখাবে এবার। সাতটা দশটা জার্নিটাতে হবে ইনফো গান কথা, FM রেইনবো শুনছো তুমি, নমস্কার কলকাতা। দেখো দেখতে দেখতেই সাতটা ছুঁয়ে ফেলেছে ঘড়ি, আর দেখতে দেখতেই মে মাসের 4 হয়ে গেল, চলে গিয়েছে এপ্রিল। গরম কমজোরি এখন ঠিক, আর ঝড় থেকে বৃষ্টি ভেজা হয়ে তো কাটছে তোমার আমার এই উইক থেকে উইকেন্ড। আর মে মাসে এমন মন ফ্রেন্ডলি ওয়েদার কবে যে দেখেছি মনেই করতে পারছি না। না না না, প্রকৃতির সঙ্গে কোনো হিসেব সত্যিই মিলছে না। তবে তুমি আমি তো হিসেবই, সবই করি আমরা হিসেব কষে হিসেব করে। আর আজকে উইকডে, আজকে অফিস ডে, নো ছুটি, অলরেডি 7টা বেজে গিয়েছে সোমবারের কেজো দিনটায়। নিজেকে অকেজো না করে কিভাবে ম্যানেজ করবে তুমি গোটা দিনটা, সেটার একটা হিসেব করে নাও, হিসেব করে একটা চকআউট করে ফেলো, তোমার প্ল্যানে ওয়ার্কআউটটাও রেখো, আর অবশ্যই রেখো আর যে মৌমিতাকে। আর এইরকম একটা মেঘলা দিনে সেলিব্রেট করি আমরা কিভাবে, রূপকথার মতো রোদের জন্মদিনকে। চলো তাহলে সেলিব্রেট করে ফেলি।

0: ঝড় বৃষ্টির স্কোর কিন্তু এপ্রিলের শেষ থেকে এতটাই বেশি যে মন ফ্রেন্ডলি ওয়েদারেও মন একটু হলেও না চাইছে ওই রোদের ছোঁয়া পেতে। কিন্তু হাওয়া অফিসের আপডেট মতো আগামী 7-8 তারিখ পর্যন্ত এমন ঝোড়ো ইনিংস চলবে কিন্তু বঙ্গে। আজকে তো রয়েছে বঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে সব জায়গায় কিন্তু একটু ঝড় বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে। হাওয়া অফিসও তেমনটাই বলছে, মে মাসে ভ্যাপসা গরম ভ্যানিশ হয়ে টেম্পারেচার একেবারে নেমে গেছে স্বাভাবিকের থেকে প্রায় 4-5 ডিগ্রি। ব্রেকিং নিউজে এখন গরমের বদলে জায়গা নিয়ে নিয়েছে গ্যাস থেকে সবজির দাম। তবে দাম বাড়াবাড়ির বাজারেও বাঙালিকে কিন্তু আটকে রাখা যাবে না বাজার যাওয়া থেকে খাওয়া দাওয়াতে। যাই হোক, আজকে তো 4th day of May, তো এই সপ্তাহে 25শে বৈশাখ রয়েছে। আবারও সেলিব্রেশনে আমরা সবাই পার্টিসিপেট করব, অংশ নেব, পালন করব আমরা রবীন্দ্র জয়ন্তী, সে তো সবাই জানি। কিন্তু জানি না যেটা, সেটা হচ্ছে আজকে 4th May ডেটা কেন মেমোরেবল, সেটা দেখতে গেলে, জানতে গেলে অবশ্যই আমাকে আর জে মৌমিতাকে ডায়েরির পেজ উল্টাতে হবে। আর যে ডায়েরি এখন আর জে মৌমিতার হাতে। আজকে 4th May, 20শে বৈশাখ, 1433 বঙ্গাব্দ। ডায়েরি দেখাচ্ছে, পঞ্জিকাও বলছে। এবারে ডায়েরির পেজ উল্টিয়ে তোমাকে শেয়ার করছে ডেটা কেন মেমোরেবল, কেন স্মরণীয়। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে দিনটা, এই তারিখটা অনেক কিছুর সাক্ষী। যেমন আজকে টিপু সুলতানের মৃত্যুদিন। আজকের দিনেই 1800 সালে কলকাতায় লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 1919 চীনে গণ আন্দোলনের শুরু হয়েছিল। আজকে আবার স্টার ওয়ার্স ডে, কারণ মার্গারেট থ্যাচার আজকের দিনেই PM হন। আর আজ যেমন হন, আর আজকে সেই দিন 1904 4th May পালন, মানে সেই সময় 4th May শুরু হয়েছিল যেটা, সেটা হচ্ছে ওই পানামা খাল কাটা। এই কাজটা শুরু হয়েছিল 1904 4th May। আজকে আবার দেখছি যতীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকে ফুটবলার অমল দত্তর জন্মদিন, হবে তাদের কথাও একটু পরে। তার আগে তোমাকে বলছি যেটা, সেটা হচ্ছে আজকে ব্রেকফাস্টে তুমি ফ্রেঞ্চ টোস্টে বাইট দিও, কারণ আজকে ইন্টারন্যাশনাল ফ্রেঞ্চ টোস্ট ডে। সঙ্গে ডেজার্ট হিসেবে চকলেট কাস্টার্ড রেখো, আর আজকে তারও দিন। আর হ্যাঁ, সিবিচে যে টুনা ফিশ ফ্রাই পাওয়া যায় না, আজকে সেই টুনা ফিশ খাওয়ার দিন। সঙ্গে স্ন্যাক্স হিসেবে পনির বল, পনির পাসিন্দা, এই সমস্ত কিছু দিয়ে সন্ধিটা তুমি জমিয়ে দিতেই পারো। আজকে ডিপ ফ্রাইড পনির স্ন্যাক্স ডে। গরমটা তো একটু কমজোরি, তাই মন ফ্রেন্ডলি ওয়েদারে জমিয়ে কিন্তু ভাজাভুজি খেতেই পারো তুমি। আমরা খেতে যেমন ভালোবাসি, আমরা তেমন অকেশন সেলিব্রেট করতেও ভালোবাসি। আর অবশ্যই ভালোবাসি যেটা, সেটা হচ্ছে গান শুনতে। আর এবারে এখন আজকের মতো ডায়েরির পেজ বন্ধ করে রাখছি তোমার জন্য একটা রোম্যান্টিক গান।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

ব্রেকআপ হতে হতে আবার ফিরেলে না ঠিক এরকমই রিলেশনটা আবারও জমে যাওয়ার জন্য জাস্ট অপেক্ষা করে, তখন ঠিক এমনটাই কিন্তু হয়। এমন গানই কিন্তু চলে আসে যা রেখেছিলাম তোমার জন্য ডায়েরির পেজ বন্ধ করে। তো এটা তো জানোই যে স্ট্রেস এবং পেইন থেকে রিলিফ পাওয়ার বেস্ট মেডিসিন হচ্ছে মনের মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করা, বেশ কিছুটা সময় কাটানো।

আমার সুন্দর সুন্দর গান শোনাও কিন্তু ভালো থাকা এবং রিলেশন জমিয়ে রাখবার একটা দারুণ উপায়। আর আজকে তো 4th মে, আজকে যখন ডায়রির পেজ উল্টিয়ে দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজকে। আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ। আজকে অ্যাক্ট্রেস তৃষা, অ্যাক্ট্রেস মডেল অসনুর কৌর, অ্যাক্টর টিনু আনন্দ, অ্যাক্টর সিদ্ধান্ত মহাপাত্রর বার্থডে। আর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে যিনি ক্যামেরা, লাইট, সাউন্ড, অ্যাকশন বলে ফিল্ম তৈরি করেন এমন এক বিখ্যাত ডিরেক্টর, ফিল্ম মেকার মিঠুন রমেশেরও বার্থডে আজকে। আজকে যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, আই মিন বার্থডে হয়, তুমিও কিন্তু এই এত সব এই মানে কি সেলেবদের সঙ্গে তোমার বার্থডেটা শেয়ার করছো, তুমি খুব লাকি গো, সত্যিই খুব লাকি। আরে বাবা, আর যে মৌমিতা হরোস্কোপ বিচার করে তো বলছে না, এই এত এত সেলেবের সঙ্গে তুমি তোমার স্পেশাল ডেটা শেয়ার করছো বলেই আমি তোমাকে লাকি বললাম। তো শেয়ার তো আমিও করব। ওই যে হাওয়া মোড়ক, ওয়েদার কক বলছে এবার ঝড় বৃষ্টির হবে ছুটি, গরম আসছে গুটি গুটি। আজকে তো মের 4, গরম বাড়বে কিন্তু আবার, বুধবারেই হবে বৃষ্টির অন্ত, গরম হবে তখন থেকেই বারবার অন্ত। এবছর গরম সত্যিই বড়ই দরাজ, এবারে কিন্তু খেল দেখাবে সে। আরে দেখছে তো, কলকিও দেখছে কলকাতাকে, শুটিংয়ের ফাঁকে কলেজ স্ট্রিট থেকে গঙ্গার ঘাট ঘুরে দেখছে অ্যাক্ট্রেস কলকি। আর হ্যাঁ, শহর কলকাতা ঘোরাফেরাতে মাস্ট যেটা সেটা হচ্ছে স্ট্রিট ফুড। হেলথ কনশিয়াস ছিপছিপে কলকিও কিন্তু ভোলেননি এই কলকাতার রোল থেকে ঝালমুড়ি ফুচকা এই সমস্ত কিছু টেস্ট করতে। এই শহর সত্যিই জানে খেতে এবং অবশ্যই অন্যকে খাওয়াতে। পেটা ইন্ডিয়ার তরফ থেকে এই শহর কলকাতা জিতে ফেলেছে সেরা ভেগান সহায়ক শহরের তকমা। আর অকেশন থেকে ভ্যাকেশন, ডে সেলিব্রেশন সব কিছুতেই কিন্তু এগিয়ে রয়েছে তোমার আমার শহর এই কলকাতা। তাই তো এগিয়ে এসে এই শহর তুমি ঘুরতেই পারো তোমার পুরনো প্রেমকে নতুন প্রেমের মতো সুদে আসলে উসুল করেই কিন্তু তুমি তোমার ঘোরাটা, তোমার জার্নিটা, তোমার সফরটা একদম জমিয়ে দিতে পারো। জাস্ট পুরনো প্রেম হলেও ওই যেমন হয় না পুরনো চাল আর কি স্বাদে বাড়ে ভাতে বাড়ে, ঠিক তেমনটাই পুরনো প্রেম নতুন প্রেমের মতোই কিন্তু সুদে আসলে জমে যায়।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:23 হয়ে 6 সেকেন্ড। তুমি শুনছ 107 FM রেনবোতে সোমবারের নমস্কার কলকাতা আর যে মৌমিতার সঙ্গে। ঘড়ি তো ছুটে চলেছে আর তার সঙ্গে তোমাকে আমাকেও ছুটতে হচ্ছে। আর দেখো না মাসগুলোও কেমন উড়ে উড়ে শেষ হয়ে যাচ্ছে। এই তো 26 সাল এলো সেদিন, দেখতে দেখতে এপ্রিল চলে গিয়ে এখন আবার মে মাস চলে এলো। অফিসিয়ালি মে মাস মানেই গরমকাল, গরমকালও এলো। অথচ এই গরমেই কলকাতা পেলো ঠান্ডা ঠান্ডা কুলকুল রাত। কয়েকদিন ঝড় বৃষ্টিতে টেম্পারেচার স্বাভাবিকের থেকে একেবারে নেমে বিলকুল কুল রাখলো কিন্তু তোমাকে আমাকে। আর এমন মন ফ্রেন্ডলি ওয়েদারে যেটা জমে যায় সেটা হচ্ছে পেট পুজো। ট্যাল ট্যালে মাছের ঝোল কিংবা ডালে রোজ রোজ কি সাঁতরাতে ইচ্ছে করে বলো তো? মাঝে মাঝে মনে হয় তো একটু খাওয়া দাওয়াতেও রাজকীয় বাদশাহী টাচ যদি থাকে তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায়। আর এখন যখন ওয়েদারটা এমন কুল কুল আছে তখন বাদশাহী কাতলা কোরমা বিলকুল জমবে লাঞ্চে কিংবা ডিনারে। তাহলে আর কি, চলো সোজা একদম কোথায়, রান্নাঘরে।
4: ফুড ফান্ডা,
3: একবার যদি শিখে নাও না, একবার শিখে গেলে মনে হবে আরে বাবা আমি নিজেই একটা রেস্তোরাঁ খুলে বসি, আর নিজেই আমি রেস্টুরেন্টের মালিক হয়ে যাই। নাম শুনেই তো বুঝছো উপকরণের মেইন যেটা সেটা হচ্ছে কাতলা মাছ লাগবে। আর বাদশাহী নামটা যখন রেসিপিতে জুড়ে আছে তখন সেই টাচটা অবশ্যই রান্নাতে থাকবে, সেটাও বুঝতে পারছো। প্রথমেই তুমি তোমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী মাছের পিস গুনে নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে সামান্য একটু হলুদ নুন আর একটু লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে রেখে দাও ওটাকে মিনিট 25। আর এই 25 মিনিটে তুমি কিন্তু রেস্টে যেও না, তুমি এবার শুরু করে দেবে রান্নাটা। প্রথমে শুকনো খোলাতে অর্থাৎ একটা প্যান নিয়ে সেটায় গোটা 10 কাজু, 4-5 আমন্ড আর একটা তেজপাতা নেড়ে ওগুলোকে তুমি বাটিতে তুলে রাখো। তবে হ্যাঁ, এগুলোতে কিন্তু তেল দেবে না, শুকনো খোলাতে অর্থাৎ প্যানটা জাস্ট ওভেনের ওপর বসিয়ে দিয়ে কিন্তু এটা তুমি জাস্ট ড্রাই রোস্টেড করে নেবে, ব্যাস। এবারে প্যানে তেল গরম করে ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে তুলে রাখো। আর বাকি যে তেলটা রয়েছে সেই তেলে ম্যারিনেট করা যে মাছগুলো রয়েছে সেগুলোকে তুমি ভেজে নিয়ে তুলে রেখে দাও। এবারে কি করবে, ওই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে ফ্লেমটা একটু কমিয়ে মিক্সিতে তুমি কাজু আমন্ড আর 1 চামচ পোস্ত আর ভেজে রাখা পেঁয়াজ মানে যে বেরেস্তাটা তুমি রেখেছো ভেজে সেইগুলো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে 3-4 তুমি ঘুরিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দাও, ব্যাস। এবারে ওতেই 1 চামচ জিরে ধনের গুঁড়ো অ্যাড করো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং গোলমরিচ দিয়ে কষাতে থাকো। কিছুক্ষণ পরেই তুমি 1 কাপ টক দই ওর মধ্যে অ্যাড করে বেটে রাখা কাজু আমন্ড পোস্তর পেস্টটা দিয়ে চিনি আর নুন স্বাদ মতো দিয়ে দাও ঢেলে, ব্যাস। এবারে একটু কুক করো। কুক তুমি কতক্ষণ করবে, ওই যে খুন্তি নাড়বে ততক্ষণ তেল ছাড়বে না, যতক্ষণ যেই না দেখবে তেল ছাড়তে শুরু করেছে তুমিও অমনি ছেড়ে দেবে ওতে ওই ভেজে রাখা কাতলা মাছগুলো। তারপর নেড়ে চেড়ে গ্রেভির ওপর একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে সার্ভিং বলে দাও ঢেলে, রেডি তোমার বাদশাহী কাতলা কোরমা। স্পাইসি ডেলিশিয়াস এমন বাদশাহী মাছের কারি মুখে দিয়েই তুমি বলবে আহা, নাম থেকে স্বাদে সত্যি মরি মরি। কাতলা মাছের সঙ্গে মাত্র কয়েকটি উপকরণের খেলা মুখে দিলেই তুমি বুঝবে বাদশাহী কাতলা কোরমার স্বাদের ঠেলা। চলো চলো তাহলে হয়ে যাক রান্নাটা, রান্নাঘরে গিয়ে নিয়ে যাচ্ছি তোমাকে। এবং সেই রান্নাবাটি টাইটেল ট্র্যাকটাই তো আসছে তোমার জন্য।
4: ফুড ফান্ডা,
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আর যে মৌমিতা, শেফ মৌমিতা হয়ে তোমাকে শিখিয়ে দিল তো, বাদশাহী কাতলা কোরমা কারি মুখে দিয়েই তুমি বলবে স্বাদে মরি মরি। কাতলা মাছের সঙ্গে মাত্র কয়েকটা উপকরণের খেলা, মুখে দিলেই সত্যিই তুমি বুঝবে এর স্বাদের ঠেলা। এমন সব নতুন নতুন রেসিপি দেখে নতুন নতুন ইনফো আইডিয়াস শুনতে পেতে অবশ্যই তুমি কি করবে, এই সমস্ত কিছু শোনার জন্য 107 FM রেনবো টিউন করবে। প্যাকেজটা কিন্তু অনেকখানি লম্বা, আমরা এখন আর আড়াই নয় থাকি, আমরা একদম টানা 2 ঘন্টা 54 মিনিট নতুন নতুন অনেক সেগমেন্ট নিয়ে এই নমস্কার কলকাতায় আমরা থাকি। আর এসেছে কিন্তু এই কলকাতাতে সে রসগোল্লার সঙ্গে, লঙ্কা ফুচকার সঙ্গে চকলেট, এটা তো তুমি আমি দেখেছি। আর সে এসেছে এবারে কলকাতায় যে সেটা হচ্ছে বার্গার পান। পান আর বার্গার এমন ফিউশন ফুড দেখে আমি নিজেই কনফিউশনে পড়ে গিয়েছি, কি নামে ডাকবো বলতো একে, বার্গার পান বলবো নাকি পান বার্গার বলবো। বার্গারে যে ইউজ হয় যে রাউন্ড ব্রেড, সেই রাউন্ড ব্রেড রেখে ওপরে মিঠে পাতার পান, তার মধ্যে সুপুরি কুচি, নারকেল কুচি, বাদাম, চকলেট, মেয়োনিজ, সসেজ সব কিছু দিয়ে আবারও তার উপরে রাউন্ড একটা ব্রেড দিয়ে সার্ভ করছে। আর এখন সেই পান বার্গার কলকাতায় আর রয়েছে, আর ভাইরাল ভিডিও দেখেই নেটিজেনরা তো কমেন্টের একেবারে ঝড় তুলে দিয়েছেন। আমিও দেখছি 40-50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে আজকে দক্ষিণবঙ্গে, তেমনই কিন্তু আপডেট রয়েছে হাওয়া অফিসার অ্যাপে। আমি দেখি তো নিউজ, ভিডিও, রিলস, শর্টস সব কিছু একসঙ্গে আমি ফলো করি আমার মোবাইল সেটে। আবার এটাও দেখলাম কালকে ওয়ার্নিং মেসেজ একটা এসেছে যে সোশ্যাল সাইটে বেশি টাইম কিল করলে নিজের ব্রেনের যে গ্রে ম্যাটার সেটা নাকি ড্রাই হয়ে যায়, স্ট্রেস, ডিপ্রেশন এগুলো নাকি বেড়ে যায় এবং বুদ্ধি নাকি একেবারে ভোঁতা হয়ে যায়। সবই দেখেছি, মানছিও আমি রিপোর্টটা, কিন্তু যদি না আমি সোশ্যাল সাইটে উঁকি ঝুঁকি না দিই তাহলে তোমাকে কিভাবে বলবো বলতো। এই যে ডালহৌসিতে, এই আমাদের একদম কাছে যে ডালহৌসি, সেই ডালহৌসিতেই এসেছে পাকা আমের পুরভরা ফুচকা, আর এসেছে কাঁচা পাকা আমের যুগলবন্দিতে লস্যি। তুমি ফুডি না হলেও নতুন নতুন ফিউশন ফুডের টেস্ট নিতে কিন্তু তুমি চলে আসতেই পারো ডালহৌসি চত্বরে। আর আসতে পারো, যেতে পারো নিউ টাউনে, ওই আম কফিতে চুমুক দিয়ে মোবাইলের এক্সিবিশনটা দেখতেই পারো। কি বললে, মোবাইলে তুমি ইন্টারেস্টেড নও? আরে বাবা, এই নিউ টাউনে একটা শপিং মলের বিরাট একটা ফ্লোর জুড়ে মোবাইলের এক্সিবিশন চলছে, তুমি নিশ্চয়ই মোবাইল ঘাঁটাঘাঁটি করো, করো নাকি? আরে বাবা প্লিজ, তুমি এইভাবে না মিথ্যে কথাটা বলো না। মোবাইলে তুমি আমি আমরা সবাই ইন্টারেস্টেড এবং রাত জেগে আমরা খোঁজাখুঁজি করি, কথাবার্তা বলি, মিথ্যে কথা প্লিজ প্লিজ বলো না।

সত্যি গো, একদম সত্যি কথা, মানে এতটুকুও মিথ্যে নয়, একদম সত্যি কথা, একদম খাঁটি কথা। বিশ্বের রসনা তৃপ্তির প্যানকেক তালিকায় 6 নম্বর স্থান পেয়েছে ধোসা, সঙ্গে জায়গা দখল করে নিয়েছে আমাদেরই মালপোয়া। টেস্ট অ্যাটলাসের ওই পক্ষ থেকে বিশ্বের সেরা প্যানকেকের প্রথম 100টার যে লিস্ট পাবলিশ হয়েছে তাতে আমাদের দেশের, ভারতের মুখ রেখেছে কিন্তু আমাদের এই ধোসা। লিস্টে 6th place দখল করেছে মশলা ধোসা, আর 15th place রয়েছে প্লেন ধোসা, আর 85তম স্থানে রয়েছে বাংলার বিখ্যাত মালপোয়া। বাদ বাকি জায়গা দখল করেছে জনপ্রিয় প্যানকেক লিস্টে রয়েছে ক্রেপ সুরিজ, জিয়ানবিং, কার্তুপেলু, মানে চীন, জাপান, মায়ানমার সমস্ত জায়গার জিভে জ্বলানা সমস্ত প্যানকেকগুলো কিন্তু জায়গা করে নিয়েছে। তার মধ্যে কিন্তু আমাদের মশলা ধোসা এবং প্লেন ধোসা এবং মালপোয়া এই তিনটেও কিন্তু জায়গা করে নিয়েছে। আর এই খবরাখবর সব আমি দেখেছি কোথায়? অবশ্যই সোশ্যাল সাইটে। তাই তো রাত জেগে আমি উকি ঝুঁকি দিই মোবাইলে, মিথ্যে কথা আমি বলি না, আমি সত্যিই রাত জেগে উকি ঝুঁকি দিই। গত শনিবার ছিল 2nd May, আর 2nd May ছিল সত্যজিৎ রায়ের জন্মদিন। তো শুরু হয়েছে সেদিন থেকে নিউ টাউনে প্যাঁচার মোড়ের কাছে অপুর সংসার পার্কে এবং সোনার কেল্লা উদ্যানে প্রদর্শনী। আসতে পারো তুমি চীনাপট্টিতে কালী মন্দির যে রয়েছে না, সেখানে আসতে পারো। সেখানে মায়ের পুজো হয় চীনা রীতি এবং ঐতিহ্যের মিশেলে, আর প্রসাদ, প্রসাদ হচ্ছে নুডলস এবং চপসুই দেওয়া হয়। এটাই হচ্ছে এখানকার মেইন অ্যাট্রাকশন, বা বলতে পারো এটাই হচ্ছে এর মূল আকর্ষণ। আছে তো কলকাতায় টেরিটরি মার্কেট, সেই টেরিটরি মার্কেটে সিআই চার্চ রয়েছে, কোয়ান ইন দেবীকে ঘিরে এখানে পুজো চলে। আছে তোংঅন চার্চ, চুংহি ডাং থিয়েন চার্চ, আছে তো নাম সুন চার্চ। এত এত চীনা মন্দির রয়েছে তোমার আমার শহর কলকাতাতে। কলকাতায় আছে জাপানি মন্দির, সাউথ কলকাতা লেক রোডেই রয়েছে পিপ্পনজান মায়োহোজি বুদ্ধ মন্দির। আর এই শহর কলকাতায় বসেই তো চীন জাপান সব যেমন ঘুরতে পারছো, পারছো তেমনই

তেজপুরা রাইস বলের মতো আইটেম টেস্ট করতে। শহর কলকাতাতে বসেই তুমি ট্রাই করতে পারো তালশাঁস চিংড়ি ফিউশন, মাছের লাল সুপ্তো কিংবা মাছের ডিমের কাটলেট, মাছের বার্গার, এমন সব অদ্ভুত ফিউশন ফিশ আইটেম ফিশ ফিশিয়ে ডাকে কিন্তু নিউ টাউনে ইকো পার্কের জাপানি গার্ডেনের রেস্তোরাঁয়। মিলে যায় সেখানে এমন সমস্ত রকমারি ফিশের ফিউশন আইটেম। যদি তুমি যাও তোমার বন্ধুকে নিয়ে, তোমার ফিয়ান্সকে নিয়ে, তাহলে ব্যাকগ্রাউন্ডে প্লিজ অবশ্যই অবশ্যই কিন্তু তুমি রেখো ওই ট্র্যাকটা।

সত্যিই তুমি কি খাবে বলো তো, বা তোমার বন্ধুকে কি খাওয়াবে বলো তো? মাছ নাকি আবার তাল শাঁস দিয়ে তৈরি হচ্ছে, আর মাছের শুক্তো, মাছের ডিমের যে কাটলেট, সেই সমস্ত কিছু কিন্তু আর কি তৈরি হচ্ছে নিউ টাউনে। আর সকাল থেকে মানে ভোরাইতে আমি মাছ নিয়ে কথা বলেছি টু মাছ, তুমি এবার বলে ফেলো তো। সেটাই মানে তুমি তোমার এই কথাগুলোই ফিসফিসিয়ে বলে ফেলো ফিশ নিয়ে ফিউশন কোনো একটা আইটেমের কথা, যেটা অবশ্যই হতে হবে অদ্ভুত, অদ্ভুত কম্বিনেশনেরই কিন্তু সেই আইটেমটা হতে হবে। যেমনটা আমি বললাম, মাছ নাকি তালশাঁস দিয়ে তৈরি হচ্ছে। দেখো বৈশাখ মাস, এখন প্রচুর পরিমাণে তালশাঁস কিন্তু উঠে পড়েছে আমাদের বাজারে, কিন্তু দেখা যাচ্ছে তো সেই তালশাঁস দিয়ে মাছ তৈরি হচ্ছে, মাছের শুক্তো হচ্ছে, মাছের ডিমের কাটলেট হচ্ছে। কোথায় হচ্ছে এগুলো? সমস্ত নিউ টাউনে। তো তুমিও এমন কিছু একটা ফিশ ফিউশন আইটেম ফিস ফিসিয়ে বলে ফেলো যেটা অবশ্যই

0: অবশ্যই হতে হবে অদ্ভুত ধরনের কোনো কম্বিনেশনে। তুমি এমন কিছু দিয়ে ম্যারিনেট করছো যেটা আকছাড় হয়ে থাকে তেমনটা কিন্তু বললে চলবে না। লাঞ্চ বা ডিনার তুমি সারবে এমনটাও কিন্তু একটা প্ল্যান করে ফেলেছো, রেস্তোরাঁতে যাবে এবং তুমি গিয়ে খাবার দাবার খাবে। অর্ডার তুমি করলে চিকেন মাঞ্চুরিয়ান, হট গার্লিক চিকেন বা ক্রিস্পি চিকেন, সঙ্গে একটু রাইস জমিয়ে করলে তুমি অর্ডার, এলেও সব কিছু প্লেট ভর্তি করে খাবার, তবে সেগুলো না সব ওই শুকনো পাউরুটি বা পনিরের আইটেম কিংবা প্লেন মাছের ঝোল ভাত, কি করবে বলো তো তুমি তখন? আরে বাবা, শুনেই কনফিউজ হয়ে যাচ্ছ কি? সত্যি এমন রেস্তোরাঁ রয়েছে তো জাপানে, মিসটেকেন অর্ডার্স রেস্তোরাঁ, যেখানে কিনা ভুল খাবারই হয় পেট পুজো, ওটাই ওই জাপানি রেস্তোরাঁর নিয়ম। তো অর্ডার অনুযায়ী খাবার কিন্তু সেখানে মাথা কুটলেও পাওয়া যাবে না, এটাই হচ্ছে সেখানকার ট্রেন্ড। তাই তো রেস্তোরাঁর নাম হচ্ছে রেস্টুরেন্ট অফ মিসটেকেন অর্ডার্স। তো নামেই লুকিয়ে রয়েছে তার কারসাজি, এমন রেস্তোরাঁ, এমন রেস্টুরেন্ট যদি এই বদলে যাওয়া খাবারে করতে হয় মানে পেট পুজো তোমার শহর কলকাতায় বসে, তাহলে তুমি কি করবে? হয়তো তুমি জানোই না যে এই রেস্তোরাঁতে ঢুকলেই এরকমটা হতে পারে, তো সেই সিচুয়েশনটা তুমি সামাল দেবে কি করে? 9903653992 সেন্ড করে ফেলো, হাট করে খোলা কিন্তু 10টা পর্যন্ত। আর যদি সুযোগ পাও জেনে শুনেই তুমি এমন রেস্তোরাঁতে কাকে সঙ্গে নিয়ে গিয়ে তোমার টেবিলে পাশের চেয়ারে বসাবে সেটাও ছোট্ট করে একটু জানিয়ে দিতে পারো। আর নিশ্চয়ই তুমি দেখেছো এই কয়েকদিন আগেই 22nd April আমাদের বর্ধমানের এক বিয়ে বাড়ির একটা মেনু কার্ড ভীষণভাবে ভাইরাল হয়েছে, যেখানে কিনা মেনু কার্ডের কথা বললাম, যেমনটা হয় আর কি, যে কোনো অকেশন বাড়িতে তুমি গেলে নিমন্ত্রণ রক্ষা করতে, তো তুমি কি করবে? সেখানে অবশ্যই ডায়েটের ছুটি করে দেবে, ডায়েটের ছুটি করে দিয়ে লোকজন দুটো খেতে যায় নিমন্ত্রণ বাড়িতে, সেখানে গিয়ে চব্বচস্য করে খাওয়ার বদলে মেনু কার্ডে লোভনীয় আইটেমের পাশে হাইলাইট করা যদি থাকে ক্যালোরিজ, সেই ক্যালোরির অঙ্ক দেখে তুমি কি করবে বলো তো? এমন আইডিয়া কি সত্যি ইনোভেটিভ, নাকি এই ইনভিটেশন রাখতে গিয়ে পেটে কিল মেরে তুমি চলে আসবে? তুমি কি বলবে? নেটিজেনরা তো মানে পুরোপুরি ওই কমেন্টের ঝড় বইয়ে দিচ্ছে, আমফান, আইলা, সব কিছু সেখানে বয়ে যাচ্ছে। দুটো প্রবলেম, সলিউশন সেন্ড করে ফেলো তুমি প্লিজ। আর তার সঙ্গে অবশ্যই ফিসফিসিয়ে বলে ফেলো ফিশের কোনো একটা ফিউশন আইটেম, যেটা অবশ্যই অড কম্বিনেশনেই হতে হবে, প্লিজ বলে ফেলো। আর যদি এমনটা হয়ে থাকে সত্যি বর্ধমানের ওই যেমনটা হয়েছে বিয়ে বাড়িতে 22nd April, সেরকম বিয়ে বাড়িতে বা কোনো একটা অকেশন বাড়িতে তুমি গেলে, হয়তো অন্নপ্রাশন কিংবা পৈতে কিংবা ধরো বার্থডে পার্টি, তো সেখানে গিয়ে তুমি হয়তো দেখলে মেনু কার্ডে রয়েছে প্রচুর প্রচুর গুচ্ছ গুচ্ছ আইটেম লেখা রয়েছে, অথচ তার প্রত্যেকটা পাশেই কিন্তু মেনশন করা রয়েছে একদম যে মানে ক্যালোরিজগুলো, তো সেই ক্যালোরির অঙ্কগুলো তুমি দেখে কি করবে বলো তো? পেটে কিল মেরে চলে আসবে, নাকি তোমার ব্যাপারটা বেশ ইনোভেটিভ আইডিয়া বলেই মনে হবে, নাকি তোমার মনে হবে এই সমস্ত হেলথ কনসিয়াস করার ব্যাপারে আসলে ব্যাপারটা হচ্ছে না খেতে দেওয়ার একটা ছল চাতুরি করা হচ্ছে? প্লিজ প্লিজ প্লিজ বলে ফেলো 9903653992 তে, একদম হাট করে খোলা কিন্তু রয়েছে। আর আমি তো ফিরছি তোমার সমস্ত কথা নিয়ে 3 মিনিট 36 সেকেন্ডস পর, মানে 3 মিনিট 36 সেকেন্ডস পর। কিভাবে ফিরছি? রেনবো নিউ টিউন তোমাকে শোনাদের পরেই কিন্তু আমি ফিরে আসছি তোমার কাছে, আমি আর যে মৌমিতা
1: FM রেনবোতে, রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

আমি তো সামনে যেটা দেখছি সেটা হচ্ছে এই মুহূর্তে একটা ফিউশন ফুড কিন্তু চলে এসেছে। মানে ফিউশন ফুড বলতে আমি ওই ফিশের ফিউশন ফুড, যেটা কিনা একেবারে অড কম্বিনেশনে হতে হবে, তেমনটাই তো তোমাকে সেন্ড করতে বলেছি। কারণ আমি আজকে সকালবেলা আর যে মৌমিতা মেছুনি মৌমিতা হয়ে একদম ভোড়াইতে প্রচুর মাছ নিয়ে কিন্তু কথা বলে ফেলেছি, মানে মাছ নিয়ে টু মাছ কথা বলেছি। তো যাই হোক, এইবারে কিন্তু আমি যেটা দেখছি সেটা হচ্ছে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে বলছে আম বাটা আর আমড়া বাটা দিয়ে বাটা মাছ। ওহো, দারুণ ব্যাপারটা হবে, মানে বেশ একটা টকটক ফ্লেভারটা কিন্তু বেশ অতিরিক্তভাবেই হয়ে যাবে। আর তার সঙ্গে বাদবাকি যে দুটো সলিউশন দিয়েছি, মানে প্রবলেমের সলিউশন করতে তোমাকে বলেছি, সেগুলো কিন্তু দাওনি। সেটাও তো আমি জানতে চাইছি যে ওই রকম, মানে কোনো একটা তুমি রেস্টুরেন্টে গেছো যেখানে কিনা গিয়েই তুমি অর্ডার করলে যা যা সেই অর্ডারগুলো কিন্তু তোমার একদম মানে আসবে খাবার দাবার তোমার সামনে, কিন্তু যা অর্ডার করলে তার কোনোটা আসবে না, বরং উল্টে উল্টে যাবে সব কিছু। সেই রকম একটা যদি রেস্তোরাঁতে যাও, যেমনটা জাপানে রয়েছে, তো সেখানে একটা যদি ওরকম রেস্তোরাঁতে গিয়ে তুমি সেই সিচুয়েশনটা কীভাবে ফেস করবে, কীভাবে তুমি ম্যানেজ করবে, তাহলে তুমি বলে ফেলো। আর যদি তুমি জেনে শুনে ওরকম একটা রেস্টুরেন্টে যাও যে না ওই রকম জায়গা একটা আছে যেখানে কিনা মিস্টেকেন অর্ডার রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানে তুমি অর্ডার করবে এক আসবে আর এক, তো সেখানে জেনে শুনে যদি যাও তাহলে সঙ্গে তুমি কাকে নেবে সেটাও তোমাকে সেন্ড করতে বলেছি। আর তার সঙ্গে তোমাকে এটাও বলেছি যে অবশ্যই যেটা ওই বর্ধমানে যে বিয়েবাড়ির মেনু কার্ডটা যেটা ভাইরাল হয়েছে, যেখানে গুচ্ছ গুচ্ছ আইটেম লেখা রয়েছে কিন্তু পাশে সমস্ত ক্যালোরি লেখা রয়েছে, এই অঙ্কটা দেখে মানে কতটা ক্যালোরি তুমি ইনটেক করছো সেইটা দেখার পর তোমার কী মনে হবে ব্যাপারটা, বেশ ইনোভেটিভ আইডিয়াটা, তোমার ভালো লাগবে নাকি তোমার মনে হবে এই বাবা পুরো এই সমস্ত নেমন্তন্ন ফন্ন করে নিয়ে বাড়িতে নিয়ে এসে লোকজন এনে প্রচুর খাবার দাবার যেন দেখাচ্ছে রান্না করেছে, আসলে রান্না খুব কম করেছে সেই জন্য ওই ক্যালোরিগুলো মেনশন করেছে, এবং সেই জন্যই সে যাতে না খায় লোকজন হেলথ কনসিয়াস করছি তোমাকে এমন ভাবটা দেখানোর জন্যই যেন সেরকম মেনু কার্ড সার্ভ করেছে। তো তুমি যদি এরকম বিয়ে বাড়িতে যাও বা কোনো একটা অকেশন বাড়িতে যাও, তাহলে তুমি কীভাবে ব্যাপারটাকে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করবে, কী মনে হচ্ছে তোমার সেটাও তুমি প্লিজ বলে ফেলো। আর আমি আমি তো কোনো কিছু অর্ডার করবই না, কারণ আমি লাঞ্চ বা ডিনারের অর্ডার করব ঠিক তখনই বেশ ওয়েদারটা বুঝে শুনে। এখন যেটা চলছে সেটা হচ্ছে এই মুহূর্তে নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কী লিখেছেন সেটাই আর যে মৌমিতা তোমাকে শেয়ার করছে। আজকে ভোড়াইতে মাছের গুণগান খুব সুন্দর লেগেছে, থ্যাংকস আ লট নিবেদিতা আমার সঙ্গে থাকার জন্য। এবং এই যে মাছের গুণপনা বা গুণগান বা বাঙালি মাছে ভাতে বাঙালি এই ব্যাপারটা যে সত্যি সত্যি ঠিক কতটা সত্যি সেই ব্যাপারটা যেভাবে খুঁজে টুজে মোটামুটি বের করেছি, তার জন্য সেই সাহিত্য বলো বা প্রবাদ প্রবচন সব কিছু ঘেঁটে ঘুঁটে মোটামুটি যেভাবে নিয়ে এসেছিলাম আমারও কিন্তু বেশ লেগেছে। যাই হোক, এরপর যেটা বলছে মাছের কাঁটা চচ্চড়ি আর মাছের রকমারি ঝাল ঝোল পুঁটি মাছে সঙ্গে বিরিয়ানি এই ব্যাপারটা দিয়ে আর সঙ্গে মৌরালার চাটনি আর মাছের পরোটা, আহা সঙ্গে আমাকে চাইছে, ওর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে এবং এই রেসিপিগুলোই কিন্তু ও আমাকে খাওয়াবে। তবে এমন যদি কোনো রেস্টুরেন্টে যায় সেখানে গিয়ে কীভাবে সামাল দেবে সেটা কিন্তু নিবেদিতা আর যে মৌমিতাকে শেয়ার করেনি। আর আমি তো শেয়ার করব, আরে বাবা এই যে এই সময় আকাশের মুডটা কেমন রয়েছে বলতো, এই কদিন ধরেই মন ফ্রেন্ডলি ওয়েদার ঠিকই, মানে একটু বেশ কুলকুল রয়েছে ওয়েদারটা, ভালোই লাগছে, ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টির স্কোরটা বেশ এপ্রিলের একদম শেষ থেকে ভালোই রয়েছে, কিন্তু আজকে সোমবার আবহাওয়াটা কেমন থাকবে সেটা তো আমাকে জানতে হবে, আর তার জন্যই আমাকে সোজা যেতে হবে হাওয়া অফিসে। তবে হাওয়া অফিসে যাওয়ার আগে আমি অবশ্যই অবশ্যই সেটাই তো দেখবো রোদ কি বলছে, রোদের নিশানা আদৌ আছে কিনা, কি বলছে সে।

0: খোলা জানলার পাশে তুমি বিছানাটা রাখতেই পারো, তবে যদি রোদ থাকে তবেই। কিন্তু রোদ এখন একেবারেই কমজোরি, মে মাস অফিসিয়ালি গরমকাল হলেও কিন্তু কদিন ধরে ঝড় বৃষ্টির স্কোর এতটাই ভালো যে টেম্পারেচার এক ধাক্কায় কিন্তু 21 ডিগ্রিতে নেমে গিয়েছিল, আর এই মেতেই নাকি আবার লু বইবে। আর এদিকে এখন এই উইকে রোদ থাকবে একেবারেই উইক, ঝড় বৃষ্টি হবে বুধবার পর্যন্ত, আপডেট তো তেমনটাই রয়েছে। আর আজকে তো উইকের ফার্স্ট ডে, ছাতা ক্যারি করবে কি না, নাকি রেইনকোট পরেই তুমি বেরোবে আজকে, নাকি তুমি সানগ্লাস পরবে, সেই আপডেটটা নিতে আমি সোজা চলে যাচ্ছি এখন হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আকাশের মুড একদম অফ, পুরো ক্লাউডি স্কাই রয়েছে, ঝড় বৃষ্টির চান্সেস পুরোপুরি আছে, প্রবলভাবে আছে। আর এই মুহূর্তে মেঘ মেঘে আকাশ যেমন গোমরামুখ রয়েছে, টেম্পারেচার কিন্তু আজকে থাকবে রেসপেক্টিভলি 31 এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল রবিবারের হাইস্ট টেম্পারেচার ছিল 32.6, যা স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি কম, আর লোয়েস্ট টেম্পারেচার ছিল 26, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আর বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 98%, মিনিমাম 64%। গতকাল বৃষ্টি হয়নি, কিন্তু আজকে প্রবলভাবে ঝড় বৃষ্টি হওয়ার কিন্তু চান্সেস রয়েছে। আর যেটা রয়েছে, মানে ফিশারম্যানদের জন্য কিন্তু ওয়ার্নিং মেসেজ রয়েছে, আজ এবং আগামীকাল কিছুতেই যেন ওই নৌকা নিয়ে মাঝ সমুদ্রে ইলিশ ধরতে গেলে চলবে না। তবে ইলিশ আসছে কিন্তু, বাংলাদেশ থেকে ইলিশ আসছে, সেখানে নিষেধাজ্ঞা উঠে গেছে। 8টা বাজতে চলেছে, তোমার অফিসে যাওয়ার সময়টা যেমন এগিয়ে আসছে, তেমনই

0: কিন্তু এগিয়ে আসছে কি বলতো? আরে বাবা, তোমার সমস্ত বার্তা সলিউশন বার্তাগুলো তো এগিয়ে আসছে জাপানে থাকা রেস্টুরেন্ট মিস টেকেন অর্ডার্স রেস্তোরাঁ শহর কলকাতায় যদি আসে, যেখানে কিনা নামেই লুকিয়ে আছে তার কারসাজি, অর্ডার অনুযায়ী খাবার মিলবে না যা ট্রেন্ড, সেই বদলে যাওয়া খাবারে যদি তোমায় করতে হয় পেট পুজো, তুমি তখন কি করবে? না জেনেই যদি এমন রেস্তোরাঁতে যাও, সিচুয়েশনটা তুমি ট্যাকল করবে কীভাবে সেটা জানিয়ে ফেলো। আর উল্টোটাও যদি হয়, মানে জেনে বুঝে যদি তুমি যাও, জেনে শুনে যদি যাও, তাহলে সঙ্গেই বা তুমি কাকে নেবে সেটাও বলে ফেলো। আর ওই ভাইরাল হওয়া যে মেনু কার্ডের কথা বললাম না বর্ধমানে বিয়ে বাড়ির, তো সেরকম যদি ইনভিটেশন রক্ষা করতে গিয়ে দেখো অকেশন বাড়িতে এমন কোনো একটা মেনু কার্ড পেয়েছো যেখানে কিনা তোমার সমস্ত আইটেম লেখার পাশেই রয়েছে ক্যালোরি মেনশন করা, তাহলে তুমি কি করবে? সমস্ত কিছু জানিয়ে ফেলো, সঙ্গে ফিশের ফিউশন ফুডটাও কিন্তু অবশ্যই অবশ্যই জানিও। আর আমি তো ফিরছি ওই যে 2 মিনিটের নিউজ হেডলাইন্স ব্রেকের পর, ঠিক 8:02 ফিরছি তোমার বার্তা থেকে শহরের রীতিকথা, সঙ্গে হবে অনেক গল্পগাথা। স্টে টিউনড 107 FM রেইনবো। আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে রেইনবো ফ্ল্যাশব্যাকে তোমার জন্য থাকছে সেই মন ছুঁয়ে যাওয়া গান।
1: রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ, অসম, কেরলাম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে গণনার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 8টা থেকে গণনা শুরু হচ্ছে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে, এরপর ইভিএম এর গণনা শুরু হবে সকাল 8:30 থেকে। দুপুরের মধ্যে গণনার গতি প্রকৃতি বোঝা যাবে। অসমে আজ বিধানসভা নির্বাচনের গণনায় মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। 126 জন গণনা পর্যবেক্ষক গণনা তদারকি করবেন। তাদের সঙ্গে রাজ্য জুড়ে থাকবেন প্রায় 6,000 কর্মী এবং 2,300 বেশি মাইক্রো অবজার্ভার। কেরলে ভোট গণনার জন্য নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 140টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য 32,000 বেশি পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়েছে। তামিলনাড়ুতে এবার বহুমুখী লড়াই প্রত্যক্ষ করা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দল ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এবং বিরোধী দল AIADMK নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 294 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে মোট 6টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনার কাজে 859 জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। কর্ণাটকের বাগলকোট এবং দাবানগেরে দক্ষিণ উপনির্বাচনের ভোট গণনা হচ্ছে। বাগলকোটের কংগ্রেস বিধায়ক HY মেটি এবং দাবানগেরে দক্ষিণের শামসুর শিব শঙ্করাপ্পার প্রয়াণের পর এই আসন দুটি শূন্য হয়। এদিকে গুজরাটের আনন্দ জেলার উমরেট বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের ভোট গণনা শুরু হচ্ছে। বিজেপি বিধায়ক গোবিন্দ পারমারের প্রয়াণের ফলে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে নাগাল্যান্ডের মোকেকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজ ভোট গণনা। বিজেপি বিধায়ক ইমকং এল ইমচেনের প্রয়াণে এই আসনটিতে উপনির্বাচন হয়। মহারাষ্ট্রের বারামতি ও রাহুরি বিধানসভা উপনির্বাচনের ফলাফল আজ ঘোষণা করা হবে। গত 28 ফেব্রুয়ারি একটি বিমান দুর্ঘটনায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং NCP নেতা অজিত পাওয়ারের মৃত্যুতে বারামতিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে বিজেপি বিধায়ক শিবাজি কার্দেলের প্রয়াণের ফলে রাহুরি বিধানসভা আসনে উপনির্বাচন হয়। এই মুহূর্তের খবর শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার।

0: কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:03। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে সোমবারে নমস্কার কলকাতা। আজকে 4th May, বিশে বৈশাখ। ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ বেশ চাপে রেখেছে কিন্তু এবার গরমকে, তাই তো দরাজ গরমের পথে এখন কাঁটা হচ্ছে এই ঝড় আর বৃষ্টি। মে মাসের শুরুতে গরমের যে রেকর্ড থাকে সেটাকে একেবারে পুরো চুচুর করে ভেঙে চুরমার করে দিয়ে এখন কুলকুল বিলকুল একটা মন ফ্রেন্ডলি ওয়েদারে কিন্তু রেখেছে তোমাকে আমাকে। তবে আবার সেই ব্যাপারটাও তো হতে চলেছে না, 140 বছর পর সে আসছে সুপার এল নিনো। সে এসেই আবার ফিল করাবে তোমাকে আমাকে কলকাতায় বসেই জয়সালমিরের গরমকে, মানে পুরো এরম গরম একদম তন্দুর দশা হয়ে যাবে। আপডেট কিন্তু এমনটাই রয়েছে, বৃষ্টির যেই না হবে অন্ত, গরম হবে অমনি বাড়ন্ত। আর বাড়ছে তো তোমার সেন্ড করা সমাধান বার্তা, দুটো সমস্যা প্রবলেমের সলিউশন কথা থেকে সেন্ড করছো তুমি। এই ফিউশন যুগে ফিশের ফিউশন আইটেম একদম অদ্ভুত ধরনের কোনো একটা অড কম্বিনেশনেই কিন্তু সেই ফিশের ফিউশন আইটেমটা তুমি আজকে ফিশ ফিশিয়ে সেন্ড করে দিচ্ছ 9903659992। কারণ আমি সকাল থেকেই আজকে মেছুনি হয়ে প্রচুর মাছের কথা কিন্তু বলেছি, আর সেজন্যই তোমাকেও একটা সুযোগ দিয়েছি। আর শীত গ্রীষ্ম বর্ষা আমাদের অনেকের কাছে রেস্তোরাঁই তো ভরসা, আর সেই রেস্তোরাঁতে অর্ডার করে যদি খাবার মেলে সবটাই পুরো চেঞ্জ হয়ে যাওয়া, অদল বদল হওয়া, তো সেখানে বাহারি আহারে ডিনার সারতে গিয়ে যদি তোমাকে শুকনো পাউরুটি আর ওই গোলা রুটি সার্ভ করা হয় কিভাবে সিচুয়েশনটা ম্যানেজ করবে বলছো তো আজকে সেই কথা। সঙ্গে সেই ভাইরাল হওয়া বিয়েবাড়ির ক্যালোরি মেনশন করা মেনু কার্ডের ব্যাপারটাও তোমাকে কিন্তু বলেছি, তো সেটাও মানে যেটা ভাইরাল হয়েছে সেই বিয়েবাড়ির ক্যালোরি মেনশন করা মেনু কার্ডের ব্যাপারটা যদি তোমার সঙ্গেও ঘটে কেমনভাবে তুমি ব্যাপারটাকে ট্যাকল করবে তুমি জানাচ্ছ সেই কথাও। ইনোভেটিভ আইডিয়া তোমার মনে হবে ওই রকম একটা মেনু কার্ড হাতে পেলে, নাকি তোমার মনে হবে এই সমস্ত কিছু হেলথ কনশিয়াস দেখানোর পিছনে আসলে লুকিয়ে রয়েছে খেতে না দেওয়ার ছল চাতুরি? সেট করে ফেলো 9903659992 ঠিক 10টার আগে। এরই সঙ্গে কিন্তু ফিশের অদ্ভুত ফিউশন আইটেমের কথাটা জানাতেও ভুলো না, আমিও ভুলিনি। কাউন্টিং আমি করছি, গোনাগুনতি আমি করছি, ওদিকে অন্য অন্য গোনাগুনতি হলেও আমার কাউন্টিংটাও কিন্তু চলছে। আজ থেকে ঠিক 169 দিন বাকি রয়েছে বোধন হতে। হ্যাঁ, মানে বোধন হবে, ষষ্ঠী আসবে, মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে আসবেন এই মর্তে 169 দিন পরে, 169 ডেজ পর। আজকে থেকে হাতে পায়ে সমস্ত কর তুমি গুনতে শুরু করো, দেখো তুমি মিলে যাবে। অলরেডি 8 বেজে গিয়েছে, তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য গোটা দিনটা ওয়েট করছে। আমিও শেয়ার করব ট্রাফিক আপডেট থেকে, বলবো শহরের ইতিকথা, আসছে তো এবারে ওপার বাংলা থেকে ইলিশ বলবো সে কথা, বলবো তার সঙ্গে রেল কথা, রেল সফরে মিলবে এবার পুরস্কার সেই বার্তাও কিন্তু আজকে হবে, সঙ্গে হবে অনেক গল্প গাথা। থেকে যাও তুমি আর যে মৌমিতার সঙ্গে একদম 10টা পর্যন্ত। আরে বাবা, ফুল টু অ্যাটিটিউডেই থাকো তুমি, মনকার রেডিও অন করে।

0: মনের রেডিওই তুমি টিউন করে বসে আছো এবং একেবারেই নয়া স্টেশন নয়, পুরনো স্টেশন 107 এফএম রেইনবো ফুল টু অ্যাটিটিউডেই তুমি কিন্তু সেই নমস্কার কলকাতাই শুনছো এই 107 এফএম রেইনবো। আর নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায় তুমি আমি চলে এসেছি, আর এসেছে তো বন্দে ভারত। বন্দে ভারত ছুটছে কিন্তু এখন জম্মু থেকে শ্রীনগর, হ্যাঁ সেটাও কিন্তু চালু হয়ে গিয়েছে 26 এপ্রিল থেকে। আর এই যে জম্মু থেকে শ্রীনগর যে যাচ্ছে বন্দে ভারত, সেটা কিন্তু 8টা নয়, একেবারে 20-20টা কোচ নিয়েই কিন্তু সেই বন্দে ভারত ছুটছে। আর ওদিকে এক ট্রেনেই কিন্তু যাওয়া যাবে ঋষিকেশ, যাওয়া যাবে কলকাতা থেকে ট্রেনে সোজা মণিপুরে, আর বাসে যাওয়া যাচ্ছে ডুয়ার্স হয়ে ভুটান, যাওয়া যাচ্ছে চেন্নাই, যাওয়া যাচ্ছে দিল্লি, এমনকি মুম্বাই, সবই কিন্তু শহর থেকে বাসে চড়ে যাওয়া যাচ্ছে। তবে যাওয়া যাচ্ছে না হাওড়া থেকে লোকাল ট্রেনে চড়ে দীঘাতে। আসলে এই মাসেই শিয়ালদা থেকে ছুটবে দীঘা রুটের ট্রেন। সামার ভ্যাকেশনে তুমি কোথায় যাবে প্ল্যান করে ফেলো, তবে আজ সোমবার তোমার ডেস্টিনেশন হতেই পারে বিড়লা একাডেমির সরলা বিড়লা গ্যালারিতে, কারণ চলছে এখানে এক্সিবিশন, চলছে প্রদর্শনী। তো যদি তুমি মুভি লাভার হও তাহলে চলে এসো আজকে SRFTI-তে, কারণ সত্যজিৎ রায়ের মুভির ওপরে কিন্তু চলছে ডকুমেন্টারি শোজ, চলছে বিদেশি ছবি গোর্কি সদনে। আর যদি তুমি নাটক দেখতে চাও তাহলে চলে এসো গিরিশ মঞ্চে, অথবা তুমি একাডেমিতেও আসতে পারো, কিংবা আসতে পারো শিশির মঞ্চে বা তপন থিয়েটার। আর যদি তুমি এক্সিবিশন দেখতে চাও তাহলে চলে এসো মায়াজ আর্ট গ্যালারিতে। আর এই সমস্ত শোজ, প্রদর্শনী, নাটক, মুভি দেখতে আসতে হলে যেটা জানতে হবে অবশ্যই, সেটা হচ্ছে শহরের অবস্থা এখন কীরকম, রাস্তাঘাট কোথায় ক্লোজ আছে কি না, সেটা জেনে বেরুলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। যারা এই মুহূর্তে গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর যে মৌমিতাকে শুনছো আর ভাবছো কলকাতার রাস্তার অবস্থা আজকে কীরকম কী জানি রে বাবা, তাদের সেই আপডেট শেয়ার করবো বলেই তো সোজা চলে যাচ্ছি লালবাজারে। তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা কীরকম, যেমন জানলে তেমনই কিন্তু শুনে নিলে আজকে কোথাও কিন্তু মিটিং মিছিল নেই, তবে আজকে ভোটের কাউন্টিংগুলো রয়েছে, যেহেতু সেই সমস্ত রাস্তাগুলো যেখানে যেখানে কাউন্টিং সেন্টার হয়েছে শহর কলকাতায় সেখানে সেখানে কিন্তু রাস্তাগুলো ক্লোজ রয়েছে। আর রাস্তাঘাটের গাড়ি একেবারেই স্বাভাবিক আছে, তবে হ্যাঁ রাস্তায় গাড়ির সংখ্যা কিন্তু আজকে অনেকখানিই কম। আর হ্যাঁ, কোনো অবস্থাতেই কিন্তু তোমাকে বলছি ট্রাফিক রুল ভায়োলেট করো না, ট্রাফিক আইন ভাঙলেই কিন্তু জরিমানা গুনতে হবে তোমাকে, কঠিন আইনে আটকাবে কিন্তু কলকাতা পুলিশ, তবে আটকাবে না কোনো অবস্থাতেই তোমার বার্তা সেন্ড করা। বলে ফেলো না অদ্ভুত কম্বিনেশনে ফিউশন ফিশ আইটেম থেকে যদি মিস্টেকেন অর্ডার রেস্তোরাঁতে তোমাকে যেতে হয় তাহলে তুমি ব্যাপারটা কিভাবে সামলাবে, বা ওই যে অকেশন বাড়িতে বর্ধমানের যে বিয়ে বাড়ি মেনু কার্ডটা এখন ভাইরাল হয়েছে, সেরকম যদি কোনো অকেশন বাড়িতে তোমাকে যেতে হয় এবং সেখানে যদি তুমি মেনু কার্ড হাতে পেয়ে দেখছো আর জিভে জল আনার সমস্ত লোভনীয় আইটেম রয়েছে, অথচ তার পাশে আইটেমগুলোর পাশে ক্যালোরিগুলো পুরো মেনশন করা রয়েছে জল জলে অক্ষরে, তাহলে তুমি ব্যাপারটাকে, ওই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে ম্যানেজ করবে? তোমার কি ব্যাপারটাকে খুব ইনোভেটিভ আইডিয়া মনে হবে, যে না বেশ একটা ইউনিক ব্যাপার আছে সেরকমটা মনে হবে, নাকি তোমার মনে হবে আরে বাস এটা হচ্ছে আর কিছুই না, এরা গভীর জলের মাছ একদম, কারণ এরা লোকজনকে বাড়িতে ডেকে খেতে না দেওয়ার একটা ছল চাতুরি করেছে, এই সমস্ত কিছু মেনশন করে রেখেছে ক্যালোরি ফ্যালোরি, আর তার জন্যই তারা একদম হেলথ কনসাস তোমাকে করছে, এমন ভাব দেখিয়ে খেতে না দেওয়ারই একটা ছল চাতুরি করছে। তুমি প্লিজ বলে ফেলো 9903-65992-তে, আমি ফিরছি 4 মিনিট 36 সেকেন্ডস পর, কারণ রেইনবো নিউ টিউন আসছে তোমার জন্য, আর সেই রেইনবো নিউ টিউনের পরেই কিন্তু আমি আসছি আর যে মমিতা ফিরছি তোমার সেই সমস্ত বার্তা নিয়ে।
1: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন। ভালোবেসে যাব তাই থাকবো দাঁড়িয়ে, সব হারিয়েও মন মানে না।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:19 হয়ে 38 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। দেখো, এই দেশে আছে রেল কোচ রেস্তোরাঁ থেকে আছে থিম বেসড কত শত রেস্টুরেন্ট, জঙ্গল সাফারি থেকে টু হুইলার ক্যাফেও যেমন আছে, তবে শহরে কিন্তু নেই ওই জাপানের মতো কোনো মিসটেকেন অর্ডারস অফ রেস্টুরেন্ট। যদি ইন ফিউচার আসে তাহলে কিভাবে নেবে তুমি ব্যাপারটা, যদি না জেনে ঢুকে পড়ো এবং সেখানে ঢুকে পড়ার পরে যেমনটা হয় আর কি, অর্ডার আমরা দিয়ে বসি, তো সেই রকম অর্ডার মতো তুমি খাবার যদি না পাও তাহলে কি তুমি সোনা মুখে যা দেবে সেটাই খাবে, নাকি কোমর বেঁধে ঝগড়া করবে? আর এবারে কিন্তু বাঙালির পাতে আসতে চলেছে ইলিশ। ইলিশ মানেই তো একটা ইমোশন ব্যাপারটা রয়েছে, আর তা যদি ওপার বাংলার হয় তাহলে তো আর কোনো কথাই নেই, পুরো কান এটা করে হাসি হয়ে যায় মৎস্যপ্রেমীদের। তো এই এই উইকেই একদম আসছে ওপার বাংলার ইলিশ, কারণ সেখানে উঠে গেছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। আর ওদিকে আবার শুক্রবার 8 মে বের হবে মাধ্যমিকের রেজাল্ট, আর এদিকে কলকাতা প্রায় রেডি কিন্তু বেলগাছিয়াতে মিয়াওয়াকি ফরেস্ট, আর আমিও রেডি তোমার মেসেজ চেক করব বলে। আমি এখনই তো চলে যাচ্ছি সোজা কোথায় জানো, সেই বিলাসপুর, বিলাসপুর ছত্তিশগড়ে, কারণ প্রবালদা রয়েছেন। প্রবাল শর্মা অধিকারী কি বলছেন সেটাই তোমাকে এবার শেয়ার করি। প্রবালদা বলছেন, প্রিয় আর যে মৌমিতা, সকলকে জানাই শুভেচ্ছা আমার মাধ্যমে আর কি। ভোড়াই থেকে শুনছি, খুব ভালো লাগলো তোমার মৎস্য বিলাস সম্পর্কে যে রিসার্চ তাকে কুর্নিশ জানিয়েছেন, থ্যাংকস আ লর্ড দাদা। এই সত্যি কথা বলতে কি, আমিও যখন এই মাছ নিয়ে এত লেখাপড়া করেছি, পড়াশুনো করেছি, আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে। কত কিছু জানতামই না যেগুলো জানতে পেরেছি, সত্যি সত্যি আপনাদেরকে জানাবো বলেই আমি তো এই পড়াশুনোটা করেছি, রিসার্চ ওয়ার্কটা করেছি, তো সেটার জন্য রিয়েলি বলছি আমি নিজেও নিজেকে অনেকটাই কিন্তু সমৃদ্ধ হয়েছি বলেই মনে হচ্ছে। এরপরে যেটা প্রবালদা বলছেন, আজকে আমি যে তোমাদেরকে কাছে যে দুটো প্রবলেম দিয়েছি, যে দুটো প্রবলেমের সলিউশন তোমাদের বার্তা সেন্ড করতে বলেছি, তো সেগুলোই কি বলছেন প্রবালদা। প্রবালদা বলছেন, এইরকম যদি অদ্ভুত রেস্তোরাঁর কনসেপ্ট ওনার খুব ভালো লেগেছে, এমনটা যদি হয় তাহলে ফুল ফ্যামিলি নিয়ে তিনি সেখানে যাবেন এবং ক্যালোরি মেপেই কিন্তু খাবার চেষ্টা করেন। তাই ওই বর্ধমানের বিয়েবাড়ির যে মেনু কার্ডটা যে ক্যালোরি মেনশন করা রয়েছে, এমনটা যদি সমস্ত অকেশন বাড়িতে হয় তাহলে বেশ হয়। বা দারুণ মানুষ কিন্তু আমাদের এই প্রবালদা, তাঁর কিন্তু বেশ ভালো লাগবে, মানে ব্যাপারটা বেশ ইনোভেটিভ ইউনিক এমনটাই কিন্তু বলছেন। যেমন আজকাল বিভিন্ন রকম যে খাবারের যে অ্যাপগুলো রয়েছে

ঝোলঝাল এই সমস্ত হলে হবে না। তো সেখানে প্রবালদা আমাদেরকে কি সেন্ড করেছেন সেটা একটু দেখি। সেটা দেখবো শুধু না, তোমাদেরকেও বলবো। মাছের পদের মধ্যে 5 মিনিটে আমাদের প্রবালদার মা একটা চটজলদি মাছের ঝোল বানান, তো সেটা খেতে ভীষণ ভালো লাগে। মাছ ভেজে তাতে জল দিয়ে একটু পোস্ত সর্ষে বাটা দিয়ে জাস্ট ফুটিয়ে দিয়ে তৈরি হয়ে যায় মাছের ঝোল। সবাইকে ভালো থাকার কথা বলেছেন, কিন্তু আমি না এমন ঝোল বা এমন ঝাল সত্যিই আমাদের মুখে লেগে থাকে তার টেস্ট, কিন্তু আমি আজকে জানতে চাইছি একটু অড কম্বিনেশনে, যেমনটা আমি তোমাদেরকে বললাম না যে তাল শাঁস দিয়ে মাছ, হ্যাঁ এমনটাই কিন্তু নিউ টাউনে এসেছে। তো সেই তাল শাঁস দিয়ে মাছ কিংবা ধরো মাছের শুক্তো, বা ধরো মাছের শুক্তোটা তাও হয় যেমনটা আজকে আমি সকালবেলা তোমাদেরকে বলেছি। তো এইরকম বেশ অড কম্বিনেশনে কোনো একটা মাছের আইটেম প্রিপারেশন তুমি ফিসফিসিয়ে আজকে বলে দাও। আর তার সঙ্গে যেটা রয়েছে আমার কাছে মেসেজ, কে পাঠিয়েছে, রজত, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে কি বলছে। রজত বলছে, মাছে ভাতে বাঙালি বিয়ে নিয়ে অনেক কিছু আজকে জেনেছে, ভোড়াইতে ওর ভালো লেগেছে সেটা বলেছে। তার মানে ভোড়াইতে আজকে আর যে মৌমিতা না, মেছুনি মৌমিতার সঙ্গে অনেকেই যে ছিলে সেটা আমি তোমাদের মেসেজ দেখেই বুঝতে পারছি। এরপরে যেটা রজত আমাকে বলছে, আমের সিজন তাই আমসত্ত্ব দিয়ে মাছের ঝোল করলে বেশ হালকা মিষ্টি একটা ঝাল, মানে একটা বেশ সুন্দর ধরনের ফ্লেভার আসবে। এমনিতেই তো চাটনি খাচ্ছি, সঙ্গে মাছটাও খেয়ে নিচ্ছি, ব্যাস তাহলেই হবে। এরকমই একটা ফিউশন ফিশের কারির কথাই কিন্তু আমাদেরকে বলেছে রজত। আর রজত তার সঙ্গে বলছে, যদি শহর কলকাতায় জাপানের ওই রেস্টুরেন্টের মতন যদি কোনো রেস্তোরাঁ আসে তাহলে, এবং সেখানে যদি অর্ডার দেওয়ার খাবারটা অন্য খাবার চলে আসে তাহলে খেতে তো হবেই। আর তার সঙ্গে রজত যেটা বলবে, ওর প্লেটে কী খাবার আছে অন্য সাজে আসছে চিনতে পারছে না ও, জাস্ট এটাইও বলবে সেখানে। আর জেনে শুনে যদি কাউকে নিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই বন্ধুকেই নিয়ে যাবে, যে খুব একটা খরচাপাতি করতে চায় না, মানে একটু কৃপণ প্রকৃতির মানুষ যে আছে, যে বন্ধু, সেই বন্ধুকে নিয়েই কিন্তু রজত এরকম মিস্টেকেন অর্ডার্স অফ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে হাজির করবে এবং ওর টেবিলে পাশের চেয়ারে বসিয়ে ওকে খাওয়াবে। তাকে প্রথমে বলবে, চল ওখানে অল্প দামে দারুণ খাবার দাবার দেয়, চল গুছিয়ে খেয়ে আসি, এবং তারপরে নিয়ে গিয়ে মানে খাওয়ানো কি খাওয়াবে, মাস না আর বলবো না। এবার এখন বিয়ে, এইরকম যদি বিয়ে বাড়িতে ও যায় যেখানে গিফটটাও হিসেব করে নিয়ে যাবে, তাহলে অবশ্যই যেখানে ক্যালোরি মেনশন করা যদি থাকে মেনু কার্ডে তাহলে ও এমনটাই করবে। আচ্ছা, তুমি তো গিয়ে দেখতে পাবে এরকম মেনু কার্ড, তখন কি করবে, গিফটটা না দিয়ে কে হাতে নিয়ে আবার ফিরে আসবে রজত? সেটাও কিন্তু একবার ভেবে চিনতে কিন্তু দেখতে হবে। এরপরে আমি সোজা যাচ্ছি কোথায়, ও মা সৌভিক কসবা হালতু থেকে। সৌভিক তো প্রত্যেকদিনই প্রথম মেসেজ করে, কিন্তু ও আজকে প্রথমেই জানিয়ে দিয়েছে যে ও আজকে বাইরে আছে, তাই ও অ্যাপে শুনছে, নিউজ অন এআইআর অ্যাপে শুনছে বন্ধুর বিয়েতে বাসর রাত জেগেছে, আজকে ভোড়াইয়ের ভোড়াইটা মিস করেছে। ও হো, মিস করে গেলে ঠিক আছে, আজকে মেছুনি মৌমিতা ছিল তো সেই আজকে জলের মাছকে পুরো 107 FM রেনবো হট সিটে বসিয়ে ফেলেছিলাম, জলের মাছ ডাঙায় চলে এসে হট সিটে সে দখল করে বসেছিল। যাই হোক, তো সেইখানেই আজকে ওটাও মিস করে গেছে। আজকে এরকম খাবার দিলে ও বলবে পাহাড়ে এসে মাথা ঘোরাচ্ছে তাই ও খাবে না। আচ্ছা, এরকম খাবার যদি ওকে দেয় তাহলে ও এটাই বলবে, পাহাড়ে এসে ব্যাপারটা ঠিক বুঝলাম না আমি, শহর কলকাতায় কিন্তু যদি এরকম আর কি মিস্টেকেন অর্ডার রেস্টুরেন্ট আসে তাহলে কি হবে সেটাই আর কি জানাতে বলেছি। যাই হোক, এইরকম যদি না খাওয়ানো আইডিয়া হয় যেখানে কিনা মেনু কার্ড হাতে ধরিয়ে দেওয়া হবে এবং সেখানে ক্যালোরি মেনশন করা থাকবে জল জলে ওয়ার্ডে, তাহলে কি করবে আমাদের সেটাও কিন্তু জানিয়েছে সৌভিক। সৌভিক কি করবে সেখানে, এরকম হলে কিন্তু সৌভিক যেটা করবে সেটা হচ্ছে ও আগে থেকে কপি করে ওর অনুষ্ঠানেই এটা ব্যবহার করবে। মানে ও যখন এরকম বিয়ে করবে, বন্ধুর বিয়েতে গেছে সেখানে বাসর রাত জেগেছে, তো এইরকম যদি ব্যাপারটা হয় তাহলে ও কিন্তু নিজে এরকমটাই করবে নিজের বিয়ের ব্যাপারেও। আর এইরকম মেনু ও কিন্তু বেশ ভালোই হবে, যে মেনুটা বেশ সুন্দর সুন্দর হবে, সেখানে ক্যালোরি মেনশন করাও থাকবে এবং তারপরে লোকজন যদি এসে খায় দেয় বা কী গালাগালি দেয় সেই সমস্ত কিছু কিন্তু ও মাথা পেতে মেনে নেবে, সোনা মুখে হাসি মুখে সব কিছু মানবে। তুমি তো সেন্ড করছোই তোমার মতামত জানাচ্ছ, অভিনব মেনু কার্ড দেখে কি করবে সে তো দেখছি। আর এবারে তোমাকে বলবো, এক অভিনব পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ান রেল, এই গরমে 900টা স্পেশাল ট্রেন তারা চালাচ্ছে। গত 26 এপ্রিল থেকে আগামী জুলাই পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেনগুলো, এই 900টা ট্রেন কিন্তু চলবে আগামী জুলাই পর্যন্ত। বিহার, ইউপি, মহারাষ্ট্র, আমাদের ওয়েস্টবেঙ্গলকে কানেক্ট করছে এই ট্রেনগুলো। শুধু তাই নয়, ভিড় সামাল দেওয়ার পাশাপাশি জল দেওয়া হচ্ছে যাত্রীদের একেবারে ফ্রিতে, বিনামূল্যে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, সাসারাম, গয়া, দেহরি এই সমস্ত স্টেশনে জল দেওয়া হচ্ছে বোতল ভরে একদম ফ্রি অফ কস্টে। আর এই জল খেয়েই বটলটা
রেলের ট্র্যাকে, প্লিজ ফেলো না। খাবার খেয়েছো, প্যাকেটটা দুম করে ছুঁড়ে ফেলো না।

কোনো কন্টেনার থেকে কলার খোসা, শশার খোসা, যাই হোক না কেন, কিছুই কিন্তু রেলের ট্র্যাকে ফেলো না। ফেললেই কিন্তু গুনতে হবে মোটা সোটা জরিমানা। অলরেডি শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে প্রায় 10,000 ক্রস করে গিয়েছে এমন অপরাধীর সংখ্যা একটা মাত্র সপ্তাহের মধ্যেই এমন কাণ্ড হয়েছে। আর এমন অকাজ কুকাজ আর নয়। তবে একটা কাজ কিন্তু তুমি করতে পারো আজই, সেটা হচ্ছে 127/ যোধপুর পার্কে এক্সিবিশন চলছে, সেটা তুমি দেখতে আসতে পারো। অফিস ফেরতা পথে একবার চলে আসতেই পারো। প্ল্যান করো কি করবে। আমি ফিরছি এই 3 মিনিট 21 সেকেন্ডস পরেই। আমি কিন্তু ফিরছি তোমার বার্তা নিয়ে, তোমার ফিশের সেই অড ফিউশন কারি নিয়ে আসছি তো আমি। ফিশ ফিশিয়ে বলবো সবার সঙ্গে জাস্ট 3 মিনিট 36 সেকেন্ডস পর।

কোথায় আজ যাবো বলো তো? এই নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় এখনো আছি, আর এরপরে আবার চলে যাব স্টুডিওর বাইরে, না তৃতীয় ঘন্টায়, মানে এখনো আছি পুরো 10টা পর্যন্ত। আমি আর যে মৌমিতা ফিরে এলাম তোমার কাছে ওই 3 মিনিট 21 সেকেন্ড স্পট, যেমন কথা দিয়েছিলাম ঠিক তেমন সময়টা মেনেই কিন্তু ফিরে এসেছি। আর আসছে তো সুপার এল নিনো, আসছে 140 বছর পর এই বাংলায় তার দাপট দেখাবে বলে, সে কিন্তু পুরো রেডি, লু বইবে, তবে আপাতত ভিজছে শহর কলকাতা থেকে গোটা দক্ষিণবঙ্গ, কারণ ঘূর্ণাবর্ত নিম্নচাপ দুই বাংলাকেই কিন্তু, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বাংলাকেই কিন্তু একদম চাপে রেখেছে। আর ওদিকে চলছে তো প্রস্তুতি, চলছে নিউ টাউনে বসবে মে মাসে শেষে ছোটদের আন্তর্জাতিক বইমেলা। আর আজকে আজকে সময়কে ধরতে তুমি কিন্তু নিউ টাউনে আসতেই পারো, এবং নিউ টাউনে আসবে ফালুদাতে গলা ভেজাবে, আর তারপর কী করবে? সময়কে ধরবে। আরে বাবা, সময়কে ধরা যায় না, ওকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না, যায় তো ঘড়িতে তো সময় ধরা যায়, আর সেই ঘড়িরই এক্সিবিশন প্রদর্শনী চলছে এখানে। আমিও

যাবো, তবে ঘড়ি দেখতে নয়, ঘড়ি কিনতে নয়, যাবো আমি তোমার সেই সলিউশন বার্তা চেক করতে, যে প্রবলেম দুটো আর যে মৌমিতা তোমাকে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আর যে মৌমিতা তোমাকে এটাও বলেছে যে ফিশের অড ফিউশন কোনো একটা কারি সেন্ড করতে, একদম অড কম্বিনেশনে যে মাছের প্রিপারেশনটা হবে, ফিউশন যুগ এখন, তো সেখানে এমন একটা অড কম্বিনেশনে মাছের কোনো একটা প্রিপারেশন তুমি আমাকে আজকে সেন্ড করছো, তুমি আজকে আমাকে খাওয়াচ্ছ, কারণ আমি সকাল থেকে তোমাকে একদম ছিপ বড়শি হাতে, কখনোই আমি জাল হাতে নিইনি ঠিকই, কিন্তু ছিপ বড়শি হাতে মাছ বাজারে চলে গিয়েছিলাম এবং বিভিন্ন রকম মাছ খাইয়েছি তোমাকে, কারণ আমি আজকে মেছুনি মৌমিতা হয়ে ভোড়াই থেকে রয়েছি, তাই তোমাকেও কিন্তু একটা সুযোগ দিয়েছি। এই মুহূর্তে যেমন আমাকে কে বলছে মেসেজ, কে পাঠিয়েছে, বহরু ঘোষপাড়া থেকে মাধাইদা, মাধাইদা বলছেন যেটা সেটা হচ্ছে আজকের ভোড়াইতে মাছ নিয়ে কথাবার্তা শুনলাম এবং সেটাও বেশ ভালো লেগেছে, সেটা বলছেন, এবং এরপরে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে উনি যে অড কম্বিনেশনটা বানাতে চাইছেন সেটা হচ্ছে করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আচ্ছা, এই তেতো দিয়ে কিন্তু মাছ খাওয়ার ব্যাপারটা কিন্তু আছে, এই করলা দিয়ে ট্যাংরা মাছ আছে কিনা জানি না, কিন্তু করলা দিয়ে যে মাছ তৈ আর কি মাছের প্রিপারেশন বানানো হয় সেটা কিন্তু আমি জানি। তো উনি যাই হোক একটা রেসিপি পুরোপুরি কীভাবে করা হবে টবে সব কিছু বলে দিয়েছেন, আমি শুধু জাস্ট অড কম্বিনেশনটা জানাতে বলেছি, এতটা রেসিপি টেসিপি না জানালেও হবে, তো উনি জানিয়েছেন, ভালোই লাগলো। এর সঙ্গে যেটা বলছেন আমাদের মাধাইদা সেটা হচ্ছে জাপানের মতো যদি ওই রকম রেস্টুরেন্ট আমাদের শহর কলকাতায় আসে এবং যদি আমাদের মাধাইদাকে সেখানে যেতে হয়, তিনি ঢুকবেন, তিনি অর্ডার করবেন, তার সামনে অর্ডারও আসবে, আর তারপরে সেই আইটেমগুলো যেগুলো দেখবেন, যেগুলো অর্ডার করেছেন সেগুলো আসেনি, যখন একদম মিসম্যাচ তখন তিনি সোজা একদম বেরিয়ে চলে আসবেন। আরে খাবার কোনো প্রশ্নই নেই, টাকা আমাদের মাধাইদার, পছন্দ আমাদের মাধাইদার, অথচ অপছন্দের খাবার দাবার এলে কেন খাবেন, তাই তিনি সেখান থেকে একদম পত্রপাঠ বিদায় নেবেন। আর বর্ধমানের অনুষ্ঠান বাড়ির মতন যদি মেনু কার্ডে আইটেমের পাশে ক্যালোরি লেখা থাকে তাহলে নো প্রবলেম, কোনো সমস্যা নেই আমাদের মাধাইদার কাছে, কারণ পছন্দের খাবারগুলো তিনি যা পাবেন সেগুলো যাই থাকুক না কেন, ক্যালোরি মেনশন করা যাই থাকুক, প্রচুর প্রচুর ক্যালোরি ইনটেক করলেও তার কিছু যায় আসে না, তিনি অল্প অল্প করে খাবেন, যতটুকু পেটে ধরবে সেটা খাবেন, তারপরেই মাধাইদা ফিরবেন। গুড গুড গুড আইডিয়া। এরপরে আমি চলে যাচ্ছি কোথায়, বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়ায়, কারণ সেখানেই তো রয়েছে আমাদের দীপকদা, দীপক কুমার তুং। দীপকদা কি বলছেন, আজকে যে মেনুটা বলবেন আমাদের সেটা হচ্ছে মাছের ঝোল মুসুর ডাল দিয়ে। আচ্ছা বাহ, বেশ ব্যাপারটা, তো ঝোলে জল দেওয়ার সময় যে মুসুর ডাল ছড়িয়ে দিতে হবে, দারুণ একটা টেস্ট আসবে, মানে ঝোলের সঙ্গে মুসুর ডালটা ফুটবে, বুঝলাম। খাওয়ার অর্ডার দেওয়ার মতন করে যদি খাবার বদলে যায় তাহলে আমাদের কি করবেন দীপকদা, খেয়ে নেবেন, অন্তত টেস্ট করার জন্য তিনি ফিরে চলে আসবেন না, কিন্তু তারপরে আপনাকে গাঁটের টাকাটা কিন্তু দিতে হবে, পুরোপুরি টাকা পয়সা দিয়েই কিন্তু তবে সেখান থেকে বেরোতে হবে, সেটাও একটু খেয়াল রাখবেন, মনে রাখবেন। আর বিয়ে বাড়িতে গিয়ে যদি কোনো অকেশন বাড়িতে গিয়ে যদি এইরকম অবস্থা হয় যে মেনু কার্ডের পাশে সমস্ত কিছু আইটেমগুলো দারুণ দারুণ আইটেম লেখা রয়েছে এবং সেই আইটেমের পাশে একদম পুরোপুরি ক্যালোরিগুলো অঙ্ক কষে পুরো মেনশন করা রয়েছে জলজলে অক্ষরে, তাহলে তিনি কি করবেন আমাদের দীপকদা, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে কার্ডটা না দেখে যেমন খান, মানে ঠিক সেভাবে পুরো কবজি ডুবিয়ে, যেমনটা হয় আর কি, বিয়ে বাড়ি অকেশন বাড়িতে যাবে লোকজন সেখানে তো ডায়েটের ছুটি করে দেবে, তো সেই রকমভাবেই তিনি দেখবেন এবং দেখে টেকে মোটামুটি সেই ডায়েটের ছুটি করে দিয়েই তিনি ভালো করে খেয়ে তবেই আসবেন, চব্বচস্বলের ঝোপেও করেই কিন্তু আমাদের দীপকদা সেই জায়গাটা ছাড়বেন। সব জায়গাতেই সারা জীবন সঙ্গে স্ত্রী ঝুনুকেই নিয়ে যান, তাই ঝুনু বৌদিকেই কিন্তু ওই রকম ওই যে আর কি অড যে মিসটেকেন অর্ডার অফ রেস্টুরেন্ট যদি শহর কলকাতায় আসে তাহলে কিন্তু ঝুনু বৌদিকেই সঙ্গে নিয়ে যাবেন, আর সেখানে গিয়ে যা অর্ডার করবেন ঝুনু বৌদির পছন্দ মতো সেগুলো না এলে তবুও ঝুনু বৌদিকে একদম সোনামুখ করেই খাওয়াবেন। এরপর যাদবেন্দ্রদা জুকিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কি বলছেন সেটাই তোমাদেরকে শেয়ার করছি। যাদবেন্দ্রদা বলছেন কই মাছের হরগৌরী ভালো রান্না করতে পারেন, বাহ খুব ভালো, কই মাছের একটা পিঠ সর্ষে বাটা, অপর পিঠে কাঁচা আম দিয়ে টক, ব্যাস এইটা হলেই হয়ে যাবে। আর এই রকম যদি কোনো জাপানের মতন যদি রেস্তোরাঁ আসে তাহলে কি করবেন, তাহলে রেস্তোরাঁ এলে যেটা করবেন সেটা হচ্ছে এক গ্লাস জল খেয়ে তিনি সেখান থেকে চলে আসবেন, আর যদি মেনু কার্ডে এরকম ক্যালোরি লেখা থাকে তাহলেও সেখানেও জল খেয়েই তিনি চলে আসবেন, এমনটা বলছেন আমাদের যাদবেন্দ্রদা। তার সঙ্গে বলছেন আর যে মৌমিতা যদি সঙ্গে থাকেন তাহলে পছন্দ মতো অর্ডার তিনি দেবেন সেই রেস্তোরাঁয় এবং বসে বসে দেখবেন আমি কিভাবে খাচ্ছি না খাচ্ছি সেটা, মা গো মা, তার মানে আমি পুরোপুরি
শত্রু যাদবেন্দ্রদার কাছে ভাবতে পাচ্ছি না, কিন্তু একটা লম্বা সার্টিফিকেটও রয়েছে আমার জন্য। আজকে ভোড়াইতে আপনার অসাধারণ উপস্থাপনাতে, মিষ্টি গলাতে, বাঙালির মাছে ভাতে মাছের কাহিনী এবং মাছের ইতিহাস শুনলাম, ভীষণ ভালো লাগলো, খুব

হ্যালো লেগেছে সেটাই কিন্তু আমাদের যাদবেন্দ্রদা জানিয়ে দিয়েছেন জুকিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। থ্যাংকস আ লর্ড দাদা ছটা থেকে আমার সঙ্গে থাকার জন্য। আপনারা যে প্রত্যেকেই ছিলেন আমার এটা কিন্তু জানতে পেরে ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগছে। আর ওই যে লাগছে তো এই মুহূর্তে, মানে দশটার আগে সেন্ড করে ফেলছো তুমি তোমার সেই সমস্ত কথা, যে প্রবলেম দুটো আর যে মমিতা তোমাকে আজকে দিয়েছে সেই প্রবলেম দুটো সলিউশন বার্তা তুমি আজকে আমাকে সেন্ড করছো, তার সঙ্গে অজ কম্বিনেশনে করা ফিশের ফিউশন আইটেমটাও কিন্তু আমাকে সেন্ড করছো। প্লিজ জানিও অবশ্যই যে মিসড টেকেন অর্ডার অফ রেস্তোরাঁ কলকাতাতে হলে তুমি কাকে সঙ্গে নিয়ে যাবে। আর অকেশন বাড়িতে গিয়ে যদি দেখো মেনু কার্ডে ক্যালোরি লেখা, না খেয়েই চলে আসবে নাকি খুব হিসেবি হয়ে তবে তুমি খাবার দাবার খাবে, কোন ব্যাপারটাকে তুমি কিভাবে এই ব্যাপারটাকে পুরোটা নেবে তুমি কিভাবে, এই রকমভাবে যদি সেখানে যাও এবং যদি এরকম মেনু কার্ড হাতে পাও তাহলে কিভাবে তুমি ব্যাপারটাকে নিচ্ছ সেটাও কিন্তু আজকে প্লিজ জানিও। অভিনব ইউনিক আইডিয়া মনে হবে নাকি তোমার মনে হবে যে ধুর সেই সমস্ত হচ্ছে খেতে না দেওয়ার ছল চাতুরি, এই সমস্ত হচ্ছে আসলে ট্যাকটিস একটা কৌশল। বলে ফেলো আজকে ঝটপট 9903 65 999 2 দশটা পর্যন্ত কিন্তু হাজ করে খোলা তোমার জন্য। আমি তো দেখবো তোমার বার্তা আর তোমাকে বলবো গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে আসতে, কারণ এখানে চলছে স্টিল ফটোগ্রাফি শো আর সত্যজিৎ রায়ের ওপর চলছে একটা স্পেশাল শো, তো আসতেই পারো তুমি গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে। গরম এখন তো বেশ মানে কি বলবো কমজোরি, তো কমজোরি হলেও কিন্তু বাজারে সবজির দামটা সেই গরমাগরমই রয়েছে। পাতি লেবু নামে পাতি হলেও 7 থেকে 8 টাকা তার পিস। ওরে বাবা ডাব, ডাবে যে তুমি গলা ভেজাবে সেও তো দাম সাংঘাতিক, 70 থেকে 80 টাকা একটা ডাবের দাম। আর দাম বেড়েছে আটা থেকে ময়দা, দাম বেড়েছে ডিম থেকে চিকেন, সমস্ত কিছুর এক গাদা। দাম বেড়েছে গ্যাসের, দাম বেড়েছে তেলের, চাল ডাল তেল থেকে নানা সবজি সবই কিন্তু দামে বেড়ে আছে এক গাদা। তবুও দাম বাড়াবাড়ির বাজারে ওই বাঙালিদের কিন্তু কিছুতেই দমিয়ে রাখা যাবে না, সে যাবেই যাবে বাজারে, যাবে বাজারমুখী হতেই হবে, কারণ ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, খেতে হবে। আর সেজন্যই তো কোনো কিছুর দিকে না তাকিয়ে সোজা চলে চলো বাজারে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:43 হয়ে 13 সেকেন্ড। ঘড়ির সঙ্গে সময় মতো ছুটতে গেলে ফিট অ্যান্ড ফাইন তো তোমাকে থাকতেই হবে, আর সময় মতো খেতে হবে এবং বাজারমুখী হতে হবে। তবে বাজারে ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি বাজার যে আসবেই সেই ব্যাপারটা কিন্তু একটু সন্দেহ আছে। গরমে পারদ চড়ছে ঠিকই, তবে বেড়েছে কিন্তু তার সঙ্গে সবজি আনাজের দাম। এই মুহূর্তে হয়তো গরমটা একটু কমজোরি রয়েছে, কিন্তু গরম আছে সমস্ত সবজির দাম। নাগালের মধ্যে দাম থাকার কথা এই গরমে, অথচ বাজার এতটাই গরম, এতটাই অগ্নিমূল্য কিন্তু সবজি। আর এই দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই টিউন করো 107 FM রেইনবো।
5: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর?
6: Price tag.
4: দেখো, গ্যাসের তো দাম বেড়েছে তুমি জানছোই, গ্যাসের দামের বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের দামটাও বেড়েছে। সর্ষের তেল থেকে সাদা তেল, সমস্ত তেলের দামই কিন্তু বেড়েছে। আর মিনিকিট থেকে বাঁশকাঠি চাল এবং গোবিন্দভোগ চালের দামও কিন্তু বেড়েছে। গোবিন্দভোগ চাল এখন 180 টাকা কেজি, আর পোস্ত ওরে বাবা রে বাবা 2200 টাকা, 2200 টাকা কিন্তু এখন পোস্তর কেজি। এক কথায় যেটা হয় সবজির মধ্যে আলু, মানে আলু পোস্তর কথাই আমি বলছি না, আলু ছাড়া আসলে কোনো সবজির দাম না আর আগের মতো নেই। এবং আলু ছাড়া তো তোমার আমার পাতে অন্য কিছু এলে না ঠিক খাবারটা জমে না। তো অনেকে আছেন আলু থেকে একটু দূরে থাকেন, কিন্তু আলুটা তোমার কাছাকাছি রয়েছে, মানে দামে বেশ সে ঠিকঠাক আছে। 12 থেকে 22 টাকার মধ্যে বিভিন্ন প্রজাতির আলু মিলছে। জ্যোতি 12 টাকা, চন্দ্রমুখী 22 থেকে 23, এইরকম নৈনিতাল 18। আর এদিকে খুচরো বাজারে কিন্তু রোজই চড়ছে পেঁয়াজের দাম। একটু ভালো জাতের পেঁয়াজ 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর তুলনায় কম দামের পেঁয়াজও কিন্তু আছে, সেটা হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিও পাওয়া যাচ্ছে বাজারে। সস্তা রয়েছে মিষ্টি কুমড়ো, ওটা মোটামুটি 30 থেকে 35 টাকা কেজি। লাউ আছে, লাউ চাল কুমড়ো সাইজ অনুযায়ী দাম 40 থেকে 50 টাকা, এরকম হচ্ছে তার কেজি। আর গরমের প্রধান আনাজ তো ওই পটল, ঝিঙে, ঢেঁড়স, তো ওইগুলো মোটামুটি হাফ সেঞ্চুরিতেই আছে। নানা রকম ডাঁটার তো এই গরমে বাজারে অ্যাটেন্ডেন্স মিলছে, সেই ডাঁটার ডাঁটে পিলে সত্যি সত্যি চমকে যাচ্ছে। সজনে ডাঁটা এখন পাওয়া যাচ্ছে না সেভাবে, কিন্তু যেটা বেশি মিলছে সেটা হচ্ছে নাজনে। দেশি নাজনে এখন একদম 100 টাকা ক্রস করেই কিন্তু বিক্রি হচ্ছে। বেঙ্গালুরু থেকে আসা জাপানি ডাঁটা, যে ডাঁটাগুলো রয়েছে সেই বেঙ্গালোর থেকে আসা ডাঁটাগুলো 200 থেকে 250 টাকা মোটামুটি কেজি। আর লাল ডাঁটা 40 থেকে 40 টাকা মতন কেজি। আর বেগুন কিন্তু আবার ছুঁয়েছে 100, মানে বেগুন আবারও আগুন, এঁচোড় 50 থেকে 60 টাকা কেজি। আর ওদিকে কিন্তু ডাবের জলের কথা যেটা বললাম, ডাবের জলে গরমে তুমি একটু গলাটা ভেজাবে, পকেট থেকে কিন্তু তার জন্য খসবে 70 থেকে 80 টাকা। নারকেল কিন্তু 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। আর এবারে অবশ্যই মাছ বাজারে আমাকে যেতেই হবে, কারণ সবাই রয়েছে, সবাই বলছে এসো এসো, ফিসফিসিয়ে ফিশরা কিন্তু ডাকছে। কাতলা রুই বাটা লোটে এখন বাজারে আছে বটে, পাবদা গলদা দামে বেড়েছে এক গাদা, পমফ্রেট 800 টাকা কেজি, পার্শে 700 টাকা, রুই কাতলা মোটামুটি 350 থেকে 400 টাকার কেজিতেই ঘোরাঘুরি করছে। আর বাটা আছে 180 থেকে 200 টাকা কেজি। ইলিশ খুব একটা মিলছিল না, কিন্তু এখন তো আবার ইলিশ আসছে, এবং ওপার বাংলার ইলিশ কিন্তু এই উইকেই আসবে, তাই তুমি কিন্তু ইলিশ খাওয়ার জন্য এখন থেকে একটু একটু করে দাম, মানে টাকাটা একটু একটু করে জমাতে পারো যে পরের উইকে তুমি ইলিশ খাবে। আর মোটামুটি যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই মাটন, মাটনটা 950 থেকে 1000 টাকা এরকম হয়েছে মাটনের দাম। প্লিজ মুখটা করো না তুমি বেজার, 1000 শুনেই। আর সোনা, ওটা তো এখন 22 ক্যারেট সোনার দাম হচ্ছে এক, মোটামুটি যেটা দেখছি সেটা হচ্ছে ওই 14,300 টাকার মতন এরকম আর কি চলছে, সেটা হচ্ছে 1 গ্রামের দাম। 22 ক্যারেটে 1 গ্রামের সোনার দাম কিন্তু এইটাই চলছে। আর এখন তো বৈশাখ মাস, বিয়ের সিজন, তুমি কি করবে ভেবেছো, কিছু ডিসাইড করেছো? তো আমি জানি না তুমি কি করবে, তবে ওই সোনা থেকে সবজি কিংবা গ্যাস থেকে সর্ষের তেল যাই কিনতে যাও না কেন, রীতিমতো না কাঁটা ফুটছে, না মাছের কাঁটা না গোলাপের কাঁটাও না।

আরে বাবা, কাঁটা ফুটলেও আমি কিন্তু তোমাকে কাঁটা ফুটেছে বলে জাস্ট একটু মলম লাগিয়ে দেবো। হ্যাঁ গো, কোনো একটা অয়েন্টমেন্টই তোমার হাতে আসছে, যে অয়েন্টমেন্টটা দেখলেই না মনটা তোমার একদম খুশিতে হাসিতে ভরে যাবে। কেন বললাম? আরে বাবা, তুমি আমি তো ট্রেনে সফর করি, করি কি না বলো তো? খুব আরামদায়ক সেই সফরটা হয়, কারণ ট্রেনটা টাইমটা যেমন অনেকটা বাঁচে, তেমন কিন্তু ট্রেনে যদি একটা বসার সিট পেয়ে যাওয়া যায় তাহলে খুব ভালো হয়। আবার যদি একটু দূরপাল্লার ট্রেনে যায় তাহলে তো আগে থেকে রিজার্ভেশন করাই থাকে, তো সেখানে আরও অনেক কিছু ফেসিলিটিস মেলে। আর ব্যাপারটা কি, মানে পকেট ফ্রেন্ডলি খরচাপাতি হয়। ভারতীয় রেল এবার একটা দুর্দান্ত প্রতিযোগিতা, একটা দারুণ কম্পিটিশনের আয়োজন করেছে, সেটা কি তুমি জানো? রেল যাত্রা বৃত্তান্ত পুরস্কার যোজনা। কেমন হচ্ছে ব্যাপারটা? তোমার রেল যাত্রা, তোমার জার্নিটা, সেই জার্নির অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যেটা কিনা মেমোরেবল, সেটাই তোমাকে 3-3.5 শব্দের মধ্যে লিখে সেন্ড করতে হবে, অবশ্যই ডাবল স্পেস ফরম্যাটে, 1 ইঞ্চি করে পাতার চারদিকে মার্জিন মাস্ট, আর সেই জায়গাটা ছেড়েই তোমাকে লিখতে হবে। তবে ভাষা বাংলা বা ইংরাজি নয়, তুমি যদি হিন্দি জানো তাহলেই কিন্তু তুমি এখানে পার্টিসিপেট করতে পারবে। আর প্রতিযোগীর নাম, এজ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস লিখে 31 জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে। ফার্স্ট প্রাইজ কত জানো? 10,000 টাকা। সেকেন্ড প্রাইজ হচ্ছে 6,000। আর 5টা কনসোলেশন পুরস্কারও কিন্তু রয়েছে, 4,000 টাকা করে দেওয়া হবে। হিন্দিতে লিখতে জানলে দেরি না করে সেন্ড করে দাও তোমার ট্রেন সফরের অভিজ্ঞতা, আর তুমি পেয়ে যাও পুরস্কার। তাই তোমাকে বললাম, কাঁটা ফুটলেও কিন্তু একদম পুরো সেই কাঁটা ফোটার জায়গায় অয়েন্টমেন্টটা দিয়ে, তোমাকে মলম দিয়ে কিন্তু আর যে মৌমিতা একটু হলেও শুশ্রূষা করলো, সেবা করলো তোমার। এরপরে আমি যেটা তোমাকে বলছি সেটা হচ্ছে, আমি আর কিছু বলবো না, তুমি যা বলেছো সেটাই আমি সবার সঙ্গে শেয়ার করব। আমি এখন চলে যাচ্ছি সোজা 9903655992 তে, সেখানে ওয়েট করছেন উত্তর বাওয়ালি সুভাষদা, সুভাষ চক্রবর্তী। সুভাষদা কি বলছেন? চুনো মাছের অম্বল আজও উনি পাতে চান, আর মেনু কার্ডে ক্যালোরি উল্লেখ করা থাকলে নিমন্ত্রণকর্তাকে তিনি অবশ্যই বাহবা দেবেন, কারণ ক্যালোরিটা কতটা ইনটেক করছেন, খাওয়ার যে খাবারটা উনি নিচ্ছেন, যে আইটেমটা উনি নিচ্ছেন, সেটা জানা গেলে কিন্তু শরীরটা সত্যিই ভালো থাকবে, এমনটাই সুভাষদা মনে করছেন, এবং তার জন্য নিমন্ত্রণকর্তাকে অবশ্যই বাহবা দেবেন। আর যেখানে পছন্দের খাবার পাবেন না সুভাষদা, সেখানে অপছন্দের খাবার দিতেই বলবেন, ফলে পছন্দের খাবার পেলেও পেতেও তো পারেন।

0: তিনি বলবেন আমাকে শুকনো পাউরুটি দাও, কিংবা বলবেন হয়তো এই তুমি আমায় গোলা রুটি দাও। কিন্তু হঠাৎ করে দেখতে পেলেন ও মা, ফুলকো লুচি চলে এসেছে, ব্যাপারটা জমে যাবে। তো এইরকমটাই কিন্তু করবেন, মানে উল্টোটা বলবেন, যেটা অপছন্দ সেই খাবারের কথাটাই বলবেন। এরকম মিস্টেকেন অর্ডারস অফ রেস্টুরেন্টে গেলে, যদি শহর কলকাতায় এরকম জাপানের মতন রেস্টুরেন্ট আসে, তাহলে সুভাষদা কিন্তু এমনটাই করবেন। আর পছন্দের খাবার পেলেও পেতে পারেন, তবে সঙ্গে কিন্তু থাকবে আর যে ফ্রেন্ড মৌমিতা। ও হো সুভাষদা যাচ্ছি, যখন আপনি এরকম মানে কি অপছন্দের খাবারের কথা বলবেন এবং সেখানে যখন পছন্দের খাবার দাবার এসে যাবে, তখন মৌমিতাও সেটাকে একেবারে পুরো জমিয়ে কিন্তু খাবে। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে কি বলছেন, ভোড়াইতে আজকে মাছে ভাতে বাঙালির নানা কথা, আমার বাবারে তোমার মিষ্টি কণ্ঠে শুনে মনটা ভরে গেছে, থ্যাংকস আ লট দাদা, থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য। এবার যেটা বলছেন আমাদের যে কৃষ্ণেন্দুদা, সেটা হচ্ছে ফিউশন মাছের রান্নায় তেমন একটা আগ্রহ নেই, কারণ ছোটবেলা থেকে মায়ের হাতের রান্না খেতেই বেশি পছন্দ করেছেন বা পছন্দ করেন এখনো কৃষ্ণেন্দুদা। আর জাপানের বিচিত্র রেস্টুরেন্টে যদি যান, তাহলে প্রিয়তমাকে সঙ্গে নিয়ে যাবেন, কিন্তু ছোট্ট ঈশান সোনাকে বাড়িতে রেখে যাবেন, কারণ ওই রকম অর্ডার করবেন যেটা কিনা যদি না পান তাহলে তো প্রচণ্ডভাবে প্রবলেম হবে, সমস্যা হবে। তাই ছোট্ট ঈশানকে কিন্তু বাড়িতে রেখে তিনি যাবেন তাঁর প্রিয়তমাকে নিয়ে। আর এবারে বিয়ে বাড়ির মেনু কার্ডের ব্যাপারটা যেটা বলছেন, যদি এরকম হয় অনুষ্ঠান বাড়িতে গিয়ে, বিয়ে বাড়িতে গিয়ে যদি এমনটা হয় যে মানে মেনু কার্ডে সমস্ত ক্যালোরি মেনশন করা রয়েছে, দেখতে পান যদি আইটেমের পাশে জল জল অক্ষরে লেখা রয়েছে, তাহলে তিনি বলবেন সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, কারণ ক্যালোরি কতটা ইনটেক করছি সেটা যদি দেখা যায় তাহলে ডেফিনেটলি সেটা খুব ভালো হবে। আরে ভালো হবে তো, যদি এই মুহূর্তে একটা বেশ মন পছন্দ যদি একটা গান শোনা যায়, মানে একটু অন্যরকম একটু গান, একটু ইন্ডি পপ, চলো তাহলে শুনে নিই।
1: FM Rainbow তে ইন্ডি পপ প্লেলিস্ট। Indie Pop Play.

আটটা বেজে 56 মিনিট হয়ে 21 সেকেন্ড হয়ে গেল, আর এই দিকে তুমি আমি 9টার দিকে এগোচ্ছি, আর এগিয়ে আসছে 25শে বৈশাখ, এবং এগিয়ে আছে তোমার বার্তা, তোমার অড ফিশ ফিউশন কম্বিনেশনটাও কিন্তু আসছে। অড কম্বিনেশনে ফিশ ফিউশন যে তোমাকে আইটেমটা সেন্ড করতে বলেছে সেই সমস্ত কিছু আসছে, আর সেই সব কিছু নিয়েই আমি চলে যাচ্ছি পরের ঘন্টায়। যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই, 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই, আপাতত যাই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ, অসম, কেরলম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 8টা থেকে গণনা শুরু হয়েছে। পোস্টাল ব্যালট গোনার পর সকাল 8:30 থেকে ইভিএমের গণনাও শুরু হয়েছে। দুপুরের মধ্যে গণনার গতি প্রকৃতি বোঝা যাবে। রাজ্যের গণনা কেন্দ্রগুলির নিশ্চিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে ত্রিস্তরীয় ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গত সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান, নিরাপত্তা লঙ্ঘনের কোনোরকম ঘটনায় কড়া ব্যবস্থা নেবে কমিশন। কেরলে ভোট গণনার জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 140টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য 32,000-এর বেশি পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়েছে। তামিলনাড়ুতে এবার বহুমুখী লড়াই প্রত্যক্ষ করা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দল DMK নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এবং বিরোধী দল AIADMK নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 294 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে মোট 6টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনার কাজে 859 জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কুরিডাং বিধানসভার কেন্দ্রের উপনির্বাচনের আজ ভোট গণনা অনুষ্ঠিত হবে ডেপুটি কমিশনারের কার্যালয়ে। 3 রাউন্ড গণনার মধ্যে মোট 10টি টেবিল স্থাপন করা হয়েছে। ভারত লিপুলেক পাস নিয়ে করা নেপালের দাবি প্রত্যাখ্যান করেছে। 1954 সাল থেকে এই রাস্তাটি কৈলাস মানস সরোবর তীর্থযাত্রার একটি দীর্ঘকালীন পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে ভারত জানিয়েছে। উল্লেখ, বার্ষিক কৈলাস মানস সরোবর যাত্রার প্রেক্ষিতে নেপালের বিদেশ মন্ত্রকের করা সীমান্ত সংক্রান্ত দাবির বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল রাঁচিতে হাইকোর্টের আইনজীবীদের একটি সম্মেলনে যোগদান করেন। সম্মেলনে বিচার ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ, সংস্কার এবং আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নটা বেজে তিন মিনিট হয়ে বারো সেকেন্ড, তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। এখন তো তুমি হয়তো রেডি হচ্ছ অফিসে যাবে বলে, আর ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপও কিন্তু রেডি রয়েছে বৃষ্টি ভেজা করবে বলে তোমাকে। তবে এই যে হঠাৎ করেই টেম্পারেচারটা অনেকটাই কম, মন ফ্রেন্ডলি ওয়েদারে আছি তো তুমি আমি, কিন্তু সেদিন শেষ হতে চলেছে সত্যি, কারণ আসছে সুপার এল নিনো। গরম কিন্তু এবছরে বড়ই দরাজ, ফোসকা পড়া গরম তন্দুর দশা হবে মে মাসেই, এমনটাই কিন্তু আপডেট রয়েছে হাওয়া অফিসের। বৃষ্টির এবারে হবে অন্ত, আর গরম তখন থেকেই হবে বারবার অন্ত। বাড়ছে তো, এদিকে বাড়ছে তোমার সেন্ড করা বার্তার সংখ্যাও বাড়ছে, সংখ্যায় অনেক আছে তারা। আর ওই যে শীত গ্রীষ্ম ভরসা, আমাদের অনেকের কাছে এই রেস্টুরেন্টে পেট পুজোই ভরসা। লাঞ্চ থেকে ডিনার আমরা কিন্তু অনেকেই আছি রেস্তোরাঁতে গিয়ে শাড়ি বাহারি আহারে, কিন্তু জাপানে থাকা ওই মিস্টেকেন অর্ডারস অফ রেস্টুরেন্ট যদি তোমার শহরে চলে আসে তাহলে তুমি কি করবে? না জেনেই সেখানে গিয়ে অর্ডার করা খাবারের বদলে পাল্টে যাওয়া খাবারে তুমি কনভার্ট হয়ে যদি চলে আসে তোমার সামনে, তুমি হাসি মুখে সেটা খাবে নাকি ধুমধুমার কিছু ঘটাবে? আর শোনো না, যদি তুমি জেনে বুঝেই যাও তাহলে সঙ্গেই বা কাকে নেবে? তোমার ওই রেস্তোরাঁতে যাওয়ার সময় তুমি কাকে নেবে? তোমার টেবলে তোমার পাশের চেয়ারে বসিয়ে কাকে তুমি খাওয়াবে সেটাও আজকে জানিয়ে দাও। আর হ্যাঁ, ওই যে বর্ধমানের যে বিয়েবাড়ির কথাটা বলছিলাম না, বর্ধমানের 22 এপ্রিলে যে বিয়েবাড়িটা হয়েছে, সেই বিয়েবাড়িতে একটা মেনু কার্ডে সাংঘাতিকভাবে ভাইরাল হয়েছে, কারণ মেনু কার্ডে বিভিন্ন রকম আইটেম লেখা আছে এবং তার পাশে অবশ্যই ক্যালোরিটাও মেনশন করা রয়েছে, একদম অঙ্ক কষে বলে দিয়েছে কত ক্যালোরি যেটাই খাচ্ছ, কতটা ক্যালোরি তুমি ইনটেক করছো, সেই সমস্ত কিছু রয়েছে সেখানে বলা। তো এইটা দেখে, এই আইডিয়াটা দেখে তোমার কীরকম লাগবে? ইনোভেটিভ মনে হবে যদি তুমি এরকম কোনো অকেশন বাড়িতে গিয়ে পাও এরকম কার্ড, নাকি মনে হবে এই স্বাস্থ্য সচেতন করবার পেছনে না খেতে না দেওয়ার একটা ট্যাকটিস রয়েছে, অভিনব ছল চাতুরি রয়েছে? কী মনে করবে তুমি, কীভাবে সেটা ফেস করে তুমি সামলাবে সেটা প্লিজ আজকে জানিয়ে ফেলো। সেই মতামতই তো সেন্ড করছো আজকে সকালবেলা একদম ওই 7:45 থেকে। আর ভোরাই থেকে আমি তো মাছ নিয়ে প্রচুর কথা বলেছি, মাছ নিয়ে কথা বলেছি টু মাচ, তাই তো এই ফিউশন যুগে তোমাকে সেন্ড করতে বলেছি কিছু অড কম্বিনেশনে অদ্ভুত ফিশ ফিউশন আইটেমের কথা। ফিশ নিয়ে ফিশ ফিশানি চলছে আজকে সকালে একেবারে সেই 6টা থেকে। আমি বলবো তো এই ঘন্টায় আলিপুরে ওদের কথা বলবো, তুমি আমি আমরা তো ডাবের জল ওয়ারেসে গলা ভেজাচ্ছি, কিন্তু সেখানে ওরা কি করছে আলিপুরের ওরা? বলবো বন্দে ভারত থেকে হাইড্রোজেন ট্রেনের কথা, থাকবে শহরের রীতিকথা, সবই থাকবে এই ঘন্টাতে। থেকে যাও প্লিজ, তুমি থেকে যাও আমার কাছে। আর আমি এখন তৃতীয় ঘন্টার দিকে চলেছি তোমাকে সঙ্গে নিয়ে, কীরকম মনে বলো তো? পুরো দারুণ মনে, সিন্ডারেল্লা মনেই কিন্তু যাচ্ছি, তুমি আমি তৃতীয় ঘন্টায় চলে এসেছি।

সিন্ডারেল্লা মনেই কিন্তু নিয়ে একেবারে সোজা চলে এসেছে তৃতীয় ঘন্টায়। তুমি আমি রয়েছি কাছাকাছি, তুমি আমি রয়েছি পাশাপাশি, আর আসছে তো তোমার কাছ থেকে আসছে তোমার মতামত। সেই ভাইরাল হওয়া মেনু কার্ডের মতো, যদি এই বৈশাখেই কোনো অকেশন বাড়িতে তোমার হাতে আসে এমন মেনু কার্ড যেখানে কিনা গুচ্ছগুচ্ছ লোভনীয় আইটেমে ঠাসা মেনু কার্ডের আইটেমের পাশেই ক্যালোরি মেনশন করা রয়েছে জলজলে ওয়ার্ডে, সেই কার্ড দেখে, মেনু কার্ড দেখে তোমার কী মনে হবে? ইনোভেটিভ, ইউনিক মনে হবে আইডিয়াটা, নাকি মনে হবে হেলথ কনসিয়াস করবার নামে খেতে না দেওয়ার এটা একটা ছল চাতুরি? প্লিজ বলে ফেলো। আর সে কথা তো তুমি এমনি জানাচ্ছ, সঙ্গে অড কম্বিনেশনে ফিশ ফিউশন আইটেমও শেয়ার করছো। আরে বাবা, আমি তো তোমাকে বললামই এই নিউ টাউনে কিন্তু মিলছে একদম তালশাঁসের সঙ্গে মাছ। হ্যাঁ, মাছ তালশাঁস, ভাবো একবার কীরকম অড কম্বিনেশন। তো সেই বৈশাখের তালশাঁস যেটা পাওয়া যায় বাজারে প্রচুর, সেটার সঙ্গে আবার মাছ, মাছের প্রিপারেশনটাই কিন্তু এটা রয়েছে। এমন অড কম্বিনেশনের কথা কিন্তু তুমি ফিশ ফিউশনে ফিশ ফিশিয়ে কিন্তু বলে ফেলতে পারো, সেই রকম একটা আইটেমের কথা। আর অবশ্যই তুমি শেয়ার করতে ভুলো না সেই রেস্তোরাঁর কথা যেখানে অর্ডার দিলে লুচি কিন্তু মিলে গেল হয়তো শুকনো পাউরুটি, অর্ডার করলে হয়তো ক্রিস্পি চিকেন, পাতে চলে এলো গাঁটি কচুর তরকারি। এমন রেস্টুরেন্ট অফ মিস্টেকেন অর্ডার যদি তোমার শহরে থেকে থাকে এরকম কোনো রেস্তোরাঁ, তাহলে তুমি কি করবে? যদি না জেনে শুনে চলে যাও তাহলে সেই ব্যাপারটাকে কিভাবে তুমি সামাল দেবে সেটা তুমি যেমন জানাবে, বা তুমি যদি জেনে বুঝে জেনে শুনেই যাও তাহলে তোমার সঙ্গে কাকে নেবে এবং তোমার টেবিলে কাকে বসাচ্ছ তোমার পাশের চেয়ারে, সেটাও আজকে প্লিজ জানিয়ে দাও 9903 6592 তে। আমি তো এবার যাচ্ছি সেখানেই, মানে চেক করতে যেখানে কিনা রয়েছে তোমার সেই কথাগুলো। এই যে দুটো প্রবলেম তোমাকে আজকে দিয়েছে সলভ করবার জন্য, তো সেই সলিউশন বার্তাই তো রয়েছে 9903 6592 তে, যেটা আমি এখন চেক করছি। শাওন বারাসাত থেকে কি বলছে, সবচেয়ে অড কম্বিনেশন দেখেছিল ও একজনের বাড়িতে, সেটা হচ্ছে ইলিশ। ঠিক আছে, ইলিশ মাছ, ইলিশ মাছ দিয়ে ক্যাওড়ার টক, বাপরে বাপ, কি সাংঘাতিক ব্যাপারটা, চেখে দেখা তো দূরের কথা, ইলিশ মাছের এভাবে বারো বাজানোটা দেখেই আমাদের শাওন একদম হজম করতে পারেনি ব্যাপারটা, আর এখনও পর্যন্ত ওর ওই কথাটা ভাবলে কেমন যেন একটা লাগে, একদম ঘিনঘিনে, গা ঘ্যানঘ্যানে, নাকি কীরকম বিরক্ত, কী একটা যেন লাগে। আর কলকাতায় যদি এইরকম রেস্টুরেন্ট চলে আসে তাহলেও মাঝে মধ্যেই না চলে আসবে আমাদের শাওন বারাসাত থেকে, কেন? কারণ লাকি ট্রাই করবে, দেখবে ও কপালে কোন দিন কি জোটে, সেই লাকি ট্রাইয়ের জন্যই কিন্তু ও, লাক ট্রাইয়ের জন্যই কিন্তু ও চলে আসবে, যে ওর লাকটা কি ফেভার করছে, কীরকম রয়েছে ওর লাকটা, তো সেটাই ও দেখবে আর কি, ওর ভাগ্যে কি জুটছে তেমনটা দেখার জন্যই কিন্তু মাঝে মাঝে এরকম রেস্টুরেন্টে ও সোজা বারাসাত থেকে কলকাতায় চলে আসবে। আর মেনুতে যদি কোনো মেনু কার্ডে যদি এরকমভাবে বিয়ে বাড়িতে বা কোনো অকেশন বাড়িতে যাওয়ার পরে যদি হাতে মেনু কার্ড যদি পায় এবং সেখানে যদি ক্যালোরি মেনশন করা থাকে খাবারের পাশে, তাহলে ওর ভীষণ সুবিধা আমাদের শাওনের, কারণ কতটা কি খাবে হিসেব রাখতে ওর ভীষণ সুবিধা হবে, কারণ ও একটা জিনিস খুব মেনে চলে, যে খাবার মুখের জন্য যত ভালো সেই খাবার পেট বা শরীরের জন্য ঠিক ততটাই খারাপ। তাই খাবার কতটা সুস্বাদু সেটার বদলে কোন খাবারে কতটা ক্যালোরি ইনটেক করছে সেটা আগে দেখা উচিত শাওন, এমনটাই কিন্তু জানিয়েছে। সাধে কি আর যে মৌমিতা শাওনকে গুড বয় বলে, এমন ভালো ছেলেকে আমি গুড বয় না বলে কোথায় যাই বলো তো, এত সুন্দর করে যে আমাকে

জানিয়ে দিয়েছে তার সমস্ত কথা। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছেন যে মাছের কোনো বিকল্প হয় না, তবে মাছের বিকল্প হিসেবে ডিমের ব্যাপারটাও কিন্তু ভালো লাগে, মানে ডিমের কাটলেট এরকমটা হতেই পারে। ডিমের কাটলেট বলতে মাছের ডিমের কাটলেট। আর আর কি বলছে না, আর যে পদের নামটা বলেছেন একটু অড কম্বিনেশনে, সেটা হচ্ছে আমশোল। আম দিয়ে কিন্তু শোল মাছ, এই রান্নাটার কথা কিন্তু আজকে আমি বলেছি, কোনো একটা পুরাণে কিন্তু এমন কথা ছিল যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মঙ্গল পুরাণে তো এখানে ছিলই। আর মঙ্গল কাব্যের সঙ্গে সঙ্গে এবার কিন্তু আমি সোজা চলে যাচ্ছি কোথায়, অবশ্যই যাচ্ছি আমি ডোমজুরে। সমীর সর্দার ডোমজুর কেশবপুর থেকে কি বলছিস, আজকে সকালে ভোরাই শুনলাম, খুব ভালো লাগলো। আচ্ছা ভোরাই তো ভালো লেগেছে, ঠিক আছে, কিন্তু বাকি নমস্কার কলকাতায় তোমার কাছ থেকে যেটা জানতে চেয়েছি সেটা জানালে আর যে মৌমিতার কিন্তু আরও ভালো লাগতো। ভোরাই তো শুনেছ তার জন্য সত্যিই তোমাকে থ্যাংকস জানাচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলছি যে আজকে আমি তোমাদেরকে যে দুটো সমস্যার কথা বলেছি, যে একটা তো বলেছি যে যে ধরো আমরা প্রত্যেকেই কী করি, আমরা রেস্তোরাঁতে খেতে ভালোবাসি, মানে আমাদের অনেকের কাছেই কিন্তু রেস্তোরাঁ ব্যাপারটা হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা রেস্তোরাঁই আমাদের অনেকের কাছেই ভরসা, তো সেই রকম আর কি আছে। তাছাড়া অনেকেই আছে যে রেস্টুরেন্টে যায় লাঞ্চ বা ডিনার স্বার্থে বা কোনো একটা স্পেশাল অকেশনে সে রেস্টুরেন্টে যায়, তো এই রকম একটা রেস্তোরাঁয় যাবে এবং সেখানে গিয়ে তুমি তোমার পছন্দ মতো অর্ডার করবে, যে খাবারটা তুমি খেতে চাইছো সেইটাই তুমি বলবে, এটাই হচ্ছে ট্রেন্ড, সেই জন্য মানে এই রকমটাই হয়ে থাকে। কিন্তু জাপানে একটা রেস্তোরাঁ রয়েছে যেখানে কিনা মিসটেকেন অর্ডার্স রেস্তোরাঁ, মানে ভুল খাবারেই হয় সেখানে পেট পুজো, ওটাই হচ্ছে ওই রেস্তোরাঁর নিয়ম, অর্ডার অনুযায়ী খাবার কিছুতেই মিলবে না, এটাই হচ্ছে তার ট্রেন্ড, তাই রেস্তোরাঁর নাম হচ্ছে রেস্টুরেন্ট অফ মিসটেকেন অর্ডার্স। তো নামেই লুকিয়ে আছে কারসাজি, এমন রেস্তোরাঁ এমন বদলে যাওয়া খাবারে যদি করতে হয় তোমাকে পেট পুজো, তাহলে তুমি কি করবে, যদি তোমার শহর কলকাতায় চলে আসে এবং সেখানে তুমি না জেনেই যদি ঢুকে পড়ো এবং তুমি যথারীতি অর্ডার করলে এবং অর্ডার করার পরে দেখলে তুমি তোমার সামনে এলো শুকনো পাউরুটি বা গোলা রুটি, তাহলে তুমি কি করবে, কীভাবে সিচুয়েশনটাকে সামাল দেবে, সেটাই আজকে জানাতে বলেছি 9903659992-তে। সঙ্গে সেন্ড করতে বলেছি যদি সুযোগ পাও যে তুমি যে জেনে শুনে এমন একটা রেস্তোরাঁতেই যাচ্ছ, তাহলে তোমার সঙ্গে কাকে নেবে, হতেই পারে তোমার চিরশত্রু কেউ আছে তাকেই তুমি নিয়ে যাবে, এবং সেখানে গিয়ে একদম দারুণ দারুণ অর্ডার করার পরে যখন এরকম শুকনো শুকনো খাবার দাবার আসবে তখন তার মনের অবস্থাটা কী হবে, তাকে টাইট দেওয়ার জন্য তুমি কিন্তু নিয়ে যেতে পারো। আর তাছাড়াও তোমাকে আরও একটা কথা বলেছি, আরও একটা সমস্যার সমাধান জানাতে বলেছি, সেটা হচ্ছে বর্ধমানে এপ্রিল মাসে 22nd April একটা বিয়ে বাড়িতে একটা মেনু কার্ড সবার হাতে দেওয়া হয়েছে, মেনু কার্ড, তো সেই মেনু কার্ডটাই ভাইরাল হয়েছে। কেন কি যে মেনু কার্ডে সেখানে গুচ্ছ গুচ্ছ আইটেম লেখা রয়েছে এবং আইটেমের পাশে সেখানে লেখা রয়েছে ক্যালোরি মেনশন করা রয়েছে, তো এই ক্যালোরি মেনশন করা সেটা হাইলাইট করা রয়েছে, সেই ব্যাপারটা দেখে লোকজন অনেকে অনেক কথা বলেছে, নেটিজেনরা প্রচুর চর্চা চালাচ্ছে। তো তুমি কি বলছো, এমন আইডিয়া কি সত্যি তোমার ভালো লাগে, মানে ভালো লাগবে এরকম যদি দেখো ইনোভেটিভ মনে হবে, নাকি তোমার মনে হবে যে না এইরকমভাবে লোকজন বাড়িতে ডেকে নিয়ে এসে অপমান করছে, হেলথ কনশিয়াস স্বাস্থ্য সচেতন করবার নামে এই সমস্ত না খেতে দেওয়ার ছল চাতুরি করছে, তোমার কি মনে হবে, তুমি সেটাও আজকে সেন্ড করছো। তাছাড়া সকালবেলা 6টা থেকে আর যে মৌমিতা প্রচুর মাছ নিয়ে একদম প্রচুর কথা বলেছে, টু মাচ কথা বলেছে, তো সেই জন্যই তোমাকে বলেছি যে একটা অড কম্বিনেশনের মাছের কথা, তুমি ফিউশন, যেহেতু ফিউশন ফুডের যুগ, তো তুমি এমন একটা কিছু অড কম্বিনেশনের মাছের প্রিপারেশনের কথা বলো যেটা সত্যি সত্যি একেবারে সাংঘাতিকভাবে অড, মাছ নাকি তালশাঁস দিয়ে হচ্ছে, আমি তো বলেছি তোমাকে নিউ টাউনে এমন খাবার রয়েছে সেজন্যই তোমাকে জানাতে বলেছি, আর তুমিও কিন্তু সেগুলো আমাকে জানাচ্ছ, তাই বলছি তাড়াতাড়ি 9903659992-তে সমস্ত কিছু সেন্ড করে ফেলো। তোমার সেন্ড করা দুটো সমস্যার সমাধান বার্তা তো আমার কাছে আসছেই, ফিউশন আইটেমও আসছে 9903659992-তে, আর ওদিকে আসছে নতুন রুটে হাইড্রোজেন ট্রেন থেকে বন্দে ভারত আসছে নতুন রুট, আর তার সঙ্গে সঙ্গে বাস সার্ভিসও কিন্তু হচ্ছে নতুন রুটে, বন্দে ভারত আসছে কারণ আমাদের এই হাওড়া থেকে কিন্তু এবার দিল্লি যাবে বন্দে ভারত, তেমনটাই কিন্তু ট্রায়াল দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, দিল্লি থেকে চেন্নাইয়ের সঙ্গে কলকাতা জুড়েছে বাসে, আর ওদিকে হাওড়াতে দুর্দান্ত ফ্যাসিলিটিস সাজিয়ে তৈরি হচ্ছে প্যাসেঞ্জার টার্মিনাল, শহরে মেট্রো স্টেশনগুলো নতুন লুকে মেকওভার করে আসছে, বিভিন্ন মেট্রো স্টেশনে কিন্তু কলকাতা সংস্কৃতির সঙ্গে চীনা সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে ম্যুরাল আর্টে সাজিয়ে তুলছে মেট্রো রেল, যা চোখকে সত্যিই আরাম দিতে বাধ্য, আর আরাম তো দেবে ওই হাইড্রোজেন ট্রেন, হাই মানে সেই হাইড্রোজেন ট্রেনে এতটাই স্পিড, হাইয়েস্ট
স্পিড হচ্ছে 140 কিলোমিটারে ছুটবে। ফার্স্ট লুক এসেছে প্রকাশ্যে গত পরশু দিন, ট্রায়াল রান হয়ে গিয়েছে, ছুটবে।

হরিয়ানার জিন্দ থেকে সোনিপত এই রুটটাতে। আর পরিবেশ বান্ধব এই ট্রেন দেখতে কেমন জানো তো, নীল রঙের ট্রেনটা এবং তার উপরে সাদা স্ট্রাইপ দেওয়া, একদম নতুন রকমের দেখতে। এটায় আছে এই হাইড্রোজেন ট্রেনে 10টা কম্পার্টমেন্ট, আর এই মাসেই কিন্তু প্যাসেঞ্জার নিয়ে ছুটবে এই হাইড্রোজেন ট্রেন। ছুটবো আমিও গান ব্রেকে, ফিরছি আমি ঠিক 3 মিনিট 7 সেকেন্ডস পর। তাহলে 3 মিনিট 7 সেকেন্ডস নিয়ে নিচ্ছি একটা গান ব্রেক।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নটা বেজে 21 মিনিট হয়ে 40 সেকেন্ড, তুমি শুনছো শুক্রবার, এই আজকে মানে সোমবারের নমস্কার কলকাতা। দেখো তুমিও ব্যস্ত এখন অফিসে যাওয়ার জন্য, আর ব্যস্ত কিন্তু শিয়ালদা হাওড়া স্টেশন থেকে মেট্রো স্টেশনগুলো। এখন স্মার্টফোনের যুগ, তো তুমি আমি রেলওয়ান অ্যাপে টিকিট কেটে আমরা ট্রেনে উঠি, স্মার্ট কার্ড আমরা পাঞ্চ করে মেট্রোতে উঠি। মোবাইল মানেই হচ্ছে তোমার আমার কাছে অনেক রকম কিন্তু ফেসিলিটিস একসঙ্গে মিলে যাচ্ছে, আর তাই ট্রেন বাস মেট্রোতে আমি তুমি সবাই যখন তখন যেতে যেতে যেটা করে থাকি সেটা হচ্ছে মোবাইল ভিডিও রিলস শর্টস এই সমস্ত দেখতে শুরু করি। শুধু দেখি না, উইদাউট হেডফোনে লাউডস্পিকারে রিলস দেখবার একটা প্রবণতা প্রচুর মানুষের কিন্তু বেড়ে গেছে। আর এই গণপরিবহনে মানে বাসে বলো, ট্রেনে বলো, মেট্রোতে বলো, এই ব্যাপারটা ভীষণভাবে বেড়ে চলেছে। কেউ ফিরেও দেখে না যে অন্যের সমস্যা হচ্ছে কিনা, তো সেটা আমরা কেউ দেখি না। এবারে সেই বিরক্তিকর সিচুয়েশনটা কিন্তু শেষ হতে চলেছে মেট্রো রেলে উঠেই বদ্ধ পরি

এসে লাউড স্পিকারের রিলস দেখা বা গান চালানো বা তারস্বরে কথা বলা একদম বারণ, মানে নৈব নৈব চ। পুরো কড়া পদক্ষেপ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এখন থেকে হেডফোন ছাড়া মেট্রোয় ভিডিও দেখা বা শব্দ দূষণ করলেই কিন্তু যাত্রীদের গুনতে হবে মোটা জরিমানা। আর এই নিয়মটা চালু হয়েছে শহর কলকাতায়, এখনও হয়নি বটে, কিন্তু চেন্নাই মেট্রোতে অলরেডি চালু হয়ে গিয়েছে, কলকাতাতেও চালু হবে এই বছরেই, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে মেট্রো।

0: সেন্ড করছো, আর তার সঙ্গে সঙ্গে অড কম্বিনেশনে তোমাকে আজকে আমি মাছের প্রিপারেশনও কিন্তু জানাতে বলেছি। ফিশ ফিউশন যুগ এখন যেহেতু, তাই ফিশের কম্বিনেশন কিন্তু তোমাকে অড ফিউশন আর কি, অড ফিশের কোনো কম্বিনেশন কিন্তু সেন্ড করতে বলেছি, কারণ আজকে আমি সকাল 6টা থেকে নিজে প্রচুর মাছ নিয়ে কথা বলেছি আর সেজন্যই তোমাকে বলেছি সেন্ড করতে। হ্যালো, আমি অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি থেকে বলছি। আচ্ছা, আমার মনে হচ্ছে অভিষেককে আজকে আমি প্রথম পেলাম আমার শোতে। গুড মর্নিং, শোটা খুব ভালো লাগছে, জাস্ট অসম, থ্যাংকস আ লট অভিষেক। অভিষেকের সঙ্গে যেটা বলছে, কচু শাক আর কাঁচা আম দিয়ে শুঁটকি মাছ, ওরে বাবা দারুণ একটা কম্বিনেশন কিন্তু, শুঁটকি মাছ তার সঙ্গে কচু শাক এবং তার সঙ্গে আম দিয়ে, সেটা কাঁচা না পাকা সেটা যদিও মেনশন করেনি, কিন্তু এই ব্যাপারটা নাকি খুব আর কি জমে যাবে এমনটাই কিন্তু একটা কম্বিনেশনের কথা ও আমাদেরকে জানিয়ে দিয়েছে অভিষেক। তুমি কি বলছো সেটাও অবশ্যই অবশ্যই সেন্ড করতে থাকো 9903659992 তে। এখনও রয়েছে বেশ কিছু মেসেজেস, অবশ্যই অবশ্যই শেয়ার করবো যা তুমি আমাকে জানাচ্ছ। আর এবারে তোমাকে বলি, যদি এই সামার ভ্যাকেশনে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান তোমার থেকে থাকে বা হিমাচল প্রদেশ কিংবা কাশ্মীর, তাহলে না তুমি পেয়ে যাবে স্পেশাল ট্রেন থেকে, এই এই সময় তুমি যেটা পাবে সেটা হচ্ছে সরকারি বাস পরিষেবা, কলকাতা থেকে কিন্তু মিলছে। শহর কলকাতায় গঙ্গার যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোয় বসছে ট্রান্সডাইল গেট, এবং গঙ্গার ঘাটে হচ্ছে সবুজায়ন। শহর কলকাতায় হচ্ছে তো রিং রোড, যানজট মুক্তর জন্য। কলকাতা মানেই হচ্ছে রূপকথার শহর, এখানে আছে গঙ্গা থেকে আছে ওয়াটার পার্ক, আছে কত শত মিউজিয়াম। চলো তাহলে শহর সফর এবার জমাই আমরা কিভাবে, রেইনবো ফ্ল্যাশ ব্যাক শুনতে শুনতে। তাহলে এবার রেইনবো ফ্ল্যাশ ব্যাকে তোমার জন্য আসছে রাঘবের গান। চলো রাঘবের গানটা শুনতে শুনতে শহর কলকাতায় কি কি দেখা যায় না যায় তার মোটামুটি একটা ছবি আমরা দেখে নিই, মিলিয়ে নিই।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশ ব্যাক সং, রেইনবো ফ্ল্যাশ ব্যাক সং।

এই শহর কলকাতাকে ভালোভাবে চেনা যায়, জানা যায়, যেটা সেটা হচ্ছে রাস্তায় নেমে। তার জন্য মাঝে মাঝে শহরে হেরিটেজ ওয়াক হয় বটে, আর আমাদের সঙ্গে থাকলেও এক পা করে কিন্তু হেঁটে তুমি দেখতে পারবে শহর কলকাতাকে, জানতে পারবে, চিনতে পারবে সেই কত বছরের পুরনো শহরকে। 300 বছরের বেশি তার বয়স হয়ে গিয়েছে এই তিলোত্তমার, কিন্তু বয়সের ভারে না, এতটুকুও কিন্তু ঝুঁকে পড়েনি, গ্ল্যামার হারায়নি, ক্রেজ এতটুকুও তার কমেনি। একটা সময় বলা হতো কলকাতাকে প্রাসাদ নগরী, আজও আছে এমন অনেক বড় বড় অট্টালিকা, আর আছে অবশ্যই যেটা সেটা হচ্ছে গঙ্গা। এই যে একটু আগে রাঘব চট্টোপাধ্যায়ের গানটা শুনতে শুনতেই আমাদের শহর কলকাতায় কি কি আছে না আছে মোটামুটি কিন্তু একবার মিলিয়ে নিতে পেরেছি তুমি আমি, তাই না? তো যে গঙ্গার কথা রাঘবের গানে আমরা শুনছিলাম, সেই গঙ্গার পাশে রয়েছে ইতিহাস জড়িয়ে থাকা অগুন্তি ঘাট। তুমি আমি জানি সেটা বেশ কিছু ঘাট আছে, আবার কিছু পুরনো ঘাট তারা কিন্তু গঙ্গার গর্ভে চলে গিয়েছে। আজকে তেমনই এক ঘাটে হবে তোমার ডেস্টিনেশন। মোটামুটি এই ঘাটটার নাম তুমি ভালো করেই জানো, আর্মেনিয়ান ঘাট, যে ঘাট একদম নতুন লুকে সাজুগুজু করে আসতে চলেছে। তবে মেকওভার হলেও কিন্তু ওই ঘাটটার, আর্মেনিয়ান ঘাটের হেরিটেজ অংশটাকে কিন্তু বাঁচিয়েই আনা হচ্ছে আধুনিক লুক দিয়ে। বিশাল বড়লোক আরমানি, ম্যানুয়েল হাজারমালিয়া, এই ঘাট তিনিই তৈরি করেছিলেন। তো এই আরমানি বড়লোক যে ম্যানুয়েল হাজারমালিয়া, তিনি যে এই ঘাটটা তৈরি করেছিলেন, সেই ঘাট থেকেই একটা সময় ভোঁ শব্দে স্টিমার ছেড়ে চলে যেত তমলুক, কোলাঘাট, ঘাটাল এই সমস্ত অঞ্চলে। এখন অবশ্য সেই সব চিহ্ন নেই, কিন্তু এই ঘাটটার ঠিক পাশেই ছিল বিবি রসের ঘাট। আর যে ঘাটের কাছ থেকে চলতো ট্রাম, 1873 প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলা শুরু হয়েছিল এই থেকেই। সেই ট্রাম রুট ছিল শিয়ালদা থেকে ডালহৌসি হয়ে কাস্টমস হাউসের সামনে থেকে পৌঁছতো আর্মেনিয়ান ঘাটে। এর কাছেই ছিল ব্যারেটো সাহেবের ঘাট। স্ট্র্যান্ড রোড তৈরির সময়ে সেই ঘাটটা একদম নষ্ট হয়ে যায়, তবে আর্মেনিয়ান ঘাটটা আজও আছে, সমস্ত ইতিহাস বুকে নিয়ে সে কিন্তু আজও দাঁড়িয়ে আছে। তো এখানে বেশ কিছুটা ফাঁকা জমি রয়েছে, সেখানেই তৈরি হচ্ছে ক্রুজ টার্মিনাল এবং বিজনেস কমপ্লেক্স। পাশেই রয়েছে স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ, উল্টো দিকে হাওড়া স্টেশন, তুমি চাইলেই চক্ররেলে এখানে আসতে পারো। আর এখানে আছে একটা জেটিও, তবে সেই জেটিটায় যেতে পারবে না, কারণ সেটা ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে। এখানে এলে তুমি কিছুটা সময় নস্টালজিক মুডে ঘুরে ফিরে দেখতে পারো, ঘাটে বসলেই তুমি ফিল করতে পারবে ঘাটের সঙ্গে নদীর যে রিলেশন আছে, যে সম্পর্ক আছে, সেটা তুমি একদম আলাদাভাবে ফিল করতে পারবে। আর ঘাটের সঙ্গে যে সত্যিই কথা বলে নদী, নদীর জল, সেটা একটু হলেও বুঝতে পারবে। এরপর একটু এগিয়ে তুমি চলে আসবে, এগিয়ে এসে কোথায় যাবে, অবশ্যই একটু পেট পুজো করতে হবে। শুধু তো হাঁটাহাঁটি করলে হবে না, তার জন্য অবশ্যই তোমাকে একটু মুখে কিছু দিতে হবে। আর তাই গঙ্গার ঘাটে আছে তো প্রচুর খাবার দাবারের স্টল কিন্তু এখন রয়েছে। আর তাছাড়া যে সমস্ত ট্রান্সটাইল গেট যেসব গঙ্গার ঘাটে বসছে, সেখানে কিন্তু আলাদা করে স্ন্যাক্স, কফি এই সমস্তরও কিন্তু স্টল থাকছে। তাই পেট পুজো নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না, শুধু তুমি একবার একটু সময় করে বেরিয়ে পড়ো, পা বাড়িয়ে দাও তুমি তোমার শহর কলকাতায় ঘুরে বেড়ানোর জন্য। শহরের ইতিকথার আজকে এখানেই হচ্ছে ইতি, কিন্তু নমস্কার কলকাতার এখনই ইতি নয়, আছি এখনো 27 মিনিট তোমার সঙ্গে, আমি আর যে মৌমিতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: হারিয়ে তুমি যেতেই পারো শহর কলকাতায়, যখন তখন তুমি হারিয়ে যেতে পারো, কারণ এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তো সেখানে তুমি বেড়াতে যেতে পারো, ঘুরতে যেতে পারো। আর তার জন্যই তো বললাম যে তোমার মন চাইলেই তুমি হারিয়ে যেতেই পারো। 9:37 হয়ে 50 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, 10টা বাজতে চলেছে, আর টেম্পারেচারও কিন্তু আস্তে আস্তে চড়ছে, মানে পারো চড়তে চলেছে। যদিও আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির আপডেট রয়েছে, ঝড় বৃষ্টির চান্সেস রয়েছে, সে তেমনটাই আমরা জানতে পেরেছি হাওয়া অফিস থেকে। আর তার সঙ্গে সঙ্গে এটা জানতে পেরেছি যে ঠিক যেমনটা গত উইকে আমরা গত উইকেন্ডে আমরা ঝড় বৃষ্টি বেশ ভালোই পেয়েছি, কিন্তু এই সময়টা এখন মন ফ্রেন্ডলি ওয়েদার থাকলেও কিন্তু গরমের ট্রেলার এই মে মাসেই কিন্তু দেখিয়ে দিয়েছে। এবারে আসছে সুপার এল নিনো, আর তাতেই কলকাতায় মরুভূমি না থেকেও মরুভূমির টেম্পারেচার তুমি আমি ফিল করবো। সুখা রুখা মরশুম কিন্তু সহ্য করতে হবে তোমাকে আমাকে। আর এদিকে শিয়ালদা চত্বরে বসেছে আরও ওয়াটার কুলার, 3, 5, 8, 9, 11 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে বসেছে ওয়াটার কুলার, যাতে কিনা সবাই ঠান্ডা ঠান্ডা জলে গলা ভেজাতে পারে এই ওয়াটার কুলারে। আর তারপরেই সবাই যেটা পারে সেটা হচ্ছে ট্রেনে সফর করতে পারে, আর আমিও পারি 9903650992 চেক করতে। এই মুহূর্তে আমি সোজা চলে যাচ্ছি হাওড়াতে। হ্যাঁ, হাওড়ায় যাচ্ছি, শিয়ালদা থেকে হাওড়ায়, শিয়ালদার খবরাখবর দিলাম, কিন্তু এবার আমি হাওড়ায় যাচ্ছি, কারণ চিত্তব্রত গুহ রয়েছেন, চিত্তব্রতদা, তিনি কি বলছেন। চিত্তব্রতদা যেটা বলছেন সেটা হচ্ছে রেস্টুরেন্টে যদি তিনি যান, এমন একটা কোনো জাপানিজ রেস্টুরেন্ট যদি শহর কলকাতা এরকমটা আসে যেখানে কিনা অর্ডার করলে এক এলো আর এক খাবার, সেরকম যদি জায়গায় যান তাহলে অবশ্যই তিনি তার বেটার হাফকে নিয়েই যাবেন, সহধর্মিনীকে নিয়ে সেখানে খেতে যাবেন। আর বর্ধমানের বিয়ে বাড়ির মতন যদি ওই রকম ব্যাপারটা হয়, কোনো অকেশন বাড়িতে গিয়ে যদি ওইরকম মেনু কার্ড হাতে চলে আসে যেখানে কিনা জল জল করছে, একদম ক্যালোরিগুলো মেনশন করা রয়েছে সেই আইটেমগুলোর পাশে, তাহলে কোনো ব্যাপার না, একদম না, মানে ক্যালোরিটাকে জাস্ট ইগনোর করে আমাদের চিত্তব্রতদা পুরো চব্বচস্য লেজ্জপেয় করে খাওয়া দাওয়াটা করে তিনি ফিরবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের চিত্তব্রতদা। আর বারাসাত থেকে আমাদের শঙ্করদা কি বলছেন, শঙ্করদা মানেই তো ছন্দে বেঁধে পুরো প্যাকেজটাকে পাঠিয়ে দেওয়া। লোভী পেটুক বন্ধুটা যে মাথায় কাঁঠাল বাঙে রোজ, ওকে নিয়ে সারতে যাব দুপুরবেলার ভোজ, পেট পুজোটা করেই যাব বিষয়টা জানি বলে, বজ্জাতটাকে টাইট দিতে চাই এমনই সুকৌশলে, বলবো আমি যা খেতে চাস মেটাবো আমি বিল, অর্ডার করে থাকবে বেচারি পেটে মেরে কিল, ওর কাণ্ডটা বসে বসে দেখবো আর চোখে, শুকনো রুটি ঝোলা গুড় পেটে কি আর ঢোকে, শুকনো রুটিতে কোনো ক্রমে সারবে দুপুরের ভোজ, রোজ রোজ মাথায় কাঁঠাল ভাঙা এবার ঠেলা বোঝ, ক্যালোরি মেনশন নেই কোনো টেনশন, ঘটবে না তো রোজ, একদিনের ব্যাপার তো, যাও করে যাও ভোজ, বেশ কিছুটা ডন বৈঠক, সকাল বিকেল হন্টন, বাড়তি ক্যালোরি কোন ফাঁকে হয়ে যাবে গন, যে কোনো মাছ সেদ্ধ করে ব্লেন্ড করে নাও মিক্সিতে, বেটে নেওয়া কাঁঠালের বিচি হবে তাতে দিতে, কাজু বাটা, কাঁচা লঙ্কা বাটা, বিস্কুট গুঁড়ো দিয়ে মেখে, সাদা তেলে ভালো করে নেবে তাকে ছেঁকে, ভাজা খাও, ঝোলে খাও, খাও অম্বলে, কেমন আমার অড কম্বিনেশন, বানিয়ে খেয়ে যেও মোড়ে বলে। ওহ ও শঙ্করদা, কিছু বলার নেই, জাস্ট মানে চুপ করে যাচ্ছে, স্পেল বাউন্ড হয়ে যাচ্ছে, কারণ এত চমৎকার, এত সুন্দর করে আপনি যে পুরো প্যাকেজটাকে পাঠিয়েছেন, পুরো সমস্ত মানে দুটো প্রবলেম দিয়েছিলাম সেই দুটো প্রবলেমের সলিউশনটা এত সুন্দর করে করেছেন, রিয়েলি বলছি আপনাকে হ্যাটস অফ, এবং আপনাকে স্যালিউট কুর্নিশ জানাতে বাধ্য হচ্ছি এত সুন্দর করে জানানোর জন্য। তোমরা তো সেন্ড করছো, এখনও বেশ কিছুটা সময় আমি আছি, 19 মিনিট মতন তোমাদের সঙ্গে আছি আজকে, আবারও আসবো এই উইকে, তবে আজকে আছি এখনও 19 মিনিট। দেখো তুমি কি করবে, কি শোনাবে আমাকে সেটা ভাবতে থাকো, আমি তো যেটা করবো সেটা ভেবেই ফেলেছি, আমি এখন কোনো কথা বলবো না, সোজা মন ছুঁয়ে যাওয়া 3-3টে গান তোমার জন্য রাখবো। হ্যাঁ, গানের হ্যাট্রিক এখন আসছে তো তোমার জন্য, মন ছুঁয়ে যাওয়া সেই গানগুলোই আসছে যেগুলো মনের কথা তোমাকে বলছে, যেখানে কিনা ভালোবাসার কথা বলছে, মন ছুঁয়ে যাওয়ার কথা বলছে, সেই মন পাওয়া, মন দেওয়া, মন নেওয়া, এমন গানই কিন্তু এখন আসছে 3-1-3 গানের হ্যাট্রিকে। তাহলে চলো আর কথা নয়,
1: FM রেনবোতে

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা।

0: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
0: নমস্কার কলকাতা
2: রেইনবো টাইম চেক
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:53 হয়ে 31 সেকেন্ড। এতক্ষণ শুনছিলাম আমরা তিনটে গান, যে গানগুলো একেবারে মন ছুঁয়ে দিয়েছে, যে গানগুলো মন ছুঁয়ে দিয়েছে শুধু না, মন একেবারে নিয়ে নিয়েছে, মানে মন দেওয়া নেওয়ার গানই কিন্তু আজকে রেখেছিলাম তোমাদের জন্য তিনেকে তিন গানের হ্যাট্রিকে। আর সেই মন ছুঁয়ে যাওয়া গানগুলোর পরেই তোমাকে যে কথাটা বলতে চলেছি আমি, হ্যাঁ, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এখন ওয়েদারটা একদম অন্যরকম রয়েছে, কারণ মন ফ্রেন্ডলি ওয়েদার বলতেই পারি এটাকে, কারণ এখন এই গত সপ্তাহে যেভাবে ঝড় বৃষ্টির স্কোরটা ভালো ছিল তার জন্যই কিন্তু ওয়েদারটা এতটাই ভালো রয়েছে। তবে মে মাস অফিসিয়ালি একেবারেই গরমকাল, কিন্তু সেই গরমেও তুমি আমি এখনও পর্যন্ত একটু ভালো আছি, কারণ ঝড় বৃষ্টির স্কোরটা একটু ভালো। কিন্তু এই এত গরমে ভালো রাখবার জন্য তোমাকে আমাকে কি করতে হচ্ছে, শরীরের জন্য আমাদের ডায়েটটা চেঞ্জেস আনতে হয়েছে। তো ঠিক সেরকমই কিন্তু তাদের ডায়েটেও চেঞ্জেস এসেছে, মানে চিড়িয়াখানা কর্তৃপক্ষ, সেই চিড়িয়াখানার হাতি, হরিণ, বানর, বাঘ প্রত্যেকের কিন্তু খাবার দাবারে বেশ ডায়েটে একটা চেঞ্জেস নিয়ে এসেছেন। তাদের জন্য এখন বেশি বেশি করে তরমুজ, শশা, বাঙি, আনারস এই সমস্ত তাদেরকে খাওয়ানো হচ্ছে। ওয়ারএস এবং গ্লুকোজের জল দেওয়া হচ্ছে বারে বারে। বাঘ, সিংহের জন্য মাংসের পরিমাণ কমিয়ে সেখানে সহজ পাচ্য বরফে রেখে ঠান্ডা মাংস সার্ভ করা হচ্ছে, মানে আইস চিকেন বা আইস মাটন এইরকম ধরনের মাংস তাদেরকে দেওয়া হচ্ছে। একেবারে পুরো আইস কিউব বানিয়ে নিয়েই কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে, যাতে কিনা শরীর তাদের তাজা থাকে, তাদের শরীরটা যাতে ঠান্ডা থাকে। আর তার সঙ্গে সঙ্গে চালু হয়েছে আইস ট্রেট, ফল বা মাংস আইস ব্লক করে যেমনটা বললাম তেমন তো রাখাই হচ্ছে, এবং সেগুলোই প্রাণীদেরকে, যে সমস্ত ওখানে জীবজন্তু রয়েছে তাদেরকে সার্ভ করা হচ্ছে। স্প্রিংলার, হোস পাইপে স্নান করানো হচ্ছে, এইসব তো আছেই। আর মানে সেখানে কুলিং সিস্টেমটা চালু করেছে তাদের জন্য চিড়িয়াখানার কর্তৃপক্ষ, একেবারে এসি থেকে, কুলার থেকে তাদের জন্য ফ্যান সব কিছুর ব্যবস্থা কিন্তু রয়েছে, যাতে কিনা তাদের শরীরটা একদম এই গরমেও কুল কুল, ঠান্ডা ঠান্ডা, বিলকুল কুল যাতে থাকে সেরকমটাই কিন্তু তাদের করেছে। আর তুমি আমি তো আছি এখনও, বেশ কিছুটা সময় তোমার সঙ্গে আমি আছি, আর যে মৌমিতা এখনও প্রায় মিনিট চারেক কিন্তু আছি, কিন্তু সত্যি বলছি বিশ্বাস করো বুঝতেই পারিনি সময়টা কোথা থেকে যেন হুসহুস করে চলে যাচ্ছে। আর দেখো না, স্টুডিওর ঘড়িটা যেমন 10টা ছুঁতে চলেছে তেমনই কিন্তু অফিস টাইম এগিয়ে আসছে, তেমনই কিন্তু আবার এগিয়ে আসছে 25শে বৈশাখ, আর তার সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে আমার আসার দিনটাও। 25শে বৈশাখ আমি আসবো না, কিন্তু তার আগে আমি আসছি 7th মেতে, আমি আবারও আসছি তোমার কাছে। আর এবারে আমি যেটা করব সেটা হচ্ছে ওই যেতে যেতে সেটাই বলবো, কথায় কথায় বোঝাই যায়নি, সময় প্রায় শেষ, কথায় গানে জার্নিটা কাটলো মজায় বেশ, আজকে আমি যাচ্ছি চলে, বলছি টাটা বাই বাই। আবার 7 তারিখে বৃহস্পতির সকালে আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, তামিলনাড়ু, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা চলছে। সকাল 8টা থেকে গণনা শুরু হয়েছে। ভবানীপুর কেন্দ্রে পোস্টাল ব্যালটের পাশাপাশি ইভিএম গণনাও শুরু হয়েছে। মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী পিছিয়ে রয়েছেন। সুতি ও কান্দিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। ডোমকলে এগিয়ে রয়েছেন CPIM প্রার্থী। ভগবানগোলায় এগিয়ে বিজেপি। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর ও দেগঙ্গায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। বীরভূমের ময়ূরেশ্বরে প্রথম রাউন্ডে এগিয়ে বিজেপি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব এবং আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থীরা এগিয়ে। পুরুলিয়ার বাঘমুন্ডিতেও এগিয়ে বিজেপি। কোচবিহারের দিনহাটায় কেন্দ্রে বিজেপি প্রার্থী 1647 ভোটে এগিয়ে। কলকাতার শ্যামপুকুর কেন্দ্রে প্রথম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী এগিয়ে। বেলেঘাটাতেও এগিয়ে বিজেপি। এন্টালি ও বালিগঞ্জে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ার ওন্দা বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে। ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। তামিলনাড়ুতে এবার বহুমুখী লড়াই প্রত্যক্ষ করা যাচ্ছে। DMK হয়ে MK স্ট্যালিন এগিয়ে রয়েছেন। কেরলে ভোট গণনার জন্য নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 140টি বিধানসভার কেন্দ্রে ভোট গণনার জন্য 32,000-এর বেশি পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়েছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দল DMK নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এবং বিরোধী দল AIADMK নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 294 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণের মোট 6টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনার কাজে 859 জন আধিকারিক নিয়োগ করা হয়েছে। নাগাল্যান্ডের মোকোচুং জেলায় করিরং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজ ভোট গণনা। 3 রাউন্ড গণনার জন্য মোট 10টি টেবিল স্থাপন করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। পশ্চিমবঙ্গে 293টি আসনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কলকাতার ভবানীপুর কেন্দ্রে প্রথম রাউন্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি এগিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপির শুভেন্দু অধিকারী 1558 ভোটে এগিয়ে গেছেন। বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ 10,000 ভোটে এগিয়ে রয়েছেন। শ্যামপুকুর কেন্দ্রে প্রথম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী এগিয়ে এন্টালিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বালিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় প্রথম রাউন্ডের শেষে 6,952 ভোটে এগিয়ে রয়েছেন। রাসবিহারীতে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত দ্বিতীয় রাউন্ডের শেষে 4,334 ভোটে এগিয়ে রয়েছেন। কাশীপুরে প্রথম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষ 137 ভোটে এগিয়ে রয়েছেন। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের প্রথম রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম 9,800 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। মুর্শিদাবাদে কান্দি বিধানসভায় 7,000 বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার। জলঙ্গি বিধানসভায় সিপিআইএম প্রার্থী 1,800 ভোটে এগিয়ে রয়েছেন। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী পিছিয়ে রয়েছেন। ভরতপুর কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপি 1,752 ভোটে এগিয়ে রয়েছেন। তৃণমূল কংগ্রেস রানীনগর বিধানসভায় তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন 1,800 ভোটে এগিয়ে রয়েছেন। খড়গাম বিধানসভা বিজেপি প্রার্থী এগিয়ে 2,800 ভোটে। জঙ্গিপুর বিধানসভায় 1,400 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। সাগরদিঘী বিধানসভায় 754 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। সুতি বিধানসভা 2,049 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। শামসেরগঞ্জ বিধানসভায় 3,500 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর ও দেগঙ্গায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন। খড়দায় বিজেপি প্রার্থী দ্বিতীয় রাউন্ডের শেষে 2,879 ভোটে এগিয়ে। পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না তেপ্তা প্রথম রাউন্ডের শেষে 2,000 ভোটে এগিয়ে রয়েছেন। বারাসাতে বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি প্রথম রাউন্ড শেষে 1,021 ভোটে এগিয়ে। বাগদায় তৃতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী সোমা ঠাকুর 5,000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। হাবড়ার 3,000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যারাকপুর আসনে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি প্রথম রাউন্ডের শেষে 500 ভোটে এগিয়ে রয়েছেন। বীরভূমের ময়ূরেশ্বরে প্রথম রাউন্ডে 2,018 ভোটে এগিয়ে বিজেপি। সিউড়িতে প্রথম রাউন্ডে বিজেপি প্রার্থী 2,332 ভোটে এগিয়ে। সাঁইথিয়ায় প্রথম রাউন্ডে 600 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এগিয়ে রয়েছেন। আসানসোল উত্তরে বিজেপি প্রার্থী সুকেন্দু কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটকের থেকে প্রথম রাউন্ডের শেষে 4,186 ভোটে এগিয়ে। পুরুলিয়ার বাঘমুন্ডিতে বিজেপি প্রার্থী রোহিতাস মাহাতো 3,500 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। জয়পুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,304 ভোটে এগিয়ে রয়েছেন। পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জি 709 ভোটে এগিয়ে রয়েছেন। বান্দোয়ানে বিজেপি প্রার্থী লভসেন বাসকে 1,232 ভোটে এগিয়ে রয়েছেন। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে তৃতীয় রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী অজয় রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের

0: নারায়ণগঞ্জ থেকে 5,575 ভোটে এগিয়ে, মাথা ভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক 5,800 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কোচবিহার দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক 3,370 ভোটে এগিয়ে রয়েছেন। হুগলি সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বেচারাম মান্না 397 ভোটে এগিয়ে রয়েছেন। গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগর 1,284 ভোটে এগিয়ে। বাঁকুড়ার ওন্দা বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী শুক্লা চ্যাটার্জি 1,110 ভোটে এগিয়ে রয়েছেন। বাঁকুড়া আসনে দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা 5,000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ঝাড়গ্রাম জেলার 4 বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। দার্জিলিং ও কালিম্পং আসনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা এগিয়ে রয়েছেন। শিলিগুড়িতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আলিপুরদুয়ারে 5 বিধানসভা কেন্দ্রের মধ্যে ফালাকাটা, মাদারিহাট, কালচিনি এবং কুমারগ্রামে এগিয়ে বিজেপি প্রার্থীরা। মালদার প্রথম রাউন্ডের গণনা শেষে মানিকচকে বিজেপি প্রার্থী 6,992 ভোটে এগিয়ে রয়েছেন। সুজাপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 4,000 বেশি ভোটে। রতুয়ায় বিজেপি প্রার্থী 4,283 ভোটে এগিয়ে রয়েছেন। মালতীপুরে কংগ্রেস তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 6,800 ভোটে। গাজলে বিজেপি এগিয়ে রয়েছে 3,000 বেশি ভোটে। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2,500 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। মোথাবাড়িতে বিজেপি প্রার্থী দ্বিতীয় রাউন্ডের শেষে 4,500 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের প্রথম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফের নওশাদ সিদ্দিকীর থেকে 5,000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর আসনে বিজেপি প্রার্থী তপন ভূঁইয়া 2,500 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: ডেফিনেটলি ছুঁয়ে যাক মন। আপনি টিউন করেছেন এই মুহূর্তে 107 FM রেইনবো। শব্দের রামধনু ছড়িয়ে পড়ুক মন থেকে মনে। আর আজকের সোমবার, সপ্তাহের একেবারে শুরুতে সকালবেলায় আপনাদের সকলকে সুস্বাগতম গানদরিয়ায়। আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু নীলাঞ্জনা। কেমন আছেন সকলে? নিশ্চয়ই একেবারে ফ্রেশ, ফিট আর আর তৈরি হচ্ছেন সপ্তাহের একেবারে শুরুতে ঝাঁপিয়ে পড়তে নিজের কর্মব্যস্ত দিনে। তাহলে শুরুটা হয়ে যাক জমজমাট। আর আজকের দিনটা সোমবারের এই গানদরিয়া, আমি কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি আজকের আড্ডাটা হবে একেবারে ক্রিস্পি, ক্রাঞ্চি, মুচমুচে, মুড়মুড়ে, কুড়কুড়ে। তাই টিউন করতেই হচ্ছে 107 FM রেইনবো। আর আড্ডা জোনে রয়েছি নীলাঞ্জনা, নিয়ে মনপসন্দ গান এবং অবশ্যই দিদার আড্ডা। তাহলে ওই কথাই রইল, শুরু করি গানদরিয়া কিশোর কুমারের সাথে।

0: না, আপনারা কোথাও যাবেন না, আর আমি তো যাবই না, কারণ কারণ আমরা কথা দিয়েছি না, আমরা দিদার আড্ডা দেব, আর তার সাথে আমার আপনার প্রত্যেকের পছন্দের গান শুনব। আসলে নীলাঞ্জনার সাথে গান দরিয়া আর একেবারে সপ্তাহে শুরু মানেই আপনারা জানেন আমরা কলকাতা সিরিজে থাকি। এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। হ্যাঁ, আপনার যদি পা ব্যথা করে তাহলে আপনি আপনার টু হুইলার কিংবা যে কোনো রকমের ভেহিকলসের আশ্রয় নিতেই পারেন, কিন্তু কলকাতার সফর আমাদের জারি রয়েছে। আর ওই যে গান দরিয়া, গান দরিয়ায় অসাধারণ সুরের টাচ নিতে নিতে আজকে আমরা কোন কলকাতাকে দেখব, আজকে আমরা দেখব খাদ্যরসিক কলকাতাকে। আসলে জানেন তো, আমাদের এই শহর কলকাতা না একটা দারুণ বিচিত্র শহর। আজকেই যখন স্টুডিওতে আসছিলাম তখন দেখলাম একদম রোদ ঝলমলে আকাশ, চারপাশের রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা, একটা অন্য রকমের শহর। এই শহরে আবার একটু পরে যখন প্রচণ্ড ব্যস্ত হয়ে যাবে, চারিদিকে মানুষজন কোলাহল হই হই, তখন অন্যরকম একটা চেহারা নেবে। আর ঠিক দুপুর বেলাটায় যখন একটু মনে হবে পেটটা চুঁই চুঁই চুঁই চুঁই করছে, কিছু খাই কিছু খাই, সেই সময় কলকাতা কিন্তু নানান খাবারের পশুরা নিয়ে রাস্তাগুলোকে সাজিয়ে ফেলবে। তাই কলকাতার স্ট্রিট ফুড সেটা কিন্তু আমাদের সকলের কাছে একটা বিরাট আকর্ষণের জায়গা। সেই রকম কিছু পছন্দসই খাবার নিয়েই কিন্তু আজকের আড্ডাটা হবে, ভাবছেন তো? না না না, মানে খুব চাউমিন চিলি চিকেন এরকম ভারী খাবার বলছি না, আমি বলছি একেবারে চটবটা চটকা ক্রিস্পি ক্রিস্পি খাবার, যে খাবারগুলো সাধারণত দুপুরবেলার দিকে খেতে ইচ্ছে করে, কখনো কখনো সন্ধ্যাবেলা খেতে ইচ্ছে করে, আর বলতে পারেন সবসময় খেতে ইচ্ছে করে। তাহলে সেই সমস্ত খাবার নিয়েই আজকের গল্প, আর তার সাথে কিন্তু মন জুড়িয়ে দেওয়া গান। রয়েছি গান দরিয়ায়।
1: Quiet, please. Quiet, quiet, quiet, quiet, quiet. শুরু করায়? পর আশা জি নেই আই। আইয়ে, নমস্তে আশা জি, আইয়ে, আইয়ে।
2: নমস্কার।
1: নমস্তে।
2: আরে মেরে বজে সে দেরি তো নহি হো পঞ্চম?
1: নহি তো। শুরু করায়?
2: হ্যাঁ হ্যাঁ, চলো।
1: চলি। মনোনি, স্টার্ট দিজিয়ে।
3: রেডি? 1, 2, 1, 2, 3, 4.
4: হাই রে হাই রে, দিওয়ানা মেরা হাই রে।
1: আরে নাই নাই নাই নাই নাই নাই নাই।
2: ক্যা হুয়া?
1: ये आप हिंदी में गा रहे हैं? ये पूजा का गाना है, बंगाली में गाए तो अच्छा है।
2: तो तुम ही शुरू करो।
1: अच्छी बात है। मारुति, स्टार्ट दे।
3: One, two, three, four.
1: जाए।

হ্যাঁ, বেলা তো চলে যাচ্ছে, আর সেই জন্যেই সেই কাবারটার কথা খুব বেশি বেশি করে মনে পড়ছে জানেন তো। একেবারে গোল কাল চেহারা, গালটা খুব ফুলো ফুলো, আর আঙুল দিয়ে মাঝখানে একটু টুক করে আওয়াজ দিলেই কুড়কুড় করে বেশ সুন্দর একটা গর্ত হয়ে যায়। তার মধ্যে টকটক ঝাল ঝাল আলু মাখা দিয়ে তেঁতুল জলে ডুবিয়ে মুখে দিলেই আহ, পৃথিবীর সমস্ত সুখ যেন মনে হয় তখন একেবারে জিভের ডগায়। কার কথা বলছি বলুন তো? কলকাতার সব থেকে পপুলার এবং সব থেকে টেস্টি ফুচকার কথা। ফুচকা খেতে ভালোবাসেন না এমন মানুষ আমার মনে হচ্ছে বিরল বিরল প্রজাতির। ফুচকা খেতে আমজনতা সকলেই ভালোবাসেন, আর থেকে আসি প্রত্যেকের প্রত্যেকের ফেভারিট জিনিস ফুচকা। এবং যতই এখন নানান ধরনের স্ট্রিট ফুড হোক না কেন, ইয়াং জেনারেশন থেকে শুরু করে একেবারে বাড়ির সর্ব জ্যেষ্ঠ মানুষটি ফুচকা কাকুকে দেখলে কিন্তু তিনিও নড়ে চড়ে বসেন। আর সেই কারণেই পাড়ার মোড়ে সন্ধ্যেবেলা রীতিমতো দেদার ভিড়। যখন স্কুলগুলো ছুটি হয় সেই সময়ে কচি কাঁচারা তাদেরও ভিড়, আর একেবারে শেষ বেলায় যখন ফুচকা কাকুর বাড়ি যাওয়ার সময়, সেই সময় বাড়িতে ঢুকে যে সমস্ত বাড়ির মাসিমা কাকিমারা তারা ঝট করে পাড়ার মোড়ে যেতে পারেন না, তাদেরকেও পেট ভরে খাইয়ে যান ফুচকা। তো তো সেই ফুচকাকে নিয়েই আজকে কিন্তু আমরা লড়ে যাব। মানে ভাবছেন তো ফুচকাকে নিয়ে আবার লড়ার কী আছে? ফুচকার লড়াই হয় মাঝে মাঝে বন্ধুদের মধ্যে, কে কত ফুচকা খেতে পারে, কে কত স্পিডে ফুচকা খেতে পারে, কে কত বড় ফুচকা একেবারে গপ করে মুখের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, সেরকম নয়। আসলে ফুচকারও তো একটা ইতিহাস আছে না, মানে ফুচকা বলে তো তাকে নিতান্ত হেলাফেলা করা যায় না। তো সেই

ফুচকার ইতিহাস নিয়েই আমরা একটু কথা বলবো। ফুচকার অনেক রকমের ডাক নাম আছে, সেটা নিয়েও কথা বলবো। আর তার সাথে এই রোদ্দুরে, বারান্দায় রোদ্দুরে বসে বসে আপনি একটু ভাবুন আপনার ফুচকা খাওয়ার অভিজ্ঞতাগুলোর কথা। আসি ভূমির এই কান্টার পরেই।

কলকাতা শহরের এই যে প্রেমিক কলকাতা শহর, তার যে একটা তকমা সেটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। কাজেই আমরা যেরকম বলি না যে এই কলকাতা কলোনী তিলোত্তমা কলকাতা আমাদের ফেভারিট কলকাতা, সেই কলকাতাকে এইরকম রোম্যান্টিক করে তোলার পেছনে এই গোলগাপ্পা পানিপুরি ফুচকা এর অবদানও কিন্তু একেবারে অনস্বীকার্য। ভাবছেন তো কি হলো হঠাৎ নীলাঞ্জনা সাত সকালবেলা সোমবার দিনকে এরকম ফুচকা নিয়ে গালগপ্প করতে বসতো কেন? বসলাম এই কারণেই, কারণ এটা এমনই একটা খাবার যে খাবারটা মনে হয় যে ভরা পেটেও খাওয়া যায়, খালি পেটেও খাওয়া যায়, খিদে পেলেও খাওয়া যায়, না খিদে পেলেও খাওয়া যায়, এনি টাইম। ফুচকার জন্য কিন্তু আমাদের কাছে সব সময় টাইম এবং খিদে অ্যাভেলেবল। তাই গান্দরিয়াতে যখন আমরা সুরে একেবারে অবগাহন করি তখন তেঁতুল জলটাই বা বাদ যায় কেন, সেইটা নিয়েও তো ভাষা যায় দরিয়ায়। কিন্তু শুধু গপ গপ করে খেলেই তো হবে না, তার হিস্ট্রি জিওগ্রাফি এগুলোও তো জানতে হবে, হবে তো? তাই ঝটপট টিউন করে ফেলো 107 MHz FM রেইনবো গান্দরিয়া, রয়েছি নীলাঞ্জনা আপনাদের সাথে। আর এই মুহূর্তে শুধু কি ফুচকা কাকুকে ডাকলে হবে, বৌদিমণির কাগজওয়ালা এবং তার সাথে শ্রমিকের আরও একটি মিষ্টি মিষ্টি গান শুনছি, তারপরে আসছি ফুচকার হিস্ট্রিতে। মিস করবেন না কিন্তু, শুনতে থাকুন।

কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

বিয়েবাড়ি বলুন কিংবা জমজমাট পার্টি বলুন কিংবা কলকাতা স্ট্রিট ফুড হিসেবেই বলুন, স্টার্টার হিসেবে যে জিনিসটির জুড়ি মেলা ভার, তিনি ওয়ান অ্যান্ড অনলি ফুচকা, ফুচকা দা কিং। কিন্তু কিন্তু তারও তো একটা ইতিহাস বলে ব্যাপার স্যাপার আছে। আসলে কথাই বলে যা নেই মহাভারতে তা নেই ভূভারতে, এটা একদিন ঠিক। কিন্তু আপনি ভাবতেই পারেন মহাভারতের সাথে ফুচকা ব্যাপারটা কীরকম কীরকম, না একদমই নয়। আসলে এরকমটা আমরা শুনেছি যে মহাভারতে যখন দ্রৌপদী একেবারে সত্য বিবাহিতা, সেই সময় তিনি শাশুড়ি কুন্তির সঙ্গে বাড়ি ফিরে আসেন এবং পাণ্ডবরা তখন নির্বাসনে অজ্ঞাতবাসে রয়েছেন। তো কুন্তী পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে তার পুত্রবধূ দ্রৌপদী কত কম উপাদান দিয়ে সংসার চালাতে পারেন, মানে তিনি দেখতে চেয়েছিলেন যে তার ছেলের বউ কতটা মিতব্যয়ী। তো তিনি কি করলেন, তিনি দ্রৌপদীকে কিছু আলু ছিল বাড়িতে, তো সেই আলু এবং কয়েকটা গমের আটা এইটা দিয়েছিলেন এবং দিয়ে বলেছিলেন যে তুমি এমন একটা খাবার তৈরি করো এইটুকু আলু আর আটা দিয়ে, যাতে কিন্তু আমার পাঁচ ছেলের খিদে মিটতে পারে। এবং তখন নাকি দ্রৌপদী একটা বড় লুচি করেছিলেন এবং তার ভেতরে আলুর পুর ভরে দিয়েছিলেন, এবং ঐতিহাসিকটা মনে করেন সেটি নাকি প্রথম ফুচকা। যদিও সাইজটা একটু বড় ছিল, ডেফিনেটলি পাঁচজনের খাওয়ার মতো, সেইটাই পরবর্তীকালে আমাদের মতো মানুষদের জন্য হয়ে যায় ছোট ছোট ফুচকা। যদিও যখন আমরা খাই তখন কিন্তু আমরা একেবারে রীতিমতো বলি আই না না না ওই ফুচকাটা কীরকম চিমটে হয়ে গেছে, না খাবো না, বেশ বড় সাইজের দাও। মানে যত বড় ফুচকা মানে ভেঙে কোনো রকমে মুখের ভেতরে গপ করে পুড়তে পারবেন তিনি তখন সেই মুহূর্তে বিজয়ী। এবং দেখবেন ফুচকা খাওয়ার সময় কিন্তু কেউ কারোর দিকে তাকায় না, আর কেউ কিন্তু ফুচকা ভেঙেও খায় না। একেবারে ছোট্ট ফুচকে থেকে শুরু করে তার মা তার দিদা প্রত্যেকেই একেবারে গপ করে মুখের ভেতর ফুচকাটা পুড়ে দিয়ে চোখ বুঝে একদম প্রাণ ভরে উপভোগ করেন। এবং প্রত্যেকের নির্দেশ, আমি একটা জিনিস ভাবি যে কেউ বলছে এই টক একটু বেশি দাও, কেউ বলছে ঝাল কম, কেউ বলছে আরে আরেকটু এটা করো ওটা করো সেটা করো, একজন মানুষ তিনি অনায়াসে টপ টপ টপ টপ করে দিয়ে যাচ্ছেন, কে ২০ টাকার খাচ্ছে কে ৫০ টাকার খাচ্ছে, সমস্তটা হিসেব রাখছেন এবং প্রত্যেকের ফরমাশ মেটাচ্ছেন। এই কেমিস্ট্রিটা মনে হয় এটা নিয়ে রিসার্চ করেও সেরকম খুব একটা মানে ফল পাওয়া যায়নি। না দরকার নেই, দরকার নেই সেটা নিয়ে অত আমাদের চাপ নিয়ে দরকার নেই, তার থেকে বরঞ্চ আরেকটু হিস্ট্রি করি। যেমন ধরুন এখন যেটা পশ্চিম মধ্য বিহার, সেটা তো এককালে গঙ্গা নদীর তীরে মগধ সাম্রাজ্য ছিল, এবং গবেষকদের অনেকে আবার একটা অন্য কথা মনে করেন। তারা মনে করেন যে ফুলকি বা ফুচকা সেটা নাকি সেই মগধেই আবিষ্কার করা হয়েছিল, এবং সেই সময় আরও আরও অন্য অন্য ধরনেরও খাবার ছিল, অনেক ধরনের পিঠে টাইপের খাবার ছিল, সেই সমস্ত খাবারও কিন্তু সেই মগধেই আবিষ্কার হয়েছিল, যেমন তিবলা ছেবড়া এইগুলো আর কি। তো নানা মনির নানা মত, নানান ধরনের মত রয়েছে, তবে একটা মত একেবারে সকলে মিলে কলকাতার ফুচকা আহা হা হা সেরা সেরা সেরা। বন্ধুত্ব বলুন কিংবা না ঝগড়ার সময়ে ফুচকা খেয়ে মিটমাট, সে তো আমরা হামেশাই করেছি স্কুল জীবনে, কি করিনি?

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আজকে তো ভালো লাগবেই, কারণ 107 FM রেইনবোতে গান দরিয়াতে নীলাঞ্জনা এমন একটা জিনিস নিয়ে গল্প তৈরি করেছে যেটার নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। না, আমার উপর রাগ করবেন না, ভাববেন যে সাত সকালে এমন একটা খাবারের গল্প করছি যে এক্ষুনি পাওয়া যাবে না, তাহলে আমার কথা ভাবুন তো। আমি তো একেবারে স্টুডিও চার দেয়ালের মধ্যে, তবে বিকালবেলা খাওয়া যেতেই পারে। ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে বলছেন, ঠিক আছে ঠিক আছে, বাড়িতে নিয়ে এসেও খাওয়া যায়। হ্যাঁ, অনেকে কিন্তু ফুচকা বাড়িতে বানিয়েও খান, তবে ফুচকা কাকুর হাতের সেই যে আলু মাখা টক জল, সে যে যতই যা কথা বলুক না কেন, এটা ওটা হাইজিন বাঙালি সারা জীবন কলকাতার ফুচকা জয় জয়কার করে চলবে। তবে শুধু কলকাতাই নয় জানেন তো, এই আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ফুচকা অঞ্চল ভেদে নানা নামে চলছে। কেউ কেউ একে দই ফুচকা, কেউ কেউ মিঠা পানি, অনেক রকমের দিয়ে বলেন। তবে ফুচকার কিন্তু বাহারি নাম আছে অনেক, যেমন হরিয়ানাতে বলা হয় গোলগাপ্পে, এবং শহরের প্রতিটা স্ট্রিট ফুডে মানে প্রত্যেকটা রাস্তা ধরে চললেই আপনি দেখতে পাবেন এই গোলগাপ্পের নানান ধরনের বাহারি স্টল। তবে এই গোলগাপ্পে কিন্তু মোটেই গোলাকার নয়, একটু লম্বাটে ধরনের, এবং তার মধ্যে আলু মটর মিষ্টি চাটনি, কোথাও আবার এই মিষ্টি চাটনি টক জলের সাথে আলাদা করে দেওয়া হয়। তবে একটু মানে মশলাটার মধ্যে একটু ডিফারেন্স আছে, এবং তেঁতুলে জলটার মধ্যে সেখানেও আমাদের এখানে দেখবেন অনেক সময় গন্ধরাজ লেবু দেওয়া হয়, কিন্তু হরিয়ানাতে পুদিনার একটা বিরাট চল রয়েছে। এই তো গেল হরিয়ানার গোলগাপ্পের কথা। যদি গুজরাটে চলে যান, সেখানে কিন্তু পকোড়ি, এবং এই পকোড়ি অনেকটা ফুচকার

মতনই পরিবেশন করা হয় এবং তার স্বাদও প্রায় একই রকম, তবে পরিবেশনটা একটু অন্যরকম। মানে এই পাকোড়ির ওপর একটু ঝুরি ভাজা দিয়ে দেওয়া হয়, মানে কাইন্ড অফ পাপড়ি চাটে আমরা যেরকম করি না, ওপরে একটুখানি পেঁয়াজ এর ছড়িয়ে দিই, ঝুরি ভাজা। কিন্তু পাপড়ি চাটে পাপড়িগুলো একটু চ্যাপটা চ্যাপটা থাকে, তবে পাকোড়ি কিন্তু একেবারে ফুচকার মতো টোপা টোপা ভোলা ভোলা। আর এখানে পাকোড়ির সাথেও কিন্তু মিষ্টি চাটনি দেওয়া হয় না, সেখানে এই পুদিনা, কাঁচা মরিচ, কুচো, তেঁতুলের টক জল, এই সমস্ত কিন্তু টক জলের সাথে মিশিয়ে একেবারে জম্পেশ করে পরিবেশন করা হয়। না না, আমরা থামছি না, আমরা থামছি না, আমরা যাচ্ছি এরপরে উত্তরপ্রদেশ। সেখানে হচ্ছে ফুলকি। অ্যাকচুয়ালি গুজরাট সহ ভারতের বিভিন্ন জায়গায় রুটিকে অনেকে চাপাতি বা ফুলকা বলে, কিন্তু ফুচকাকে বলে ফুলকি। আর উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে দহি ফুলকিও তৈরি করা হয়। দহি ফুচকা আমাদের এখানেও বেশ ভালোভাবেই খাওয়া হয় এবং মোটরের তৈরি দই বড়া দিয়ে এই বিশেষ ধরনের দই ফুলকি বানানো হয়। আর মহারাষ্ট্রে পানিপুরি, পানিপুরি তো আপনারা জানেনই, মহারাষ্ট্র ছাড়াও মধ্যপ্রদেশ, কর্ণাটক, ভারতের অনেক জায়গায় পানিপুরির জনপ্রিয়তা একেবারে আকাশচুম্বী। তবে ডেফিনেটলি নাম এক হলেও বিভিন্ন জায়গায় তাদের রন্ধনশৈলী আলাদা, পরিবেশন করার ধরন আলাদা। যেমন আমাদের এখানে আলু দিলেও অন্য অনেক জায়গাতে কিন্তু ফুচকার ভেতরে মটর দেওয়া হয়, এবং আমাদের এখানে সাধারণত টক জলটাই আমরা বেশি প্রেফার করি। বাইরে অন্যান্য রাজ্যে সেখানে কিন্তু মিষ্টি জলেরও একটা দেখা যায় খুব বেশি বেশি করে খাবার প্রবণতা। আর অনেক জায়গাতেই কিন্তু এখন ফিউশন ফুচকার একটা ব্যাপার স্যাপার তৈরি হয়েছে, কোথাও সিদ্ধ মুগ ডাল দেওয়া হয়, কোথাও বোঁদে দেওয়া মিষ্টি দেওয়া হয়, এবং আমাদের এখানে সাধারণত পেঁয়াজের ব্যবহার হয় না, কিন্তু বাইরে আমরা দেখেছি কলকাতার বাইরে অন্য অনেক জায়গায় কিন্তু ফুচকাতে আলু মাকাটার মধ্যে পেঁয়াজ দেওয়া হয়। সুতরাং ফুচকা জিন্দাবাদ, যেখানে যেরকমভাবেই পরিবেশন করা হোক তাতে আমাদের কোনো রকমের আপত্তি নেই। আমরা শুধু জানি এরকম একটা টইটুম্বুর ফোলা ফোলা মুচমুচে খাস্তা ফুচকা টুক করে আঙুল দিয়ে ভাঙো, ভেতরে খানিকটা আলু দাও আর তেঁতুল জলে ডোবাও, ব্যাস পৃথিবীর সেরা স্বাদ চোখ বুঝে সেই মুহূর্তে আমিই রাজা।

0: আবহাওয়া সম্পর্কিত একটি সতর্কবার্তা। হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু কিছু অংশে। তাই প্রত্যেককে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক বাণী দেওয়া হচ্ছে, আপনারা যাতে সতর্ক থাকেন, নিরাপদ থাকেন। আবহাওয়া সম্পর্কিত ঘোষণাটি শেষ হল।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
0: গান্ধরিয়া সন্ধ্যে সন্ধ্যে স্টুডিওর ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 11:56 হয়ে 7 সেকেন্ড। তাই গান শুনতে শুনতে আমরা আবারও পৌঁছে যাব খবরে, খবরের পর ফিরছি গান্ধরিয়ায় এই একই চ্যানেল 107 MHz FM রেনবোতে।

আকাশবাণী কলকাতা FM রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। পশ্চিমবঙ্গে 293টি আসনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কলকাতার ভবানীপুর কেন্দ্রে চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর থেকে 8,482 ভোটে এগিয়ে রয়েছেন। বালিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পঞ্চম রাউন্ডের শেষে 35,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ 10,000 ভোটে এগিয়ে রয়েছেন। শ্যামপুকুর কেন্দ্রে প্রথম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী এগিয়ে এন্টালিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস। জোড়াসাঁকোতে বিজেপি প্রার্থী বিজয় ওঝা 7,500-এরও বেশি ভোটে এগিয়ে। মানিকতলা বিজেপি প্রার্থী তাপস রায় 3,704 ভোটে এগিয়ে। রাসবিহারীতে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত চতুর্থ রাউন্ডের শেষে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমারের থেকে 5,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কাশীপুরে বিজেপি প্রার্থী 2,000-এরও বেশি ভোটে এগিয়ে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম প্রায় 26,000 ভোটে এগিয়ে রয়েছেন। মুর্শিদাবাদের কান্দি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার 8,500-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। জলঙ্গি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী 588 ভোটে এগিয়ে রয়েছেন। রানীনগর বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন 1,800 ভোটে এগিয়ে। খড়গ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী মিতালী মাল এগিয়ে 1,000-এর বেশি ভোটে। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চিত্ত মুখার্জি 8,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির প্রায় 45,000 ভোটে

0: এগিয়ে রয়েছেন। ডোমকলে সিপিআইএম প্রার্থী প্রায় ছ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর ও দেগঙ্গায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। খড়দায় বিজেপি প্রার্থী দ্বিতীয় রাউন্ডের শেষে 2880 ভোটে এগিয়ে। পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ এগিয়ে রয়েছেন। বারাসাতে বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি এগিয়ে। বাগদায় তৃতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী সোমা ঠাকুর 5000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। হাবড়ার তৃতীয় রাউন্ডের শেষে 8000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যারাকপুর আসনে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি এগিয়ে রয়েছেন। বিধাননগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু 1500-এর বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। রাজারহাট গোপালপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সী প্রায় 2000 ভোটে এগিয়ে। বড়নগর বিজেপি প্রার্থী সজল ঘোষ 3500 ভোটে এগিয়ে। কামারহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র 7000 ভোটে এগিয়ে রয়েছেন। বীরভূমের ময়ূরেশ্বরের প্রথম রাউন্ডে 2018 ভোটে এগিয়ে বিজেপি। সিউড়িতে প্রথম রাউন্ডে বিজেপি প্রার্থী 2332 ভোটে এগিয়ে। সাঁইথিয়ায় প্রথম রাউন্ডে 600 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। পশ্চিম বর্ধমানের আসানসোলে দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পঞ্চম রাউন্ডের শেষে 20000-এরও বেশি ভোটে এগিয়ে। আসানসোল উত্তরে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটকের থেকে প্রথম রাউন্ডের শেষে 4186 ভোটে এগিয়ে। পূর্ব বর্ধমানের দ্বিতীয় রাউন্ডের শেষে গলসিতে বিজেপি প্রার্থী 5000-এর বেশি ভোটে এগিয়ে। ভাতারে বিজেপি প্রার্থী এগিয়ে 2600 ভোটে। বর্ধমান উত্তরে প্রায় 4000 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পুরুলিয়ার বাঘমুন্ডিতে বিজেপি প্রার্থী রোহিদাস মাহাতো 11000-এরও বেশি ভোটে এগিয়ে। জয়পুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1300-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জি 700-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বান্দোয়ানে বিজেপি প্রার্থী লভসেন বাসকে 1200-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। রঘুনাথপুরে বিজেপি এগিয়ে রয়েছে 1600-এরও বেশি ভোটে। কোচবিহারের দিনহাটায় কেন্দ্রে তৃতীয় রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী অজয় রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের উদয়ন গোহ থেকে 5500-এরও বেশি ভোটে এগিয়ে। মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক প্রায় 6000 ভোটে এগিয়ে রয়েছেন। কোচবিহার দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দেবভৌমিক 3370 ভোটে এগিয়ে। নাটাবাড়ি আসনে বিজেপি এগিয়ে 3000-এরও বেশি ভোটে। হুগলির সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বেচারাম মান্না প্রায় 400 ভোটে এগিয়ে রয়েছেন। গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগর 1200-এর বেশি ভোটে গিয়ে। চুচুড়ায় বিজেপি প্রার্থী সুবীর নাগ 321 ভোটে গিয়ে। তারকেশ্বরে তৃণমূল কংগ্রেস প্রার্থী রামেন্দু সিংহ রায় 280 ভোটে গিয়ে রয়েছেন। শ্রীরামপুরে বিজেপি এগিয়ে 193 ভোটে। বাঁকুড়ার ওন্দা বিজেপি প্রার্থী এগিয়ে। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী শুক্লা চ্যাটার্জি 1110 ভোটে এগিয়ে রয়েছেন। বাঁকুড়া আসনে দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা 5000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ঝাড়গ্রাম জেলার 4 বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ ছাড়া অসম, তামিলনাড়ু, কেরালা, পুদুচেরিতে ভোট গণনা চলছে। অসমে প্রাথমিক প্রবণতায় ক্ষমতাসীন বিজেপি এগিয়ে। কেরালামে পদাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তামিলনাড়ুতে 234 আসনের মধ্যে প্রাথমিকভাবে 233 আসনের গণনার খবর পাওয়া গেছে। এর মধ্যে বিস্ময়করভাবে 109 আসনে এগিয়ে রয়েছে তামিলকা ভেত্রি কাজাগাম। 63 আসনে এগিয়ে AIADMK দ্বিতীয় স্থানে। উল্লেখযোগ্য DMK 39 আসনে এগিয়ে রয়েছে তৃতীয় স্থানে রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 30 আসনের মধ্যে 18 খবর পাওয়া গেছে। তার মধ্যে অল ইন্ডিয়া NR কংগ্রেস 8 আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 2 আসনে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

চন্দ্রবিন্দু বলছে গান ভালোবেসে কান, আর আমি বলছি কান ভালোবেসে খান। রয়েছেন 107 FM রেইনবোতে। খবরের পর আবারও ফিরে এলাম গান দরিয়ে নিয়ে। আপনাদের বন্ধু আমি নীলাঞ্জনা। আমরা বলছি কলকাতার বেশ কিছু মনপসন্দ স্ট্রিট ফুডের কথা। আসলে কলকাতার রাস্তায় মানুষকে সারাটা দিনই থাকতে হয় প্রায় নানান ধরনের জীবিকার প্রয়োজনে, জীবনের নানান ধরনের প্রয়োজনে। তো সেই কারণেই রাস্তার খাবারের একটা বড় চল রয়েছে। সারাদিন কাজ করতে গেলে খাবার তো খেতেই হবে, এবং কলকাতার রাস্তায় সবসময় যে আমরা ভরা পেট খাবার খাই এমনটা তো নয়। কখনো কখনো মনের খিদে মেটানোর জন্য কিন্তু টুকটাক খাবার খেতেই হয়। আবার কখনো কখনো দেখবেন মানে এগুলো একটা খানিকটা মজা, খানিকটা অভ্যেস। যেমন স্কুল ছুটির পর ছোটোখাটো মানে ধরুন দিদা দিয়ে গেছে 50 টাকা, কিংবা জন্মদিনে বাবার কাছ থেকে 20 টাকা পাওয়া গেছে, তো সেই টাকাগুলো নিয়ে কার কাছে যাওয়া? আলু কাবলি কাকু একেবারে স্কুল গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, এবং স্কুল ছুটির পর বন্ধুদের 2-3 জনকে জিজ্ঞেস করা হলো, এই তোর কাছে আছে, তোর কাছে আছে? হ্যাঁ, সবাই মিলে গিয়ে এবার জমিয়ে আলু কাবলি খাওয়া। তো এই আলু কাবলি ফুচকার পরেই হচ্ছে মোস্ট জনপ্রিয় খাবার কলকাতা শহরে, এবং শুধু কলকাতা শহরে নয়, আলু কাবলি কিন্তু ডিফারেন্ট টাইপে বিভিন্ন রাজ্যে বানানো হয়। আসলে কি জানেন তো, যখন আমরা রাস্তার খাবার খাই তখন কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে জিনিসটা যেন খুব বেশি রিচ না হয়, যে যেটা খেলে আমাদের কষ্ট হতে পারে, আবার দামটাও সাধ্যের মধ্যে হতে হবে, পকেট ফ্রেন্ডলি হতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে একটু যেন সহজে বানানো যায়, মানে দরকার পড়লে বাড়িতে বানিয়ে ঝটঝট করে খাওয়া যায়। তো সেদিক থেকে সেদ্ধ আলু, মটর, একটু টক জল, সামান্য একটু মশলা, এই সমস্ত দিয়েই কিন্তু আলু কাবলি বানানো যায়। তবে এই আলু কাবলিরও কিন্তু একটা গল্প আছে, সেটা কী বলুন তো? সেই গল্পটা কিন্তু ইতিহাসের কুয়াশায় ঢাকা রয়েছে, এবং তার শিখর শিখর অনেক দূর। শিখর খুঁজতে চলুন আমরা যাই ব্রিটিশ শাসনকালে। সেই সময় কলকাতার ব্যস্ত রাস্তায় তৈরি হচ্ছে আলু কাবলি। ব্যাপারটা কীরকম লাগছে? একটু ফিসিফিসি, ফিসফিস করে তাহলে আমরা খুঁজি আলু কাবলির শিকড় আর শুনি হুলোর কথা।

হুলো কি বুঝলো সেটা নিয়ে আমরা খুব একটা জানতে পারছি না, কারণ সেই হুলোটার সাথে তো আমাদের দেখা হয়নি। তবে যেটা নিয়ে জানতে পারি সেটা হচ্ছে আলু কাবলির ইতি।

হাঁস। মনে করা হয় যে কাবলি শব্দটা এসছে কাবুল থেকে। তার থেকে হয়তো এরকমটা ভাবা যেতেই পারে যে এই বাঙালি খাবারটিতে আফগানের ছোঁয়া থাকলেও থাকতে পারে। অন্যদিকে আলু কাবলি বছরের পর বছর ধরে কলকাতায় কিন্তু একেবারে একটা অন্যরকম স্বতন্ত্র পদ পরিণত হয়েছে, যেটা রান্নার ধারণা এবং পরিবর্তন অন্য অন্য অনেক কিছু রকমের তার সাথে মিশ্রণ করে, যেমন ঝুটি ভাজা, যেমন টক দই, অনেক কিছু দিয়ে কলকাতা শহরের যে একটা নিজস্ব রন্ধনশৈলীর দক্ষতা সেটাকে তুলে ধরেছে। এবং একটা সাংস্কৃতিক কেন্দ্র আর জলখাবার হিসেবে আলু কাবলি কলকাতাবাসীর কাছে খুব জনপ্রিয়। মানে সব রকমের মানুষ, বিভিন্ন ইকোনমিক্যাল স্টেটাসের লোক, বিভিন্ন সামাজিক বসবাসকারী লোক, বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যেকে কিন্তু এই খাবারটা উপভোগ করেন। এবং সেই কারণেই এই আলু কাবলি কিন্তু আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত জনপ্রিয়। এবং আরেকটা জিনিস কি জানেন তো, এই যে ধরুন কোনো অনুষ্ঠান বাড়িতে পরিবেশন করা যেতেই পারে, রাস্তার ধারে রকে রীতিমতো তর্ক হচ্ছে, জমজমাট, মানে দুপক্ষ এই লেগে যা লেগে যা এই রকম ব্যাপারটাতে কিন্তু যখন স্যান্ডও হবে হবে সেই সময় যদি আপনি একেবারে শালপাতায় কালো আলু কাবলিটা হাতে এগিয়ে দেন এবং দেখবেন ছোট্ট ছোট কাঠি দেওয়া হয়, সেই কাঠিগুলো দিয়ে গেঁথে গেঁথে আলুটা টুকটুক করে মুখের মধ্যে ভেতে, মানে আপনি তখন ওইরকম কায়দা করে ফর্ক টক নিলে হবে না, ওই রকম টক মিষ্টি আলুটাকে টুক করে ওই শালপাথার ওই কাঠিটা দিয়ে মুখের মধ্যে চালান করে দিতে হবে। সঙ্গে সঙ্গে দেখবেন যারা ওই রকম, মানে জানিস আমি স্যান্ডও করি এরকম গোছের একটা তখন আর কি মনোভাব, তারা কিন্তু এক নিমেষে মিহি গলায় বসে, বস না পাশে বসে আরেকটু আলু কাবলি খাই, বা আরে ওই যে মানে তার সাথে সেদিনকে যে জানলায় দেখা হয়েছিল তাকেও তো একদিন বলতে পারি সেই পাড়ার মোড়ের আলু কাবলিটা বেশ ভালো খেতে, কাকিমাকে খাওয়ালেও কাজ হতে পারে কি। তাহলে আলু কাবলি আমাদের বেশ জনপ্রিয় খাবার। আজকে কলকাতার এমন কিছু স্ট্রিট ফুড নিয়ে কিন্তু গান্ধরিয়ায় নীলাঞ্জনা গল্প করছে যেটা মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে, আর বেশ বেশ খেতে আহা হা হা রসনায় তৃপ্তি। জানি না এই স্টুডিওতে এই সমস্ত গল্প করতে করতে আপনারা এখন মানে বাড়িতে বানাতে শুরু করে দিয়েছেন নাকি ভাবছেন কখন ঘড়ির কাঁটা টুকটুক টুকটুক করতে করতে সেই সময়টাতে পৌঁছবে যখন আপনারা এক ছুট্টে চলে যাবেন এবং এক ছুট্টে গিয়ে সেই সমস্ত খাবারগুলো খেতে শুরু করবেন। এই মুহূর্তে আপনাদের সাথে আবারও একটা দারুণ গান ভাগ করে নি।

আমার কিচ্ছুই হবে না, কারণ কলকাতার মানুষজন পেট চুই চুই করে উঠলে যে খাবারটিকে সবার আগে খোঁজেন সেটা কি বলুন তো? সেটা হচ্ছে এগ রোল। পুজোয় ঠাকুর দেখতে যাওয়া বলুন, দল বেঁধে নতুন জামাই বাবুর সাথে সিনেমা দেখতে যাওয়াই বলুন, মার্কেটিংই বলুন, যে কোনো কিছুতেই বেশ খানিকটা ক্লান্ত হয়ে গেলে পেটটা চুইচুই করছে কি খাই কি খাই, সব থেকে কাছের জিনিস হচ্ছে এগ রোল। দামেও ঠিকঠাক, পেটটাও বেশ কিছুক্ষণ ভরা থাকবে, আর খেতে তো বেশ তোফা। কাজেই এই এগ রোল হচ্ছে ফুচকা আলুকাবলি চটপটি ঘুগনি এই সমস্তগুলোর সাথে একই পংক্তিতে বসার মতো

কৌলিন্য ধারী স্ট্রিট ফুড। অনেকে কিন্তু খুব স্বাস্থ্য সচেতন, তারা বলেন না একদম খাওয়া উচিত না, অনেকটা তেল টেল থাকে তবুই। তবে তালে পড়ে কিন্তু এই সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষও কিন্তু চেটে পুটে এই খাবারটা খেয়ে নেন। তবে তবে একটা মজার কথা যে এই যে ডিম রোল বা এগ রোল বা চিকেন রোল বা এগ চিকেন রোল, ডিফারেন্ট টাইপের রোল, কাঠি রোল, তো সেই রোল বা এগ রোল কীভাবে কলকাতায় এলো? এরকমটা ভাবা হয় যে একেবারে এগরোলেরই মতো স্প্রিং রোল সেটা প্রথম প্রবর্তন হয়েছিল চীনে, এবং এরপর মানে মোটামুটি 19 শতকের মাঝামাঝি প্রথম চীনা বসতি স্থাপনকারীর যারা ছিলেন তারা আমেরিকায় এই খাবারটা ধীরে ধীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়েন। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসেনি তখন তারা ভারতের মানে কলকাতার বাইরেও তাদের কার্যকলাপ ছিল এবং নদীপথেই তাদের কাজকর্ম চলতো। তো সেই সমস্ত কোম্পানির কর্মীরা যখন কলকাতা এলো তখন হুগলি নদীর বিভিন্ন বাঁকে নদীতে গরমে কাজ করতে করতে খিদেতে রীতিমতো ক্লান্ত হয়ে যায়। তো সেই সমস্ত নাবিকরা তারা চটজলদি কী খাবেন, ওই তখন ওই ডিমের সাথে মানে রুটির সাথে ডিম দিয়ে রোল করে চটজলদি খেয়ে ক্ষুধা নিবারণ করতেন, এরকম গল্পটাও শোনা যায়। মানে চীনাদের স্প্রিং রোলের সাথে সাথে বিবর্তিত হয়ে এগ রোল এসছে না ব্রিটিশ নাবিকরা এসছে, এই সমস্ত নিয়ে নানান গল্প প্রচলিত আছে। তবে সব থেকে বেশি যেটা শোনা যায় সেটা হয় যে কলকাতা শহরে এগ রোলের নাকি প্রথমে নাম ছিল কাঠি রোল। তো যখন কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী ছিল সেই সময় প্রধানত ইউরোপীয় সেনাদের মুখরোচক খাবার পরিবেশন করার জন্য প্রথম কাঠি রোল তৈরি হয়, এবং এই মুচমুচে পরোটার মধ্যে তরকারি, মাংসের পুর দেওয়া, কাগজে মুড়িয়ে দেওয়া রোল খুব সহজে জনপ্রিয় হয়ে ওঠে, এবং ধীরে ধীরে ধীরে ধীরে সেনাবাহিনীর মধ্যে থেকে আম জনতা এবং পরবর্তীকালে ভোজনপ্রিয় বাঙালি তারাও তাদের মতন করে নিজেরাই ইম্প্রোভাইজ করে তৈরি করে নেন কাঠি রোল থেকে ডিম রোল। কাজেই কলকাতা স্ট্রিট ফুড কিন্তু মানে পরে বিবর্তিত হতেই চলেছে, হাতের পর হাত হাতের পর হাত রন্ধনশৈলীর নিপুণ ছোঁয়াতে তারা কিন্তু তাদের মতো করে তৈরি করে নিচ্ছেন একটা থেকে একটা। তাই স্ট্রিট ফুড কিন্তু চলছে, এবং এই স্ট্রিট ফুড শুধু যে মানুষের মন জয় করছে তা নয়, একটা বিশাল পরিমাণ মানুষ তারা কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জীবন সংঘর্ষে তাদের সারাটা দিনের জীবিকা নির্বাহ করেন এই স্ট্রিট ফুডের ওপর, এবং তাদের পরিবারগুলো প্রত্যেকে ডিপেন্ডেন্ট এই জীবিকার ওপর। আর প্রতিটি মানুষ আমাদের মতো কলকাতার যারা কর্মব্যস্ততার জন্য বলুন, নানান কারণে বলুন, সারাটা দিনের বেশিরভাগটা সময়ই কাটান রাস্তাতে, তাদের একমাত্র নির্ভরযোগ্য জায়গা হচ্ছে এই বিভিন্ন রকমের খাবার। এবং যে খাবারগুলো নিউ মার্কেট বলুন, পার্ক স্ট্রিট বলুন, গড়িয়াহাট বলুন, শ্যামবাজার বলুন, কলকাতার হার্ট অফ দ্য সিটি মানে যে যে জায়গাগুলো অত্যন্ত পপুলার, অত্যন্ত জনপ্রিয়, সেই সমস্ত পয়েন্টগুলোতেই কিন্তু পাওয়া যায়। তবে হ্যাঁ, এটা ঠিক যে এক একটা জায়গার খাবারের এক একটা স্পেশালিটি আছে, এবং যারা খাদ্য রসিক তারা জানেন যে কোন জায়গাটা এলে কোন খাবারটা সব থেকে ভালো পাওয়া যায়। তবে আমরা বলি, যদি বন্ধু হও তাহলে হাত বাড়াও।

600 MHz FM Rainbow নীলাঞ্জনার সাথে শুনছেন গান্ধরিয়া। আর গান্ধরিয়াতে আজকে আমরা আলোচনা করছি বা গল্প করছি এমন কিছু স্ট্রিট ফুড নিয়ে যেগুলো কিন্তু আমাদের অল টাইম ফেভারিট, মানে এই খাবারগুলো কিন্তু কোনো দিন পুরনো হবে না। আমাদের পূর্বপুরুষরা মানে আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ মেম্বাররা তারাও খেয়েছেন, আমরাও খাচ্ছি, আমাদের পরবর্তী জেনারেশন ডেফিনেটলি তারাও খাবেন। এবং ওই যে বলছিলাম যে বিবর্তিত হতে হতে, ইম্প্রোভাইজ হতে হতে রন্ধনশৈলী বা কলকাতার বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষাভাষী মানুষদের টাচ দিতে দিতে দিতে দিতে সেগুলো হয়তো রকম ফের হতে পারে, তার স্বাদ বদল হতে পারে, কিন্তু খাবারগুলো একেবারে এক থাকবে। যেমন ফুচকার কথা বললাম, ফুচকা ভারতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে পরিবেশিত হয়, বিভিন্ন আদরের ডাক নাম তাদের দেওয়া হয়, কিন্তু ফুচকা আছে ফুচকাতেই। আর ফুচকা কাকুর কাছে কিন্তু আরেকটা দারুণ টক মিষ্টি আলুরদম পাওয়া যায়। কি খান তো নিশ্চয়ই, ফুচকা খাবার পর যখন ভাবেন যে দাও তো একটু চুড়মুড় মেখে দাও, তো সেই ফুচকাটাকে হাতে, যে ফুচকাগুলো কম ফুলেছে সেগুলোকে হাতে গুড়িয়ে চুড়মুড় মেখে দিল, চুড়মুড়টা খেতে খেতে পাশের কাকিমা বলে উঠলেন, আছে নাকি? হ্যাঁ, মানে কি আছে, কি দেবেন, ওটা মানে একেবারে ল্যাঙ্গুয়েজ চিনে গেল। এবং শালপাতার মধ্যে সেই ছোট্ট ছোট্ট কাঠি দিয়ে চলে এলো টক মিষ্টি আলুরদম। এইগুলো হচ্ছে কলকাতার একেবারে সিগনেচার টিউন স্ট্রিট ফুড। এগুলো কিন্তু ওরকমভাবে খাওয়া হয় না, মানে অফিস টাইমে দুপুরবেলা টিফিনের সময় এসে প্রচণ্ড স্পিডে তাড়াতাড়ি করে গপ গপ করে খেয়ে চলে গেল, এরকমটা নয়। এটা না একটু রসিয়ে কষিয়ে সন্ধেবেলা হাঁটতে বেরিয়েছেন কিংবা সন্ধেবেলাতে একটু সময় পাওয়া গেছে, তখন সবাই মিলে বসে গল্প করা হচ্ছে, বা কোচিং থেকে ফেরার সময় একদল বন্ধুবান্ধব তাঁরা খেতে খেতে টুকটুক করে নানান রকমের গল্প করতে করতে, কিংবা সেই যে নতুন আলাপ হয়েছে বা আলাপ হবে সেই সময়টাতে সম্পর্কটাকে একটুখানি মাখোমাখো করার জন্য, তখন কিন্তু এই ধরনের খাবারগুলোর জুড়ি মেলা ভার। আরেকটা খাবারের কথা আছে জানেন তো, সেটা হচ্ছে ট্রেনে চড়লেই যাকে ছাড়া ট্রেন জার্নিটা মনে হয় কেমন যেন পানসে পানসে, ঝালমুড়ি। ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি এই ডাকটা শুনলেই যেন মনে হয় হাতে এক ঠোঙা সঙ্গে সঙ্গে চাই। এবং এই ঝালমুড়িরও রকম ফের আছে, এবং সব কিছুর পর ওই যে ওপরে একটা স্লাইস নারকোল দিয়ে দেওয়া হয় না, সেইটা চিবিয়ে চোখ বুঝে আহাহা কি তৃপ্তি, যেন মনে হয় ট্রেন জার্নি বসা সিট পাই কি না পাই, রিজার্ভেশন কনফার্ম হোক কি না হোক, এই ঝালমুড়িতেই লুকিয়ে আছে পৃথিবীর সেরা গল্প আর তৃপ্তি।

কাল যদি আপনি ঘুমিয়ে পড়েন কিংবা কাল যদি ঝমঝমে বৃষ্টি হয় তাহলে আপনাকে ঘুম থেকে জাগানোর দায়িত্ব কিন্তু আমার, কারণ কালকে আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে 107 FM রেনবোর গান্ধরিয়ায় ঠিক সকাল 11টায়। প্লিজ এর সাথে থাকবেন। আর আজকে কিন্তু স্টুডিওর ঘড়ির কাটা বলছে 12:56 হয়ে গেছে, কাজেই এবার তো টাটা বাবাই করতেই হচ্ছে। কি বিকেল হচ্ছে তো জমিয়ে ফুচকা আলু কাবলি, হ্যাঁ একটা হয়তো এক্সট্রা আমার জন্য খেয়ে নেবেন। আজকের মতো এই পর্যন্তই গল্প। আমার গল্প শেষ হলো কিন্তু নোটে কাজটি মুড়লো না, জিয়ে রাখলাম আগামীকালের জন্য। সকলে খুব ভালো থাকবেন, ছিলাম নীলাঞ্জনা গান্ধরিয়া নিয়ে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গের 293টি আসনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রাথমিক প্রবণতায় ইঙ্গিত মিলছে পালা বদলের। কলকাতার ভবানীপুর কেন্দ্রে ষষ্ঠ রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর থেকে 19,393 ভোটে এগিয়ে রয়েছেন। বালিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পঞ্চম রাউন্ডের শেষে 35,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ 10,000 ভোটে এগিয়ে রয়েছেন। শ্যামপুকুর কেন্দ্রে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী 6,000 ভোটে এগিয়ে। রাসবিহারীতে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত চতুর্থ রাউন্ডের শেষে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমারের থেকে 5,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরাদ হাকিম প্রায় 26,000 ভোটে এগিয়ে। মুর্শিদাবাদের কান্দি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। জলঙ্গি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী 588 ভোটে এগিয়ে রয়েছেন। রানীনগর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিক হোসেন 5,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। খড়গ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী মিতালি মাল এগিয়ে 1,000-এর বেশি ভোটে। রেজিনগর ও নওদায় আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির এগিয়ে রয়েছেন। ফারাক্কায় এগিয়ে বিজেপি। ডোমকল ও হরিহরপাড়ায় CPIM প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সুতিতে 2,049 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী পিছিয়ে রয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু 1,500-এরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। রাজারহাট গোপালপুরে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি প্রায় 6,000 ভোটে এগিয়ে। বড়ানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ 3,500 ভোটে এগিয়ে। কামারহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র 7,000 ভোটে এগিয়ে রয়েছেন। ব্যারাকপুর আসনে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি প্রথম রাউন্ডের শেষে 500 ভোটে এগিয়ে। পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পঞ্চম রাউন্ডের শেষে 20,000-এরও বেশি ভোটে এগিয়ে। আসানসোল উত্তরে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটকের থেকে প্রথম রাউন্ডের শেষে 4,186 ভোটে এগিয়ে। পুরুলিয়ার বাগমুন্ডিতে বিজেপি প্রার্থী রোহিদাস মাহাতো 11,725 ভোটে এগিয়ে। জয়পুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,304 ভোটে এগিয়ে রয়েছেন। পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জি 709 ভোটে এগিয়ে রয়েছেন। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে তৃতীয় রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী অজয় রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহর থেকে 5,575 ভোটে এগিয়ে। মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক 5,800-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কোচবিহার দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক 3,370 ভোটে এগিয়ে রয়েছেন। নাটাবাড়ি আসনে বিজেপি এগিয়ে 3,063 ভোটে। হুগলির উত্তরপাড়ায় CPIM প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় 1,200 ভোটে এগিয়ে রয়েছেন। সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বেচারাম মান্না 397 ভোটে এগিয়ে। গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগড় 1,284 ভোটে এগিয়ে রয়েছেন। চুচুড়ায় বিজেপি প্রার্থী সুবীর নাগ 321 ভোটে এগিয়ে রয়েছেন। তারকেশ্বরে তৃণমূল কংগ্রেস প্রার্থী রামেন্দু সিংহরায় 280 ভোটে এগিয়ে। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে 824 ভোটে। চন্দননগরে বিজেপির দীপাঞ্জন গুহ 922 ভোটে এগিয়ে। বাঁকুড়ার ওন্দা বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী শুক্লা চ্যাটার্জি 1,110 ভোটে এগিয়ে রয়েছেন। বাঁকুড়া আসনে দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা 5,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তালডাংরায় বিজেপি প্রার্থী সৌভিক পাতা 530 ভোটে এগিয়ে। ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি। দার্জিলিং ও কালিম্পং আসনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা এগিয়ে রয়েছেন। শিলিগুড়িতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আলিপুরদুয়ারে 5টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। মালদার তৃতীয় রাউন্ডের গণনার শেষে চাঁচল বিধানসভা কেন্দ্রে 19,700 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। গাজলে 496 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। হরিশ্চন্দ্রপুর আসনে 8,151 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভায় আসনে তৃতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পবিত্র করের থেকে 7,698 ভোটে এগিয়ে রয়েছেন। নন্দকুমার কেন্দ্রে প্রথম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী 1,230 ভোটে এগিয়ে রয়েছেন। খেচুড়িতে প্রথম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন 1,000-এরও বেশি ভোটে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে প্রথম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী সওকাত মোল্লা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ISF-এর নওশাদ সিদ্দিকীর থেকে 5,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির রূপা গাঙ্গুলী 1,738 ভোটে এগিয়ে রয়েছেন। বারুইপুর পশ্চিম কেন্দ্রে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল তাঁর

নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের বিমান বন্দ্যোপাধ্যায়ের থেকে 1665 ভোটে এগিয়ে রয়েছেন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ 3000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। খড়গপুর আসনে বিজেপি প্রার্থী তপন ভূঁইয়া 2500 বেশি ভোটে এগিয়ে। উত্তর দিনাজপুরে ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন দ্বিতীয় রাউন্ডের শেষে 8500 বেশি ভোটে এগিয়ে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী সরকার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টি বিজেপি 193টি আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 94টি আসনে, এছাড়াও অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আইএসএফ এগিয়ে আছে 2টি আসনে। একই সঙ্গে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও 2টি আসনে এগিয়ে থাকার খবর মিলেছে, 1টি আসনে এগিয়ে আছে সিপিআইএম। কলকাতার 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 6টিতে এগিয়ে আছে, বিজেপি এগিয়ে আছে 5টি আসনে। ভবানীপুর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারীর চেয়ে 11,000-এর বেশি ভোটে এগিয়ে থাকার খবর মিলেছে। কাশীপুর বেলগাছিয়া বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি, মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়, শ্যামপুকুরে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী, জোড়াসাঁকোয় বিজেপি প্রার্থী বিজয় ওঝা এবং রাসবিহারীতে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত এগিয়ে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে চৌরঙ্গি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়, এন্টালিতে তৃণমূল কংগ্রেসের সন্দীপন সাহা, বালিগঞ্জে তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায় এবং কলকাতা বন্দর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম এগিয়ে রয়েছেন বলে খবর। পূর্ব মেদিনীপুরে বিজেপি এগিয়ে আছে 16টি আসনে, তৃণমূল কংগ্রেস জেলায় এখনও পর্যন্ত কোনো আসনে এগিয়ে থাকার খবর নেই। তমলুক আসনে বিজেপির হরিকৃষ্ণ বেরা 10,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন, নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন 7,000-এর বেশি ভোটে। নন্দকুমার আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার দের থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নির্মল খাঁড়া। মুর্শিদাবাদ আসনে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বিজেপি 6টি, তৃণমূল কংগ্রেস 13টি, এজিইউপি 2টি, সিপিআইএম 1টি আসনে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। ফারাক্কায় বিজেপি প্রার্থী সুনীল চৌধুরী 12,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন বলে খবর। শামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নূর আলম এবং সুতিতে তৃণমূল কংগ্রেসের ইমানি বিশ্বাস এগিয়ে রয়েছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে আছেন রঘুনাথগঞ্জ, সাগরদিঘি এবং লালগোলা আসনে। পূর্ব বর্ধমানে বিজেপি 12টি আসনে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 4টি আসনে। কাটোয়ায় বিজেপির কৃষ্ণ ঘোষ, বর্ধমান দক্ষিণে মৌমিতা বিশ্বাস, জামালপুরে বিজেপির অরুণ হালদার, মন্তেশ্বরে বিজেপির সৈকত পাঁজা, কালনায় বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার, ভাতারে বিজেপি প্রার্থী সৌমেন কারফা, মেমারি আসনে বিজেপি প্রার্থী মানব গুহ এবং আউশগ্রামে বিজেপির কলিতা মাঝি এগিয়ে থাকার খবর মিলেছে। বর্ধমান উত্তরে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিশীত কুমার মালিক। নদিয়ার 17টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 12টিতে এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 5টি আসনে। কৃষ্ণনগর উত্তরে নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ এবং চাকদা আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে আছে। কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল কংগ্রেসের উজ্জ্বল বিশ্বাস এগিয়ে রয়েছেন। উত্তর চব্বিশ পরগনা 33টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 13টি আসনে এগিয়ে থাকার খবর মিলেছে, বিজেপি এগিয়ে আছে 15টি আসনে। স্বরূপনগরে তৃণমূল কংগ্রেসের তারক সাহা, গাইঘাটায় তৃণমূল কংগ্রেসের সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরে অশোক কীর্তনিয়া, বাগদায় সোমা ঠাকুর এগিয়ে থাকার খবর মিলেছে। দক্ষিণ চব্বিশ পরগনার 25টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 15, বিজেপি 11 এবং আইএসএফ 1টি আসনে এগিয়ে আছে বলে খবর। গোসাবায় বিজেপির বিকর্ণ নস্কর এগিয়ে রয়েছেন, বাসন্তীতে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের নীলিমা বিশাল মিস্ত্রি, কুলতলিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল এবং পাথর প্রতিমায় তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা এগিয়ে রয়েছেন। কুলপিতে বিজেপির অবনী নস্কর, সাগরে বিজেপির সুমন্ত মণ্ডল এবং কাকদ্বীপে বিজেপির দীপঙ্কর জানা এগিয়ে আছেন বলে খবর। পশ্চিম মেদিনীপুরে দাঁতনে বিজেপি প্রার্থী অজিত কুমার জানা এগিয়ে রয়েছেন, খড়গপুর সদরে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ, নারায়ণগড়ে রমা প্রসাদ গিরি, সবংয়ে বিজেপি প্রার্থী অমল পাণ্ডা এগিয়ে থাকার খবর মিলেছে, খড়গপুরে তৃণমূল কংগ্রেসের দীনেন রায় এগিয়ে আছেন বলে জানা যাচ্ছে। ঝাড়গ্রামে 4টি আসনের মধ্যে 4টিতেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এদিকে মালদায় 12টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে 7টি আসনে, তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে আছেন 5টি আসনে। জলপাইগুড়ি জেলায় বিজেপি প্রার্থীরা 7টি আসনেই এগিয়ে থাকার খবর মিলেছে, এখনও পর্যন্ত জেলায় তৃণমূল কংগ্রেস কোনো আসনে এগিয়ে নেই। একই অবস্থা আলিপুরদুয়ারের 5টি আসনেও, সেখানেও বিজেপি প্রার্থীরা 5টি আসনে এগিয়ে রয়েছে। কালিম্পংয়ের 1টি আসনে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন,

0: অন্যদিকে দার্জিলিং এর 5টি আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে থাকার খবর মিলেছে। নির্বাচনের ফলাফল নিয়ে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশ তাদের আওতার সমস্ত থানা এলাকায় বিজয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও আজ অসম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতেও ভোট গণনা চলছে। এই মুহূর্তের হেডলাইনস আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: আজকের নাটক আদাব, কাহিনী সমরেশ বসু, বেতার নাট্যরূপ অনুপম চৌধুরী, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। নাটক আদাব।

Allah!

0: ভিক্টোরিয়া পার্কের দিকে মিলিটারি গাড়ি ঘুরতেছে, কর্মী ভাইরা যাই বা কই, ওরা আইলে যেমন কুকুর তেমনই মুকুর বকাই তৈব, যা চুইতে যা, কাইটা বেলা লাগো
1: কাইটা কইরা স্বাধীন হবো।
2: Hark!

আলা কোন দিকে যাবো? দুইটা গলির মুহে আইয়া পড়ছি, কোন দিকে যাই? না না, বড় রাস্তায় যাবো না,

0: शायद घोड़ा नहीं है सूत से। तो आए साहे कौन है? दस मिनट पिछले लुकाई আন্ধার আন্ধার আছে সূর্য পয়সা পরে পলান দিব কোথার থেকে কি যে হইয়া গেল মায়ে কেমন আছে সেটা জানে মন্ত্রী সচা কথা কইছে তো কয় ঘন্টা আগে মায়ের লগে তো এক লোকই আসছিলাম
1: পদা সুতা কালে এই কথাগুলা লইয়া চর্চাইতেছে
2: এখানকার অবস্থাও ভালো নাই নতুন মুসলমান পাড়ায় ফিসফিসানি শুরু হইয়া গেছে
1: এই গ্রামে হগলে মিলে মিশা থাকি একে অন্যের লগে হাসি মস্করা করি এই এনে ওই মোটা কি
2: লোকের মন তুই বুঝিস না রতন দুধ মিলে একসাথে মিল্লামিশা কাম কর তোরা মজুররা সব জিনিসই তুড়ি মাইরা উড়াইয়া দেখ গ্রামে চল্লি বললি তোর মাথায় ঢুকবো না
1: কেন আমি তো খারাপ কিছু দেখি না পদা
2: তোর বিশ্বাস নিয়ে তুই থাক আমি আউনের পথে নিজে চোখে দেখাইছি তোর পেরানের বন্ধু ওই যে মহিউদ্দিন ও পাড়ায় ওই জুয়ান মদ্যগুলানের লগে সলা করতেছে
1: মহিউদ্দিন বুড়া তোর বাঁকা চোখে তুই সব জিনিসই টেরা দেওয়াস মহিউদ্দিন আমার ছুটুকারের বন্ধু অরে আমি চিনি না
2: চিনা থাকলেই ভালো আমার চোখটা টেরা না বুঝলা সোজা জিনিস সোজা তুই দেখি গত এক সপ্তাহ ধইরা এই গ্রামে নতুন নতুন লোকের আমদানি হয়েছে সেটা কি তোর চোখে পড়ছে বিহানেই ছোট নারায়ণগঞ্জে সুতা কলে রাইতে বাড়ি ফিরাই নাক ডাকাইয়া ভজবস তোর নজর দেওয়ার সময় আছে দিকে
1: খোঁজ কি এই সব হইতেছে নাকি এই জানে
2: তাই কয় কি বউটান কই
1: তো আজ 10-12 দিন হইল বাপের বাড়িতে গেছে
2: যাক তবুও খানিকটা নিশ্চিন্তি আরে বউঠানের ভরা মাছ চলতেছে না
1: এর লিগেই তো ওই শাশুড়িটা নোক পাটে আর নিয়ে গেছে
2: মায় কই
1: মায় ঘুমায় বোধ হয়
2: আচ্ছা শোন রতন আমি যাই যা সন্ধ্যা হইয়া গেছে আমাগর ওই পোলা পান নিয়ে আমার তৈরি থাকতে হইব কম তো যায় না যদি দাঙ্গা লাগে পইরা পইরা মায়ের ক্ষমতা
1: এই আমার অলক্ষণের কথা কসকেন যা যা বাড়ি গিয়ে ঘুম লাগা যা
2: যাই তাই সাবধানে থাকিস যত
1: মা ও মা ঘুমাইয়া পড়ছো নাকি
3: কে আইলি রে রতন নাকি
1: সন্ধ্যা উঠলে গেছে বাতি জ্বালাও নাই
3: আমার তো ব্যাবাক সময় আন্ধার চোখে তো দেখি না কই হারিকেনটা হারিকেনটা আবার রাখলাম কই কেনটা কই গেল আবার এই এই যে পাইছি পাইছি মেজবাতিটা আবার গেল কই মেজবাতিটা
1: আন্ধার
4: রাইতেই সুবিধা হইব
1: কিসের কিসের সুবিধা
3: সুবিধা মইদ্দিন উল্টা পাল্টা কথা কস কেন
4: নারায়ণগঞ্জে কিছু শোনস নাই
1: দাঙ্গা লাগবো হিন্দু মুসলমানে এইসব বাজে গুজব ছড়াইতেছে
3: খাইছে রে খাইছে তুই কস কি রতন আরে কি শেলেকে দাঙ্গা
1: ওই ভাগ হইতেছে না দেশ
4: ভাগটা তো আমাকেও বুঝা নিতে হইব তাতে কেউ বাঁচলো বা কেউ মরলো আমাকেও কি
1: এই এই মহিউদ্দিন কি কথা কস তুই না তুই না লেখাপড়া জানস হ্যাঁ কিছু বিদ্যা বুদ্ধি আছে তোর
4: হেল লাগাই তো
1: কি
4: আজ রাতের ভিতরেই তোরা এইখান থেকে পলাই যেতে কই
1: কেন কেন পলামু কেন
4: আজ রাইতে গ্রামের সব হিন্দু বাড়িতে আগুন দেওয়া হইব
3: আগুন দিবি কেন আমাকে সাত পুরুষের মিটা
1: ওটা চাইলে

0: কই কইছে অগদলের সাল গুলানের লাগে তুই এই সবাই করতাছিলি, ঘরে আগুন দিবি, মাইরা কাইটা আমাকে লাশ বানাবি? ওই দিন তুই না না ছোটো কালের বন্ধু
1: আল্লাহ, তুমি কি আমার এই কথাটা শোনার জন্য বাঁচায় রাখছিলা?
2: মহিউদ্দিন, রতনের মারবি না তোমার
1: আম্মা। আম্মা, আপনি আমি কি কইয়া ডাকি? আম্মা তো তাইলে আমি আপনার কি হই? সওয়াল রতনের লাগান
2: তুই তো আমার অনেক ছেলে,
1: তাইলে মায়ের সামনে এক ভাই আর এক ভাইয়ের বুকে ছুরি বসাইতে পারে? আম্মা, আম্মা আপনার মনে আছে ছোটবেলায় আমি আর রতন আপনার দুই কোলে বইয়া মুড়ি খাইতাম, নাড়ু খাইতাম, আপনি কত গপ্প করতেন? ভিতরটা দেখলি না রতন? রতন তোর কি মনে পড়ে মাস্টার মশাই মানে তোর বাবার কাছে আমরা দুইজনে পড়তাম, দুষ্টামি করতাম বুঝলা, পিট্টি খাইতাম খুব, আবার মন মেজাজ ভালো থাকলে অনেক গপ্প কইতেন। জানোস রতন, মাস্টার মশাইয়ের একটা কথা আমার মনে এখনো গাইতে আছে। তিনি কইছিলেন, মহিউদ্দিন, মানুষের আসল পরিচয় বিপদের দিনে মনুষ্যত্বের পরিচয় দেওয়া, মানুষের ভালোবাসা দেওয়া, নিজের জানের বদলে জান দেওয়া। রতন, রতন, আমি অগলগে খুনাখুনির সলা করতে যাই নাই, অগ গোপন কথা জানতে গেছিলাম, আমি জানি আইছি তুই পলাইয়া যা, নই তো খুন হবি, আগুনে পুড়ে মরবি।
0: তোর কথা, তোর কথার বিশ্বাস কি?
1: বিশ্বাস বিশ্বাস না করতে চাইলে করিস না, তাই আমি কই আমারে আমার কাছে রাখা দেমু, তুই পলাইয়া যা।
0: কেন মারে তোর কাছে রাখুম কেন? মা তো বাঁচবো না।
1: কি আম্মা কি তোর একার? আমার না, আম্মা তো হেদায় না, তারে লইয়া তোরা তোর কত দূর যাইতে পারবি?
2: মহিউদ্দিন ঠিকই কইছে,
1: তারপর তুই, তারপরে আম্মা, সকলে মিলিয়া মরতে চাস মর?
2: না,
0: তুই বাসাবি কি করি না?
1: আমাকে ঘরে লইয়া যামু, আমার আম্মার লগে থাকবো, বোরখা পরাইয়া রাখুন লুকাইয়া ঘরে।
0: তারপর
1: রতন, রতন তুই তোর শ্বশুর বাড়ি চলিয়া যা, ভাবি তো ওইখানেই আছে, তোর শ্বশুর বাড়ির গ্রামটা হিন্দু গো ভারী এলাকা, সহজে সেখানে দাঙ্গা বাঁধবো না, ভাবি দি আমার, ভাবি দি আমার সালাম দিস, যা বলা বলা। কি আম্মা, আমার কাছে থাকবা তো?
2: তোর কাছে ছাড়া আমি যাবো কই রে?
1: যা রতন, আমার জন্য চিন্তা করিস না, জান বাজি, আমার গায়ের শেষ খুন আমার লাগা, তুই পড়া দৌড় লাগা, আন্ধার চাকি আছে চারিদিক, যা ভাগ, দৌড় লাগা রতন, দৌড় লাগা, ভাবিস না আমারে আমি তোর কাছে ঠিক পৌঁছাইয়া দিব। আমার কাছে ঠিকই থাকবো, দৌড়া রতন, জোরে জোরে দৌড়া।

0: বলাটা শুকাইয়া কাঠ, একটু জল পাইলে ভালোই তো।
1: কি রে হালা,
0: ডাস্টবিনটা বুঝে উঠলো কেন? কিছু ঠেলা মারে
1: না, কিছু না, কুকুর হইব। জল না পাইলে তো আর চলে না, ধারে কাছে কল কি আছে?
0: আবার নড়লো কেন? খাইছে খাইছে, আবার নড়ে। কি আছে কি আছে এই পাশে দেখি? কে? মানুষ খুন করবো আমারে? এই হিন্দু না মুসলমান? কি কথা কথা কও না কেন, হিন্দু না মুসলমান?
2: আগে তুমি কও
0: না, আগে তুমি কও বাড়ি কোন কানে?
2: বুড়ি গঙ্গার এই পাড়ে, শুভই যায়। তোমার
0: চাষাইরা নারায়ণগঞ্জের কাছে কি কাম করো?
2: নাম আছে আমার, নামের মাঝি। তুমি
0: নিজি নাও
2: অত যে দেখেন
0: না, এমনি এমনি কামের মানুষের ওজন বাইরে যায় নিজের জিনিস থাকলে।
2: তুমি কি কাম করো কইলে না তো?
0: আমি নারায়ণগঞ্জে সুতা করে কাম করি। আরে কাছে ইজান লাগছে,
2: চলো এখান থেকে উঠে যাই।
0: বলে না না, করো কি করো কি, উঠো না, জান্ডারে দিবা নাকি? বইও বইও, যেমন বইয়া রইছ তেমনি বইয়া থাকো।
2: কেন
0: কেন কি, মরতে যাইবা নাকি তুমি?
1: কারফিউ বুঝো, রাস্তায় বাই রইছ কি গুলি কইরা মারব মিলিটারি?
0: ওরা তারে কাছেই আছে।
2: না বসুন না, যাবো নাকি আন্দাজ গলির ভিতরে পইরা থাকুম?
1: আমার মন ঠিক ওই ডাকে, তোমার মতলব তো ভালো টাকতাছে না,
2: উল্টা চাপ।
1: কোন জাতির লোক তুমি কইলা না, শেষে তোমার দল বল ডাইকাই না আমাদের মাইরা ফেলাইতে চাও?
2: এইটা কেমন কথা কও তুমি? বইও বইও, মানুষের মন বোঝো না, ভয় পাও কেন খামুকা?
1: না মানে তুমি চইলা গেলে আমি একলা থাকুন কেন?
2: লেখনি কেমন চেললানি জানো না? শুভই দায় এই আমাকে গ্রামে কি হইতে আছে?
1: সুতাকলের দরজা বন্ধ কইরা দিল দাঙ্গার ভয়ে, কাম কাজ নাই।
0: কি হইব কে জানে,
2: বলা নাই কওয়া নাই, এই বাজ পড়ার নাগাল দাঙ্গা নাই মাইলই ঢাহায়। জাগো লগে এত কথা কওয়া কই, এত হাসাহাসি, তাগো মারণের লেগা লাঠা লাঠি খুনা খুনি, এ কও দেহি এ কেমনে হয়?
1: বিচিত্রির কাণ্ড। এই বিড়ি খাইবা?
2: বিড়ি?
1: হ্যাঁ
2: যাও।
1: গতরের ঘামে আলার ম্যাচ বাতিটাও গেছে সাথে।
2: জ্বলবো জ্বলবো, দাও দেখিনি আমার কাছে
1: ল, মারা।
2: শোন আল্লাহ, নাও নাও নাও, ধরাই তাড়াতাড়ি।
0: কি কইলা তুমি?
2: আমি মুসলমান, কি হয়েছে?
0: কিছু হয় নাই, তবে
2: কি? তবে
0: তোমার ওই ওই পোডলাটার মধ্যে কি আছে?
2: বিবি মাইয়া আর পোলাটার লাইগা এখান শাড়ি আর দুইখান পিরান। কাইলে আমাকে ঈদের পরব, জানো তো ভাই?
0: সত্যি কাও, আর কিছু নাই তো?
2: মিসা কথা কইতে আছি নাকি, বিশ্বাস না হয় দাও।
1: আরে না না না ভাই, না দেহ কি তাই দিন কালটা তো বোঝো, মানে কাউরে অন বিশ্বাস করুন যায় না। তুমি কো?
2: হক কথাই কইছো ভাই, এই তো তোমারই কি বিশ্বাস করুন যায়? বলে কিছু রাখো টাকো নাই তো?
1: কও কি, ভগবানের দিব্যি কইরা কইতে পারি, একখান শুইও নাই আমার কাছে।
2: আমি
1: তো
2: না তোমার ব্যাজবাতি না আচ্ছা আমারে কইতে পারো নি এই মায়ের ধৈর কাটাকাটি কিসের লেগা

0: আমি জিগাই মারামারি কইরা হইবটা কি? তোমাগর কিছু লগ মরব, পাড়া জ্বলব, তাতে দেশের কি উপকার হইব? দেশ স্বাধীন হইব কাগলাইকা। যারা মারামারি কাটাকাটি বাঁধায় তারা হইব রাজা, আর আমরা পইরা পইরা মাইর খামু।
1: আমিও তো এই কথাটাই কই, হইব আর কি, হইব আমার এই কলাটা। তুমি মরবা, আমি মরুম, আমাদের পোলাবানগুলি ভিক্ষা কইরা খাইতে হইব। এই গেল না একটু, জানো এই গেল না একটু, আমার ভগ্নীপতির কাইটা টুকরা টুকরা করিয়া ফেলাই। বইটা হইলো বিধবা, পোলা মায়ের লইয়া আইলো আমার সংসারে।
0: কও কি, আরে তোমার দেহি বিরাট বোঝা বল লাগে।
1: কই কি আর সাধে, নেতারা সেই সাততলার উপরে বইয়া পায়ের উপর পা তুইলাও কুমসারি করে, আর মত মারলাম আমরা।
0: মানুষ না, মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নইলে এমন কামড়া কামড়ি লাগে আলা ঘিন্ডা নিল গেল।
1: নাইলে দেখো দিনি এই ময়লা ফেলার এই পাত্রটায় কুকুরের নাগাল লুকাইয়া আমরা দুইজন ভাবি একজন অপরজনকে বুঝি খুন করব। তোমার আমার মনে রক্তের খুনা করি আইলো কেন?
0: আমাদের কথা ভাবে কেডা, এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানা জুটাইব কোন সুমন্দি? না ওটারে কি আর ফিরা পামু, বাদাম তুলির ঘাটে কোন অতলায় তলাইয়া দিছে তারে কে জানে। জমিদার রূপবাবু নায় মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায় যাইত চরে কাছারি করতে, বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিতে পাঁচ, নামের কেরামা দিতে পাঁচ, এখানে দশ টাকা, আমার মাসের খোরাকে জুটাইতো এই বাবু। আর কি হিন্দু বাবুরা আইব আমার নাই, আর আমিও বাবুরে বুক দিয়ে আগলে রাখতাম। একবারের কাণ্ড শোনো ভাই, বুঝলে? আরে তার আগে তোমার একটা মজার কাহানি শুনাই।
1: মজা? হ্যাঁ শুনি।
0: আমাকে জমিদার বাবু ওই রূপবাবুর সওয়াল হয়েছে, গ্রামের হক করে নেমন্তন্ন, হিন্দু মুসলমান কেউই বাদ যায় নেই, বাদ শুধু আমি।
1: কেন তুমি না জমিদার বাবুর বান্দা নামের মাঝি?
0: হ্যাঁ
1: বাদ পড়লা যে,
0: এই মজার কথাটাই তো কইতে চাই তোমারে। নায়েব বাবুর হাতে ছিল নেমন্তন্ন ভাত, বুঝলা, সকলের দায়িকা দাওয়াত দিছে।
1: আচ্ছা
0: আমার বাড়ির যখন নায়েব মশাই আইছিল এখন আমি বিবির লগে মশ করা করতে আসলাম।
2: জান মিয়া, আপনি লগে আমি আর কতাই ঘুমু না।
0: কেন কি দোষটা করলাম আমি?
2: আপনি কোনো কামেন না।
0: আমি তো কাম করি, জমিদার বাবুর নামের মাঝি।
2: ও মাঝি, নাওয়ের মাঝি, খাওয়ানের না মিয়া?
0: খাওয়ানের না? আরে কি কইলি বিবি, পুরস্কার কইরা কত?
2: গ্রামের হক কুলে দাওয়াত হইছে।
0: হ্যাঁ জমিদার বাবুর বাড়িতে তো?
2: হ্যাঁ।
0: তা তো হইছেটা কি?
2: তা আপনি রইলো না কেন?
0: হইব হইব, খাস নকেরে খাস কইরা দাওয়াত দিব।
2: কি জানি আপনি আটে যাইবেন তো?
0: জামু ভাবতেছি।
2: আমার জন্য কাঁচের চুড়ি আইনেন।
0: কাঁচের চুড়ি পইরা তোর কেমন লাগে দিদি?
2: কি আবার লাগবো, বালা লাগে।
0: আর কিছু বালা লাগে না?
2: লাগে। আপনি যখন নাই বৈশা বাটি আলি গান গায়েন তখন
0: এখন কারে ভালা লাগে? আমারে নাবার গান দারে
2: কইতাছি দাদা।

0: আপনির মতো হইছিলি
1: ওই রে মকবুল
2: নাই বসে আইছেন
3: আইছেন বাবু আইছেন
1: কোথায় রে
3: আরে এখানে এখানে ওই শাকের আম্মা বাবুরে বইতে ফিঁড়ি দে
0: এই তো দেই
3: আপনি কষ্ট করে আইতে গেলেন কেন আমাদের একটা খবর পাঠালেই তো হাজির হইতাম
4: একটা বিশেষ কাজে তোর কাছে আইছি মকবুল
3: জানি নাই মশাই
4: জানোস কি জানোস তুই এই কথাটা তো কেউ জানে না তুই জানলি কি কইরা
3: ওই ঈশা কেরা মা কইতে আসিল
4: তোর বিবি তো খবরটা পাইল কি কইরা

0: तो सर चुप तो सन्ना
1: गेरा में रॉक को ले जाने बाबू
2: रॉक को ले जाने
1: हाँ
2: बंद करते ही बो एक कोटा साला साली बंद करते ही बो है बंगबुल
0: है क्या
2: हमारे बाड़ी देख गया देखा कुछ भी
0: हाँ
2: हाँ अन्याय तो ऐसी
0: কি কাণ্ডটা কতই শাকের আম্মা নায়েব বাবুর ব্যাপারটা তো আমরা জানতামই না
1: আমি তো ভাবছিলাম নায়েব বাবু জমিনদার দাওয়াতের কথা কইতে আইছেন
0: খুবই ভালা রোর প্যাস নাই ওই একটু নজ্জা জানিস বিবি এদের মনটা বিরাট কত গুলান তেহা কত খাওয়াইলো
1: খুদার কাছে দোয়া করি যেন বাচ্চাটা ভালো থাকে

0: দেখো কি হইল আপনার, হ্যাঁ দুই দিন বাদে ঘরে ফিরলেন থমথমা মুখ,
1: দেখো দি
0: না খাইয়া শুইয়া পড়লেন যে।
1: ও মিয়া,
0: ওঠেন মিয়া।
1: ও মিয়া, আজ ঈর্ষা ফাঁপা করছি।
2: হাইদ দে আমার মনটা ভালো না ঈর্ষাকের মা।
0: কেন সারেন তো, ওঠেন ঈর্ষা খাইবেন না। আপনি তো কয়েন ধন্য রে তুই মাছের মধ্যে ঈর্ষা, পদ্মা মেঘনার গভীর জলে তোর বাসা।
2: ঠিকই কথা, তার কাল রাইতে পদ্মার বুকে যে কথা শুনছি।
0: কি কথা মিয়া?
2: কাল রাইতে পদ্মায় মাছ ধরতে আসিলাম, কিনারে কিনারে বামান দিতেছিলাম, একটু দূরে দেখি একটা সিপ নৌকা নৌকা কইরা বইয়া আছে। সিপ নৌকা মাছ ধরা নৌকা না, ডাকাইতে নৌকা। আমি জল ঠিকা বইটা তুললাম, কথা হইতেছিল ওই নৌকায়। কিছু কথা আমার কানে আইছে।
0: কি কথা কি কথা?
2: কোন সরের খাজনা টেহা ওরা ডেকাতি করবো, সেই রকম কথাই যান কানে আইলো। দুদিন বাদে নায়েব মশাই চরে খাজনা আদায় করতে যাইবো আমার নাই, সেই টেহার কথা না তো?
0: হায় আল্লাহ!
2: সুকা দিদি, হইতেও পারে আবার না হইতেও পারে, তাই মানুষের মন তো কি ডাকি বেশি ডাকে। যাই গিয়া এই কথাটা পাঁচ কান করিস না।
0: আপনি কর্তা মশাই জানান দেন
2: না। কর্তা ভাবেন আমি ওনারে ডর দেখাইতেছি, আইসটা ঘইটা যদি পরে হয় তাই তিনি নিশ্চয়ই ভাববেন ওদের লাগে আমি আগে সরকার ছিলাম। পদ্মার গর্জনের মধ্যে ভালো করিয়া শুনিও না, ভাববে ভাত আর ঈর্ষা ভাপা দে খাইয়া ঘুমায়।
0: আপনি আপনি চরের খাজনা আনুনের কাম সাইডা দেন মিয়া।
2: না রে দিদি, তা হয় না, লড়াই ইস্কানি শেখের আমা, আমার নায়ে পাইক বরকান্দাস থাকে, প্রাণ গেলে সকলেরই যাইব। জমিদার বাবুর নিমক বহুদিন খাইছি, নিমক হারামি আমার খুনে নাই।

0: apropo, takos na kyan? Now we have to call icon switch to varai. And we look like he act for a super.
1: I'll show you the Bala Naiva Bhutai.
0: Oh, that was Mugdul. I saw it in forest or in Kazan Bala Uzu, they say. Ma Bushumuti, ever I got a Puzako, how to put Kuida, they say.
1: আরে আপনারা তো আর জোর জুলুম করেন না তাই হক বলি ভালো মনে খাজনা উসুল দেয়
0: দাদা কইছ এই যে তো গোপাল জনের ভালোবাসা এটা তো একবারে ভগবানের কম আসি বল না হ্যাঁ বল মকবুল

0: Ich halte!
1: Signal da! Hey, Moshai! Do you know? I can't signal. Come on, like
2: that. Ah,
1: you go to move. Come on, Boba, sir, give me. Boba, the Boba, because I'm in Mukta. Come on, come on, go down.
3: Look, Colin Babu Moshai. I took out the ship, me. I'll the Uzar go to the moon. Now, our Hawaii is the Nagal party. The
1: boat. Oh, that's a busy to the name of Bull. Sala!
2: Zubizala!
1: Zubizala!
2: Zubizala!
1: Boss, the Zubizal Babu, the boy, huh?
2: Only box is the book of a fool.
3: Box is a love of the kind of my babu. Zubizal Babu, on egg noon, Kaisi. Tarkor, do I show the moon? So, here, but I don't do Buddha say by the name.
1: Look,
3: ah, it is in our bundle. Allah dua, oi sumun dider kotha amar kane aisilo.
2: Tu chartish.
3: Ah, poddamaz an amare janan disilo. Tai to amar dosh, oi Idris miya tawal, golam bhaier kache sob koiya. Ek diner jonno bondhu chaloi aisi. Ku dak disilo mone.
1: Mukul, tu amar porjonno eto chinta koros mukul. তুই আমারে এত ভালোবাসো?
3: আমি মুসলমান, আমার নামে যায় হিন্দু বাবু। যদি কিছু হইয়া যায় আমার সমাজে গ্রামে হকলেই কইব মকবুলের নামে হিন্দু মরে। বাইর করেন বন্দুক, চালান গুলি, ওতে পাপ নাই।
1: মকবুল
3: তো বাপ যায় রে সমন্দির পো। এই লাইছে যা মুখে কুলু বাইটা কাপ কেন বলা সাইডা জানাম দে। নাই মশাই, আপনি বন্দুকটা ছয়ের বাতা থেকে বাইর করে নেন। হে আল্লাহ, আমার কবজিটায় তোমার শক্তি দাও। আমি যেন হিন্দু ভাইদের প্রাণ বাঁচাইতে পারি।
2: চালান নাই বাবু, চালান। এই লাইছালরা দেখো দেব।
4: Yeah.

0: আচ্ছা বসে, দুইটা বসে। হে আল্লাহ, হে আল্লাহ, তোমার বহুত মেহরবানি, বহুত মেহরবানি।
1: খুব ভালো কাজ করছো মাঝি ভাই, এইটাই তো মানুষের কাজ।

0: শহরের রাস্তাঘাট ভালো ছিল না, ইমুল গুলিতে আইয়া ঢুকলাম।
1: মিস্তা মিসি পুলিশের মাই খামুনা, এই ধ্যানা গুলানের বিশ্বাস নাই। চলো যদি কহ।
2: হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই কইছো, চলো। কিন্তু কোন দিকে যাইবা কথা?
1: কাড়াও কাড়াও দেখি এটা কোন রাস্তা। হ্যাঁ হয়তো দেওয়ালে লিখা পাটুয়াটুলি রোড।
2: আলা কি অন্ধার, ঘাটটি মাইরা কেউ নাই তো।
1: চলো চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলির ঘাটে গিয়ে উঠতে পারি তাহলে আর ডর নাই।
2: চলো তো।

0: 体でいかにラスタファーカーゼミ。ファーカー、ゾロ、ゾロ、ゾロ。
1: ゾロ
2: Quindi che sei d'accordo? Ora tu... Ah, io pure...
3: Vedi che, vedi che... Vedi che non mi fai dai solo sotto!
2: Volete di capo? Volete?
3: Ma sì?
2: Che ti vedi tu? Nulla per la nostra...
3: E ora poi la vado a compiere al tuo posto!
1: Ora va bene? Amra con... আর আমরা ছুটি পরানের ভয়ে
0: চলো এই গলির ভিতর দিয়ে রাস্তায় উঠি
3: কিনারে কিনারে চলো
0: খারাপ খারাপ আয়া পড়ছে গলির মুখে আগে দেখা লই কোন হানে আয়া শু করলাম ও ভাই এদিকে আহ
1: তোমার মতলব তো কিছু ঠাহর পাই না
0: আরে হই দিকে দেখো ওই যে বাড়িতে আলো দলে ওই দাই ইসলাম তুই ফাঁড়ি আর একটু আগাইয়া গেলে ওই ফাঁড়ি তাড়াইয়া মায়ের দিকে যে গলির ডাইন দিকে গেছে এই পথে হাঁটতে গিয়ে তয় আমাকে বাদাম তুলি খা
1: কিন্তু ফাঁড়ি পার হইয়া যাইবা কেমনে
0: তাই ভাবি শোনো ভাই ওই ঘাটে গিয়া তোমার কোনো কামই বলা এটা হিন্দুকে পাড়া তাগো আসতা না এটা হিন্দু গো পাড়া তাগো আস্তানা আর ইসলামপুর হইল গো মুসলমান গো এইখানে তোমার কোনো ডর নাই কাইল দিনে দিনে বাড়ি যাইও গা
1: আর তুমি
0: আমি যাই গা আন্ধার রাস্তা ও দৌড় মাইরে পার হইয়া যাবো
1: না না না না ঝামেলা বাড়াইও কেন ঝামেলা বাড়াইও না ঝামেলা বাড়াইও না আজ লাইটটা দুজনে এইখানেই কাটাই দিই
0: আমি পারুম না ভাই থাকতে অল্প সাইডে থাকতে পারুম না হাজার দিন ঘরের খবর জানি না কি হইল না হইল আল্লাহ জানে
4: আল্লাহ আল্লাহ তুমি জানো মাঝে এখন কই আছে আজ আট দিন ঘর ছাড়া চারিদিকে গন্ডগোল কি হইল আমার মিয়ার কখন তাগোর আব্বা যান পরবে নতুন পিরান জামা কাপড় লইয়া বাড়িতে আইব এমন তো করেন না কোনদিন আল্লাহ মুন্ডা আমার কান্দে কেন
1: বাপ জান কখনো আইলো না
4: আইব রে সার ঠিক আইব
1: সাহাবুদ্দিন ইসলাম মনসুরের আব্বা জানরা হাতিকা পরবে নতুন পিরান কুর্তা দরিদ্র টুপি কিনে নিয়ে আইছে
4: পগল দন্ন আসবো কেন মন খারাপ করস দেখিস ওদের ঠিক কাও তবটা বালা হইব জানস তগর আব্বা জান কি কয় তুই নাকি তার খুব পয়া তুই যখন আমার কোলে আইছিলি এখন জমিদার বাবু তোর আব্বুরে তার নিজের নামের মাঝি বানাইছিলেন হ আমি তারে কইছি এবার আমার ইশাকরিয়া লাইলারে খুব বালা জামা কাপড় কিনা দিতে হইব ঘুমা ঘুমা এখন দেখ না বইটা কেমন ঘুমায় ঘুমজা ঘুমজা তাইলে অকালে দেখবি তগর বাপ যান বাড়ি ঘুমা ঘুমা ঘুমা
5: এবার পরবে তগলেগা অনেক জিনিস আনু শাকের আম্মা জমিনদার বাবু আমারে বকশিস দিছে
4: কিসের বকশিস মিয়া
5: তরে কমু কেন
4: না কইলেন আমার জন্য কি আনবে
5: তোর জইনে কাঁচের চুড়ি, জর্দার আসমানি শাড়ি, বেলাউ গন্ধ সব
4: একটা লাল ফিতা নিন,
5: লাল ফিতা আনু আনু পান খাওয়া ঠোঁটের নাগা।
4: মাঝে আপনি এখন কোনে মাঝে আপনি এখন কোনে মাঝে আপনি এখন

0: অনেক থেকে উল্টা গলিতে ঢুকতে পারি না, বুঝবো ঘাটে গিয়া নাও যদি নাও পাই সাঁতরাইয়া পারো বুড়িগঙ্গা।
1: আরে না না করুকি করুকি না, কেমনে তুমি যাইবা?
0: হ্যাঁ হইল না ভাই, সাইডা দাও বোঝো না তুমি ভাই, কাইলে ঈদ পোলা মাইয়ারা চাঁদ দেখতে কত আশায় বইয়া রয়েছে তারা, নতুন জামা কিনবো বাপ জানের কোলে চড়বো দিবি জান চোখের জলে বুক ভাসায়, পারুক না ভাই পারুক না, মনটা আমার কেমন কেমন যেন করে।
1: কিন্তু যদি তোমার পুলিশ ধরে ফেলায়?
0: না না পারবো না ধরতে, আল্লাহর দোয়া থাকলে পার হয়ে যাবো, ধরাইও না। শোনো ভাই এখান থেকে যেন উঠো না, যাই ভুলুম না ভাই, এই রাইতের কথা তোমার কথা কোনোদিন ভুলুম না, নসিবে থাকলে তোমার লাগে আবার মোলাকাত হইব, আদাব।

0: হইতো হইতো মাঝি ভাই ছুটে যায়, ঠিক পার হইয়া যাইব। হে ভগবান ভগবান, মাঝি ভাই যেন মাঝি ভাই যেন বিপদে না পড়ে। আমি আমি এখন কি করি? মাঝি ভাইয়ের কাছে যাবো, টাইনা নিয়ে আসুন এখানে, কিন্তু সচিব আমারও গুলি করে। মাঝি ভাই কি বাচ্চা আছে? যদি যদি বাচ্চা থাকে তোর ওরে আমি বাসাম, আমি বাসাম, কিসের ভয়? যাই যাই গিয়া নিয়ে আসি।
1: হিন্দু মুসলমানের দাঙ্গায় আমি গুলি খাইলাম ইংরাজ সাহেবের হাতে। চমৎকার।

0: মাঝি ভাই, না মরণের কথা কও কেন তুমি? তোমার আমি বাঁচাবো, তোমার আমি বাঁচাবো, তোমার না বিবি মাইয়া পোলার শাড়ি পিরান লইয়া যাইতে হইব। ওরা আজকে ঈদের চান দেখছে, ঈদের পরব। মাঝি ভাই বুঝলা যাও কেন?
1: আমিও দেখতে আসিব। তোমার মুখটা রে ঠিক তোমাগো ওজা গড়ি রাইতের সন্ধের নাগাল লাগতে আছে।
0: মাঝি ভাই
1: ভাইজান এই পুতলাটা রে ধরো, পুরি ভাঙ্গার উপরে এই সুবাই জাগায় আমার বিবিরে দিয়ে আসতে পারবা? আমি তো পারলাম না ভাই, তখন কবে যাইতে পারলাম না
0: ভাই?
1: পরবের দিনে আমার পোলা মাইয়া বিবি যান চোখের জলে ভাসবা।
0: পয়সা থাকলে পয়সা থাকবে নিশ্চয়ই তাকে হাতে তুলে দিব। মাঝি ভাই
1: আদাব ভাইজান, আদাব।
0: মাঝি ভাই, মাঝি ভাই, আদাব।

0: অনেক জিনিস আনু শাকের আম্মা,
1: একটা লাল ফিতা আইনে।
0: লাল ফিতা আনু আনু, তুই কালাল ফিতা তোর ওই

0: আদাব নাটকটি এখানেই শেষ হল। কাহিনী সমরেশ বসু, বেতার নাট্যরূপ অনুপম চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রতন, ধীমান চক্রবর্তী, পদা অমিয়কান্তি, নায়েব সুনীল চট্টোপাধ্যায়, রতনের মা আরতি চক্রবর্তী, মকবুলের বিবি সন্ধ্যা চক্রবর্তী, মকবুল মাঝি বিপ্লব কেতন চক্রবর্তী এবং মহিউদ্দিনের ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়। ভাটিয়ালি গানে স্বপন বসু, সম্পাদনা ইউসুফ বেগ। নাটকটি প্রযোজনা করেছেন শোভনলাল মুখোপাধ্যায়।
1: শেষ হল নাটকের দুপুর অনুষ্ঠানটি। 107 মেগাহার্জ FM রেইনবো। আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তা: হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড় এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং একই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই দুটি জেলার কিছু অংশে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার কিছু কিছু অংশে। আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তাটি এখানেই শেষ হল। শুনবেন আধুনিক গান, শিল্পী দুর্নিবার সাহা।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গের 293টি আসনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। প্রাথমিক প্রবণতায় স্পষ্ট ইঙ্গিত মিলছে পালা বদলের। কলকাতার ভবানীপুর কেন্দ্রে সপ্তম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর থেকে এগিয়ে রয়েছেন। বালিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এগিয়ে রয়েছেন।

বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ এগিয়ে, শ্যামপুকুর কেন্দ্রে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী এগিয়ে রয়েছেন, এন্টালিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা এগিয়ে, জোড়াসাঁকোতে বিজেপি প্রার্থী বিজয় ওঝা এগিয়ে রয়েছেন, মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়, রাসবিহারীতে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত এগিয়ে রয়েছেন, চৌরঙ্গীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন, কাশীপুরে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অতীন ঘোষের থেকে এগিয়ে রয়েছেন, কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরাদ হাকিম এগিয়ে রয়েছেন। বীরভূমের দুবরাজপুরে বিজেপির অনুপ কুমার সাহা 21,575 ভোটে এগিয়ে রয়েছেন, সিউড়িতে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় 8,210 ভোটে এগিয়ে রয়েছেন, বোলপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রনাথ সিংহ 25,739 ভোটে এগিয়ে রয়েছেন, নানুরে খোকন দাস বিজেপির হয়ে 4,837 ভোটে এগিয়ে রয়েছেন, লাভপুরে তৃণমূল কংগ্রেসের অভিজিৎ সিংহ 571 ভোটে এগিয়ে রয়েছেন, সাঁইথিয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলাবতী সাহা 1,550 ভোটে এগিয়ে রয়েছেন, বীরভূমের ময়ূরেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল 7,415 ভোটে এগিয়ে রয়েছেন, রামপুরহাটে ধ্রুব সাহা বিজেপির হয়ে 8,321 ভোটে এগিয়ে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের ফয়জুল হক হাসন কেন্দ্রে 16,700 ভোটে এগিয়ে রয়েছেন, নলহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিং 4,413 ভোটে এগিয়ে, মুরারই কেন্দ্রে মোশারফ হোসেন তৃণমূলের হয়ে 3,148 ভোটে এগিয়ে রয়েছেন। হাওড়ায় 7টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 9টি আসনে। বালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কৈলাস মিশ্র 1,086 ভোটে এগিয়ে রয়েছেন, হাওড়া উত্তরে বিজেপির উমেশ রায় 2,303 ভোটে এগিয়ে রয়েছেন, হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অরূপ রায় 5,507 ভোটে এগিয়ে রয়েছেন, হাওড়া দক্ষিণে তৃণমূল কংগ্রেসের নন্দিতা চৌধুরী এগিয়ে রয়েছেন 8,767 ভোটে, শিবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ এগিয়ে রয়েছেন 12,027 ভোটে, সাঁকড়াইল কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রিয়া পাল এগিয়ে রয়েছেন 12,014 ভোটে, পাঁচলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের গুলশান মল্লিক 13,867 ভোটে এগিয়ে রয়েছেন, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে ঋতব্রত ব্যানার্জী এগিয়ে রয়েছেন 11,080 ভোটে, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী চিরণ বেরা 675 ভোটে এগিয়ে রয়েছেন, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পুলক রায় 2,307 ভোটে এগিয়ে রয়েছেন, শ্যামপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় 648 ভোটে এগিয়ে রয়েছেন, বাগনান কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুণা হোসেন 3,386 ভোটে এগিয়ে রয়েছেন, হাওড়ার উদয়নারায়ণপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত 2,690 ভোটে এগিয়ে রয়েছেন, আমতায় বিজেপি প্রার্থী অমিত সামন্ত 972 ভোটে এগিয়ে, ডোমজুড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মাইতি 22,705 ভোটে এগিয়ে, জগৎবল্লভপুরে বিজেপি প্রার্থী অনুপম ঘোষ 1,959 ভোটে এগিয়ে রয়েছেন। পুরুলিয়ায় বান্দোয়ানে বিজেপি প্রার্থী লাভসেন বাসকে 19,124 ভোটে এগিয়ে রয়েছেন, বলরামপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী জলধর মাহাতো 20,772 ভোটে এগিয়ে রয়েছেন, বাগমুন্ডিতে বিজেপি প্রার্থী রোহিদাস মাহাতো 28,671 ভোটে, জয়পুরে বিজেপির বিশ্বজিৎ মাহাতো 11,247 ভোটে এগিয়ে রয়েছেন, পুরুলিয়া কেন্দ্রে সুদীপ কুমার মুখার্জি বিজেপির হয়ে 26,706 ভোটে এগিয়ে রয়েছেন, মানবাজারে বিজেপি প্রার্থী ময়না মুর্মু এগিয়ে রয়েছেন 7,511 ভোটে, কাশীপুর কেন্দ্রে বিজেপির কমলাকান্ত হাঁসদা 12,321 ভোটে এগিয়ে রয়েছেন, পাড়া কেন্দ্রে নদিয়া চাঁদবাউড়ি 17,103 ভোটে এগিয়ে রয়েছেন, রঘুনাথপুর কেন্দ্রে মামনি বাউড়ি এগিয়ে রয়েছেন 13,480 ভোটে, মুর্শিদাবাদের কান্দি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন, জলঙ্গি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চিত্ত মুখার্জি এগিয়ে রয়েছেন, রেজিনগর ও নওদায় আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির এগিয়ে রয়েছেন, ফারাক্কায় এগিয়ে বিজেপি, সাগরদিঘিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, শামসেরগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নূর আলম এগিয়ে রয়েছেন, রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্তই।

0: डांस बसंती।
1: सुन रहे थे दोस्तों लास्ट ट्रैक आप फिल्म उंगली से विशाल ददलानी और अनुष्का मनचंदा का था, थे सिंगर्स और कंपोजिशन था सचिन जिगर का, लिरिसिस्ट थे अमिताभ भट्टाचार्य। और इसी के साथ हमारा कार्यक्रम तीन का तड़का होता है यहीं समाप्त। मुझे यानी आपके दोस्त अंकित को दीजिए इजाजत, लेकिन सिर्फ थोड़ी देर के लिए दोस्तों, क्योंकि मैं आप लोगों से मिलने वाला हूँ फिर ठीक 7:05 के शाम के इसी चैनल पर यानी 107 FM रेनबो पर। और फिर आप लोगों से मैं उसके पहले आप लोगों से मिलूंगा मैं 5:15 पर FM गोल्ड पर कार्यक्रम चाय और क्लासेस को लेकर।
2: आकाशवाणी कोलकाता FM रेनबो प्रचार तरंगे এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ বিধানসভায় পালাবদলের ইঙ্গিত স্পষ্ট, কয়েকটি আসনের ফলাফল সামনে আসছে। পূর্ব বর্ধমানের ভাতারে বিজেপি প্রার্থী সৌমেন কারফা তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তনু কোঙ্গারকে 6,528 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। মন্তেশ্বরে বিজেপির সৈকত পাঁজা তৃণমূল কংগ্রেসের সিদ্দিকুল্লা চৌধুরীকে 14,798 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রেয়াত হোসেন সর্দার CPIM মাহমুদ আল হোসেনকে 56,407 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। কালিম্পংয়ে বিজেপির ভরত কুমার ছেত্রী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার রুদেন সাদালেপচাকে 21,464 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জিকে 40,839 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। কলকাতায় ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি

0: নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর থেকে 7,184 ভোটে এগিয়ে আছেন কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে বিজেপির রিতেশ তেওয়ারি, এগিয়ে আছেন 9,205 ভোটে। বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ 30,590 ভোটে এগিয়ে রয়েছেন। মানিকতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায় 8,216 ভোটে এগিয়ে রয়েছেন। শ্যামপুকুর কেন্দ্রে পূর্ণিমা চক্রবর্তী বিজেপির হয়ে এগিয়ে রয়েছেন 13,267 ভোটে। জোড়াসাঁকো কেন্দ্রে বিজেপির বিজয় ওঝা এগিয়ে রয়েছেন 10,112 ভোটে। চৌরঙ্গী কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের নয়না বন্দ্যোপাধ্যায়। এন্টালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সন্দীপন সাহা এগিয়ে রয়েছেন 24,539 ভোটে। বালিগঞ্জ কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে এগিয়ে রয়েছেন 63,812 ভোটে। রাসবিহারী কেন্দ্রে বিজেপির স্বপন দাশগুপ্ত এগিয়ে রয়েছেন 11,202 ভোটে। কলকাতা বন্দর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ফিরাদ হাকিম এগিয়ে রয়েছেন 38,682 ভোটে। দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুরে বিজেপি প্রার্থী সর্বরী মুখার্জি এগিয়ে রয়েছেন 11,768 ভোটে। টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাসের থেকে 787 ভোটে এগিয়ে রয়েছেন। বেহালা পূর্ব কেন্দ্রে বিজেপির শঙ্কর শিকদার 17,268 ভোটে এগিয়ে রয়েছেন। বেহালা পশ্চিমে এগিয়ে রয়েছেন বিজেপির ইন্দ্রনীল খাঁ। মেটিয়াবুরুজে তৃণমূল কংগ্রেসের আব্দুল খালেক মোল্লা 87,202 ভোটে এগিয়ে রয়েছেন। সাতগাছিয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সমাশ্রী বেতাল 1,306 ভোটে এগিয়ে রয়েছেন। বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ মণ্ডল 18,534 ভোটে এগিয়ে রয়েছেন। সোনারপুর দক্ষিণে বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলী এগিয়ে রয়েছেন 19,492 ভোটে। ভাঙড়ে বাম আইএসএফ জোট প্রার্থী নওসাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সওকত মোল্লার থেকে এগিয়ে রয়েছেন 27,532 ভোটে। মহেশতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাশিস দাস 24,140 ভোটে এগিয়ে রয়েছেন। বজবজ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক কুমার দেব এগিয়ে রয়েছেন 28,566 ভোটে। গোসাবা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর এগিয়ে রয়েছেন 8,835 ভোটে। বাসন্তী কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলিমা বিশাল মিস্ত্রি 35,622 ভোটে এগিয়ে রয়েছেন। কুলতলি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল 53,258 ভোটে এগিয়ে রয়েছেন। কাকদ্বীপে বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা এগিয়ে রয়েছেন 4,457 ভোটে। কুলপি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ণালী ধারা 2,951 ভোটে এগিয়ে রয়েছেন। রায়দিঘিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মণ্ডল এগিয়ে রয়েছেন 9,834 ভোটে। জয়নগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ দাস এগিয়ে রয়েছেন 14,914 ভোটে। বারুইপুর পশ্চিমে বিমান ব্যানার্জি এগিয়ে রয়েছেন 12,709 ভোটে। ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ বাহাদুল ইসলাম 16,608 ভোটে এগিয়ে রয়েছেন। মগরাহাট পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিষ্ঠা পুরকায়েত এগিয়ে রয়েছেন 3,875 ভোটে। মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ এগিয়ে রয়েছেন 5,085 ভোটে। ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্নালাল হালদার। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নিকটতম তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বী 14,631 ভোটে এগিয়ে রয়েছেন। নন্দকুমার কেন্দ্রে বিজেপি প্রার্থী নির্মল খাড়া এগিয়ে রয়েছেন 16,865 ভোটে। মহিষাদল কেন্দ্রে বিজেপি প্রার্থী সুভাষ পাজা। হলদিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রদীপ কুমার বিজলি। পাঁশকুড়া পশ্চিমে বিজেপির সিন্টু সেনাপতি। পাঁশকুড়া পূর্বে সুব্রত মাইতি। তমলুকে হরিকৃষ্ণ বেরা এগিয়ে রয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি 16টি আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল এই জেলার একটি আসনেও এগিয়ে নেই। পশ্চিমবঙ্গ ছাড়া অসম, কেরালাম, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে ভোট গণনা হচ্ছে। রাজনীতিতে সদ্য পা রাখা অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেত্রী কাজাকাম টিভিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অসমের শাসক বিজেপি দ্বিতীয়বারের জন্য ওই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। কেরালাম থেকেও পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। ইউডিএফ 12টি আসনে জয়লাভ করেছে। পুডুচেরিতে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। 5টি রাজ্যের 7টি বিধানসভার উপনির্বাচনের মধ্যে বিজেপি গুজরাট, ত্রিপুরা ও নাগাল্যান্ডে একটি করে আসন পেয়েছে। এছাড়া মহারাষ্ট্র এবং কর্ণাটকে একটি করে আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস কর্ণাটকে একটি আসনে জয়লাভ করেছে। মহারাষ্ট্রে বিজেপি এনসিপি একটি আসনে এগিয়ে আছে। ত্রিপুরার বিজেপি ধর্মনগর আসন থেকে জয়লাভ করেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।
2: ঘড়ির কাঁটা বলছে 4:05, আর তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে মধু। কোথায়
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা চলছে চলছে। হ্যাঁ, আজকে সোমবার, এইরকম একটা সোমবার, আর আশেপাশে মোটামুটি হালকা হালকা মেঘ, হালকা হালকা রোদ, এখন সূর্যাস্ত চলে গিয়েছে, তাই জন্য সূর্যকে বাই বাই করার জন্য আমরা কারা এসে গেছি, আর যে শ্রেয়া এবং আর যে মধু ক্যাফে কলকাতা নিয়ে।
2: একদমই তাই। আর আজকে সূর্যটা এই মুহূর্তে, মানে আমি যখন আর কি অফিসের পথে আসছিলাম, স্টুডিওর পথে আসছিলাম, তখন কিন্তু আমার রীতিমতন গরম লাগছিল, এবং আমার মনে হচ্ছিল যে বৃষ্টিপাত কবে হবে সুপর্ণা, এটা যদি আমি কাউকে জিজ্ঞাসা করি, এবং সবাইকে যদি ডেকে ডেকে আমি জিজ্ঞাসা করি যে সত্যি বৃষ্টি কবে হবে, তো এরকম কোনো আপডেট কি আছে কিছু, মানে বৃষ্টি হতে পারে?
1: ইয়েস ইয়েস, হতে পারে, শুধু বৃষ্টি নয়, একেবারে কালবৈশাখীর একটা সম্ভাবনা আছে। এই যেমন ধরো, শুধু কলকাতা নয়, কলকাতা ছাড়া মোটামুটি তার আশেপাশের যে সমস্ত জায়গা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া, মানে 2/24 পরগনাতেই মোটামুটি একটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা। তাই জন্য তুমি কি করবে?
2: তার জন্য আমি যেটা ভাবছি যে হ্যাঁ, মানে বজ্রপাত হলে তাহলে অবশ্যই করে নিরাপদ একটা জায়গায় সবসময় থাকতে হবে, কিন্তু বৃষ্টি যদি হয়, আমি ভাবছি যে আমি কিছু বলবো না, বুঝলে তো, বৃষ্টি যদি এই মানে মুহূর্তে আসে, তাহলে আমি অরিজিৎ সিং এর গলায় গলা মেলাতে চাই।
1: তুমি গলা মেলাবে? আচ্ছা।

0: এই হাওয়া তোমায় কোথায় নিয়ে যাবে, তার জন্য তো তোমাকে 107 এফএম রেইনবো শুনতে হবে।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: হাওয়া যতই দিক, তোমার মনের ভেতর যে হাওয়াটা চলছে আমি গেস করতে পারছি। তুমি নয় এই তোমার কথা বলছি। 8 তারিখ কি আছে জানো? 8 তারিখ কি আছে জানো?
0: কি
3: 8 তারিখ রেজাল্ট আছে, আবার 14 তারিখও রেজাল্ট আছে। কিন্তু কাদের? যারা মাধ্যমিক দিয়েছে তাদের 8 তারিখ, আর 14 তারিখ উচ্চ মাধ্যমিক।
0: মানে আমি নিজে না আপাতত আবার নতুন করে ফিল করতে পারলাম যে লিটারালি গুজ বাম্পিং হচ্ছে এই মুহূর্তে, কারণ মানে ওই সময়গুলো যেভাবে কেটেছে এবং তার আগে ওই যে মানে

0: বিচটার নাম আছে কিনা এবং সেখানে কি কি আছে, কোন গ্রেড রয়েছে কি না রয়েছে, মানে এটা নিয়ে একটা ভজঘট অবস্থা আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই হয়। তবে এখন অনেকটা ব্যাপারটা একটু হলেও ইজি গোয়িং হয়তো হয়েছে, সেমিস্টার এসে গিয়ে বা নানান পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা চলছি। সো এই পরীক্ষার ব্যাপারগুলো থাকুক, আমরা চাইবো যে তোমাদের রেজাল্ট সবার সবার ভীষণ ভালো হোক, সবার মন মতন হোক, এবং সবথেকে বড় কথা রেজাল্ট দিয়ে তো সমস্ত কিছু বিচার হয় না, সে তুমি যে নম্বরটাই পাও না কেন, তুমি যেটা নিজে ভালোবাসবে, তুমি যেটা নিজে ডিসিশন নেবে, যেটা করবে সেটাই কিন্তু তুমি করো, কারোর কোনো কথায় বা কোনো কিছুতে নিজের সিদ্ধান্ত নিও না, কারণ যেটা তুমি ভালোবেসে করবে সেখানে যে তুমি তোমার 100% দিয়ে এত ভালো কাজ করতে পারবে, তোমার উন্নতি অনেক অনেক হবে, এইটাই আমরা কামনা করি, কারণ এটাই আমাদের হয়। আর আমরা যখন চাপে পড়ে কোনো কিছু ডিসিশন নিতে বাধ্য হই বা আমরা নিজেদের যে পড়াশোনাটা ভালো লাগছে না সেটা যখন আমরা করি, তখন কিন্তু একটা পরে গিয়ে না মানে ভীষণ একঘেয়েমি লাগে, কিন্তু তুমি যে পড়াশোনাটা ভীষণ ভালোবেসে করবে সেখানে তোমার সেই একঘেয়েমিটা থাকবে না। তাই তোমার রেজাল্ট যাই হোক না কেন, সো আমি আশা রাখবো বা আমরা আশা রাখবো যে তুমি তোমার যে বিষয়টাকে খুব ভালোবেসেছো সেটা নিয়েই অনেকটা অনেকটা দূরে গিয়ে চলো।
1: একদমই। সো 8 তারিখে তোমাদের যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য বেস্ট অফ লাক, এবং 14 তারিখের জন্য বেস্ট অফ লাক। এবং মধু যে কথাগুলো বললো ভীষণ ইম্পর্টেন্ট কথা, সত্যি সত্যি নিজের ডিসিশনটা নিজে নিও। আর আর আর আর যারা জীবনের এই প্রথম বড় পরীক্ষাটা দিলে, ক্লাস 10-এর পরীক্ষাটা সত্যিই তো জীবনের একদম প্রথম বড় পরীক্ষা, এবং এই পরীক্ষাটা দেওয়ার পর আমাদের অনেক অনেক রকমের কনফিউশন থাকে। আমরা ভাবি কি এই সাবজেক্টে মার্কস খুব ভালো এসছে, নিয়ে নিয়ে এটা না, সেটা করো না, সেটা করো না, তোমার ন্যাক কোন দিকে আছে সেটা তুমিই বেটার বুঝবে, তাই সেটা বুঝে নিয়ে সাবজেক্ট চুজ করবে। আর বন্ধুরা এই সাবজেক্ট নিচ্ছে বলে ওইটা নিয়ে নিলাম, এটা করো না। আর হ্যাঁ, তোমাকে যদি কেউ বলে দেখ পরে গিয়ে না এই সাবজেক্টটা নিলেই তোর জন্য বেটার হবে, এই সাবজেক্টটা অনেক অপরচুনিটি আছে, এই সাবজেক্টটা অনেক অপশন আছে, প্লিজ একদম ওগুলো শুনতে যাবে না, তুমি যেটাই ভালো পারবে, কারণ আলটিমেটলি তুমি যত ভালো মানুষই হও না কেন কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তোমার মার্কসটাই দেখা হবে, তাই তোমাকে সেটা কিন্তু করতেই হবে, 11-12 সেইভাবেই পড়াশোনা করতে হবে, সেই জন্য নিজের সাবজেক্ট চুজ নিজে বুঝে করো। আর আর আর যাদের দুটো ডানা যোগ হবে তাদের কথা বলি, 14 তারিখে রেজাল্ট আউট হবে, তারপরে দুটো ডানা যোগ হবে আর তুমি কলেজ যাবে। আর কলেজ যাওয়া মানেই আমার কলেজ বললেই না আমার একটা একটাই দৃশ্য মনে পড়ে,
0: কোনটা বলো তো?
1: কোন হেব জিসনে দুবারা মুরকে মুছে নহিঁ, হু ইজ হি, আমার একদম ওই গানটা ছাড়া অন্য কিচ্ছু মনে পড়ে না কলেজের কথা বলে। তোমার কলেজ বললে কোন মুভি মনে পড়ে?
0: আমার কলেজ বললে কিন্তু এর মাঝে অনেক কিছু রয়েছে, এবং এই যে তুমি 11-12 কথা বলছো বা ক্লাস 10-এর কথা বলছো, এবং ওই প্রথম বন্ধুর যে টেম তৈরি হয় মানে সেইটা ছেড়ে বেরিয়ে যাওয়া, বুঝলে তো, সেটার মধ্যে কিন্তু আর অন্যরকম ফিলিংস আছে, অন্যরকম কানেকশন আছে, মানে তুমি এত বছর একটা বন্ধুর সাথে একটা স্কুলে তুমি কাটিয়েছো, তারপরে ক্লাস 10-এ উঠে স্ট্রিম চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কোনো না কোনোভাবে কারোর না কারোর সাথে তোমার বিচ্ছেদ ঘটবেই, সেই জায়গা থেকে জানি তুই আর জানে না, মানে আমি গানের সুরটা অন্য করলাম, কিন্তু ওই রকম একটা সুন্দর কলেজ লাইফের এফেক্ট কিন্তু থাকেই।
1: আচ্ছা তুমি না এমন একটা মুভির কথা বললে, মানে ধরো কলেজে প্রথম গিয়েছে কেউ, গিয়ে সেই একটা শুরুর দিকে, ইনফ্যাক্ট যারা গার্লস স্কুল আর বয়েজ স্কুলে পড়েছে
0: একদম
1: প্রথম গিয়ে, যখন তারা এমন কোনো মানুষজনের সঙ্গে মিশছে, তারা ধরো অপোজিট জেন্ডারের মানুষজন, এবার সেই সমস্ত ক্ষেত্রে ধরো একটা নতুন ফিলিংস তৈরি হচ্ছে, সেই যে একটা কিশোর কিশোরী একটা সময়, একটা নতুন নতুন প্রেম প্রেম গন্ধ,
0: সবাইকে দেখে দেখে মনে হচ্ছে আদিতি আদিতি আদিতি,
1: এক্স্যাক্টলি এরকম এরকম আদিতি অজয় প্রচুর প্রচুর থাকে, আবার অনেক রাহুল অ্যাঞ্জলি অ্যান্ড টিনা এরকমও থাকে, এইসব ব্যাপারও ঘটে যায়। তো ইটস ওকে, আমরা একটা কাজ করি, আমরা না মানে এইগুলো বলতে গেলে পাল্লা খুব ভারী হয়ে যাবে, তা আপাতত না আমরা একটা কাজ করবো, সেটা হলো সেই মুভিটা, এইগুলোর মধ্যে আমরা যেগুলোর কথা বললাম তার মধ্যে কোনো একটা যেটা তোমার আমার আমাদের ভীষণ প্রিয়। আর কলেজ মানে একটু ফান তো হবেই, তো সেই আমরাও সেখানে একটু ডুব দিই আপাতত। আর তোমরা শুনতে থাকো 107 FM Rainbow with RJ Shreya and RJ Madhu.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা তো চলছে তোমার সঙ্গে। আর তুমি ভাবছো যে মানে শুধুই কি আর জি মধুবা আর জি শ্রেয়া আজকে তোমার সঙ্গে আড্ডা দেবে, তুমি কেন আড্ডা দেবে না বা তুমি আমাদের সাথে কথা বলবে না? আরে বাবা ডেফিনেটলি বলবে, সময়টা তো এই জাস্ট একটু একটু করে এগোচ্ছে। দাঁড়াও তোমার সঙ্গে আড্ডাটা জমুক। 9903653992 তো তৈরি রয়েছে, আমরাও তৈরি রয়েছে, কিন্তু কি বিষয় বলবো সেটা তোমাকে আর একটু পরে জানাচ্ছি। কারণ এই মুহূর্তে ব্যাপারটাই ধড়ক ধড়ক ধড়ক ধড়ক ধোঁয়া উড়ায় রে, মানে এরকম কিছু কিন্তু কোথাও দূরে যাওয়ার কথা ব্যাপার স্যাপার চলছে, বুঝলে তো।
3: দূরে তো যেতে ইচ্ছে করেই, মাঝে মাঝেই মনে হয় একটু পাহাড়ে চলে যাই, পাহাড়ে গিয়ে ওই এক কাপ কফি সঙ্গে থাকবে, আর হ্যাঁ FM রেইনবো তো থাকবেই সঙ্গে। কিন্তু হ্যাঁ, ওখানে তরঙ্গের একটা বিষয় থাকে তো, অনেক যখন হাই অল্টিটিউডে আমরা চলে যাই তো সেইগুলো একটু সমস্যা হয়, ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু সমস্যার কথা নয়, আমরা এটাই বলবো, যদি তোমার মনটা পাহাড় পাহাড় করে, যদি তুমি পাহাড়ে যেতে চাও, যদি তোমার মনটা সমুদ্র সমুদ্র করে, তুমি সমুদ্রে যেতে চাও, জঙ্গলে যেতে চাও, যেখানেই যেতে চাও না কেন, তোমায় তার আগে একটা জিনিস করতে হবে টুক করে, সেটা হলো এই যে ট্রেনে করে যদি তুমি যাবে ভেবে থাকো, তাহলে তোমাকে একটু দেখতে হবে, দেখতে হবে, সেটা হলো ট্রেনের যে ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। এক্সপ্রেস ট্রেন বলো কিংবা তোমার লোকাল ট্রেন বলো, 5 তারিখ পর্যন্ত কিন্তু টাইমিংগুলো অনেকটাই এদিক ওদিক হবে। তাই ওই তুমি জানো যে দুপুর 2টায় ট্রেন, এইভাবে তুমি বেরিয়ে গেলে সেটা করলে কিন্তু তোমারই ক্ষতি। তাই ট্রেনের টাইমটা একটু দেখে বেরিও, কারণ অ্যাপটা ডাউনলোড করতেই হবে তোমাকে তার জন্য। সেই অ্যাপ ডাউনলোড করে ঠিকঠাক করে ট্রেন দেখে তবে তুমি বেরিও। যেমন দেখো 4th May-তে একদম শিওর করে বলেই দেওয়া আছে যে হাওড়া গোলাঘাটা লাইনের আপ ট্রেন আর ডাউন ট্রেন একটা করে কিন্তু ক্যান্সেল থাকবেই। এবার কোন ট্রেনটা সেটা তোমায় দেখতে হবে। আবার বর্ধমান হাওড়ারও একটা করে ট্রেন ক্যান্সেল থাকবে। ইনফ্যাক্ট 5 তারিখেও হাওড়া বর্ধমানের একটা করে ট্রেন ক্যান্সেল থাকবে, কাজেই এবং এক্সপ্রেস ট্রেনগুলো তো থাকবেই। সুতরাং তোমাকে যেটা করতে হবে, ট্রেনের যে যাত্রাপথ সেটাও কিন্তু চেঞ্জ হতে পারে, মানে যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা

0: সেইভাবে নিজেকে প্রস্তুত রেখো এবং সেইভাবে সমস্ত কিছু দেখাশোনা করো, দেখে টেকে তারপর বেরো। কারণ শিয়ালদা হাওড়া সমস্ত জায়গায় মোটামুটি ফার্স্ট মে থেকে কিন্তু ট্রেনের টাইমিং এদিক ওদিক হচ্ছে, আর তোমাকে একটুখানি আপডেট দিয়ে দিয়েছি, বাকিটা কিন্তু তোমার কাজ। ট্রেন না দেখে বেরিয়েও না, এবং যদি যদি যখন তুমি এটা ফিল করবে স্টেশনে গিয়ে যে এই ঘটনাটা ঘটছে, তখন কিন্তু শ্রেয়া আর মধুকেই মনে করবে যে এই যে ওরা বলেছিল।
1: আর তার সাথে কি মনে করবে বলো তো, মানে ট্রেনে ধরো যদি এরকম শ্রেয়া যেটা বললো আর কি দুম করে গতিপথ চেঞ্জ করে দেয়, তুমি ট্রেনে কি করবে? আমি তো একেবারে বলবো না, আমি জাস্ট তোমাকে শোনাবো, শোনো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: একদমই ছেঁয়া, মানে আমি জানি এই মুহূর্তে তোমার যেটা মনে হচ্ছে, জাস্ট কোথাও একটা বেরিয়ে পড়ি, এবং বেরিয়ে পড়ে মানে ট্রেনে করে যাওয়ার উদ্দেশ্যে।

0: আমি মানে এর থেকে আরো অনেক অনেক মানে তার জন্য ট্রেনের কোনো দরকার নেই আমার মনে হয়েছে যে
1: একটুখানি মানে অনেক কিছু
0: আমি এরকম ভেবে নিয়েছি যে আমি ট্রেনের চালটা না মানে আমি ভেবেছি যে ট্রেনের মাথা চালটা ধরো আমি খুলে দিলাম মানে হুট খোলা গাড়ির মতন হুট খোলা ট্রেন আর সেখানে একটা অন্যরকম তার সাথে আমি জানলার ধারটা রাখছি বা আমি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি এবং ওই ট্রেনের মাঝখানে ওই যে ইয়েটা থাকে না একটা লম্বা ধরার জায়গা থাকে বলতে চাই যে হ্যাঁ ডাঁটি মতন থাকে যাই হোক সেইটা ধরে কিন্তু একটা মানে অন্যরকম হ্যাঁ অবশ্যই ট্রেনের মাথা বাইরে মাথা দিয়ে নয় এরকম মাথার অবস্থা এখনো পর্যন্ত হয়নি
1: এরকম বলছো সাথিয়াতে যেমন করে রিকভারা আর রানিমার্জি পেন্টা চলছিল
0: এক্স্যাক্টলি অসাধারণ লাগে কিন্তু হ্যাঁ অতি অবশ্যই তাই যে ওই রকম মাথা গলিয়ে নয় মানে সেফটি ফার্স্ট তারপরে আমার নিজস্ব ভালো লাগা রোম্যান্টিসিজম সেগুলো সমস্ত কিছু রয়েছে
1: তার মানে ট্রেন ওয়ালা প্রেম টিডিং টিডিং
0: একদম তারপরে মানে এই যে ধরো তুমি আমাকে এই কথাটা কেন জিজ্ঞাসা করছো মানে আমার ভেতরের কোনো সুপার পাওয়ার বা সুপার রকম ব্যাপার আছে কিনা এটা জানতে চাইছো হ্যাঁ আমার মনে হলো তোমার সেটা যাই হোক এরকম সুপার পাওয়ার কিন্তু আছে সেটা হচ্ছে যে ধরো আমার মনে হয় যে মানে আমি সাহস করে উঠতে পারি না এবং এগুলো সাহস করা একেবারেই উচিত নয় কিন্তু সামহাও মনে হয় আমি যখন ধরো ট্রেন থেকে নামি না স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে যখন নামি মনে আছে মাইহুনাতে শাহরুখ খান কিভাবে জাঙ্কড়ে একটা লাফ দিয়ে নেমেছিল
1: ইয়েস ইয়েস
0: আমার তখন কিন্তু মনে হয় যে আমি যে উইরাম নামছি একটা ওই রকম ব্যাপার থাকবে একটা সুন্দর হাওয়া মুখের মধ্যে ছেয়ে যাবে কিংবা কিংবা কিংবা আমার বারংবার মনে হয় ট্রেনে উঠে যাওয়ার পর আমি না একটু মুখটা বাড়িয়ে দেখি যদি কেউ মানে থেকে যায় সে যদি স্টেশনে না উঠতে পারে তাকে আমি হাত বাড়াবো ডিডিএলজির মতো হ্যাঁ মানে এটা অন্যরকম ট্রেন নিয়ে ব্যাপার স্যাপার রয়েছে কিন্তু কেন এই যে এত ট্রেন ব্যাপার স্যাপার বলছি বা কেন এই যে সুপারের ব্যাপার বলছি
1: কি কি কি কি কিরকম
0: মানে ধরো তোমার মধ্যে এরকম কোনো সুপার পাওয়ার আছে যেখানে তুমি হাতটা বাড়ালে ধরো
1: পাওয়ারটাই সুপার আমার পাওয়ারটা এমনি সুপার বুঝলে তো
0: আচ্ছা
1: কারণ আমি যখন চোখ বন্ধ করি আমি যা যা ভাবি আমি ওই মোমেন্টে স্বপ্নে বাঁচি আমি ভীষণ ভালোভাবে স্বপ্নে বাঁচি কারণ স্বপ্ন দেখতেই হবে স্বপ্ন না দেখলে জীবনে বাঁচবো কি করে তো ওই আমার সুপার পাওয়ার আছে তুমি ধরে নাও
0: আচ্ছা তো আর আমরা এই এতক্ষণ ধরে যে কথাগুলো আর কি বলছিলাম যে যেরকম ঘটনাগুলো আমরা ঘটাতে পারি যে হাত বাড়ালাম কাউকে টেনে তুলে নিলাম কিংবা ওই সাথিয়ার মোমেন্ট কিংবা যখন স্টেশন থেকে নামছি মানে ট্রেন থেকে আর কি নামছি হাওয়া কা ঝোঁকা যে মনে হল মাইহুনার শাহরুখ খান আমি নিজেই হয়ে গেছি তো এইরকম ভাবনা চিন্তাগুলো যদি করি এবং এই সুপার পাওয়ারগুলো যদি কাজে লাগাই তুমি এরকম কোনো তোমার সুপার পাওয়ার কাজে লাগিয়ে মুশকিল আসান করেছো ধরো তুমি মনে করলে যে একটা প্রচণ্ড বীরবাস তোমার এমন একটা কোনো সুপার পাওয়ার রয়েছে যেখানে তুমি টুক করে একটা জাস্ট চুটকি বাজিয়ে তুমি একটা ফাঁকা সিট করে নিলে এবং সেখানে গিয়ে বসে
1: এরকম সুপার পাওয়ার তোমার আছে
0: আচ্ছা এই গল্পটা তোমার থেকে শুনবো তবে আর একটা ধরো তোমাকে আমি উদাহরণ দিচ্ছি যে তুমি বাজারে গেলে সেখানে তুমি তাকিয়ে একটা তোমার চোখের মধ্যে একটা এআই স্ক্যান হয়ে গেল তার মধ্যে তুমি কোনটা পচা মাছ সেগুলো ট্রিগার হয়ে গেল মাঝখানে যে মাছটা ভালো সেটা তুমি কিনে নিয়ে বাড়ি চলে এলে এটা অন্যরকম পাওয়ার বুঝলে তো কিন্তু কেন আজকে পাওয়ারের
1: কথা মনে পড়ছে
0: কেন পাওয়ারের কথা বলছি বলো
1: কেন
0: কারণ আজকে স্টার ওয়ার্স দিবস ইয়েস মানে যারা স্টার ওয়ার্স এর ফ্যান ছোটবেলা থেকে পরপর পরপর মানে ওগুলো তো মুভিরও এক একটা পার্ট ওয়ান পার্ট টু এরকম করে রয়েছে তো এরকম সমস্ত কিছুতে যারা আর কি দেখেছ স্টার ওয়ার্স নিয়ে যারা এক্সাইটেড রয়েছ তারা জানো যে মে দ্য ফোর্থ বি উইথ ইউ আমি জানি এটা ফোর্থ বাট স্টিল আজকে যেহেতু তারিখটা ফোর তার জন্য আমরা তো এরকম বলতেই পারি বলো যে মে দ্য ফোর্থ বি উইথ ইউ তাই আজকে এই স্টার ওয়ার্স এর ফ্যানরা এই দিনটা পালন করে সো আমরা বুঝতেই পেরেছি তাই ওরা আমরাও বা কেন বাদ যাই বলো তো তোমার আমার মধ্যে তো এই স্টার পাওয়ারটা ব্যাপারটা তো ভেতরে ঢুকে রয়েছে লুকিয়ে রয়েছে তাই সেই সুপার পাওয়ার কোন ক্ষমতা তোমার মধ্যে রয়েছে যেটা দিয়ে তুমি চুটকির মধ্যে একটা জাস্ট চেঞ্জ করে ফেলতে পারো যে কোনো রকম কিছু যেটা তুমি চাইছো সেটাই আমাদের 9903653992 তে চট করে পাঠিয়ে দাও হ্যাঁ মানে ব্যাপারটা কিন্তু মজার হতে হবে কোনো মানে খুব ভারী
1: কিছু বলো না যেটা আমাদেরকে দুঃখ দেয় হার্ট করে কিছু বলবে না
0: মজার বলো এই যে এরকম ভিড়ের মধ্যে ভাবো মানে ভিড়ের মধ্যে মনে হয় যে কিভাবে দাঁড়াবো সেখানে যদি তুমি একটা সুপার পাওয়ার ক্রিয়েট করে একটা জায়গা করে নিতে পারো সিট করে নিতে পারো এর থেকে বেশি কিছু হতেই পারে না তাই চটপট করে আমাদের জানিয়ে ফেলো 9903653992 তোমার জন্য রয়েছে খোলা আর ততক্ষণ আমরা ফিরছি একটা গানের পরে
1: শুনতে থাকো আর সঙ্গে থাকো আর যে মধু এবং আর যে শ্রেয়ার সাথে

0: বেলাতেই তো, বিকেল বেলাতেই তো গান শোনাবো, কারণ এই বিকেলটা তোমার জন্য আর যে মধু আর আর যে শ্রেয়া একদম সাজিয়েছে ক্যাফে কলকাতায় 107 FM রেইনবোতে। আর এখন এখন তুমি শুনছ আমাদের দুজনকে, এবং আমরা এখন যেটা শুনতে চাই সেটা হলো তোমায় যে হোয়াটসঅ্যাপ টপিকটা দিয়েছিলাম, তুমি কিন্তু সেটা নিয়ে এখনো কোনো কথা বলছো, বলছে কোনো কথা?
1: হ্যাঁ, কথা তো প্রচুর সবাই বলা শুরু করেছে, কিন্তু যদি কেউ ভাবে যে ও মানে একটু মিস করে গিয়ে থাকে আর কি, যে আজকে ব্যাপারটা কী নিয়ে হচ্ছে, কী নিয়ে আজকে আড্ডাটা জাস্ট জমে উঠেছে, তাহলে তার জন্য বলি আজকে স্টার ওয়ার্স দিবস। তো সেইটাকে একটু মাথায় রেখে একটু অন্যরকমভাবে আমরা জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। মানে স্টার আমাদের মধ্যে একটা এরকম একটা অদ্ভুত সুপার পাওয়ার যদি থাকে, ঠিক আছে, যেটা তুমি যে কোনো মুহূর্তে যে কোনো রকম ব্যাপারকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে সেখানে তুমি একদম স্টার হয়ে যেতে পারো, সেরকম যদি কোনো সুপার পাওয়ার থাকে, সেই সুপার পাওয়ারের খোঁজেই আমি তার জন্য উদাহরণ দিচ্ছিলাম। ধরো ভিড় বাসে উঠেছো, তুমি জাস্ট একটা তোমার স্টার পাওয়ারটা ক্রিয়েট করে দিলে, আর সাথে সাথে তোমার একটা জায়গা তুমি পেয়ে গেলে, একটা সিট পেয়ে গেলে, যেখানে মানুষ দাঁড়াতে পারছে না, তুমি জাস্ট একটা জায়গা পেয়ে গেলে, টুক করে গিয়ে বসে পড়লে। তো এইরকম কোনো সুপার পাওয়ার যদি তোমার মধ্যে থেকে থাকে, সেটাই 9903659 টুতে আমাদের চটপট জানিয়ে ফেলো।
0: আচ্ছা, এরকম তুমি কিছু করেছো?
1: এরকম বলতে হ্যাঁ, মানে যেরকম হচ্ছে আমার মধ্যে নেই সুপার পাওয়ারটা ইনবিল্ট রয়েছে, বুঝেছো? আমি গরমকালে যে পরিমাণ ঘামি, ঠিক আছে, আমাকে দেখলে মনে হবে যে আমি অসুস্থ। আমার অনেকবার এরকম হয়েছে, আমি বাসে উঠেছি এবং আমাকে দেখে মনে হচ্ছে যে আমার মাথায় কেউ এক বালতি জল ঢেলে দিয়েছে। তো স্বভাবতই আমি কিন্তু জাস্ট বাসে তখন উঠেছি, এক বালতি জল ঢাললে ঠিক মানুষ যেরকম চুপচুপে ভিজে হয়ে থাকে এবং টপ টপ করে তার গা দিয়ে জল পড়তে পারে, আমাকে দেখে এরকমই মনে হচ্ছে। আমাকে বহু মানুষ বলেছে আপনি বসুন, তাদেরকে আমি বলছি যে না আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু না না না না আপনার মনে হচ্ছে খুব শরীরটা খারাপ লাগছে, আপনি বসুন, এরকম ব্যাপার হয়েছে। তো এটা মনে হয় কোথাও কোথাও কখনো কখনো সুপার পাওয়ারেরই কাজ করে যায়, বুঝলে তো?
0: এক্স্যাক্টলি, এই তোমার কথা শুনে আমার মনে পড়লো অনেকদিন আগে একবার আমি প্রচুর বই কিনে কলেজ স্ট্রিট থেকে বইপত্র কিনে শিয়ালদা স্টেশনে এসেছি এবং ট্রেনে উঠবো, উঠে বাড়ি ফিরবো। তো অত বইপত্র নিয়ে আমি ওই সময়টাতে যে ওরকম অবস্থা হয় আমি জানতাম না, ট্রেনে প্রচণ্ড ওই সময়টাতে ওরকম ভয়ঙ্কর ভিড় হয়, তখন সন্ধ্যেবেলা 7:30 এরকম বাজে, এবং ট্রেনে ওঠার পর আমি দেখছি কোথায় আমি বই নিয়ে দাঁড়াবো, কোথায় বসবো, আর আমি কিছুতেই ট্রেনের বাঁকে রাখবো না, মানে আমি ওই ব্যাপারটা একদম অভ্যস্ত নই, কারণ আমার মনে হয় যদি ফেলে চলে যাই, হ্যাঁ এই ব্যাপারটা তো আমি করবো না, সেটা হাতে নিয়ে কষ্ট করে পিঠে ব্যাগ আর হাতে একটা বইয়ের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। এইবার কিছুক্ষণ পর আমার সুপার পাওয়ারটা একদম ভেতর থেকে পুরো বেরিয়ে এলো এবং আমার মাথার পিছনের ওই চক্রটা জলজল জলজল করতে শুরু করলো। সেটার প্রমাণ কীভাবে পেলাম, সেটা
1: কীভাবে,
0: সেটা হলো এত ভিড় এত ভিড়, সেই ভিড়ের মধ্যে আমাকে তিন চারজন মিলে একেবারে হাত ছানি দিয়ে রাখছে, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, কি হলো ওদিকে ডাকছে কেন আমাকে, আরে এদিকে এসো বসবে, কোথায় বসাবে, কোলে বসাবে নাকি, আরে তুমি এদিকে এসো তুমি এদিকে এসো। তারপরে গিয়ে দেখলাম একটা জায়গা আছে,
1: আচ্ছা
0: যেই জায়গাটাতে আমি ফিট হব এবং ওরা চায় আমি আমাকে ওখানে বসিয়ে দিলে আর কেউ আসবে না বসতে,
1: নিতে পারি। এটা যে কি অসাধারণ সুপার পাওয়ার তুমি ভাবতেও পারছো না শাওন, যারা পারে না মানে আমি পারি না, তাই আমি ভীষণ ভীষণ হিংসে করি এই পাওয়ারটাকে, যেখানে সেখানে যখন তখন যেভাবে খুশি পাওয়ার ন্যাপ নেওয়ার এই যে কায়দা, এই যে একটা পাওয়ার অফ আমার চাই,
0: ভীষণ ভালো কথা শাওন। তুমি যদি এটা এটা একটা ম্যাজিক্যাল মানে ম্যাজিক্যালি করতে পারো, এটা দারুণ ব্যাপার।
1: তবে হ্যাঁ,
0: একটা কথা একটু বলে দিই, এই বিষয়টা না অনেকের ক্ষেত্রে ঘটে, যারা যেখানে সেখানে যখন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে ঘুমিয়ে পড়ে এবং এর ফলে অনেকগুলো ক্ষতিও হয় তাদের, হয়তো যেখানে নামতে চেয়েছিল নামতে পারলো না। তো এই ব্যাপারটা যাদের হয় তারা প্লিজ একটু খেয়াল রাখবে, একবার মানে স্লিপ, আমাদের অনেক ধরনের স্লিপ ডিসঅর্ডারের ব্যাপার থাকে, তো আমি বলছি না যে এরকম কিছু হয়েছে, কিন্তু যাদের এই ব্যাপারটা রয়েছে ভীষণ গুরুতরভাবে রয়েছে এবং সেটা সমস্যা দেয়, তারা কিন্তু প্লিজ একবার একটু কনসাল্ট করে নিও, কারণ এই জিনিসটা তোমার জন্য ক্ষতিকারক হতে পারে, আর আমরা সেটা একদম চাই না। তাই আমরা চাই তুমি আমি আমরা সবাই মিলে অলওয়েজ অলওয়েজ এমন একটা জায়গায় বারবার ফিরবো, ফিরে ফিরে আসবো, সেটা হলো 107 FM রেইনবো, এবং 107 FM রেইনবোতে তোমার মেসেজের অপেক্ষায় 9903659999 এই নম্বরে কে কে অপেক্ষা করবে, আর যে মধু এবং আর যে শ্রেয়া। আর এই যে তুমি এত এত কিছু বলেছো না, তার মধ্যে আমাদের স্পেশাল ট্যালেন্টগুলো আমরা আনছি, মানে কি হয় তোমাদের ট্যালেন্ট আমাদের ট্যালেন্ট মিলে ট্যালেন্টে ট্যালেন্টে ট্যালেন্টাই তো হতে চাই আমরা আজকে।
1: এক্স্যাক্টলি তাই, এবং সেটা হতে হতে আমরা প্রায় একটা

0: ঘন্টা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে ক্যাফে কলকাতায় কাটিয়ে ফেলেছি এবং আমরা এরপরে আবারও পরের ঘন্টায় ফিরছি পাঁচটা পাঁচ থেকে। সঙ্গে থাকো।
1: এসেছি তবু দুজনের।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। নমামি বসু রুদ্র। রাজ্যে বিধানসভা নির্বাচনে এ পর্যন্ত 19টি আসনের ফলাফল জানা গেছে। এর মধ্যে বিজেপি পেয়েছে, তৃণমূল কংগ্রেস পেয়েছে 3টি আসন। এদিকে কলকাতা শ্যামপুকুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঁজাকে 16,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। অন্যদিকে চৌরঙ্গী আসনে তৃণমূল কংগ্রেসের নয়না ব্যানার্জি এবং ইন্টালিতে ওই দলেরই সন্দীপন সাহা জয়ী হয়েছেন। উত্তর চব্বিশ পরগনার খর্দায় বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী 24,486 ভোটে জয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের দীপদীপ পুরোহিতকে। হাওড়ার জগৎবল্লভপুরে বিজেপির অনুপম ঘোষ 6,671 ভোটে তৃণমূল কংগ্রেসের সুবীর চ্যাটার্জিকে পরাজিত করেছেন। পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল 40,839 ভোটে জয়লাভ করেছেন। তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জিকে। ওই জেলারই জামুরিয়ার বিজেপির প্রার্থী ডক্টর বিজন মুখার্জি 22,514 ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের। আবার পড়ছি, ওই জেলারই জামুরিয়ার বিজেপির ডক্টর বিজন মুখার্জি 22,514 ভোটে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেসের হরেরাম সিংকে। পূর্ব বর্ধমানে ভাতার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি। এই আসনে বিজেপি প্রার্থী সৌমেন কারফা নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের শান্তনু কুঙ্গারকে 6,427 ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন। মেদিনীপুর আসনে বিজেপির শঙ্কর কুমার গুছাই 38,447 ভোটে তৃণমূল কংগ্রেসের সুজয় হাজরাকে হারিয়ে দিয়েছেন। হুগলির বলাগড়ে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী সুমনা সরকার। পুরুলিয়ার মানবাজার বিধানসভায় পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুরু পরাজিত হয়েছেন। বিজেপি প্রার্থী ময়না মুর্মু তাকে 26,631 ভোটে হারিয়ে দিয়েছেন। বাঘমুন্ডিতে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপির রোহিদাস মাহাতো। জয়পুরে 22,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো। মুর্শিদাবাদে বনেয়ায় বিজেপির সুখেন কুমার বাগদি 22,300 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রতিমা রজককে পরাজিত করেছেন। জেলার ভগবানগোলায় অবশ্য জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের রিয়াদ হোসেন সরকার। তিনি হারিয়েছেন সিপিআইএমের মাহমুদাল হাসানকে 56,000-এরও বেশি ভোটে। কোচবিহারের মেখলিগঞ্জে বিজেপি প্রার্থী দধিরাম 29,503 ভোটে জয়লাভ করেছেন। কালিম্পং আসনে জয়ী হয়েছেন বিজেপির ভারত কুমার ছেত্রী। তিনি হারিয়েছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার রুডেন সদা লেপচাকে 21,000-এর বেশি ভোটে। শ্রী ছেত্রী পেয়েছেন 84,290 ভোট। দার্জিলিং আসনে বিজেপির নৌমান রায় 6,057 ভোটের ব্যবধানে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার বিজয় কুমার রায়কে পরাজিত করেছেন। জলপাইগুড়ির 7টি আসনের মধ্যে 7টিতেই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। রাজগঞ্জে দীনেশ সরকার, জলপাইগুড়িতে অনন্ত দেব অধিকারী, ময়নাগুড়িতে ডালিম চন্দ্র রায়, ধূপগুড়িতে নরেশ চন্দ্র রায়, মালে শুক্রাম মুন্ডা, নাগরাঘাটে পুনা ভেংরা এবং ডাবগ্রাম ফুলবাড়ি আসনে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি এগিয়ে রয়েছেন। এদিকে রাজ্যে ভোট গণনার সর্বশেষ গতি প্রকৃতি অনুযায়ী সরকার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অধিকাংশ আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। উত্তরবঙ্গে বিজেপি সর্বাত্মক জনসমর্থন লাভ করেছেন। দক্ষিণবঙ্গেও তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ব্যাপকভাবে প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে। কলকাতা উত্তরের গণনা কেন্দ্রে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কাউন্টিং শেষ পর্যায়ে রয়েছে। এদিকে কলকাতা দক্ষিণের সর্বাধিক নজর কেড়া কেন্দ্র ভবানীপুর একাদশ রাউন্ড গণনার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারীর থেকে 5,000-এর বেশি ভোটে এগিয়েছিলেন। গণনা কেন্দ্রে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকাকালীনই সেখানে যান মমতা ব্যানার্জি। সে সময় কেন্দ্রের ভেতরে গণ্ডগোল শুরু হয়। বিজেপির অভিযোগ, বিদায়ী মুখ্যমন্ত্রী বৈধ পরিচয়পত্র ছাড়া এবং মোবাইল ফোন নিয়ে গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন। কিভাবে তা সম্ভব হল তার যথাযথ উত্তর না পাওয়া পর্যন্ত গণনা হবে না বলে বাধা দেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কেন্দ্রে গণনা বন্ধ রয়েছে। কালীঘাটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়ির সামনে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আলিপুরের গোপালনগর মোড়েও বিপুল পরিমাণ মতো কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। কালীঘাট মন্দিরের সামনে রাস্তায় বিজেপি কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ছে। প্রশাসনিক দপ্তর নবান্নের সামনেও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

0: ভোটের ফল প্রকাশে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। উত্তর চব্বিশ পরগনার বড়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে পানিহাটিতে গণনা কেন্দ্রে যাওয়ার সময় বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের হাতাহাতি বাধে ঘটনায় চার বিজেপি কর্মী আহত হয়েছেন। এদিকে কামারহাটি মোড়ের অটো অপারেটার্স ইউনিয়ন এবং তৃণমূল কংগ্রেস ভবনে ভাঙচুর চালানোর খবর পাওয়া গেছে। পূর্ব বর্ধমানের ইউটিআই গণনা কেন্দ্র চত্বরে বর্ধমান উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাউন্টিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার এই ঘন্টার আড্ডায় ঠিক যেমনটা বলেছিলাম তোমাকে আবারও চলে এসেছে। এখন স্টুডিওর ঘড়ি কিন্তু বলছে 5:10 হয়ে গেছে আর তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আর যে মধুর আর যে শ্রেয়া। কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমিও তো আমাদের সঙ্গে রয়েছো 9903652992 তে তোমার কোনো একটা সুপার পাওয়ারের গল্প নিয়ে। হ্যাঁ, সেই গল্পই কিন্তু আমাদের জানাতে থাকো। আর এই মুহূর্তে আমাদের কাছে একটা গল্প আছে, বুঝলে তো কি শ্রেয়া?
3: ইয়েস, গল্প আমাদের কাছে প্রচুর থাকে।
2: হ্যাঁ,
3: কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ টপিকটাকে একবার রিপিট করে দেবো।
2: এক্স্যাক্টলি, ওই যে বললাম যে আজকে যে এই যে স্টার ওয়ার্স রয়েছে, মানে স্টার ওয়ার্স ডে রয়েছে, আর সেটা নিয়েই আমরা ভাবছিলাম যে তোমার মধ্যে এরকম কোনো স্টার পাওয়ার, এরকম কোনো সুপার পাওয়ার যদি থেকে থাকে তাহলে সেটা তুমি আমাদের চট করে জানিয়ে দাও। কারণ ঠিক এই লাস্ট ঘন্টাটা আর কি যাওয়ার আগের মুহূর্তে শাওনের মেসেজ পড়েছিলাম বারাসাত থেকে। শাওন বলছিল যে ওর একটা ভিড়ের মধ্যে ওটা পাওয়ার ন্যাপ নেওয়ার সাংঘাতিক চরম লেভেলের একটা ক্ষমতা রয়েছে। ঠিক আছে, তোমার মধ্যেও কীরকম কিছু রয়েছে, সুপার পাওয়ার রয়েছে সেটাই আমরা জানতে চাইছিলাম। কারণ আমরা আজকে এখানে আড্ডাটা দিচ্ছি এইটার ভিত্তিতেই যে এরকম কোনো সুপার পাওয়ার যদি তোমার মধ্যে থেকে থাকে আমরাও একটু টুকুশ টুকুশ করে নিতে পারি, বুঝলে তো, মানে আমরাও জানতে পারি, সেই রকম ফলানোর চেষ্টা করতে পারি। যেরকম শ্রেয়া এই গান চলার সময়টা আমাকে ওর একটা সুপার পাওয়ারের গল্প বলছিল। শ্রেয়া, তোমার মধ্যে এরকম কোন সুপার পাওয়ার রয়েছে যেটা ইনস্ট্যান্ট তুমি এই মুহূর্তে ভাবলে এই মুহূর্তে হয়ে গেল?
3: অলরেডি একটা সুপার পাওয়ারের কথা বলি, এবং আরো বেশ কিছু সুপার পাওয়ার আছে। এই যেমন ধরো, তুমি আমাকে বললে হঠাৎ করে সকালবেলা ফোন করে যে শ্রেয়া, আমরা কি এরকম একটা প্ল্যান করতে পারি, আমরা এইরকম একটা জায়গায় যাবো, অবশ্য তুমি তো অনেকটা দূর থেকে আসবে, তুমি শুধু চোখ বন্ধ করবে।
2: আমি,
3: হ্যাঁ, আমাকে না কেমন করে জানি না, ওই যেমন আমাদের বাঙালিদের ভগবান আছে, আমরা বাঙালি কেন মানে প্রত্যেকেরই আছে, তো আমাদের ভগবানের, যারা আমাদের কাছে ভগবানের পর্যায়ে তাদের মধ্যে একটা নাম অবশ্যই সত্যজিৎ রায়, আমার কাছে তো বটেই। তো সেই মানুষটা না কোথাও, আমি মনে মনে যখন চোখটা বন্ধ করে তার কথা ভাবি ওই, এবং মনে মনে আমি হাতে তালি দিই, তালি দিই কিন্তু খুব বুঝে গেছি।
2: দারুন। আর আমি কিন্তু তোমাদের কাছে প্রশ্ন লেভেলটা বুঝতে মানে, হ্যাঁ, তুমি কি এরকম তালি দিয়ে কি তুমি যদি ভালো ভালো খাবার খেতে চাও তোমার কাছে কি চলে আসে, তুমি এটা ভাবতে থাকো? আর তার সঙ্গে কিন্তু 9903652992 খোলা রয়েছে, তার সঙ্গে তুমি বলতেও থাকো আমাদের,
3: বলতে থাকবে। কিন্তু হ্যাঁ, তাহলে আবার ঘুম থেকে উঠে হাতে তালি দিয়ে ভেবো না যে তুমি তোমার অফিস পৌঁছে যাবে, ঠিক আছে? এফোর্ট দিতে হবে, আমার মতন উঠবে ঘুম থেকে উঠে একদম তাড়াতাড়ি করে করবে তবেই যেতে পারবে। ওইটাই মনে মনে শুধু ইমাজিন করবে, হ্যাঁ, ভূতের রাজা আমায় বর দিয়েছে, আমি পৌঁছে গেছি। আর এইরকম এইরকম সুপার পাওয়ার আরো একজনের কাছে আছে, জানো?
2: কার কাছে বলো তো?
3: সত্যি সত্যি তার কাছে সুপার পাওয়ার আছে, তার নাম অনুষ্কা শর্মা নয় অবশ্যই, তবে অনুষ্কা। কিন্তু সেই অনুষ্কাটা কে সেটা একটু বলি।

0: সেটা হচ্ছে আইএসসি এক্সামের রেজাল্ট আউট হয়েছে আমরা সবাই জানি, এবং 500 এ পুরো 500 পেয়েছে। অনুষ্কা বলছিল যে আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি ফার্স্ট হব, এই 500 এ 500 পাওয়াটা জাস্ট ভাবো তো, পরীক্ষক একটা নাম্বারে করতে পারেনি তার, কি করে সম্ভব? এটা সুপার পাওয়ার না থাকলে সত্যি সম্ভব না। এবং অনুষ্কা যে স্কুল থেকে সে পাস আউট করেছে, এবং সেই স্কুল বলো এবং তার বন্ধু, তার টিচার, সবাই তাকে নিয়ে ভীষণ গর্বিত, এবং আমরা ভীষণ গর্বিত অনুষ্কা তোমাকে নিয়ে। তুমি এই যে এত সুন্দর একটা রেজাল্ট করেছো সেন্ট জেভিয়ার স্কুলের স্টুডেন্ট, এবং এই রেজাল্টের পর তারপর জানি না, মানে তোমার বাড়িতে বোধ হয় এখন কি বলবো, এই যেরকম করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় তোমার বাড়িতে বোধ হয় এইরকমই আনন্দের বৃষ্টি চলছে।
1: আমি হয়তো এরকমই মিষ্টি বিরিয়ানি নানান ধরনের
0: অনেক কিছুই বোধ হয় চলছে, এবং আমাদের তরফ থেকে তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক অনেক শুভেচ্ছা। এবং এই সেন্ট জেভিয়ার যেটা পানিহাটিতে অবস্থিত সেই ইনস্টিটিউটের ছাত্রী অনুষ্কা, আর হ্যাঁ এরকম সুপার পাওয়ার আরো আরো অনেক মানুষের ভেতরে তৈরি হোক। সত্যি সত্যি খুব মন দিয়ে যদি আমরা একটু এফোর্ট দিই না, আমাদের জীবন থেকেও কোনো কিছুই পুরোপুরি উড়ে যাবে না, আসবে আবার ফিরে ফিরে কোনো না কোনোভাবে।
1: একদম। আর এই যে তুমি এক্ষুনি একটা সুপার পাওয়ারের যে এফোর্টের কথা বলে, আমার মনে হয় যে তুমি যে দুটো এর আগে ডেট বলেছিলে, একটা মাধ্যমিকের একটা উচ্চ মাধ্যমিকের, তারা সবাই বোধ হয় এই সুপার পাওয়ারটা চাইছে, বুঝলে, তোর থেকে। মানে এরকম সুপার পাওয়ার তাদের মধ্যেও যদি হয়ে যায়, এবং তাদের মধ্যেও যদি এই রেজাল্টের একটা, মানে কি বলবো, সেখানে যদি এরকম সুন্দর সুন্দর মিষ্টি বিরিয়ানির একটা ব্যাপার স্যাপার ঘটে থাকে, আমার মনে হয় খুব একটা
0: বিরিয়ানি আমার মিষ্টি কমে থেকে
1: বললাম মিষ্টি আর বিরিয়ানি আলাদা আলাদা, এবার সেখানে তুমি চকলেট ধরে নিতে পারো, যা কিছু যা কিছু, কিন্তু এই সুপার পাওয়ারটা, হ্যাঁ এই সুপার পাওয়ারটা তো ডেফিনেটলি তোমার চাই, তাই না? যাই হোক, আর আমার মনে হয় যে এইরকম সুপার পাওয়ার তোমার মধ্যে প্রচুর লুকিয়ে রয়েছে, তুমি শুধু সেগুলো আমাদের জাস্ট বলার অপেক্ষা রাখছো, তাই চটপট করে আমাদের পাঠিয়ে ফেলো, মেসেজ করে ফেলো, হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের এমনি মেসেজ করতে পারো, আর
0: 9903652992
1: আর এই মুহূর্তে যেটা আমি বলছিলাম যে এই ভাবার তো একটু সময় দিতে হবে, তাই না?
0: রাইট।
1: আর ভাবার সময়ের সাথে সাথে আমাদের কোথায় পাওয়া যেতে পারে?
0: ইনস্টাগ্রামে। ইয়েস। আর তুমি কি করবে, তুমি যদি আমাদের ইনস্টাগ্রামে জুড়ে যেতে চাও আমাদের সঙ্গে, ইনস্টাগ্রামে গিয়ে 107 FM রেইনবো কলকাতা এটা লিখবে, লিখলেই আমাদের পেজটা খুলে যাবে, এবং সেখানে তুমি টুক করে ফলো করবে, আর ফলো করলে তোমার সাথে আমাদের রেগুলার দেখা হবে। কি তুমি তো এটাই চাও যে আমরাও তোমার ড্রয়িং রুমে চলে আসি? আমরাও তাই চাই, আর এরকম একটা বিকেল, এরকম একটা সময়, তার সঙ্গে দিনেকে দিন তো চলবে তোমাদের সঙ্গে, চলতে চলতে আমরা আসি তোমার ঘরে ইনস্টাগ্রামে। FM Rainbow Tee 3

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতার রাজ্যায় আবারও চলে এলাম। আর এর মাঝখানে তোমাকে তিন একটি দিনের একটা হ্যাট্রিক রেখেছিলাম, গানের হ্যাট্রিক ছিল। আর তার পাশাপাশি আমরা কিন্তু ছিলাম ইনস্টাতে। হ্যাঁ, মানে যারা এই সময় ইনস্টা লাইফটা মিস করে ফেললে তারা কিন্তু 107 FM রেইনবো ক্যাফে, মানে ক্যাফে কলকাতা বলে বলে এমন হয়ে গেছে সবসময় ক্যাফে কলকাতাই হয় ব্যাপারটা।

0: যাই হোক, এফ এম রেইনবোর ইনস্টা পেজে গিয়ে কিন্তু টুক করে একটা ফলো করে দিতেই পারো, তাই না?
1: একদমই করে দিতে পারো। আর আর আর তুমি রেডিও সেটে তো 107 এফ এম রেইনবো টিউন করে শুনতেই পারবে, কিন্তু তাছাড়াও তুমি যেখানে যেখানে শুনতে পারো সেটা তোমায় বলে দিই, নিউজ অন এয়ার অ্যাপটা ডাউনলোড করতে পারো, করার পর সেখানে 107 এফ এম রেইনবো শুনতে পাবে। এছাড়া তুমি যেটা করতে পারো, যদি দেখো সেখানে শুনতে প্রবলেম হচ্ছে, আরও একটা ভালো উপায় সেটা হলো যে কোনো একটা ব্রাউজারে যাও, সেখানে গিয়ে লেখো, মানে গুগল বা যে কোনো ব্রাউজারে, সেখানে গিয়ে লেখো 107 এফ এম রেইনবো কলকাতা লাইভ, তারপরে যে যা যা আসবে লিঙ্ক প্রথমটা ক্লিক করে দাও, ক্লিক করার পর প্লে বাটনটা আসবে, প্লে বাটন ক্লিক করবে, করলেই তুমি আমাদেরকে শুনতে পাবে সারাদিন সারাক্ষণ।
0: এক্স্যাক্টলি। আর তুমি যদি ভাবো যে মানে তুমি এই মুহূর্তে, আজকে তো সবে জাস্ট শুরু হলো তাই না, মানে উইকটা শুরু হলো এবং তুমি এই জাস্ট একটা উইকেন্ড কাটিয়ে এসেছো এবং তোমার এক্ষুনি মনে হচ্ছে মানে সারা সপ্তাহটা তুমি এক্স্যাক্টলি কীভাবে কাটাবে, তো আমি একটা নিজের প্ল্যান বার করেছি যে আমাকে তো সারা সপ্তাহটা কাটাতে হবে এবং কাজ করতে হবে, তারপরে গেমে একটা উইকেন্ড পাবো। তো আমি ভেবেছি যে আমি এরকম করবো, আমি প্রত্যেক দিন একটা করে সবজি খাওয়ার চেষ্টা করব, তাতে আমার একটা হেলদি ডায়েট মেনটেন হবে। তার পাশাপাশি আমি মানে কি বলবো, মানে আজকে যদি ধরো আমি করলা বা উচ্ছে এই জাতীয় কোনো কিছু খাই, কালকে আমি অতি অবশ্যই একটা বেগুন খাবো, তার পরের দিন আমি ঢ্যাঁড়স খাবো, মানে ঠিক আমি এইভাবে সাজিয়ে রেখেছি, তো যাতে আমার দিনগুলো এইভাবে পার হয়। এবং অতি অবশ্যই রাত্রেবেলা করে আমি একটা করে ক্যাডবেরি সাজিয়ে রেখেছি, কিংবা তার পাশাপাশি ধরো একটু ভালো কোনো খাবার, যে আমি একদিন এরকম খেলাম, একদিন উচ্ছে বেগুন পটল এরকম পরপর দিনগুলো খেলাম, তিন দিন পরে গিয়ে আমি একটা ভালো খাবার খেলাম, সেটা ধরো কোনো দই মাছ হতে পারে। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো।
1: তুমি বললে যে আমি ধরো উচ্ছে বেগুন পটল খেলাম, তিন দিন পর গিয়ে ভালো খাবার খেলাম, তার মানে এগুলো তোমার কাছে ভালো খাবারের লিস্টে নয়?
0: ও না, নয় তো, এগুলো অত্যন্ত খারাপ খাবারের লিস্টে আমার কাছে। যাই হোক, তো আমি ধরো খেলাম, এবার মাঝখানে দিয়ে তিন দিন পরে গিয়ে আমি একটা ধরো ভালো খাবার খেলাম, তা আমি তো ধরলাম যে আমি দই মাছ বা ভাপা ভেটকি, দই কাতলা ভাপা ভেটকি, এই সমস্ত আমি খাবার খেলাম, ঠিক আছে। তারপরে আমি আর একটা দিন কষ্ট করে আর একটা সবজি খেলাম এবং তারপরে উইকেন্ড চলে এলো। ইয়েস, আমি উইকেন্ড ক্যাফেতে আড্ডা টাড্ডা মেরে তারপরে একটা বেশ ভালো সুন্দর উইকেন্ড লাইভ লিড করলাম। তুমি ভাবো এরকম তুমি ইন্সপিরেশন নিজের মধ্যে আনতে পারো না? সপ্তাহের শুরুতে আমরা কত কিছু ভাবতে পারি বলো তো।
1: আচ্ছা মধু, এই যে এত এত কথা বললে ঢেলে ঢেলে, এগুলোর মধ্যে কোনটা কদিন করেছো একটু?
0: আমি আজকে থেকে তো শুরু করছি,
1: সবার শুনে রাখো, আজকে থেকে শুরু করছে।
0: আরে বাবা, ওই জন্যই তো আমি সবার সাথে ব্যাপারটা শেয়ার করছি যে আমি আজকে থেকে এইভাবে আমার সারা সপ্তাহটা কাটানোর শুরু করেছি, এবং এর পরে যদি আমার পরের সপ্তাহে যদি আমার নেক্সট প্ল্যানিংটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে আবার সেটা শেয়ার করবো, ঠিক আছে? তবে আপাতত অনেক যেহেতু কথা বলে গেছি তাই এখন আমি ভাবছি,
1: আমার যতদূর মনে পড়ছে কি তুমি না এর আগে একটা প্ল্যানিং বলেছো, মানে একটা প্ল্যান বলেছিলে আজকে আমার একটা অন্য
0: অন্য সপ্তাহে ছিল,
1: আবার একটা চেঞ্জ হবে, প্ল্যান চেঞ্জ হতে থাকে, অ্যাক্টিভিটি চেঞ্জ হোক বা না হোক
0: মধু একই থাকে এবং একইভাবেই কিন্তু তার উইকেন্ডটাকে শুরু করার চেষ্টা করে, বুঝলে তো? তো যাই হোক, আপাতত আমাকে কায়ার মায়ায় রেখে যাচ্ছি জিগিচা গিচাং নিয়ে, তুমিও একটুখানি জিগিচা কিচাং জিগিচা কিচাং গিচাং গিচাং এরকম করতে থাকো, আর তার সঙ্গে ওই টাইপে কিন্তু ওই ব্যাপারটা থাকতে হবে, ঠিক আছে? 9903653992 তুমি জানো তোমার সুপার পাওয়ারের গল্প।
2: জিগি জাগি জং, জিগি জাগি জং, গি জং, গি জং রে, জিগি জাগি জং, জিগি জাগি জং, গি জং, গি জং রে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা হচ্ছে, চলছে, এবং সেই আড্ডায় রয়েছে আমি আর্যের মতো, সঙ্গে রয়েছে আর্যি শ্রেয়া। আর তোমার সঙ্গে যেটা নিয়ে আমাদের আজকে কথা হচ্ছিল, যে আজকে আমি বলছিলাম স্টার ওয়ার্স দিবস, এবং এই যে মে দ্য ফোর্থ বি উইথ ইউ, বারবার করে বলছি মে দ্য ফোর্স বি উইথ ইউ, কিন্তু এটাকে চেঞ্জ করে আজকে তো ফোর্থ, তাই এটাকে একটু অদল বদল করে নিয়েছি। তো কীরকমভাবে তুমি তোমার নিজের মধ্যে স্টার ওয়ার্স এই ব্যাপারটা রাখো, মানে একটা স্টার পাওয়ার, একটা সুপার পাওয়ার নিজের মধ্যে কীভাবে রাখো, সেটা নিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছিল 9903653992 তে। কিন্তু শ্রেয়া গুচ্ছখানে সুপার পাওয়ার হাতে নিয়ে বসে আছে, বুঝেছো তো?
3: হ্যাঁ, সেটা তোমাদের। সৌভিক ঢাকুরিয়া থেকে বলছে, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে দিদিরা, আর সাথে গানগুলো অসাধারণ। তা আমি একবার ছুটি পাওয়ার জন্য বসের থেকে ছুটি চাই, কিন্তু কিছুতেই সে ছুটি দেবে না। শেষ পর্যন্ত কি মনে হলো, হঠাৎ করে গিয়ে বললাম ব্যাংকের KYC আপডেট করতে হবে, না হলে অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে স্যার। তখন স্যার দয়া করে ছুটি দিন। তারপরে বস কি ভাবলো জানি না, ছুটি দিয়ে দিল চট করে। এই যে বুদ্ধি চাইলো, মানে এই যে ওর ইনস্ট্যান্ট এরকম একটা বুদ্ধি এসেছে, এটাই হচ্ছে ওর কাছে সুপার পাওয়ার। একদম, আমরাও চাই তোমাদের তোমার এই সুপার পাওয়ারটা কন্টিনিউ হোক। শুভ বিকেল দিদি ভাই, যদি ক্ষমতা থাকতো মিষ্টির দোকানে গিয়ে সমস্ত মিষ্টি খেতাম। ডাক্তারবাবু ওই আর ওই বাড়ির লোকদের ভয়টায় এসব করতে পারি না। শর্মিষ্ঠা মুখার্জি, সাকরাইল, হাওড়া থেকে। তবে তুমি একটা কাজ করতে পারো, বুঝতে পারছি বারণ আছে, কিন্তু তুমি যদি খুব এফার্ট দিয়ে একটু মেনটেন করো না, তখন কিন্তু অন্তত মাসে একদিন দুদিন খাওয়াটা ডক্টর বারণ করে না। কারণ একেবারেই মিষ্টি না খাওয়াটাও খুব খারাপ, কিন্তু তোমার অবস্থা বুঝে, তোমার কন্ডিশন বুঝে নিয়ে তুমি যদি খুব ভালো করে মেনটেন করো, তারপর মানে ডাক্তারের কাছে গিয়ে একবার বলো, তোমাকে একদিন না দুদিন, একদিন দুদিন পারমিশন দেবে। এটা আমার তো তাই মনে হয়।
2: মানে তুমি যে এত সুন্দর একটা কথা বললে, এরপরে আমি তোমাকে একটাই কথা বলতে পারি, অরিজিৎ সিং আর সচিন জিগারের মতন করে আপনা বানালে। হ্যাঁ।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আমি জানি যে এই আপনা বানালে ব্যাপারটা তোমরা ডেফিনেটলি নিজেদের একদম করে নিয়েছো, মানে নিজেদের করে নিয়েছো বলতে এফএম রেইনবোকে একদম জাস্ট নিজের করে ফেলেছো। আর তার জন্যই 9909365999 আজকে ক্যাফে কলকাতার এই আড্ডায় যে সুপার পাওয়ারের মেসেজ এসেছে, এটা কিন্তু কোনো সুপার পাওয়ারের থেকে কম নয়। কারণ এত এত মেসেজ আমরা যে কোথায় পড়বো, কোথায় রাখবো, কখন পড়বো, কী করবো আমরা নিজেরাও জানি না। এর জন্য আবার আলাদা করে আমাদের সুপার পাওয়ার প্রয়োজন, বুঝলে তো।
2: আমাদেরকে মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে বলছে, চড়া রোদে ঠান্ডা বাতাসে শুভেচ্ছা জানালাম। থ্যাংক ইউ, রোদ তো এখন চলে গিয়েছে, তবু এই যে তুমি আমাদের ঠান্ডা বাতাসে শুভেচ্ছা পাঠালে এটা কিন্তু আমরা নিয়ে নিলাম। অনেকদিন আগে ঘাটশিলা গিয়েছিলাম বেড়াতে, সম্ভবত সুবর্ণরেখা নদী হবে, সেখানে গিয়ে আমার ভিতরে থাকা সুপার পাওয়ার ব্যবহার করে সাঁতরে সুবর্ণরেখা নদী পার হয়ে অব্র সংগ্রহ করেছিলাম।
1: বাহ,
2: জাস্ট ইমাজিন। আর ভারত কিন্তু অব্রের জন্যই বিখ্যাত। মধু এবং শ্রেয়া, গুড ইভিনিং। আমার মধ্যে যে সুপার পাওয়ারটা আছে তা হলো আমি মনে মনে দেশ দেশান্তরে ভ্রমণ সেরে বাড়ি ফিরতে পারি। সুভাষ চক্রবর্তী, বেশ করো, এই পাওয়ারটাই তো খুঁজছিলাম। কিন্তু আচ্ছা, একটুখানি ট্রেনিং দেবে প্লিজ। বৃষ্টি গড়িয়া থেকে বলছে, আমার সুপার পাওয়ার হচ্ছে আমার দিদি আমাকে যখনই কল বা মেসেজ করে, সেটা আমি ঘুমিয়ে থাকি বা কোনো কাজে থাকি, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে ওর সাথে ঘুরতে বেরিয়ে যেতে পারি।
1: বাহ,
2: তো এইটাই তো চাইছি।
1: এটা তো দারুণ দারুণ, মানে এইরকম সুপার পাওয়ার কিন্তু আমাদের কাছে জানা থাকলে, আমরা শ্রেয়ার কাছে এরকম সুপার পাওয়ারের যদি হদিশ আমরা পেতে থাকি, আমরা অনেক অনেক

0: কিছু করে নিতে পারবো, বুঝলে তো? অনেক রকম মুশকিল খুব সহজে আসান করে ফেলতে পারবো। আর তার জন্যই তোমাকে বলতে পারবো যে তোমার এই মেসেজগুলো আমারে লিয়ে কাফি হে, ঠিক যেরকম আয়ুষ্মান খোরানা বলছে।
1: না আমার আমরা কতবার করে বলবো মেরে লিয়ে তুম কাফি হো বলতো?
0: হ্যাঁ আমরা মাঝে মাঝে তো বলতেই পারি, তাই না?
1: চলো বলেই দিয়ে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে, তবে আমাদের এই ঘন্টাটাও প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে। কিন্তু শেষের মুহূর্তে এলে কী হবে? মানে যত রাত্রে রেখেছো তুমি তো ভাবনা চিন্তা করছো যে ওরে বাবা আবার রাত্রিবেলার খাবার দাবার সরঞ্জাম এই সমস্ত করতে হবে। তো এই সন্ধেবেলাতেই তোমার একটু কাজটা আসান করে ফেলছি, বুঝলে তো। মানে একটা নতুন নিনজার টেকনিক তোমাকে আমি বলতে চলেছি যে তুমি কীভাবে রুটি বানাবে।
3: না, রুটি তুমি যেমন করেই বানাও অবশ্যই বেলে বেলে রুটি বানাবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রেশার কুকারে নাকি রুটি হেভি সুন্দর করে বানানো যায়। মানে এটা হেভি ব্যাপার হয়, প্রেশার কুকারে রুটি কেউ কি বানিয়েছো তোমরা? যদি কেউ বানিয়ে থাকো আমাদেরকে একটু জানাও তো। টেকনিকটা কিন্তু খুব যে একটা ইজি তা নয়, এবং সেটার জন্য বেশ সতর্ক থাকতে হয়। মানে ওই কতটা পরিমাণ জল দেবে ওই কাঁচা, মানে যেটা তুমি বেললে, বেলার পর রুটিটা যে অবস্থায় আছে সেটাকে কীভাবে সাবধানে তুলবে, উল্টাবে, কতটা জল দেবে, কখন ঢাকনা বন্ধ করবে, কতটা সিটি হবে, এগুলো কিন্তু খুব একটা ইজি নয়। তবে সবচেয়ে সুবিধের ব্যাপার যেটা, সেটা হলো রুটি কিন্তু অ্যাট এ টাইম অনেকগুলো একসাথে হয়ে যায়, অন্তত চারটে রুটি একসাথে করতেই পারো, সেই ব্যাপারটা কিন্তু দিব্যি হয়ে যাচ্ছে। তো তুমি কি একবার ট্রাই করবে, করে কি দেখবে আমাদের জানাবে?
2: একদমই, আমার মনে হচ্ছে যে একটা ছোট্ট চেষ্টা তো করা যেতেই পারে। এবং আজকেই কিন্তু ঝটপট করে মানে হলে ভুলে যাবে এই নিনজা টেকনিকের ব্যাপার, আর সেটা জানিয়ে কিন্তু আমাদের পরে ইনস্টা পেজে অবশ্যই জানিও যে কীরকমভাবে তুমি বানালে। তবে ওই যেটা বললাম যে এই ঘন্টাটা তো আমাদের কাছে জাস্ট শেষ হয়ে গিয়েছে, তাই আপাতত ফিরে আসবো আবার পরের ঘন্টায়। আর যেতে যেতে অরিজিৎ সিংকে রেখে যাচ্ছি তোমার জন্য, শুনতে থাকো সঙ্গে থাকো 107 FM রেইনবো, ক্যাফে কলকাতা উইথ আর জে মধুবন, আর জে শ্রেয়া।

হচ্ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে বিধানসভা নির্বাচনে এ পর্যন্ত 21টি আসনের ফলাফল জানা গেছে। এর মধ্যে বিজেপি পেয়েছে 31টি আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছে 9টি আসন। কলকাতা শ্যামপুকুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাজাকে 16,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। অন্যদিকে চৌরঙ্গী আসনে তৃণমূল কংগ্রেসের নয়না ব্যানার্জি এবং ইন্টালিতে ওই দলেরই সন্দীপন সাহা জয়ী হয়েছেন। মেটিয়াবুরুজে জয়ী হয়েছেন ওই দলেরই আব্দুল খালেক মোল্লা। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ভিরহাত হাকিম। উত্তর চব্বিশ পরগনায় খড়দায় বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী 24,486 ভোটে জয়ী হয়েছেন। সচিবালয়সহ রাজ্য সরকারের অন্যান্য দপ্তর থেকে কোনো গুরুত্বপূর্ণ নথি বা ফাইল যেন না সরানো হয় সে বিষয়ে কঠোর নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা আজ এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন। সেখানে বলা হয়েছে সমস্ত ফাইল, গুরুত্বপূর্ণ ফাইল, চিঠিপত্রের যথাযথ হিসেব রাখতে হবে। সমস্ত দপ্তরের বিভাগীয় প্রধানরা ওইসব নথিপত্রের সুরক্ষায় ব্যক্তিগতভাবে দায়ী থাকবে। বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই নির্বাচন কমিশনের নির্দেশে সচিবালয় নবান্ন সহ বিভিন্ন সরকারি ভবনে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। যাবতীয় সরকারি নথিপত্রের সুরক্ষায় কুইক রেসপন্স টিমকে জলসম্পদ ভবন, স্বাস্থ্য ভবন, বিকাশ ভবন, নবমহকরণ, খাদ্য ভবনের মতো সরকারি ভবনগুলিতে মোতায়েন করা হয়েছে। কালীঘাটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির সামনে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আলিপুরের গোপালনগর মোড়েও বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের সঙ্গেই অন্য তিন রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে আজ ভোট গণনা। রাজনীতিতে

0: সদ্য পা রাখা অভিনেতা বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেত্রি কাজাকাম টিভিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, 234টি আসনের মধ্যে টিভিকে 22টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে 87টিতে। বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পরাজিত। স্ট্যালিন নেতৃত্বাধীন ডিএমকে 52টি আসনে এগিয়ে রয়েছে, জিতেছে 8টি আসনে। বিরোধী এআইএ ডিএমকে জয়ী 5টি আসনে, এগিয়ে 39টি আসনে। অসমের শাসক বিজেপি দ্বিতীয়বারের জন্য ওই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। রাজ্যের 126টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছে 47টি আসন, এগিয়ে 35টিতে। তার সহযোগী এজেপি 3, বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট 65টি আসন পেয়েছে। অন্যদিকে কংগ্রেস 1টিতে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে 18টিতে। কেরালাম থেকেও পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। 140টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ 58টি আসনে জয়লাভ করেছে এবং 5টি আসনে এগিয়ে রয়েছে। শাসক সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ 24টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে আসে 2টি আসনে। বিজেপি 3টি আসন পেয়েছে। পুদুচেরিতে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। 30টি আসনের মধ্যে এন রঙ্গস্বামীর অল ইন্ডিয়া এনআর কংগ্রেস 9টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে আছে 2টি আসনে। বিজেপি 2টি আসন পেয়েছে, এগিয়ে আছে 2টিতে। 5টি রাজ্যের 7টি আসনের উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে 1টি করে আসন জিতেছে এবং মহারাষ্ট্র ও কর্ণাটকে 1টি করে আসনে এগিয়ে আছে। কংগ্রেস কর্ণাটকে 2টি আসন জিতেছে। অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপির সহযোগী এনসিপির অন্য আসনগুলিতে এগিয়ে রয়েছে। ত্রিপুরা ধর্মনগর আসনে বিজেপির জহর চক্রবর্তী সিপিআইয়ের অমিতাভ দত্তকে 18,290 ভোটে পরাজিত করেছেন। নাগাল্যান্ডের করিডাং আসনে বিজেপির দাউচিয়ের ইমচেন নির্দলের তোশির কাবাকে 3,123 ভোটে হারিয়ে দিয়েছে। গুজরাটের উমরেথ আসনে হর্ষদ ভাই গোবিন্দ ভাই পারামার 30,743 ভোটে জিতেছেন। অন্যদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এনসিপির সুনিত্রা অজিত পাওয়ার বারামতি আসনে 2 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। রাহুরি কেন্দ্রে বিজেপির অক্ষয় শিবাজী রাও কার্ড দিলে এনসিপির মোকাতে গোবিন্দ কাণ্ডুকে 1,12,000 বেশি ভোটে পরাজিত করেছেন। দেশজুড়ে এলপিজি সরবরাহ কেন্দ্রগুলিতে রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই বলে সরকার ফের জানিয়েছে। বাণিজ্যিক এলপিজি সরবরাহের পরিমাণ 70% দাঁড়িয়েছে। নতুন দিল্লিতে আজ আত্মমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, এপ্রিল মাসে 2 লক্ষ টনের বেশি বাণিজ্যিক এলপিজি বিক্রি হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান সময়ে যুদ্ধে উন্নত প্রযুক্তি ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নর্থ টেক সিম্পোসিয়ামের উদ্বোধন করে তিনি বলেন, অপারেশন সিন্দুর প্রযুক্তিভিত্তিক যুদ্ধে সবচেয়ে ভালো উদাহরণ হয়ে উঠেছে। সাধারণভাবে ব্যবহৃত প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সাম্প্রতিক ঘটনা হিসেবে তিনি লেবানন এবং সিরিয়ায় পেজার ব্যবহার করে আক্রমণের প্রসঙ্গ তুলে ধরেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন,
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। Cafe Kolkata.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা। এই ঘন্টায় আমাদের শেষ ঘন্টা, এই ঘন্টায় তো আবারও চলে এলাম আমি আর যার মতো, সঙ্গে রয়েছে আর যে শ্রেয়া। আর তোমাকে এই ঘন্টায় একটা কথা বলি, মানে 9903655992 তো তোমাদের কথা প্রচুর রয়েছে। আর আমরা আজকে কথা বলছিলাম যে ওই যে সুপার পাওয়ার নিয়ে, মানে আজকে স্টার ওয়ার্স ডের সেলিব্রেশন নিয়ে, এবং সেই সেলিব্রেশনটাকে কেন্দ্র করি স্টার পাওয়ার, কোনো একটা সুপ্রিম, কোনো একটা সুপার পাওয়ার যদি তোমার মধ্যে থেকে থাকে। আর আমাদের কাছে প্রচুর মেসেজ রয়েছে, মানে কোন মেসেজটা ছেড়ে কার মেসেজ পড়ো বলো তো। এই মুহূর্তে পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া থেকে লিখছে যে আমার সুপার পাওয়ার হলো আমার মনের জোর, অন্ধকার রাতেও আমার হয় আলোর ভোর, এই শক্তি নিয়েই আমি সাহসের কথা বলি, আলোর দিশা খুঁজে পাই যখন অন্ধ গলি। বাহ, খুব ভালো, মানে মনের জোরের থেকে সুপার পাওয়ার বোধ হয় আর সত্যি সত্যি কিছু হয় না, তাই না?
2: তারপর আর কি কি মেসেজ রয়েছে আমাদের, আরো একটা মেসেজ পড়েই ভালো।
1: আমার এতটাই টিপ ভালো, আচ্ছা টিপ, ওকে, মানে সেটা বলতে পারবো না, মানে এটা একটা সুপার পাওয়ারের মতন তুমি বলতে পারো, আমি ঢিল ছুঁড়ে নারকেল পারি। মাই গুডনেস, এটা রূপকুমার হাওড়া থেকে লিখছে, ঢিল ছুঁড়ে নারকেল,
2: তুমি রূপকথার জগতে,
1: মানে কিভাবে কি
2: ঢিল ছুঁড়ে নারকেল হচ্ছে এসো এখানে, একদিন দেখা হোক তোমার সাথে, ঢিল ছুঁড়ে নারকেল পাড়িয়ে ছাড়বো তোমার।
1: তবে আমি না এই সুপার পাওয়ারটা, আমি তো মজা পেয়েছি, কিন্তু আমি সুপার
2: পাওয়ারটা
1: চেষ্টা করবো, নারকেল না হোক, মানে আমি যদি ডাব না, ডাব তো বোধহয় আরোই পারা যাবে না, স্টিল নারকেলটা অনেক সময় তো একটু আলগা হয়ে থাকে
2: না, ডাবে ঢিল ছুঁড়ে তুমি নারকেল কিভাবে পারো আমাদেরকে একটা ভিডিও পাঠাবে এরপর, না যদিও সেটা করা যাবে না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের এক্সপ্লেন করো, আর একদিন ঢিল ছুঁড়ে নারকেল আমাদের খাওয়াবে, বুঝেছ? দেখো, ঢিল ছুঁড়ে নারকেল খাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে, তা আমরা অত অপেক্ষা না করলেও একজন অনেকটা অপেক্ষা করেছে, সেটা হলো আমাদের সকলের বেশ প্রিয়, তিনি হলেন রাইমা সেন, এবং তিনি যেটা করেছেন

0: সেটা হলো 25 বছর ধরে অপেক্ষা করছিলেন, মানে অপেক্ষা তিনি ওইভাবে করছিলেন এটা বলবো না, কিন্তু তার বেশ ভালো লেগেছে যে শিবপ্রসাদ এবং নন্দিতা দাশগুপ্ত, আমরা অনেকদিন ধরেই তাদের কাজের সঙ্গে পরিচিত, তারা একসঙ্গে কাজ শুরু করার 25 বছর পর রাইমা সেনকে নিয়ে কাজ করার কথা ভেবেছে, এটাই তার কাছে ভীষণ আনন্দের একটা খবর। এবং তারা সত্যি সত্যি নতুন একটা কাজ আসছে যেটার নাম হচ্ছে ফুলপিশি ও এডওয়ার্ড। এই এই যে এটা মার্চ মাস আমাদের নেক্সট ইয়ারে সেই সময়তে কিন্তু এটা রিলিজ করবে। এবং এছাড়াও এখানে রয়েছেন কোনিনিকা বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, আরও অনেকেই আছেন, কিন্তু এই প্রথমবার রাইমা সেনের সঙ্গে শিবপ্রসাদ এবং নন্দিতা দাশগুপ্ত, ব্যাপারটা কিন্তু দারুণ হবে, কি মনে হচ্ছে তোমার?
1: একদম একদম, আর আমরাও সবাই ভীষণ এক্সাইটেড রাইমাকে একটা অন্যরকমভাবে দেখবো বলে। আর যখন কি বলছো, মানে যখন তুমি রাইমা সেনের কথা বললে, তখন তার একটা গান আমার মনে হয় শুনলে ভালো হয় না?
0: হ্যাঁ হ্যাঁ, তা শুনতে পারি।
1: ওকে, যে তাহলে আপাতত তোমার দের জন্য রাখছি, সুনিধি চৌহান কি বলছে?
0: ও, এটা এটা তো সেই ওয়ার্কআউট হবে, চলো চলো চলো, রেডি, 1 2 3 স্টার্ট।

0: ক্যাফে কলকাতা রাজ্জা তোমার সঙ্গে চলছে, আর এই মুহূর্তে একটা কথা বলছি, দেখো আমরা আমাদের চারপাশকে পরিষ্কার রাখার জন্য এবং নো প্লাস্টিক এই বিষয়টাকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিয়েছি, এবং আমরা এতদিন পর্যন্ত বলেছি যে তোমরা দেখো মানে নিজেদের চারপাশে তো কখনো ফেলবেই না প্লাস্টিক, যেখানে সেখানে ফেলবে না, এবং নদীতেও কখনো প্লাস্টিক ফেলবেন না। কিন্তু তোমরা কি এটা জানো যে এখন বায়ুমণ্ডলের মধ্যেও প্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে? এবং এটা কিন্তু রীতিমতন ভাববার বিষয় যে শুধুমাত্র তোমার চারপাশটাকে পরিষ্কার রাখবো এইটা ভাবলে হবে না, তার পাশাপাশি তোমাকে বায়ুমণ্ডলের কথাও ভাবতে হবে, কারণ মেঘের মধ্যে প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে। জাপান এবং চীনে কিছু মেঘ পরীক্ষা করা হয়েছে, সেখানে জাপানের এবং চীনের বিজ্ঞানীরা কিন্তু প্লাস্টিক কণার উপস্থিতি খুঁজে পেয়েছেন, তাই তারা মনে করছেন যে এবং মূলত জাপানে মাউন্ট ফুজির ওপরে যে ভেসে থাকা মেঘের মধ্যে থেকে জলকণা সংগ্রহ করে তারা সেখানে প্লাস্টিক কণার উপস্থিতি লক্ষ্য করছেন। সুতরাং মনে করা হচ্ছে যে শুধুমাত্র আমরা এতদিন ধরে ভীষণভাবে ফোকাস করেছি যে আমরা আমাদের চারপাশে মানে নদী সমুদ্র এগুলোতে প্লাস্টিক ফেলবো না বা প্লাস্টিকের কণা রয়েছে, এখন কিন্তু সেটা বায়ুমণ্ডলেও চলে যাচ্ছে। তো আমাদের এই বিষয়ে একটুখানি তো ভাবনা চিন্তা করতেই হবে যে আমরা কিভাবে নিজেদের পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখবো, কারণ আমাদের পরিবেশ যদি ভালো থাকে তবেই আমরা ভালো থাকবো। কিন্তু এই এত বারংবার বলার পরেও জানো তো মানে নদীতে প্লাস্টিক ফেলে দেওয়া এটা যেন কোনো ব্যাপারই নয়। আমি নিজে কালকে চোখের সামনে দেখেছি, আমি সেখানে প্রতিবাদ করেছি যে না প্লাস্টিকটা কেন গঙ্গাতে ছুঁড়ে ফেলা হচ্ছে, এবং এই বোধটা যদি এখনো পর্যন্ত নিজের ভেতরে না আসে তাহলে কোনোভাবে পৃথিবীর কোনো কিছু কোনো শক্তি কিন্তু তোমাকে এই বোধ থেকে বার করতে পারবে না। তাই একটু সচেতনতা, একটু নিজেকে মেনে চলা, একটু সুস্থ স্বাভাবিক বিষয়গুলোর উপরে একটু জোর দেওয়া, তাহলেই কিন্তু আমরা খুব সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারি এবং আমাদের আগামী প্রজন্মটাকে আরও অনেক বেশি সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারি।
1: ইয়েস, এইটা যদি আমরা চেষ্টা করি সত্যি সত্যি সত্যি ভীষণ ভালো হবে নিজের জন্য এবং অন্যদের জন্য। আর তুমি যে চেষ্টাটা করেছো সেই চেষ্টাও বৃথা যায়নি। তোমায় জিজ্ঞাসা করেছিলাম যে তোমার মধ্যে এমন কি সুপার পাওয়ার আছে, সেটা তোমার ইমাজিনেশনও হতে পারে। চলো চলো সবই চলবে 107 FM রেনবোতে ক্যাফে কলকাতায়। শ্রেয়া এবং মধুকে তুমি কি জানিয়েছো? তুমি বলছো, আমি সুলতানা বলছি, আমার একটা ট্যালেন্ট আছে, আমি ভয় পেলে, আচ্ছা ভয় পেলে তুমি ভয় একটা শো করো না, তুমি দেখাও যে কিচ্ছু হয়নি। এইরকম একটা ট্যালেন্ট তো দারুণ ব্যাপার। আর কি তোমার মেসেজ রয়েছে? আমি প্রায় সময় ট্রেনে করে অনেক জায়গায় যেতে হয়, যখন দেখি যে কি বসার জায়গা নেই দাঁড়িয়ে থাকি, একটু কষ্ট কষ্ট মুখ করি, কেউ না কেউ বসতে জায়গা দিয়ে দেয় আপনাদের। আচ্ছা, আমাদের ভয়েস খুব সুন্দর লেগেছে, রিন্টু বলছে নিউ আলিপুর থেকে। আর তুমি কি লিখছো?
0: আমি কিন্তু রিন্টুর জাস্ট মুখটা ইমাজিন করতে পারলাম, ঠিক আছে, আমার মনে হলো যে আমি কখনো বোধহয় রিন্টুকে দেখেছি, যে এরকম বাসের মধ্যে খুব মুখটা একটু এরকম কাদো কাদো করে কেউ দাঁড়িয়ে রয়েছে এবং আমার দেখে ভীষণ মায়া লাগছে, এবং আমি তাকে বলছি যে তুমি একটু প্লিজ আপনি বসুন, এরকম একটা ব্যাপার। তাহলে এটা সুপার পাওয়ার বলতে পারো?
1: একদম বলতেই পারি। শুভ বিকেল দিদি ভাই, তোমাদেরকে শুনছি, দারুণ লাগছে। আর আমার সুপার পাওয়ার হলো আমাকে না অনেকেই দেখে। ও আচ্ছা, তোমাকে অনেকেই দেখে, দারুণ ব্যাপার। মানে তোমার কেসটা কি বুঝতে পারছি, আবার তুমি বলছো যে কেন জানি না আমাকে তো হেভি দেখতেও না, কেন জানি না আমাকে যে দেখে, তবে আমাকে কিন্তু দেখে। কারা দেখে একটু বুঝে নাও দিদি ভাই। আর তোমার নাম, নামটা লেখনি, তবে তোমার আগের মেসেজগুলো তো আছে। গণেশ, ঠিক আছে, লাড্ডু খাও।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা শুনছো 107 FM রেইনবোতে। রয়েছে তোমার সঙ্গে আরজে শ্রেয়া এবং আরজে মধু, আর আমরা দুজন মিলে তোমার এই বিকেলটাকে যতটা সম্ভব সুন্দর করে দিয়েছি আমরা জানি, কারণ তোমাদের মেসেজ সেটার প্রমাণ। আর এই বিকেলে শ্রেয়া এবং মধুর প্রায় বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে।
3: একদমই তাই। আর তবে বিদায় নিতে নিতে আমার হাতে একটা মেসেজ রয়েছে এবং যেখানে লেখা হয়েছে যে তুমি তোমাদের সুপার পাওয়ার, মানে শ্রেয়ার সুপার পাওয়ার অনেক কিছু বললে কিন্তু মধু তোমার সুপার পাওয়ার কিছু সেভাবে বললে না। আচ্ছা, আমাকে যদি জিজ্ঞাসা করো যে আমার সুপার পাওয়ার, আমার একটা তো আমি বলেছি, তুমি তাহলে ভুলে গেছো, সেটা হচ্ছে যে ওই আমার একদম পুরো বালতি ভর্তি স্নানের মতন আমার অবস্থা হয় গরমকালে। আরেকটা সুপার পাওয়ার হচ্ছে যে কি বলবো, মানে খুব সহজে প্যানিক করা, এই ব্যাপারটা আমার মধ্যে নেই। মানে তুমি আমাকে খুব সহজে ঘাঁটাতে পারবে না, এবং মানে ধরো আমি যদি বলি যে হ্যাঁ এটা আমি করব, মানে তুমি সেখান থেকে কিছুতেই তুমি পরিবর্তন হতে পারবে না, ভাঙবো তবু মচকাবো না আর কি। না না, একেবারে আমি এটা গর্ব করে বলছি না, কিন্তু সুপার পাওয়ারের মধ্যে এটা একটা পাওয়ার আমার বলতে পারো যে ভাঙবো তবু মচকাবো না। এবং অনেক ক্ষেত্রে জানো তো এই ঘাবড়ে যাই না বলি ব্যাপারটা অনেক ক্ষেত্রে আমার ফরে চলে যায় যে না ঠিক আছে এটা হচ্ছে। কিন্তু কোনখানে ফরে যায় না বলো তো, যেখানে ধরো যে গলিতে অনেকগুলো কুকুর রয়েছে সেখানে আমি ভাঙবো তবু মচকাবো না, তো করে করে আমি এগিয়ে চলছি।
2: তখন তুমি কি করো, গড়িয়ে পড়ো?
3: না মানে তখন আর কি, মানে ওই আর কি, কুকুরগুলো যদি আমাকে পায়ে গড়িয়ে তো খুব তাদের মজাই হবে বোধ হয়, কিন্তু তারা কি জানি কিরকম একটা ভাবে ঠিক বুঝে যায় যে এই মেয়েটা ভাঙবো তবু মচকাবো না করেই যাচ্ছে, তার মানে এর ভেতরে ভীষণ ভয় আছে, প্লিজ টার্গেট করে জাস্ট এগিয়ে চল, তুমি বোঝো টাইলাটা।
2: বুঝতে পারলাম। তবে হ্যাঁ, যাদের কুকুর রয়েছে, যাদের পেট রয়েছে, সত্যি সত্যি তাদের সম্পর্কগুলো সত্যি খুব সুন্দর হয়, খুব মিষ্টি হয়। এবং কুকুরের কথা যখন উঠলোই তখন একটা কথাই বলি, বারবার করে এটা খুব বলবার চেষ্টা করি, যারা অনেকেই বিদেশি বিভিন্ন ধরনের কুকুর

তাই চেষ্টা করো আমাদের দেশি যে সমস্ত কুকুর রয়েছে তাদেরকে যদি তুমি অ্যাডপ্ট করতে পারো। আর আর আর আর আপাতত তোমার বন্ধু যারা শ্রেয়া আর মধু, তারা কিন্তু এবার বিদায় নেবে, এবং বিদায় নিতে নিতে তোমার জন্য একটা খুব সুন্দর গান তো থাকবেই। আর এই গানটা শুনতে শুনতে আপাতত এই যে রাত হতে চলেছে, তুমি যাও ছাদে চলে যাও, নয়তো একটু গঙ্গার ধারে যাও, আকাশের দিকে তাকিয়ে দেখো কটা তাঁরা আছে জানি না, তার মধ্যে যেটা সব থেকে বেশি জল জল করবে সেটাই হলো 107 FM রেইনবোর তারা। গুড নাইট।

আকাশবাণী কলকাতা এফএম নিম্ন প্রচারতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। রাজ্যে বিধানসভা নির্বাচনে 293টি আসনের বেশিরভাগেই ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে বিজেপি জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে 204টি আসনে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে অথবা জয়ী হয়েছে 83টিতে। কলকাতার শ্যামপুকুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঁজাকে 16,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। অন্যদিকে চৌরঙ্গী আসনে তৃণমূল কংগ্রেসের নয়না ব্যানার্জি এবং এন্টালিতে ওই দলেরই সন্দীপন সাহা জয়ী হয়েছেন। মেটিয়াবুরুজে জয়ী হয়েছেন ওই দলের আব্দুল খালেক মোল্লা। তিনি হারিয়েছেন বিজেপির বীর বাহাদুর সিংকে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। বালিগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় 61,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। বিজেপির কৌস্তুভ বাগচি 16,000-এরও বেশি ভোটে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের রাজ চক্রবর্তীকে হারিয়ে দিয়েছেন। খড়দায় বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী 24,486 ভোটে জয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন তৃণমূলের দেবদীপ পুরোহিতকে। ভাটপাড়া আসনে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর পুত্র পবন কুমার সিং জয়ী। নৈহাটিতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চ্যাটার্জি। অশোকনগরে জয়লাভ করেছেন ডক্টর সুময় হীরা। বরানগর আসনে বিজেপি প্রার্থী সজল ঘোষ 17,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। উত্তর দমদম বিধানসভায় ওই দলের প্রার্থী সৌরভ সিকদার জয়লাভ করেছেন। দেগঙ্গায় জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের আনিসুর রহমান। বাদুড়িয়ায় ওই দলের প্রার্থী বুরহানুল মুকাদ্দম জয়ী হয়েছেন। মীনাখায় তৃণমূলের উষারাণী মণ্ডল জিতেছেন। বসিরহাট দক্ষিণে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র জয়লাভ করেছেন। বিজেপি ওই কেন্দ্রে পুনর্গণনা দাবি জানিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় কুলতলিতে তৃণমূল কংগ্রেসের গণেশচন্দ্র মণ্ডল জয়লাভ করেছেন। নদিয়ার নাকাশিপাড়ায় বিজেপির শান্তনুতে 17,000-এর বেশি ভোটে জয়ী। হাওড়া জগৎবল্লভপুরে বিজেপির অনুপম ঘোষ 6,671 ভোটে তৃণমূল কংগ্রেসের সুবীর চ্যাটার্জিকে হারিয়ে দিয়েছেন। জেলা সাঁকরাইলে তৃণমূল কংগ্রেসের প্রিয়া পাল জয়ী হয়েছেন। হুগলির বলাগড়ে বিজেপি প্রার্থী সুমনা সরকার জয়লাভ করেছেন। গৌহাটে ওই দলের প্রশান্ত দিগর জয়ী হয়েছেন। জেলা চণ্ডীতলায় 20,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাথী খোন্দকার।

পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল জয়লাভ করেছেন। তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জিকে। ওই জেলারই জামুড়িয়ার বিজেপি ডক্টর বিজন মুখার্জি 22,514 ভোটে হারিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের হরেরাম সিংকে। রানীগঞ্জে বিজেপি প্রার্থী পার্থ ঘোষ 17,000 বেশি ভোটে জয়ী। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। এই আসনে বিজেপি প্রার্থী সৌমেন কারফা নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের শান্তনু কুঙ্গারকে 6,427 ভোটে হারিয়ে দিয়েছেন। জেলার জামালপুরে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অরুণ হালদার। জেলার মন্তেশ্বর বিধানসভা আসনও বিজেপির দখলে। সৈকত মাজা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের সিদ্দিকুল্লাহ চৌধুরীকে 14,798 ভোটে হারিয়ে দিয়েছেন। মেদিনীপুর আসনে বিজেপির শঙ্কর কুমার গুছাইদ জিতেছেন। ঝাড়গ্রামে 38,000 বেশি ভোটে জয়ী বিজেপি লক্ষ্মীকান্ত সাউ। পুরুলিয়ার মানবাজার বিধানসভায় পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু পরাজিত হয়েছেন। বিজেপির প্রার্থী ময়না মুর্মু তাকে 26,631 ভোটে পরাজিত করেছেন। বাগমুন্ডিতে 40,000 বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপির রোহিদাস মাহাতো। বাঁকুড়ার রানীবাঁধে জয়ী হয়েছেন বিজেপির ক্ষুদিরাম টুডু। জেলার শালতোড়ায় জয়ী ওই দলের চন্দনা বাউরি। দার্জিলিং জেলার 5 আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। দার্জিলিংয়ে বিজেপির নোমান রায়, কার্শিয়াংয়ে সোনম লামা, শিলিগুড়িতে শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়িতে আনন্দময় বর্মন, ফাঁসি দেওয়ায় দুর্গা মুর্মু জিতেছেন। পাশাপাশি কালিম্পং বিধানসভা আসনে জয়ী হয়েছেন বিজেপির ভরত কুমার ছেত্রী। কোচবিহারের মেকলিগঞ্জ কোচবিহার দক্ষিণে বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন। সীতায় আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন। মালদার হবিবপুরে জয়লাভ করেছেন বিজেপির জোয়েল মুর্মু। জেলার সুজাপুরে তৃণমূল কংগ্রেসের সাবিনা ইয়াসমিন জয়ী হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দলের অগণিত কর্মী দশকের পর দশক ধরে কঠোর পরিশ্রম এবং লড়াই ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় সম্ভব ছিল না। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি তাদের সকলকে কুর্নিশ জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের সাধারণ মানুষকে প্রণাম জানিয়ে বলেছেন, এই জয় ভয় তোষণ এবং অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে মানুষের যোগ্য জবাব। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রাজ্যের মানুষকে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গবাসীর কাছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের সুযোগ এসেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসনের মধ্যে 293টি কেন্দ্রে ভোট গণনায় আজ রাজ্যে পালাবদলের ছবি সুস্পষ্ট। তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকারের পতন ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। উল্লেখ্য, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশে আজ ভোট গণনা হয়নি। দার্জিলিংয়ে 5টি, কালিম্পংয়ে 1টি, জলপাইগুড়িতে 7টি, আলিপুরদুয়ারে 5টি, কোচবিহারে 9টি আসনের প্রতিটিতেই বিজেপির জয় প্রায় নিশ্চিত। অন্যদিকে ঝাড়গ্রামে 4টি, পূর্ব মেদিনীপুরের 16টি, পুরুলিয়ার 9টি আসনের সবকটিতেও প্রায় জয়ের দোরগোড়ায় বিজেপি। সব মিলিয়ে 293টি আসনের মধ্যে 104টি কেন্দ্রে এখনও পর্যন্ত ফলাফল সামনে এসেছে। 72টি আসনে জয় পেয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস জিতেছে 29টি আসনে। মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির জয়ী হয়েছেন। ফরাক্কায় জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মহতাব শেখ। ডোমকল কেন্দ্রে জয়ী হয়েছেন CPIM প্রার্থী মুস্তাফিজুর রহমান। বিজেপির উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ কেন্দ্রে অগ্নিমিত্রা পাল জয়ী হয়েছেন। পূর্ব বর্ধমানের ভাতার কেন্দ্রে জয়ী সৌমেন কারফা। উত্তর চব্বিশ পরগনার কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। কোচবিহারের মাতাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হয়েছেন। শিলিগুড়িতে জয়ী শঙ্কর ঘোষ। এগড়ায় জয় পেয়েছেন দিব্যেন্দু অধিকারী। ময়না কেন্দ্রে জয়ী হয়েছেন অশোক দিন্দা। শ্যামপুরে জয় পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। ভাঙড়ে জয়ী হয়েছেন ISF প্রার্থী নওশাদ সিদ্দিকী। এদিকে মুর্শিদাবাদের ভগবানগোলায় জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রেয়াত হোসেন সরকার। ক্যানিং পূর্ব কেন্দ্রে মোহাম্মদ বাহারুল ইসলাম জয় পেয়েছেন। মেটিয়াব্রুজে আব্দুল খালেক মোল্লা 87,879 ভোটে জিতেছেন। গোয়ালপুখুরে মোহাম্মদ গোলাম রব্বানী 83,790 ভোটে জয় পেয়েছেন। এখনও পর্যন্ত যা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাতে বিজেপি 189টি কেন্দ্রের মধ্যে এগিয়ে রয়েছে 132টি আসনে। তৃণমূল কংগ্রেস এগিয়ে 54টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 1টি আসনে। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এগিয়ে রয়েছেন। এদিকে নন্দীগ্রাম কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের পবিত্র করের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সর্বরী মুখোপাধ্যায় এগিয়ে রয়েছেন। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্রের কাছে পিছিয়ে রয়েছেন। উল্লেখ্য, গত মাসে 23 ও 29 তারিখে দুদফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে সরকার গড়তে হলে যে কোনো দলকে 148টি আসনে জিততে হবে। এবারে পশ্চিমবঙ্গে অভূতপূর্বভাবে 92.47% ভোট পড়েছে, যা স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ। অসমে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন NDA টানা তৃতীয়বার ঐতিহাসিক জয় নিশ্চিত করেছে। অন্যদিকে কেরালায় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট UDF 99টি আসনে জয়লাভ করে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল TVK তাদের প্রথম নির্বাচনেই বড়সড় চমক দিয়েছে। পুদুচেরিতে N রঙ্গস্বামীর অল ইন্ডিয়া NR কংগ্রেসের নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট NDA সরকার আবারও ক্ষমতায় ফিরবে বলে মনে করা হচ্ছে। বিধানসভা উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে 1টি করে আসনে জয়লাভ করেছে। অন্যদিকে কংগ্রেস কর্ণাটকে 2টি আসনে জয়লাভ করেছে। অসমে এখনও পর্যন্ত ঘোষিত 101টি আসনের ফলাফলের মধ্যে বিজেপি 73টি আসন পেয়েছে। তাদের সহযোগী দল অসম গণ পরিষদ 6টি এবং বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট BPF 8টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে কংগ্রেস 10টি আসন, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF 2টি এবং রাইজের দল ও তৃণমূল কংগ্রেস 1টি করে আসন পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিজেপির জয়কে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। নতুন দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সর্বত্রই পদ্ম ফুটেছে। অসমেও বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, অসম নির্বাচনে বিজেপি NDA জয় জোটের উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াসের প্রতি জনগণের অটল সমর্থনকেই প্রতিফলিত করে। এই বিপুল জনমতের জন্য শ্রী মোদী অসমের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। কেরালামে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে CPIM এর সাধারণ সম্পাদক MAB বলেছেন যে CPIM কেরালামের জনগণের রায়কে সম্মান জানায় এবং রাজ্যে LDF এর পরাজয়ের নেপথ্যের কারণগুলি নিয়ে তারা আত্মবিশ্লেষণ করবে। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী বেবি জনগণ এবং দলীয় কর্মীদের ধন্যবাদ জানান, যারা CPIM এবং তার শরিকদের উপর আস্থা রেখেছেন এবং তাদের পক্ষে ভোট দিয়েছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়কে ঐতিহাসিক এবং সুশাসনের জয় বলে বর্ণনা করেছেন। তিনি এজন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দলের অগণিত কর্মীর দশকের পর দশক ধরে কঠোর পরিশ্রম এবং লড়াই ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় সম্ভব ছিল না। আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি রাজ্যের সকলকে কুর্নিশ জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রাজ্যের সাধারণ মানুষকে প্রণাম জানিয়ে বলেছেন, এই জয় ভয় তোষণ এবং অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে মানুষের যোগ্য জবাব। রাজ্যে পরিবর্তনের ঝড়। জনগণের ঐতিহাসিক রায়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। 293টি আসনের মধ্যে 254টিতে জয়ী বিজেপি। তৃণমূল কংগ্রেস জয়ী 54টি আসনে, কংগ্রেস 2, সিপিআইএম 1, আইএসএফ 1 এবং আম জনতা উন্নয়ন পার্টি 1টি আসনে জয় পেয়েছে। ভবানীপুর কেন্দ্রে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 6,000-এরও বেশি ভোটে পিছিয়ে আছেন। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় এখনও পর্যন্ত সব আসনেই এগিয়ে বা জয়ী গেরুয়া শিবির। কলকাতার শ্যামপুকুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঞ্জাকে 16,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। জোনাসাঁকোয় ওই দলেরই বিজয় ওঝা মানিকতলায় তাপস রায় এবং কাশীপুর বেলগাছিয়ায় রিতেশ তিওয়ারি জয়লাভ করেছেন। অন্যদিকে চৌরঙ্গী আসনে তৃণমূল কংগ্রেসের নয়না ব্যানার্জি এবং এন্টালিতে ওই দলেরই সন্দীপন সাহা জয়ী হয়েছেন। মেটিয়াবুরুজে জয়ী হয়েছেন ওই দলেরই আব্দুল খালেক মোল্লা। তিনি হারিয়েছেন বিজেপির বীরবাহাদুর সিংকে 87,000-এরও বেশি ভোটে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরাদ হাকিম। ফিরাদ হাকিম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাকেশ সিংকে 56,490 ভোটে পরাজিত করেছেন। বালিগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় 61,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন বিজেপির ডক্টর শতরূপাকে। উত্তর চব্বিশ পরগনা 30টি আসনের মধ্যে বিজেপি 25টিতে জয়লাভ বা এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস জয়ী অথবা এগিয়ে 8টি আসনে। নদিয়া 14টি আসনের মধ্যে বিজেপি 11টিতে জয়ী বা এগিয়ে, তৃণমূল কংগ্রেস জয়ী 3টি আসনে। হুগলির 18টি আসনের মধ্যে 15টিতে বিজেপি জয়ী বা এগিয়ে, তৃণমূল কংগ্রেস জয়ী বা এগিয়ে রয়েছেন 3টিতে। পূর্ব বর্ধমানের 16টির মধ্যে 15টিতে জয়ী বা এগিয়ে বিজেপি, তৃণমূল কংগ্রেস 1টিতে জয়ী হয়েছে। বীরভূমের 11টি আসনের মধ্যে বিজেপি 6টি এবং তৃণমূল কংগ্রেস 5টিতে এগিয়ে রয়েছে। কোচবিহারের 9টি বিধানসভা আসনের মধ্যে 8টিতে বিজেপি এবং 1টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। নদিয়া জেলার 17টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 14টি আসনে জয়ী অথবা এগিয়ে রয়েছে। অন্যদিকে 3টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী বা এগিয়ে রয়েছেন। রাজ্যে একমাত্র মুর্শিদাবাদের ডোমকল আসনে সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমান জয় পেয়েছেন। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর বিধানসভার গণনা কেন্দ্রে বিজেপি প্রার্থী তারক সাহাকে গণনা চলাকালীন বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। মারের আঘাতে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরের একাধিক জায়গায় এবং বারাসাতে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ এসেছে। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে কাদা ছোড়া হয় বলে অভিযোগ। অসমে বিজেপি টানা 3 বার ক্ষমতা ধরে রাখল। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় আসতে চলেছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পুদুচেরিতে এআইএ এনআইআরসি ক্ষমতা ধরে রেখেছে। 5টি রাজ্যের 7টি আসনের উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে 1টি করে আসনে জিতেছে এবং মহারাষ্ট্র ও কর্ণাটকে 1টি করে আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস কর্ণাটকে 2টি আসনে জিতেছে। অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপির সহযোগী এনসিপি অন্য আসনগুলিতে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে ভোটের ফলাফলের প্রেক্ষিতে শেয়ার বাজারে আজ ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স দিনের শেষে 356 পয়েন্ট বেড়ে 77,269-এ দাঁড়ায়। জাতীয় শেয়ার সূচক নিফটি 122 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 24,119-এ বন্ধ হয়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। টসে জিতে মুম্বাই লখনউ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে 17 ওভারে লখনউ সুপার জায়ান্টস 5 উইকেট হারিয়ে 206 রান করেছে। সাংবাদিক শিপ্রা সেন সাহা প্রয়াত। দীর্ঘদিন আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দিন কয়েক ধরে তিনি ইনফ্লুয়েঞ্জায় ভুগছিলেন। আজ ভোরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কাজ পাগল, সদা হাসি খুশি আর প্রাণচঞ্চলে এই মানুষটির আকস্মিক চলে যাওয়ায় আমরা শোকাহত। এই মুহূর্তের খবর এখানেই শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 FM rainbow te rainbow flashback song rainbow flashback song

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছ বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ।
2: Well, এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে 9টা বেজে 11 মিনিট হয়ে 11 সেকেন্ড, অলরেডি হয়ে গেছে অমরজিত আর অভিপ্সা, কিন্তু তোমার সঙ্গে চলে এসেছি নিয়ে রেইনবো টপ 20। আর রেইনবো টপ 20 মানেই সোমবারের এই রাতটা তুমি জানো জমজমাট একটা প্লেলিস্ট, অর্থাৎ নতুন যে সমস্ত গান বেরিয়েছে, নিউ এন্ট্রি হয়ে গেছে, অথবা যে সমস্ত গানগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, সেই সব কিছু নিয়েই কিন্তু আমাদের একটা দারুণ প্লেলিস্ট আমরা তৈরি করে ফেলি, কি তাই তো অভিপ্সা?
3: এক্স্যাক্টলি তাই। আর সেই কারণেই আজকে আমাদের শুরুটা যেটা করলাম সেটা একটু ফ্ল্যাশব্যাক দিই, আমরা আজকের এই শুরুটা করে ফেলেছি ইতিমধ্যে। তবে হ্যাঁ, আমরা আমাদের টপ 20 লিস্টে তো ঢুকবই, কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে আজকে এই যে টপ 20 লিস্টটা হচ্ছে সেটা কিন্তু এই অমরজিত আর আমি মিলে বানাইনি, যেটা তোমরা যে গানগুলো শুনে শুনে ট্রেন্ডিংয়ে নিয়ে এসেছো সেইখান থেকেই বেছে বেছে 20টা গান আমরা সিলেক্ট করেছি। তবে এই 20টা গানই যে শুধু শুনবো তা তো একেবারেই নয়, শুনবো আরও অনেক ভালো ভালো গান। এই যেমন ঠিক একদম শুরুতেই শুনে নিয়েছিলাম ফসিলসের হাসনুহানা গানটা, আর এই মুহূর্তে আরো একটা গান শুনবো, তারপরই ফিরবো আমাদের টপ 20 লিস্টে।
2: একদমই তাই। এই মুহূর্তে কিন্তু এজেন্ট বিনোদ থেকে তোমার জন্য থাকলো দিল মেরা মুফত কা, only on 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 অনেকদিন পর আমাদের এই টপ 20 লিস্টে আবার গানটা অ্যাড হয়েছে। বলছি নারী চরিত্র বেজায় জটিল সিনেমার একটা সাউন্ড ট্র্যাক, যেটা গত সপ্তাহে সং নাম্বার 20 তে ছিল, কাঁটা ফুটেছে। এবার সেই গানটা এই সপ্তাহে আছে কি নেই সেটা না হয় পরে আমরা শুনবো ক্রমশ প্রকাশ্য। এই সপ্তাহে যে গানটা রয়েছে সেই গানটা,
1: ইয়েস, এই সপ্তাহে যে গান রয়েছে সেই গান কিন্তু শোনো গো দক্ষিণ হাওয়া। ইয়েস, আমরা কিন্তু অনেক অনেক দিন ধরে এই গানটাকে নানা ধরনের মানে নানা আঙ্গিকে শুনেছি, কিন্তু ফাইনালি যেটা হয়েছে এই নারী চরিত্র বেজায় জটিলে গানটা কিন্তু একদম জটিল না, বরঞ্চ খুব সরলভাবেই কিন্তু ধরা দিয়েছে। গান গেয়ে ফেলেছেন অলরেডি সোমলতা এবং দুর্নিবার। ন্যাচারালি আর টাইম ওয়েস্ট একদম করবো না, কারণ 9:18 হয়ে 3 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। এই মুহূর্তে সং নাম্বার 20 রেইনবো টপ 20 সং নাম্বার 20 নারী চরিত্র বেজায় জটিল থেকে তোমার জন্য রইল সেই গানটা, অর্থাৎ শোনো গো দক্ষিণ হাওয়া।
0: টপ 20 টপ 20 সং নাম্বার 20 সং নাম্বার 20

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: প্রচুর সিনেমার গানের ভিড়ে মাঝে মধ্যে যে অ্যালবামের গানও লোকজন শোনে এবং তারা যে মৌলিক গান পছন্দ করে সেটা কিন্তু শুধুমাত্র বাংলায় নয়, হিন্দিতেও হতে পারে, এবং সেই ট্রেন্ডটাই কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। স্পেশালি কদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম অরিজিৎ সিং একটা ডিক্লারেশন দিয়েছিলেন যে তিনি এবার থেকে বেশি মৌলিক গান করা শুরু করবেন। তারপর থেকে কিন্তু অনেকেই এই মৌলিক গানের প্রতি একটুখানি বেশি ঝুঁকেছেন। সেই রকমভাবেই যখন নতুন কোনো এন্ট্রি থাকে আমাদের এই প্লেলিস্টের মধ্যে, তার মধ্যে আমরা চেষ্টা করি যদি কোনো মৌলিক গান এরকম রিলিজ করে যায় সেই গানটাকেও নিয়ে আসতে। অবভিয়াসলি আমরা কিন্তু সেই গানটাকে এই মুহূর্তে নিয়ে চলে এসছি রেইনবো টপ 20-তে। ইয়েস, 9:22 হয়ে 22 সেকেন্ড যখন, তখন কিন্তু তোমাকে জানিয়ে দিতে পারি যে একটা অফিসিয়াল ভিডিও রিলিজ করে গেছে, যেটা কিন্তু লেটেস্ট হিন্দি সং এবং সেটাও কিন্তু একটা লিরিক্যাল ভিডিও হিসেবে রিলিজ করে গেছে, যে গান কিন্তু গেয়ে দিয়েছেন মেওয়ান জোশী। ইয়েস, গানটা শুনে কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে।
2: এক্স্যাক্টলি তাই, এবার গানটা ভালো লেগেছে বলেই এই সপ্তাহে সং নম্বর 19-এ নতুন এন্ট্রি করে নিয়েছে। গানটা গেয়েছেন মেওয়ান জোশী এবং গানটা লিখেছেন এবং কম্পোজও করেছেন মেওয়ান জোশী। তবে মিউজিকটা অ্যারেঞ্জ করেছেন যিনি, দিয়েছেন রু এবং জো, এবং মিউজিক সুপারভাইজ যিনি করেছেন তিনি হচ্ছেন দীপাংশু দেমলা। তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জাস্ট এক সপ্তাহ আগে গানটা রিলিজ করেছে, তাই লিরিক্যাল ভিডিওটা গত সপ্তাহে মানে জাস্ট আগের দিন রিলিজ করেছে। এর মধ্যে প্লাস 933K টা ভিউজ হয়ে গেছে এবং যেটা গতকাল রিলিজ করেছে সেটা প্রায় 2000-এর কাছাকাছি অলরেডি লাইক করে দিয়েছে, লোকজন পছন্দ করছে। আর সেই জন্য এই মুহূর্তে তোমার জন্য থাকলো সং নাম্বার 19 অনলি অন 107 FM রেইনবোতে
0: টপ 20 টপ 20 সং নাম্বার 19 সং নাম্বার 19

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes yes yes top 20 তে কিন্তু আমরা রয়েছি আর দেখতে দেখতে কিন্তু দুখানা গান অলরেডি আমরা শুনিয়ে দিয়েছি rainbow top 20 তে top 20 তে আমরা কিন্তু 20 নাম্বার গান এবং 19 নাম্বার গানটা শুনিয়ে দিয়েছি এরপর যেটা সেটা হচ্ছে song number 18 অর্থাৎ 18 নম্বর গানটার পালা আর এই 18 নম্বর গানটার কথা বলতে গেলে বলতে হয় যে এই গানটা কিন্তু গত সপ্তাহে লিস্টেও ছিল কিন্তু গত সপ্তাহে ছিল 8 নম্বরে এবারে কিন্তু তার সঙ্গে আরো প্লাস 10 হয়ে গেছে অর্থাৎ 18 নম্বরে কিন্তু সেই গানটা চলে এসেছে
2: এক্স্যাক্টলি তবে একটা জিনিস ভালো লাগা সেটা হচ্ছে এই গানটা প্রায় এক মাস আগে রিলিজ করেছিল ঠিকই কিন্তু যেটা দেখা যাচ্ছে সমীক্ষা যেটা বলছে প্রায় 2 কোটির ওপর ভিউজ হয়ে গেছে এবং প্রায় 30,000-এরও বেশি মানুষজন এই গানটাকে ভীষণভাবে পছন্দ করেছে তাই এই সপ্তাহের লিস্ট থেকে কোনো মতেই বেরোলো না গানটা যে গানটার কথা বলছি সেই গানটার নাম হচ্ছে বন্ধু আমার গেয়েছেন মেঘলা দাশগুপ্ত লিরিক্স লিখেছেন সৈকত ঘোষ মিউজিক করেছেন রুদ্র সরকার আর সেই জন্য এই মুহূর্তে সং নাম্বার 18 রইল তোমার জন্য আর 9903653992 খোলা থাকছে কিন্তু কেমন আছো কি করছো এইসব মেসেজের উত্তর দেবো না আমরা টপিক নিয়ে আসছি ঠিক এই গানটার পর এই শুনতে থাকো 107 FM Rainbow তে Rainbow Top 20
0: Top 20 Top 20 Song number 18 Song number 18

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: Yes, Rainbow Top 20 তে রয়েছি, আর তোমাকে যেরকম বলেছিলাম আমরা কখনো সেই রকম প্রতিশ্রুতি ভঙ্গ করব না। ইয়েস, এই মুহূর্তে ফিরে এসেছি তোমার সঙ্গে অমরজিৎ এবং অভিপ্সা। 9:31 হয়ে 39 সেকেন্ড যখন হয়ে গেছে, 9903653992 আমি জানি এই নম্বরে মেসেজ করার জন্য কিন্তু তুমি একদম রেডি হয়ে রয়েছো, এবং তাতে কি মেসেজ তুমি করবে সেটা কিন্তু তোমাকে এই মুহূর্তে অভিপ্সা জানিয়ে দেবে।
2: হ্যাঁ, আমি তো জানাবোই, এবং সেটা কেন জানাবো এবং এই টপিকটা ভাবার আরও একটা কারণ হচ্ছে আজকে, সেটা হচ্ছে এই কদিন ধরে বেশ আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে হালকা ঝড় উঠছে, কোথাও কোথাও কেউ সেই ঝড়টাতে আম কুড়োতে চলে যাচ্ছে, অনেক একটা ব্যাপার হচ্ছে ঠিকই, কিন্তু যেহেতু আজকে আমরা রেইনবো টপ 20 তে রয়েছি এবং কোথাও গিয়ে একটা আমাদের গানের শো, আজকে আমরা প্রচুর গান শুনবো, কথা কম বলবো, আর সেই কারণেই এই ঝড়ের মুহূর্তে, এই বৃষ্টিমুখর দিনে, সেটা বিকেল হোক বা রাত্রে হোক, এই সপশপে ভিজে একটা তারাহীন রাতে এমন কোন ফ্ল্যাশব্যাক গান তোমার রয়েছে মনে বা প্লেলিস্টে রয়েছে সেটাই জানতে চাইছে আজকে অভিপ্সার অমরজিৎ। তো সেরকম অনেক গান থাকে, আমি জানি প্রচুর গান রয়েছে তোমার মনের মধ্যে, যে যখনই বৃষ্টি হবে তখনই মনে হবে যে এই গানটা একটু শুনি, একটু গুনগুন করি ঠিকই, তাই একটু সময় নাও, রয়েছে তো 12টা অবধি, তাই 12টা অবধি ভাবতে থাকো না, অতটা লেট করো না, এখনও সময় নাও, একটু ভেবে চিন্তে যে কোনো একটা গান আমাদেরকে লিখে পাঠাও তোমার নাম আর লোকেশন সমেত 9903659992 নাম্বারে। আর এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা হচ্ছে, না না, আমরা সং নম্বর 17 শোনাবো না, আমরা সং নম্বর 17 শোনাবো, কিন্তু তার আগে কী করবো,
1: তার আগে যেটা করবো, এই বৃষ্টির কথা যখন বললাম এবং এইরকমভাবে একটা বৃষ্টির সিচুয়েশনের কথা যখন আমরা এত সুন্দর করে ব্যাখ্যা করলাম, ন্যাচারালি একটা বৃষ্টির গান এই মুহূর্তে 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes আগে হ্যাঁ আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি যে তোমার সঙ্গে ঠিক কি বিষয়ে কথা বলছি 9903653992 তে আজকে স্পেশালি এই বিকেলের পর থেকে মাঝে মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে শহর এবং শহরতলিতে ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে এবং সেটা কিন্তু এখন আর ট্রেন্ডিং এ দাঁড়িয়ে গেছে শুধুমাত্র আমরা গানই যে ট্রেন্ডে রাখি তা কিন্তু নয় ঝড় বৃষ্টিও কিন্তু ট্রেন্ডে রয়েছে আর এইরকম একটা ঝড় বৃষ্টির দিনে যখন

0: তোমার কাছ থেকে জানতে চাইছি যে ফ্ল্যাশব্যাকে যদি তোমাকে একটু নিয়ে চলে যাওয়া যায় তাহলে প্লেলিস্টে কি গান থাকবে, সেটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইছি 9903653992। আর আপাতত যখন ওই বৃষ্টির ওয়েদার থেকে আরো আরো আরো কিছুটা ঠান্ডার ওয়েদারে চলে যাই, তখন মনটা সুপার কুল করার জন্যে একটা দারুণ সিনেমা এবং তার পাশাপাশি একটা দারুণ গান কিন্তু অপেক্ষা করে। সিনেমাটার নাম একদিন এবং তার সঙ্গে দারুণ গানটা যিনি গেয়ে দিয়েছেন তিনি রিটায়ার করিয়াছেন, না না না একেবারেই তা নয়, তার অন্ধ ভক্তকুল কিন্তু তার জন্য ওয়েট করে সবসময় এবং তার জন্য কিন্তু বলা হচ্ছে যে অসাধারণ একটা গান কিন্তু তিনি উপহার দিয়েছেন এবং এই গান গেয়ে দিয়েছেন অরিজিৎ সিং। তার সঙ্গে কিন্তু রয়েছেন রাম সম্পাদক। ইয়েস, ন্যাচারালি বোঝাই যাচ্ছে জুটিটা ঠিক কেমন হয়েছে।
1: হ্যাঁ, জুটিটা ভালো হয়েছে ঠিকই, তবে যে সিঙ্গার্সগুলোর নাম তুমি বলছো আমার এবং যে গানটার কথা আমরা এই মুহূর্তে বলছি, সেই গানটা অরিজিৎ সিং এর সঙ্গে সঙ্গে তারান্নুম মালিক জ্যানও কিন্তু গেয়েছেন, সুর করেছেন রাম সম্পাদ ঠিকই। তবে তবে তবে যে সিনেমা থেকে গানটা, সেই সিনেমাটা অলরেডি এক তারিখে রিলিজ করে দিয়েছে, সিনেমাটা কেমন হয়েছে সেই কথাটা আজকে আমরা বলবো না। অলরেডি উইকেন্ড ফিল্মি ফিভারে আমরা বলে নিয়েছি সেই সিনেমাটার কথা, বা যদি নাও হয়ে গিয়ে থাকে তার জন্য আবার পরের শনিবার 9টা থেকে তুমি শুনতেই পারো উইকেন্ড ফিল্মি ফিভার, সেখানে সিনেমার কথা হবে। তবে আমরা যেটা করবো আমরা সেটা হচ্ছে যে আমরা গানের কথা বলবো। এই যে গানটার কথা বলছি যেটা আজকের লিস্টে সং নাম্বার 17 হয়ে গেছে, তার লিরিক্স লিখেছেন ইরশাদ কামিল, আর এই সপ্তাহে এই গানটা নতুন এন্ট্রি। আপাতত রইল তোমার জন্য সং নাম্বার 17 এ খোয়াব দেখো ফ্রম দ্য ফিল্ম এক দিন।
2: Top 20 Song number 17

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20.
1: Yes, Rainbow Top 20 তে রয়েছি এবং তোমার কাছ থেকে কিন্তু জানতে চেয়েছি তোমার প্লেলিস্ট। Yes, এই মুহূর্তে এইরকম একটা বর্ষার ওয়েদারে, সুন্দর একটা রোম্যান্টিক ওয়েদারে তোমার কাছ থেকে জানতে চেয়েছি যে তোমার প্লেলিস্টে যদি তোমাকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া যায় তাহলে কী কী গান তোমার প্লেলিস্টে থাকতে পারে। তুমি অলরেডি মেসেজ করে দিয়েছো, প্রথম মেসেজ পেয়ে গেছি, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে আমাদেরকে মেসেজ করেছো এবং খুব সুন্দর সুন্দর কিছু গানের কথা বলেছো, যার মধ্যে একটা তো আমার খুব ফেভারিট গান, সেটা হচ্ছে তোমার দু নাম্বার গানটা, তুমি যেটা বলেছো কমলো মেঘেদের রচন, রূপমদার গাওয়া গান, খুব সুন্দর একটা গান। এছাড়াও কিন্তু তোমার প্লেলিস্টের মধ্যে রয়েছে রিমঝিমে ধারাতে মেঘের পালক, খুব সুন্দর গান, দেখেছো কি তাকে, বৃষ্টি তোমাকে দিলাম, এসেছে রাত ভিজে হওয়ার, ওয়াও।
2: মানে বেসিক্যালি যেটা বোঝা যাচ্ছে যে আমরা একটা গানের কথা বলেছি কিন্তু উনি চারটে গান, আমি বলেছিলাম যে এটা খুব একটা সোজা কাজ নয়, তাই সময় নিয়ে ভাবো, ভেবে 9903659992 তে আমাদেরকে লিখে পাঠাও। তবে হ্যাঁ, এখনো সময় রয়েছে, ঠিক আছে, আমরা তিনটে চারটে গানও যদি তুমি লিখে পাঠাও তাহলে আমরা পড়বো না, এমনটা একেবারেই নয়। তবে যেটা করবো না, তোমরা যারা ফোন করছো তারা প্লিজ ফোন করো না, আমরা ফোনটা ধরতে পারবো না, ভিডিও কল করো না, কারণ ভিডিও কলের জন্য আমাদের 107 FM রেইনবো কলকাতার ইনস্টাগ্রাম পেজটা তো রয়েছে, সেখানে আমরা লাইভ আসবো কি আসবো না সেটা পরের ব্যাপার। তবে আমাদের যদি দেখতে চাও তোমরা সরাসরি চলে যাও ইনস্টাগ্রামে 107 FM রেইনবো কলকাতা পেজটা ফলো করো, এবং সেখানে আমি কিছুদিন আগেও লাইভ এসেছিলাম এবং তুমি বোধহয় লাইভ এসেছিলে, তো সেখানে আমাদের দেখতেই পারো। আর আপাতত মেসেজটা করো, সেটা হোয়াটসঅ্যাপ করতে পারো, সেটা আমাদেরকে টেক্সট মেসেজ করতে পারো, এই দুটো করতে পারো। আর এই মুহূর্তে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চলে যেতে পারি সং নাম্বার 16-এ। গত সপ্তাহে সং নাম্বার 16-এ ছিল আঁকিয়া রয়ে, কিন্তু এবারে প্রচুর নিউ এন্ট্রি হয়েছে, তার কারণ হচ্ছে তোমরা এই গানগুলো শুনছো এবং গানগুলোকে আবার এগিয়ে নিয়ে আসছো। যে গানটা সং নাম্বার 16-এ রয়েছে সেই গানটার নাম হচ্ছে জানি কেউ, যেটা বহু বছর আগে, বহু বছর না মোটামুটি এক দু বছর আগে রিলিজ করেছিল ঠিকই, তবে জাস্ট গত মাসে, এখনো এক মাস কমপ্লিট হয়নি, এক মাস আগে রিলিজ করেছিল জানি কিউ উইথ ইশকা, এবং যে গানটা যিনি গেয়েছেন তিনি হচ্ছেন বরুণ জৈন, কম্পোজও করেছেন তিনি। তো সেই গানটা আপাতত রয়েছে সং নাম্বার 16-এ।
1: Yes, একদমই তাই, সং নাম্বার 16-এ রয়েছে, যেখানে কিন্তু লিরিক্স অর্থাৎ গানের কথা লিখে দিয়েছিলেন জুনো এবং মিউজিক প্রোডিউস করেছেন আদিত্য। সুতরাং সেই গানটা কিন্তু এই মুহূর্তে তোমার জন্য থাকবে সং নাম্বার 16-এ, এই মুহূর্তে রেইনবো টপ 20 তে।
0: টপ 20 সং নাম্বার 16, সং নাম্বার 16।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20।
1: আর ঘড়ি যখন বলছে 9:51 অর্থাৎ যখন 5:1 হয়ে গেছে তখন কিন্তু আমরা 1:5 এসে দাঁড়িয়ে আছি, অর্থাৎ সং নম্বর 15 কিন্তু চলে এসেছি। এবং সং নম্বর 15 ক্ষেত্রে বলতে হয় এটাও কিন্তু একটা নিউ এন্ট্রি, যে ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এটা কিন্তু একটা খুব অন্য ধরনের সিনেমা। এবং স্পেশালি যারা যারা একটু সোশ্যাল মিডিয়াতে ফলো করেছেন বা দেখেছেন তারা কিন্তু জানেন সিনেমার গল্পটা কিন্তু একটু অন্য রকম। চাঁদ মেরা দিলের কথা বলছি এবং সেই চাঁদ মেরা দিল থেকে কিন্তু সং নম্বর 15 রয়েছে, যেখানে কিন্তু মিউজিক করেছেন আমাদের খুব পছন্দের জুটি সচিন চেগার। এবং সেখানেও কিন্তু লিরিক্স লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। আমরা ন্যাচারালি জানি যে অমিতাভ ভট্টাচার্যার লিরিক্স কিন্তু খুব সুন্দর হয়, এবং তার পাশাপাশি কিন্তু ছবিতে কিন্তু ফাটি অভিনয় করেছেন লাক্ষিয়া
2: এবং অনন্যা পান্ডে। এক্স্যাক্টলি তাই। এবং এবং এবং যেটা দেখা যাচ্ছে, গানটা যেটা এই সপ্তাহে সং নাম্বার 15 এ জায়গা করে নিয়েছে সেই গানটার নাম হচ্ছে এতবার, জাস্ট 13 দিন আগে রিলিজ করেছে। এবং যেটা ভিউজ আমি দেখতে পাচ্ছি প্রায় 9 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। গানটা গেয়েছেন ফাহিম আবদুল্লাহ, লিরিক্স লিখেছেন বলেই দিয়েছে অমিতাভ ভট্টাচার্য, এবং তার সঙ্গে অবশ্যই সচিন জিগার তো ছিলেনই। তো আপাতত এই মুহূর্তে তোমার জন্য গানে গানে রইল সং নাম্বার 15, আর ওদিকে 9903653992 খোলা রয়েছে, তাই পাঠাতে থাকো মেসেজ।
0: Song number 15.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: 107 FM rainbow তে তুমি শুনছো rainbow top 20 আর সঙ্গে রয়েছে আমি অভিষেক আমার সঙ্গে রয়েছে অমরজি তবে যেটা তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম যে এই রকম একটা সুন্দর ওয়েদার যেখানে প্রত্যেক দিন কালবৈশাখীর দেখা মিলছে এবং এই সুন্দর ওয়েদারে একটা বৃষ্টি ভেজা দিনে তোমার কোন গানটা ফ্ল্যাশব্যাকের গান কোন গানটা তোমার কানে বাজে এবং তোমার শুনতে ভালো লাগে বা তুমি গুনগুন করে ওঠো সেটাই লিখে জানাতে বলেছিলাম 9903659992 নাম্বারে তো মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে আসছে তবে হ্যাঁ যারা ফোন করছো প্লিজ ফোন করো না বারবার ফোন করলে আমরা কিন্তু তোমার নাম্বারটা ব্লক করতে বাধ্য হব তো সেটা করো না লক্ষ্মীটি তো এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাবো সং নাম্বার 14 এ
2: ইয়েস একদমই তাই সং নাম্বার 14 এ চলে যাবো আর সং নাম্বার 14 এর ক্ষেত্রে যেটা তোমাকে বলতে পারি স্বপ্নেরা হাতের মুঠোয় নাকি স্বপ্নেরা হাতরে বেড়ায় নাকি স্বপ্নেরা একদম হাতের সামনে এসে ধরা দিয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না সেটা গানটাই ডিসাইড করবে কিন্তু আমরা বলবো এই ঘন্টাটা অর্থাৎ এই ঘন্টার সময় কিন্তু একেবারে হাতের মুঠোয় আর নেই সময় কিন্তু হাতের বাইরে চলে গেছে কারণ 9:57 হয়ে 10 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে আর আমরাও কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রেনবো টপ 20 তে
1: তাই সং নাম্বার 14 এ যে গানটা রয়েছে সেটা হচ্ছে স্বপ্নেরা হাতরে বেড়ায় যে গানটা গেয়েছেন সহেলি চক্রবর্তী মিউজিক কম্পোজ করেছেন সুজিত সাহা লিরিক্সও লিখেছেন সুজিত সাহা আর জাস্ট মানে গানটা রিলিজ করেছে 30 এপ্রিল 2026 মানে এই জাস্ট চার দিন হয়েছে এবং এই মুহূর্তেই প্রায় 2000-এর বেশি ভিউজ হয়ে গেছে বাংলা গানে এতটা ভিউজ হলে বেশ মনটা ভালোই লাগে
2: একদমই তাই কারণ ভিউজ হতেই হতো কারণ এটা কিন্তু একটা কিউট লাভ স্টোরি
1: একদমই তাই এই মুহূর্তে তোমার জন্য থাকলো সং নাম্বার 14 only on 107 FM রেইনবো দে
0: টপ 20 টপ 20 সং নাম্বার 14 সং নাম্বার 14

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।
2: Yeah.

কষা জাম বেগুনি জিভে নুনের মোড়ক, জামবনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা জাম বেগুনি জিভে নুনের মোড়ক।

শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 107 FM rainbow তে তুমি শুনছো rainbow top 20 স্টুডিও ক্লক বলছে 10টা বাজে 8 মিনিট 26 সেকেন্ড হয়ে গেছে তবে না না না না 12টা অবধি থাকবো কথা যেমন দিয়েছি ঠিক তেমনই বলছি এখনো অভিপ্রসার অমরজিৎ রয়েছে তবে হ্যাঁ 9903653992 তে তোমার কাছ থেকে যেটা জানতে চেয়েছি সেটা হচ্ছে এই যে একটু বৃষ্টিমুখর দিনে তোমার একটু যদি ফ্ল্যাশব্যাকে যদি ইচ্ছে করে তাহলে কোন গানটা তুমি একটু কানে কানে গুনগুন করতে চাও বা শুনতে চাও তোমার কানে কানে গুনগুন হয়ে কেউ গেয়ে দিক তো সেটাই আমরা মেসেজ করবো তবে তার আগে যেটা বলার সেটা হচ্ছে এটাই যে বেশ কিছু জায়গায় বিশেষ করে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গায় আগামী 2-3 ঘন্টার মধ্যে 50-60 কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে চলেছে তাই ওই এলাকার অর্থাৎ মুর্শিদাবাদ জেলার এলাকায় এবং

0: আশাপাশি এলাকায় মানুষজনগুলোকে একটু সতর্কবার্তা জারি করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। সেই সমস্ত মানুষেরা একটু সাবধানে থাকুন, আর যদি বাইরে কাজের জন্য বেরোতেই হয় তাহলে যথাযথ ব্যবস্থা নিয়েই বেরোবেন, আর অযথাও বাইরে বেরোবেন না, বাড়িতে বসে বৃষ্টিটাকে উপভোগ করবেন, আর সঙ্গে কানে থাকুক 107 FM রেইনবো।
1: Yes, একদমই তাই। 107 FM রেইনবোতে তোমার কাছ থেকে কিন্তু জানতে চাইছি, তোমার সেই বৃষ্টির দিনে যদি একটু তোমাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, তাহলে ফ্ল্যাশব্যাকে কোন গান তুমি শুনবে? যেমন একটু আগেই কিন্তু আমরা শুনছিলাম একটা খুব সুন্দর গান, যে গান কিন্তু জাম্বনে দোলনাখানা ঝুলছে ফাঁকা, সেই রকম একটা গান, যে গান কিন্তু শিলাজিৎদা অলরেডি অনেকদিন আগেই গিয়ে দিয়েছিলেন লাল মাটির সরানে। এবং সেটা কিন্তু আমরা জানি যে বৃষ্টি মানেই কিন্তু এইরকমভাবেই আম কুড়োনো, অথবা তার পাশাপাশি বৃষ্টিতে জাস্ট খানিক ভিজে নেওয়া, এই কিন্তু আমাদের ছোটবেলার স্মৃতি। জবুই মেটে বৃষ্টির গান, রুনা বসু বরনগর থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এইরকমভাবেই কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছি যে তোমার লিস্টে যদি জানতে চাই যে বৃষ্টির গান বলতে কী গান থাকতে পারে আজকের এরকম একটা বৃষ্টিমুখর দিনে, স্পেশালি যদি তোমাকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া যায়। হাই রিমঝিম এ ধারাতে, আমি রিনি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা গানের কথা তুমি বলে দিয়েছো। এবং এই করতে করতেই কিন্তু সং নম্বর 13 আমরা চলে এসেছি, এবং খুব কাকতালীয়ভাবে সং নম্বর 13 গত সপ্তাহে এবং এই সপ্তাহে কিন্তু একই গান রয়েছে,
0: এবং সেই একই গানটা হচ্ছে 13 February যে সিনেমাটা রিলিজ করেছিল সেই সিনেমাটা, অর্থাৎ ও রোমিও। তবে তুমি কি জানো মজিদ, এই ও রোমিও সিনেমাটায় যখন তোমার ডিরেক্টর বিশাল ভারদ্বাজ একটা ইন্টারভিউতে বলেছিলেন এই সিনেমায় তমন্না ভাটিয়া এবং বিক্রান্ত মেসি ফ্রিতে কাজ করেছেন, ফ্রিতে অভিনয় করেছেন, ওনাদের একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে এবং বহুবার সেই অ্যাপিয়ারেন্সটা রয়েছে, সেখানে তারা ভালোই অ্যাক্টিং করেছেন, যদিও সিনেমাটা দেখেছি। এবং তার পাশাপাশি আরও একটা জিনিস, সেটা হচ্ছে এটাই যে প্রায় 16 বছর পর নানা পাটেকার এবং শাহিদ কাপুর সেই পাঠশালার পরে তিনি কাজ করছেন, একসঙ্গে কাজ করছেন। তো আপাতত এই মুহূর্তে যে গানটা সং নম্বর 13 রয়েছে সেই গানটা অবভিয়াসলি অরোমিও সিনেমার সাউন্ড ট্র্যাক, এবং যার নাম হচ্ছে পান কি দোকান।
1: ইয়েস, একদমই তাই। পান কি দোকানের গান কিন্তু, মানে অর্থাৎ অরোমিওর গান কিন্তু আমরা শুনে নেব, এবং যেখানে কিন্তু ফাটি অভিনয় করেছেন আমাদের প্রত্যেকের পছন্দের শাহিদ কাপুর, তার সঙ্গে রয়েছেন কিন্তু দিশা পাটনি এবং
0: সিদ্ধিদিও রয়েছেন।
1: ইয়েস, একদমই তাই। মাঝে মধ্যে মিস করে বেরিয়ে চলে যাই আর কি, কতগুলো
0: আমরা যেটা মিস করি না সেটা হচ্ছে এই গানটাকে গেয়েছেন সুখবিন্দর সিং এবং রেখা ভারদ্বাজ, লিরিক্স লিখেছেন গুলজার এবং কম্পোজ করেছেন বিশাল ভারদ্বাজ। আপাতত তোমার জন্য রইল সং নম্বর 13 অন 107 FM রেইনবো, রেইনবো টপ 20।
2: সং নম্বর 13, সং নম্বর 13।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 করতে বসে কিন্তু একটা কথা বলতে পারি, শিশা হইয়া দিল হো টুট জাতা হ্যায়। না, এই কন্ট্রোভার্সিতে কিন্তু আমরা যাব না, বরঞ্চ আমরা বলে দেব যে শিশা রিলিজ করে গেছে জাস্ট এক মাস আগে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা বলতে পারি, অফিসিয়াল মিউজিক ভিডিওর কথা আমরা বলছিলাম, ট্রেন্ডিংয়ে কিন্তু এই মুহূর্তে আসছে সেই সমস্ত অফিসিয়াল মিউজিক ভিডিওগুলো, লিরিক্যাল ভিডিওগুলো, এবং যেখানে কিন্তু দারুণ কাজ হচ্ছে, ফাটিয়ে কাজ হচ্ছে। ইয়েস, এই মুহূর্তে কিন্তু আমরা শিশার কথা কেন বলছি, কারণ রেইনবো টপ 20 তে কিন্তু আমরা আস্তে আস্তে আস্তে আস্তে সং নম্বর 13 শুনিয়ে দিয়েছি, এবার সং নম্বর 12 এর পালা। এবং সেই সং নম্বর 12 যখন তোমাকে শোনাবো, তখন বলবো যে এই গানটা জাস্ট ক্যা বাত হয়েছে, কেন, তার কারণ গানটার যদি তুমি ভিউ দেখো তাহলে কিন্তু জাস্ট প্রেমে পড়ে যাবে। ইয়েস, 8,63,00,000 ভিউ হয়ে গেছে গানটা, এবং সেই গানটা কিন্তু এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ট্রেন্ডিং অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যে গানটা কিন্তু আমাদের গত সপ্তাহেও কিন্তু লিস্টে ছিল, ইয়েস এই সপ্তাহেও কিন্তু লিস্টে চলে এসেছে, কি তাই তো বিপ্সা?
2: একদমই তাই, মানে অমরজিৎ যে পরিমাণে কিন্তু কিন্তু কিন্তু কিন্তু বলছে, সেই পরিমাণে আমাদের ভিউজ হচ্ছে প্রচুর। কারণ একটু আগে যেটা বললো যে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি, অর্থাৎ প্রায় 9,00,000,000 ছাড়িয়ে গেছে, এবং অল মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি বলা যায় সেটা এই মুহূর্তে সং নাম্বার 6 এ রয়েছে ঠিকই, কিন্তু আজকে আমাদের লিস্টে সং নাম্বার 12 এ জায়গা করে নিয়েছে, তাই তো?
1: একদমই তাই, এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সংশয় নেই, বরঞ্চ আমরা 10:16 হয়ে 16 সেকেন্ড যখন হয়ে গেছে সং নাম্বার 12 এ চলে যাব।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 12, সং নাম্বার 12।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: তোমার কাছ থেকে কিন্তু জানতে চাইছি 9903653992 তে যে এইরকম একটা বৃষ্টির দিনে শহরে হোক বা শহরতলিতে হোক যেখানেই তুমি থাকো না কেন তোমার প্লেলিস্টের মধ্যে কিন্তু যদি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কি গান থাকতে পারে সেইটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম। বৃষ্টিতে আমার খুব পছন্দ, তা সে যে যাই বলুক না কেন, বৃষ্টিতে এক কাপ গরম চা আর সঙ্গে ফাল্গুনি পাঠক। ওয়াও, ওনার গান আমি শুনতে খুব ভালোবাসি, বিশেষ করে বারিশ মে মোর নিবন কে মে তো ছম ছম নাচু আর্চনা ফ্রম সাইফু। আচ্ছা, সাপুইপাড়া থেকে আমাদেরকে মেসেজ করেছো, থ্যাংক ইউ সো মাচ অর্চনা, আমাদেরকে মেসেজ করে দিয়েছো এবং যার কথা বলে দিয়েছো তিনি কিন্তু আমাদের প্রত্যেকের খুব ফেভারিট একজন আর্টিস্ট। এবং এই মুহূর্তে যখন 10:20 হয়ে 45 সেকেন্ড হয়ে গেছে, 9903653992 তে 11টা পর্যন্ত কিন্তু তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে বলতে যাবো এবং তারপর যখন 11টা ক্রস করে যাবে তোমার সঙ্গে কিন্তু ঠিক সেই বিষয়ে কথা বলবো, অর্থাৎ যে বিষয়ে তোমার অর্থাৎ তোমার সেই গেসিং পাওয়ারটা দেখবো কেমন, সং নাম্বার ওয়ান কি হতে পারে না হতে পারে সেটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইবো।
2: আর সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য সং নাম্বার টু অব দি খুব মন দিয়ে শুনতে হবে তোমাকে, তাই তো? আর সেই কারণে তবেই তুমি বলতে পারবে যে সং নাম্বার ওয়ানে কোন গানটা থাকতে চলেছে। যদি তুমি মন দিয়ে না শোনো তাহলে কিন্তু তুমি একদম বুঝতে পারবে না যে কোন গানটা সং নাম্বার ওয়ানে হতে চলেছে, তাই মন দিয়ে শোনো। আর এই মুহূর্তে আমরা আপাতত যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আবার একটু ফ্ল্যাশব্যাকে যাবো, তার কারণ হচ্ছে একটু আগে যে মেসেজটা আমরা পেয়েছি ফাল্গুনি পাঠক, তিনি আজকে আমাদের লিস্টেও ছিলেন। তবে হ্যাঁ, এই গানটা শোনার পর এবং এই কথাটা বসানোর পর কেউ গানের রিকোয়েস্ট করবেন না, এটা আমাদের প্লেলিস্টের সঙ্গে মিলে গেছে তাই আমরা শোনাচ্ছি। তো আপাতত এই মুহূর্তে আমাদের কানে কানে থেকে ফাল্গুনি পাঠক, আর তারপরেই ফিরে আসবো সং নাম্বার ওয়ান নিয়ে তোমার জন্য।
0: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: প্রায় যখন 10:30 বেজে গেছে আমরা কিন্তু আবারও একটা ফ্ল্যাশব্যাক শুনতে শুনতে ফিরে এসেছি এবং সেই কাউন্টডাউনের মধ্যে ঢুকে পড়েছি যখন কিন্তু আমরা বলতে পারি যে সং নাম্বার 12 শুনে নেওয়ার পর এরপরে সং নাম্বার 11 এর পালা এবং সং নাম্বার 11 এর ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় আবারও কিন্তু সেই অরিজিৎ সিং

0: ইয়েস, এবং অরিজিৎ সিং গান গেয়েছেন এবং তাতে প্রচুর প্রচুর ভিউজ হবে, এটা তো খুব সাধারণ একটা ব্যাপার, তাই নয় কি?
1: একদমই, এবং খুব অল্প দিনের মধ্যেই সেই ভিউজটা হয়েছে, জাস্ট 16 এপ্রিল রিলিজ করেছে গানটা, আর এই মুহূর্তে প্রায় 1 কোটির ওপর ভিউজ হয়ে গেছে প্রায়। তবে এখানে ভালোবাসার সংখ্যাটা একটু কম, সেটা হচ্ছে মাত্র 10,000টা ভালোবাসা দিয়েছে মানুষজন এই গানটাকে। যে গানটার কথা বলছি সেই গানটা কম্পোজ করেছেন ঋত্বিক তারাশিলকার এবং হরজোত

0: গানটা এই সপ্তাহে সং নাম্বার ইলেভেনে নতুন এন্ট্রি। গত সপ্তাহে যে গানটা ছিল সং নাম্বার ইলেভেনে সেটা হচ্ছে ড্যাকাত সিনেমা সাউন্ড ট্র্যাক, আর সেই গানটা এই সপ্তাহের লিস্টে আছে না চলে গেছে লিস্ট থেকে সেটা না হয় পরে বলুক। আপাতত এই মুহূর্তে তোমার জন্য রইল সং নাম্বার ইলেভেন, আর ওদিকে 9903659992 খোলা রয়েছে।
1: টপ 20 সং নাম্বার ইলেভেন।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হিন্দি গানকে নিয়ে বাংলায় যে কাটাকাটি হয়, মাঝে মধ্যে যে একটুখানি এক্সপেরিমেন্ট হয়, একটুখানি টেস্ট টুয়েস্ট এই সমস্ত কিছু যে থাকে, সেইটা কিন্তু এবার সং নাম্বার 10 শুনলে বুঝতে পারা যাবে, কি তাই তো?
2: এক্স্যাক্টলি তাই। মানে যে গানটা অমিতাভ ভট্টাচার্য ভীষণ সুন্দর করে মন প্রাণ ঢেলে লিখেছিলেন এবং তাতে প্রীতম সুর দিয়েছিলেন এবং যে মিউজিক ভিডিওটা করণ জোহর ডিরেক্ট করেছিলেন এবং যে গানটার মধ্যে আমরা রণবীর সিং এবং আলিয়া ভট্টকে দেখেছিলাম আর যে সিনেমাটা হচ্ছে রকি আর রানি কি প্রেম কাহানি, সেই গানটার কথাই বলছি, অর্থাৎ ওয়ে কমলেয়া। আর এই গানটার এই বাংলা ভার্সন হয়ে গেছে না যেও না, মানে না যেও না ওই গানটার কথা আমি বলছি না।
1: রজনী এখনো বাকি, মানে আমরা জানি সেটা, আমরা রাত 12টা পর্যন্ত থাকবো সেটা কথা দিয়েছি।

0: এবং যে কাজটা করেছেন তিনি প্রীতম নিজে করেছেন, সঙ্গে রয়েছেন ঈশান মিত্র, আর লিরিক্স লিখেছেন সোমরাজ দাস, গানটা গেয়েছেন প্রিয়াঙ্কা দাস রাহা। ব্যাপারটা হচ্ছে গানটার নাম না যেও না, কিন্তু সুরটা হচ্ছে ওয়েলকাম লেয়ার। এই মুহূর্তে 30 এপ্রিল রিলিজ করেছে এবং অলরেডি 6,000 ভিউজ হয়ে গেছে এবং লোকজন গানটাকে রীতিমতো পছন্দ করছে। আর সেই কারণে এই সপ্তাহে সং নাম্বার 10 রইল তোমার জন্য, ওয়েলকাম লেয়ার বাংলা ভার্সন।
1: Top 20 Song number 10

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: Yes, top 20 তে রয়েছি আর এই মুহূর্তে ঘড়ি কিন্তু বলছে 10:40 হয়ে 1 সেকেন্ড অলরেডি হয়ে গেছে 9903659992 এই নাম্বারটা কিন্তু তোমার জন্য খোলা রয়েছে এবং সেখানে কিন্তু তোমার মেসেজ এই মুহূর্তে আমাদের হাতে পর্দা হ্যায় পর্দা এবং হাম দিল দে চুকে সনম ইরাবতী বসাক হাওড়া শিবপুর থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ এবং তার পাশাপাশিও কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে দেখতে পাচ্ছি যে গানটার কথা আমরা একটু আগেই অফেয়ার আলোচনা করছিলাম অমরজিৎ এবং অভিপ্সা সেই গানটাই কিন্তু সোনারপুর থেকে বর্ষা আমাদেরকে জানিয়ে দিয়েছো টিপ
2: নতুন গানে যেটা ভিউজ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম হলেও পুরোনো গানে প্রায় 4 মিলিয়নের কাছাকাছি ভিউজ আর নতুন যে গানটা রিলিজ করেছে সেটা 7 দিন আগে আবার নতুন ভাবে তৈরি হয়েছে যে গানটা সেটা হচ্ছে খাঁচার ভিতর অচিন বাকি যদিও এই গানটা বছর আগে লিখে গেছেন অন্য একজন তো আপাতত এই মুহূর্তে তোমার জন্য রইল সং নাম্বার 10 কানে কানে
0: টপ 20 টপ 20 সং নাম্বার 10 সং নাম্বার 10

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. রেইনবো টপ 20 তে এবার মনে হচ্ছে যে সবারই কিন্তু একই দিকে, মানে সবাই কিন্তু এক রুটে হাঁটছে, সেটা কিন্তু দেখে বুঝতে পারছি। বারুইপুর থেকে আশিস জানা আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, হ্যালো আমি বৃষ্টি মুখর্জিনের টিপ টিপ বর্ষা পানি আমার প্লে লিস্টে রাখবো। আচ্ছা, এর বাইরেও কিন্তু অনেক ধরনের গান আছে কি, তাই তো?
1: সে তো রয়েছে, অবশ্যই রয়েছে, তার কারণ আমরা তো অনেকগুলো গান শোনাচ্ছি তার মধ্যে থেকে। হয়তো হতেই পারে এই যে গানগুলো রয়েছে, যে গানগুলো বিশেষ করে পুরোনো গানগুলো যেগুলো ফিরে ফিরে আসছে, যেগুলো আমরা আরও শুনে শুনে শুনে শুনে ট্রেন্ডে নিয়ে আসছি, এই গানগুলোও কিন্তু বৃষ্টির
0: খুব সুন্দর গান এবং সত্যি আমাদের প্রত্যেকের ভালো লাগার কিন্তু গান।
1: হ্যাঁ, এবার এই গানটা বৃষ্টির সঙ্গে কতটা যাবে সেটা ডিপেন্ড করছে যে গানটা শুনছে এবং কোন মুডটার সঙ্গে ম্যাচ করছে সেটা তার উপরে। তবে এই মুহূর্তে আমরা চলে যাবো সং নাম্বার 8 এ। দেখতে পাচ্ছ স্টুডিও ক্লাব যেখানে বলছে 10:46:07 হয়ে গেছে, সেখানে আমরা চলে এসেছি সং নাম্বার 8 এ। আর এই সং নাম্বার 8 এ যে গানটা রয়েছে সেটাও এই সপ্তাহের নতুন এন্ট্রি, তার কারণ 22 এপ্রিল গানটা রিলিজ করেছে আর অলরেডি প্রায় 8.5 কোটির ওপর ভিউজ হয়ে গেছে। প্রায় 1 কোটির কাছাকাছি মানুষজন এই গানটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। যে গানটার কথা বলছি সেই গানটা গেয়েছেন জুবিন নটিয়াল, মিউজিক করেছেন দ্য রিশ, লিরিক্স লিখেছেন রকি খান্না এবং প্রডিউস এবং অ্যারেঞ্জ করেছেন ওই রিশ। আর গানটা কি কি কি
0: যে গানটা আমরা শুনতে চলেছি, মেরে হাম নাওয়া। ইয়েস, এই গানটার অফিসিয়াল মিউজিক ভিডিও কিন্তু রিলিজ করে গেছে এবং এই গানটাও কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিং এ রয়েছে। সুতরাং এই গানটা কিন্তু এই মুহূর্তে রেইনবো টপ 20 তে।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 8, সং নাম্বার 8।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: অভিষেক শর্মা অমরজিৎ ঠিক যেমনটা কথা দিয়েছিল 12টা অবধি থাকবে আছে এখনো তবে তবে তবে আমরা সং নাম্বার 7 এ যাব কিন্তু তার আগে যেটা বলা যে সেটা হচ্ছে যে সং নাম্বার 8 এ যে গানটা আমরা শুনলাম সেই গানটা গত সপ্তাহে ছিল না এই সপ্তাহে নতুন এন্ট্রি সং নাম্বার 7 এ যে গানটা রয়েছে সেটাও এই সপ্তাহে নতুন এন্ট্রি তবে গত সপ্তাহে সং নাম্বার 8 এ যেটা ছিল সেটা হচ্ছে বন্ধু আমার যেটা এই সপ্তাহে সং নাম্বার 18 এ রয়েছে আর আর সং নাম্বার 7 এ গত সপ্তাহে যে গানটা ছিল শিশা সেই গানটা আমরা অলরেডি শুনিয়ে দিয়েছি উইচ মিন্স শিশা গানটা এই সপ্তাহে সং নাম্বার 12 এ ছিল তো সেই কারণে বুঝতে পারছো সং নাম্বার 7 এ এবার হতে চলেছে একটা নতুন এন্ট্রি এবং সেই গানটা কি গান
2: সেই গানটার ক্ষেত্রে আমরা একটাই কথা বলতে পারি ওয়ে ওয়ে রমান এবং হরসিমরন কৌর একটা দারুণ গানে কিন্তু প্রোডাকশন দিয়েছেন এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি হায় ওয়ে এই গান গেয়ে দিয়েছেন লাইসেল রায় এবং যার মিউজিক করেছেন তারবান বেট এবং গ্যামি গ্যামি কিন্তু না গ্র্যামি নয় গ্যামি কিন্তু এর লিরিক্স লিখেছেন যা ডিরেক্ট করেছেন হার্প অজলা
1: ইয়েস তো আপাতত তোমার গানে গানে রইল সং নাম্বার 7 আর এরপরে ফিরছি তোমার মেসেজ নিয়ে
0: Top 20 Top 20 Song number 7 Song number 7

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: আর এই মুহূর্তে রেনবো টপ 20-তে যখন ঘড়ি বলছে 10:56 হয়ে 38 সেকেন্ড হয়ে গেছে, পরপর তিনটে গান কিন্তু তোমার জন্য থাকবে, যাকে আমরা বলি তিনেকে তিন গানের হ্যাট্রিক। সেই হ্যাট্রিক কিন্তু এই মুহূর্তে 107 FM রেনবোতে পরপর তিনটে গান তিনেকে তিন গানের হ্যাট্রিকে।
0: FM রেনবোতে তিনে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।
2: যেখানে যাব সেটা হচ্ছে 9903659992 তে তোমার পাঠানো মেসেজ পড়তে।
3: ইয়েস, একদমই তাই, তোমার মেসেজ কিন্তু রয়েছে। একটা খুব সুন্দর মেসেজ আমাদেরকে পাঠিয়ে দিয়েছো যে তোমাদের গান সিলেকশন এবং তার পাশাপাশি তোমাদের কথা খুব ভালো লাগছে, কিন্তু যেটা করোনি সেটা হচ্ছে তোমার নাম এবং শর্ট লোকেশন পাঠাওনি, সেই কারণের জন্য তোমার মেসেজটা পড়লেও কিন্তু তোমার নামটা আনফর্চুনেটলি বলতে পারলাম না। আর যখন 11:10 হয়ে 30 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, তখন কিন্তু এইবারে গেস করার পালা। সং নাম্বার ওয়ানের দিকে কিন্তু আমরা যাচ্ছি। সং নাম্বার ওয়ান কি হতে পারে, না হতে পারে, এতক্ষণ ধরে 9903659992 কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইছিলাম যে ফ্ল্যাশব্যাকে যদি তোমাকে নিয়ে যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বৃষ্টির দিনে কোন গান থাকবে। কিন্তু এবার আমরা কিন্তু সেই সং নাম্বার ওয়ানকে গেস করতে থাকবো।
2: এক্স্যাক্টলি, হ্যাঁ, আজকে যেহেতু কুইজওয়ালা নয় সেহেতু কোনো প্রাইজও নেই, তবে যেটা করতে পারো সং নাম্বার গেস, একটা মজা খেলা খেলবো রাত্রেবেলা। স্টুডিও ক্লক বলছে।

0: 11:11 বেজে 11:05 হয়ে গেছে, আর এই মুহূর্তে সং নাম্বার 6 তোমার জন্য থাকবে। কিন্তু যেটা থাকবে তাই গানটা সম্বন্ধে তো একটু কথা বলতে হবে। আগামী 12 জুন 2026 আপনার কাছে সিনেমা হলে আসতে চলেছে ম্যা ওয়াপস আউঙ্গা, যেটা যে সিনেমাটা ডিরেক্ট করেছেন ইমতিয়াজ আলী, এবং যেখানে দিলজিৎ দোসাঞ্জকে আমরা দেখতে পাচ্ছি, নাসিরুদ্দিন শাহকে দেখতে পাবো, বেদান্ত রায়নাকে দেখতে পাবো, শর্বরি ওয়াকে দেখতে পাবো। আর আর সিনেমার কথা আমরা আর বলছি না, সেটা হবে উইকেন্ড ফিল্ম ফিফারে। তবে রেনবো টপ 20 এই যে গানটা আমরা শুনতে চলেছি সং নাম্বার 6, সেই গানটা অবভিয়াসলি এয়ার রহমান এবং ইরশাদ কামিল এই দুজনেই লিরিক্স লিখেছেন এবং মিউজিক প্রডিউস করেছেন। গানটার কথা বলছি যেটা, সেই গানটা হচ্ছে ক্যা কমাল হ্যায়, আর সেই জন্যই গানটা প্রচুর কামাল করে দিয়েছে। জাস্ট 2 সপ্তাহ আগে রিলিজ হওয়া গানটা এই মুহূর্তে প্রায় 15 কোটির কাছাকাছি ভিউজ হয়ে গেছে। তো আপাতত সং নাম্বার 6 রইল তোমার জন্য।
1: Top 20. Top 20. Song number 6. Song number 6.
2: अपने दिल के अंदर एक लड़की को रखना जिसे 78 ईयर से देखा तक नहीं है।

0: Schlappes Auge!
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
2: হ্যাঁ, রেইনবো টপ 20-তে রয়েছে অভিপ্স অমরজিৎ। তবে এর পরের গানটা, সং নম্বর 5-এ যে গানটা রয়েছে, সেই গানটা অমরজিতের এত বেশি পছন্দ। এবং শুধু অমরজিতের নয়, এই গানটা তোমার

0: আমাদের এত বেশি পছন্দ, সেই কারণে গত সপ্তাহে গানটা ছিল সং নাম্বার 20-তে, এসে গেছে এবারে সং নাম্বার 5-এ।
1: ইয়েস, একদমই তাই। ন্যাচারালি বুঝতেই পারছো কেমন ট্রেন্ডিং এ রয়েছে গানটা। সেই গানটার কথা বলার আগে তোমাকে বলে দেবো তোমার মেসেজের কথা। চকো বয় অমরজিৎ, হানি গার্ল অভিপ্সা, কেমন আছো? ভালো আছো? ওকে, আসলাম তোমাদের টপিকে কথা বলতে। আমি অরিজিৎ সিং এর গান মহব্বত বরসা দেনা তু আর এ মন ব্যাকুল যখন তখন, এই দুটো গান কিন্তু আমার প্লেলিস্টে রাখতে চাই। অ্যান্ডি আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছো, থ্যাংক ইউ সো মাচ, দুটো গান। থ্যাংক ইউ সো মাচ
0: অ্যান্ডি। হ্যাঁ, তো আর কোনো মেসেজ কি আমরা পড়ছি আমাদের মানে
1: একদমই তাই, আমাদের এক্সট টপিকে কিন্তু একটা মেসেজ রয়ে গেছে এখনো। দেবদাস মুখার্জি বেহালা থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছেন, মান্নাদের কণ্ঠে দেবদাস ছবি থেকে শাওনো রাতে যদি, ওয়াও ক্যা বাত, খুব সুন্দর কিন্তু একটা গানের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং এই দেখতে দেখতেই কিন্তু 11:16, 11:17 হয়ে জাস্ট 1 সেকেন্ড হয়ে গেছে, এবং যে গানটার কথা বলছিলে, কাঁটা ফুটেছে, হ্যাঁ ফুটেছে নয় বরঞ্চ কাঁটা ফুটেছে।
0: হ্যাঁ, সিনেমার নামের সঙ্গে আমার ভীষণ আপত্তি, ঠিক আছে, সিনেমার নামটা কি নারী চরিত্র বেজায় জটিল, খুব স্বাভাবিক, অ্যাকচুয়ালি কি জটিল, না না না না, আই বেগ টু ডিফার, নো আই ডোন্ট বেগ টু ডিফার, আমি এখানে ডিফার করবো এই কারণেই, দেখো আমরা একটু জাস্ট এই আমাদের একটু মুড সুইং হয় ঠিকই, আমরা কোথাও যাওয়ার আগে বলি এই জামাটা পরবো না এই জামাটা পরবো, মানে এটা খাবো না সেটা খাবো, এইরকম করি ঠিকই, কিন্তু এতটা জটিল আমাদের নয় চরিত্র, বিশ্বাস করো, সেই কারণেই
1: এই বিষয়ে কন্ট্রোভার্সি থাকুক বরঞ্চ, সেটা খুব রসালো একটা আলোচনা হতে পারে, কিন্তু তোমাকে তার মাঝখান থেকেই জানিয়ে দেবো বিশো এবং রুবাই কিন্তু গানটা গেয়ে দিয়েছেন, এবং গানটার লিরিক্স লিখেছেন আর ডি, অর্থাৎ না রাহুল দেব বর্মণ নয়, রিজু দাস।
0: তো আপাতত সং নাম্বার 5 রইল তোমার জন্য, কাটা ফুটেছে ফ্রম দ্য ফিল্ম নারী চরিত্র বেজায় জটিল।
2: টপ 20 সং নাম্বার 5, সং নাম্বার 5।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes sir rainbow top 20 তে রয়েছে আর কিছুটা সময় কিন্তু আমাদের হাতে বাকি রয়েছে এই মুহূর্ত থেকে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি সং নাম্বার 1 কোনটা হতে পারে সেইটা গেস করার পালা 11:27 যখন হয়ে গেছে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ বৃষ্টি ভেজা এই মাতাল হাওয়া হৃদয়ে সখা দোলে এই বুঝি রং লাগলো হৃদয়ের এই কুলে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি এই গানটা বারবার মনে আসে ওয়াও এই গানটা কিন্তু হ্যাঁ সত্যি তাই বৃষ্টি মানেই বৃষ্টির যে সমস্ত থিম সংগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই গানটাও একটা অন্যতম গান আর রেইনবো টপ 20 কিন্তু আমরা একেবারে শেষের দিকে পৌঁছে গেছি যেখানে কিন্তু সং নাম্বার 4 এই মুহূর্তে তোমাকে
2: হ্যাঁ সং নাম্বার 4 শোনাবো কিন্তু তার আগে বলে দিই যে 1978 বা 2019 পতি পত্নী আর বউয়ের কথা আমরা এখন বলবো না আমরা বলবো পতি পত্নী আর বউ দ্বয়ের কথা যেখানে এই যে এখন একটা ভীষণ একটা শব্দ থাকে না মানে অনেকগুলো শব্দই রয়েছে তার মধ্যে চলে ভীষণ রকমভাবে চলে গ্রিন ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ চলে তো এই যে সিনেমাটা আসতে চলেছে পতি পত্নী আর বউ দো এখানে আয়ুষ্মান খুরানাকে আমরা দেখতে পাচ্ছি এবং আয়ুষ্মান খুরানার চরিত্রটা মানে কমপ্লিটলি অ্যাজ আ গ্রিন ফ্ল্যাগ ডিসক্রাইব করা হচ্ছে তো সেখানে দেখা যাক যে এখানে কি হতে চলেছে এবং অক্ষয় কুমার আয়ুষ্মান খুরানার পাশাপাশি আমরা কিন্তু সারা আলী খানকেও দেখতে চলেছি আর রকুলপ্রীত সিং থাকছে বিজয় রাজ থাকছে দিমাংশু ধুলিয়া থাকছে না আর কিছু বলবো না বলবো গানের কথা যে গানটা জাস্ট 22 এপ্রিল রিলিজ করেছে আর ইতিমধ্যে প্রায় 20 কোটি ভিউজ হয়ে গেছে ভালোবাসে লোকজন প্রায় 60,000-এর কাছাকাছি লোকজন লাইক দিয়ে দিয়েছে আপাতত ট্রেন্ডিংয়ে চলছে সেই কারণে এই সপ্তাহে সং নাম্বার 4-এ জায়গা করে নিয়েছে এই গানটাই যে গানটা লিখেছেন কে
1: Yes, যে গানটা লিখে দিয়েছেন অলরেডি ইন্ডিভারে এবং গানটা গিয়ে দিয়েছেন গুরু রানভা এবং হির এবং গানটার মিউজিক করেছেন তনিষ্ক বাগচি তনিষ্ক বাগচি মানেই কিন্তু আমরা জানি একটা ধামাকেদার কোনো কিছু কিন্তু হবেই সং নাম্বার 4 কিন্তু এই মুহূর্তে তোমার জন্য সেই গান
0: টপ 20 সং নাম্বার 4

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: এই না না না না আর একদম ওয়েট করাবো না। অভিষেক কিন্তু আমাদেরকে মেসেজ করে বলছে, কালিন্দি থেকে মেসেজ করেছে অভিষেক, বলছে যে হ্যালো তোমরা কেমন আছো, তোমাদেরকে শুনছি খুব ভালো লাগছে, আর আমার আর আমার প্লেলিস্টে যে সং হবে সেটা হলো আই হো মেরি জিন্দেগি মে তুম বাহার বনকে, সেকেন্ড চিরদিনই তুমি যে আমার, থার্ড হাম তুমারে হ্যায় তুমারে সনম, চার রিম জিম গিরে সাওয়ান, এই কটা গান।
2: মানে বেসিক্যালি বৃষ্টির সঙ্গে কোথাও না কোথাও আমরা সবাই আর কি রোম্যান্টিসিজমটাকে অ্যাড করে দিচ্ছি ঠিকই। তবে সং নম্বর ফোরে যে গানটা শুনলাম সেই গানটা গত সপ্তাহে ছিল সং নম্বর থ্রিতে, আর সেই কারণেই সং নম্বর থ্রিতে এই সপ্তাহে যে গানটা রয়েছে সেই গানটা নিউ এন্ট্রি হয়ে গেছে। মানে এক একটা সময় হয় না যে বিয়ে বাড়ির গান আসা মানেই ব্যাস একটা মানে নোটবুকে নোট করে নেবো যে এই গানটাই তো বিয়ে বাড়ির গান, তাহলে ভাই বোন দিদি বন্ধু বা নিজের বিয়ে হলে এই গানটা চালাবোই চালাবো, বা আমার নিজের বিয়ের ভিডিওতে বা বন্ধুর বিয়ের ভিডিওতে এই গানটা দিয়ে দেবো। তো সেরকমই একটা গান রিলিজ করে গেছে 3 মাস আগেই, অর্থাৎ এই বছরে ভ্যালেন্টাইন্স তে রিলিজ করেছিল খুব সম্ভবত 13 ফেব্রুয়ারি, মন মানে না সিনেমাটা রিলিজ করেছিল সেই সময়, যেখানে আমরা সুদীপা বসু, সবুজ বর্ধন এবং ঋত্বিক ভৌমিক, জয়দী চক্রবর্তী সবাইকে দেখতে পেয়েছিলাম। তো গানটা রিলিজ করেছিল অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে, এখনও বেশ ট্রেন্ডিংয়ে চলছে ঠিকই, মাঝে লিস্ট থেকে হাওয়া হয়ে গেছিল, আবার এই সপ্তাহে নতুন এন্ট্রি হয়েছে এই গানটা, যে গানটা গেয়েছেন কিঞ্জল চ্যাটার্জি। এবং
1: একদমই তাই, কিঞ্জল চ্যাটার্জি গেছেন এবং তার সঙ্গে কিন্তু নীলায়ন রয়েছেন, যে গানটার কথা বলছি কন্যে কন্যে, ইয়েস সং নাম্বার থ্রিতে কিন্তু এই গানটা রয়েছে। আর সং নাম্বার থ্রি শুনতে শুনতেই কিন্তু এবারে কিন্তু আমরা চলে আসছি একদম সং নাম্বার ওয়ানের খুব কাছাকাছি, ন্যাচারালি গেস কিন্তু করতেই থাকো সং নাম্বার থ্রি মুহূর্তে তোমার জন্য।
0: Top 20 Song number 3

শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes rainbow top 20 তে কিন্তু একেবারে শেষের পথে আমরা, কারণ এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে 11টা বেজে 44 মিনিট হয়ে 3 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। ন্যাচারালি সং নাম্বার 1 কিন্তু এখনো গেস করার পালা চলছে, আর এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই গেস করছো কিন্তু
2: একটু ভুল হয়ে যাচ্ছে ব্যাপারটা,
1: একটু ভুল হয়ে যাচ্ছে। ন্যাচারালি আমরা কিন্তু কিছুটা সময় তোমাদেরকে দিচ্ছি, যে এখনো কিছুটা সময় যেহেতু বাকি রয়েছে, প্রায় 15-16 মিনিট তোমার হাতে রয়েছে, ন্যাচারালি এখনো কিছুটা গেস করতে পারো।
2: এক্স্যাক্টলি তাই, আর এই কারণে হতে পারে এই ভুলগুলো, যে যারা হয়তো একটু আগে টিউন করেছো, যারা জানো না, তো তাদের জন্য অবশ্যই একটা রিক্যাপ থাকবে। তবে আপাতত আমরা একটু সং নাম্বার 2 এর কথা বলিনি। সং নাম্বার 2টা বলার আগে যেটা বলা যায় যে সেটা হচ্ছে সং নাম্বার 2-তে যে গানটা রয়েছে, অর্থাৎ ককটেল সিনেমা ককটেল 2 থেকে যে গানটা রয়েছে, সেই গানটা যখন 3 সপ্তাহ আগে রিলিজ করেছিল, তখন এই রেইনবো টপ 20-তে বেশ 3-4 সপ্তাহ ধরে এই গানটা সং নাম্বার 1-এ ছিল। তো সুতরাং আজকে সং নাম্বার 2-তে হয়ে যাচ্ছে, এবং গত সপ্তাহে এই গানটা সং নাম্বার 2-তেই ছিল, আর এই সপ্তাহেও সং নাম্বার 2-তেই রয়েছে। তো সুতরাং এই গানটা সং নাম্বার 1-এ হচ্ছে না। তাহলে আজকে অভিপ্সা একটা হিন্ট দিয়ে দিচ্ছে তোমাকে, তো বাকি গানগুলো তোমরা অলরেডি শুনে নিয়েছো, তো এবারে একটু ভাবো যে কোনো নতুন এন্ট্রি থাকছে, বা অন্য কোনো গান একটু পুরনো গান পিছিয়ে সামনে এসে সং নাম্বার 1 হচ্ছে, না কি হচ্ছে সেটা তুমি একটু ভেবে নাও। তো আপাতত সং নাম্বার 2 এর কথা বলতে গেলে ককটেল সিনেমার কথা বলতেই হয়, যেখানে আমরা ডায়না পেন্টিকে দেখেছিলাম ডেবিউ করতে, তেমনই ককটেল 2-তে আমরা শাহিদ কাপুর এবং রশ্মিকা মন্দানাকে দেখতে চলেছি প্রথমবারের জন্য, এবং অবশ্যই কৃতি সেননও রয়েছে, যেটা 19 জুন রিলিজ করছে ঠিকই। তবে সিনেমার গল্প তো হলো, এবার আসি গানের গল্পে।
1: একদমই তাই, গানের গল্পে কিন্তু এবারে আসতে হবে, কিন্তু তার আগে বলে দেবো এই ছবি কিন্তু ডিরেক্ট করেছেন হোমি আদাজানিয়া, এবং গানটার লিরিক্স কিন্তু যিনি লিখে দিয়েছেন তিনি কিন্তু আমাদের প্রত্যেক

0: পছন্দের তরুণ জেন এবং লাভ রঞ্জন কিন্তু আমাদেরকে এই গানটা উপহার দিচ্ছেন, যে গানটা কিন্তু এই মুহূর্তে সং নাম্বার টু তে আমরা তোমার জন্য রেখেছি।
1: তো আপাতত সং নাম্বার টু থাকলো তোমার জন্য, আর আপাতত ভাবতে থাকো সং নাম্বার ওয়ান কি হতে পারে। 9903659992 তে পাঠাও তোমার গ্যাস কি বলছে।
2: টপ 20 টপ 20 সং নাম্বার 2 সং নাম্বার 2

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20. আর এখন সেই সময়টা চলে এসেছে যখন তোমাকে জানিয়ে দেব যে এই যে আজকের রেনবো টপ 20-তে পরপর যে গানগুলো আমরা শুনিয়েছি, অর্থাৎ 2019-18, এই করতে করতে যখন আমরা সং নাম্বার 2 পর্যন্ত তোমাকে শুনিয়ে দিয়েছি, ন্যাচারালি সং নাম্বার 1 কী হতে পারে সেটা তো তুমি এখনও গেস করছো, এবং যে গেসগুলোর মধ্যে কিন্তু একটা সঠিক উত্তরও রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু তোমাকে জানিয়ে দেব যে যারা একটু পরে টিউন করেছো, অনেকগুলো গান মিস করে গেছো, তাদের জন্যও কিন্তু কিছু রয়েছে।
1: হ্যাঁ, অবশ্যই থাকছে। তো যারা যারা ভাবছো যে সং নাম্বার 1 কাটা ফুটেছে হতে পারে, বা হতে পারে বন্ধু আমার হতে পারে, বা অন্য কোনো গান হতে পারে যেটা অলরেডি বেজে গেছে, তো তাদের জন্য বলছি সং নাম্বার 20 থেকে সং নাম্বার 2-তে যে যে গানগুলো ছিল সেই গানগুলোর একটা ছোট্ট রিক্যাপ এখন তোমার জন্য থাকবে, আর তারপরেই সং নাম্বার 1 নিয়ে অমরজিৎ আর অভিপ্সা ফিরে আসবে। তবে তোমার কাছে জানতে চেয়েছিলাম সং নাম্বার 1 কী হতে পারে, গেস করো। তো তন্ময় ভবানীপুর থেকে একটা মেসেজ পাঠিয়েছে, সে সিনেমার নামটা একদম সঠিক গেস করেছে, তার জন্য তন্ময়ের জন্য একটা ছোট্ট পুঁচি হাততালি।

0: হ্যাঁ, তো সিনেমার নামটা তুমি বুঝেই পেরে গেছো, আমরা এই মুহূর্তে সিনেমার নামটা বলছি না, তবে যেটা করবো আপাতত এই রিক্যাপটা রইল তোমার কানে কানে।
1: Rainbow Top 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
2: এই সপ্তাহে সং নাম্বার 20 তে ছিল সোনোগো দক্ষিণ হাওয়া ফ্রম দ্য ফিল্ম নারী চরিত্র বেজায় জটিল।

0: সং নাম্বার 19 এ নতুন এন্ট্রি জানা বাই মেভন জোশি।
1: জানা তেনু মে সমঝাওয়া বিন তেরে মে রহনা পাওয়া ছটকে মেনু যাবি না তু দু।
0: সং নাম্বার 18 এ ছিল মেঘলার গাওয়া গান বন্ধু আমার। সং নাম্বার 17 এ ছিল এক দিন সিনেমা সাউন্ড ট্র্যাক খোয়াব দেখো।
2: খোয়াব দেখো ইয়া না দেখো লাপতা মেন লাপতা তু।
0: সং নাম্বার 16 এ নতুন এন্ট্রি জানে কিউ।
3: জানে কিউ আতে হ্যায় জো আঁখ নম কর জাতে হ্যায়।
0: সং নাম্বার 15 এও নতুন এন্ট্রি এতবার ফ্রম দ্য ফিল্ম চাঁদ মেরা দিল।

0: song number 12 Shisha. Song number 11 Nodun entry Laiya.
1: Tere naal laiya laiya main laiya ve main tere naal laiya main laiya main laiya.
0: Song number 10 Nodun entry Na jeo na ve kamlear bangla version.
2: Na jeo na na jeo
0: Song number 9 নতুন এন্ট্রি স্নিগ্ধজিতের গাওয়া গান খাঁচার ভিতর
2: Can

সং নাম্বার 8 এর নতুন এন্ট্রি মেরে হাম নওয়া সুবিন নটিয়ালের গাওয়া গান। সং নাম্বার 7 এর নতুন এন্ট্রি হাইওয়ে। সং নাম্বার 6 এও নতুন এন্ট্রি ক্যা কমাল হ্যায়।

0: সঙ্গ নম্বর ফাইভে কাটা ফুটেছে ফ্রম দ্য ফিল্ম নারী চরিত্র বেজায় জটিল। সঙ্গ নম্বর ফোরে রূপ কি রানী ফ্রম দ্য ফিল্ম পতি পত্নী অর ও দো। সঙ্গ নম্বর থ্রিতে নতুন এন্ট্রি কন্যে কন্যে ফ্রম দ্য ফিল্ম মন মানে না।
1: তারারা তোর জন্যে ওরে ও কন্যে কন্যে তারারা তোর জন্যে মেখেছে।
0: সঙ্গ নম্বর টু ককটেল সিনেমা সাউন্ড ট্র্যাক।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: যেরকম তোমাকে বলেছিলাম এখন কিন্তু 11টা বেজে 56 মিনিট হয়ে 6 সেকেন্ড হয়ে গেছে এবং সং নাম্বার 20 থেকে সং নাম্বার 2 পর্যন্ত কিন্তু অমরজিতার অভিপ্সা তোমাকে অলরেডি শুনিয়ে দিয়েছে। ন্যাচারালি সং নাম্বার 1 তন্ময় ভবানীপুর থেকে একদম ঠিক গেস করে দিয়েছো, সেটা কিন্তু আমরা বলেই দিয়েছি। আর অনেকেই যারা যারা গেস করেছিলে কিন্তু সঠিক উত্তর দিতে পারোনি, তাদেরকেও কিন্তু এই ট্রাই করার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাদের সঙ্গে ছিলে 107 FM রেইনবো রেইনবো টপ 20 কিন্তু একেবারে শেষের পথে।
2: একদমই তাই। আর যাওয়ার আগে টাটা বাই বাই বলছি অভিপ্সা অমরজিৎ, আর না শুধু টাটা বাই বাই বলবো না, তবে যেটা করবো সেটা হচ্ছে সং নাম্বার 1 যে গানটা থাকছে সেই গানটা এই সপ্তাহের একেবারে নতুন এন্ট্রি। সিনেমার নাম একদম সঠিক বলেছেন তন্ময়, পতি পত্নি অর ও দো, যেখানে আমরা আয়ুষ্মান খুরানাকে দেখতে পাচ্ছি, সারা আলী খান, ওয়ামিয়া গাবি, রকুলপ্রীত সিং, বিজয় রাজ, কাকে দেখতে পাচ্ছি না, যে সিনেমাটা অবভিয়াসলি এখন রিলিজ করেনি তবে গানটা রিলিজ করে গেছে। আর সেই কারণে এই সপ্তাহে যে গানটা সং নাম্বার 1 এ রয়েছে সেই গানটা হচ্ছে দিলওয়ালে চোর, তাই তো?
1: ইয়েস, একদমই তাই। সেই গানটা শুনতে শুনতেই কিন্তু আজকের মতো অমরজিৎ এবং অভিপ্সা তোমাকে টাটা বাই বাই বলবে, কিন্তু 107 FM রেইনবো তোমার সঙ্গে সব সময় থাকুক এটাই কিন্তু আমরা সব সময় চাইবো।
2: হ্যাঁ, সেটা অবশ্যই চাইবো। তবে গানটা সম্বন্ধে আরেকটু কিছু বলিনি, সেটা হচ্ছে জাস্ট 9 দিন আগে গানটা রিলিজ করেছিল আর ইতিমধ্যে প্রায় 20 কোটির কাছাকাছি ভিউজ হয়ে গেছে গানটা। যে গানটা গেয়েছেন আদিত্য অরিখারি, শ্রেয়া ঘোষাল এবং লিরিক্স লিখেছেন কুমার, মিউজিক অ্যারেঞ্জ করেছেন শরণ রাওয়াত। আপাতত সং নাম্বার 1 রইল তোমার জন্য। আর ভালো দেখো, নিজেকে খুব ভালো রেখো। টাটা।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 1, সং নাম্বার 1।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

শুনতে কি চাও? আশা ভোসলে, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, মানবেন্দ্র সহ নানান রকমের শিল্পীদের গান তো আপনারা সত্যিই শুনতে চান, আর শুনতে কি চাওতে তো এরকম অনুরোধ আসতেই থাকে। তাই আশা ভোসলের কণ্ঠে গানটা দিয়ে শুরু হলো আজকের শুনতে কি চাও। আজ 5ই মে, মঙ্গলবার। এই অনুষ্ঠান আপনারা শুনছেন 107 FM রেনভো এবং নিউজ অন AIR অ্যাপে। আপনাদের অনুরোধের অপেক্ষায় রয়েছি বন্ধুরা, অবশ্যই অনুরোধ করবেন এবং চেষ্টা করব অনুরোধগুলো রাখার। আর জানেন তো এই পরিবর্তিত পরিস্থিতিতে কী ধরনের অনুরোধ করতে হয়, এবং আপনারা সবটা জানেন বলে আর নতুন করে বলে দিলাম না, তবু একবার জাস্ট বলে দেওয়ার জন্য বলে দেওয়া, কারণ আমি জানি আপনারা সবাই সবটা জানেন। এর পরের গান ভূপেন হাজারিকা, এবং তার গান শুনতে শুনতে অপেক্ষায় থাকি আপনাদের অনুরোধের, ডক্টর ভূপেন হাজারিকার কণ্ঠে এই গানটা।

বারোটা থেকে একটা শুনতে কি চাও? একটা থেকে দুটো সুররঞ্জনী আর দুটো থেকে তিনটে আপকে লিয়ে ফার্স্ট আপ, এই তিনটে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি তপজা মিত্র। আর ঠিক তার পরের হাফ অর্থাৎ তিনটে থেকে চারটে আপকে লিয়ে সেকেন্ড পার্ট, চারটে থেকে পাঁচটা প্রভাতী এবং পাঁচটা থেকে ছটা আনন্দধ্বনি নিয়ে আপনাদের সঙ্গে থাকছেন সোহম মণ্ডল। আপাতত হেমন্ত মুখোপাধ্যায়।

অনুরোধ তো এসে গিয়েছে। আমাদের সৌভিক সরকার কসবা হালতু থেকে অনুরোধ করেছিলেন আশা ভোঁসলের কণ্ঠে যে কোনো একটা গান শুনিয়ে দেওয়ার। আমরা প্রথম যে গানটা শুনেছি সন্ধ্যাবেলায় আশা ভোঁসলের কণ্ঠে, তো আমাদের এক বন্ধুর অনুরোধ রাখা হয়ে গিয়েছে। আপাতত এখন যে অনুরোধটা রাখবো সেটা হচ্ছে মান্নাদের কণ্ঠে খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সে আগের মতোই আছো? সৌভিক ঢাকুরিয়া থেকে।

মান্নাদের কণ্ঠে শুনলাম, খুব জানতে ইচ্ছে করে। সৌভিক, আশা করি আপনি খুশি হয়েছেন। আপনার অনুরোধ রেখেছি, আমাদের ঢাকুরিয়া সৌভিকের অনুরোধ ছিল। এরপর লতা মঙ্গেশকর, আজ তবে এইটুকু থাক।

আমরা শুনছি শুনতে কি চাও 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে। অপেক্ষায় আছি বন্ধুদের, অনুরোধ তো অবশ্যই আসবে, চেষ্টা করব গান শোনানোর। তবে তার আগে শ্যামল মিত্র।

শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে আমাদের সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন এবং সেই সঙ্গে শুনতে চেয়েছেন সুবীর সেনের কণ্ঠে ওই উজ্জ্বল দিন গানটা।

তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

বন্ধু, সত্যি তাই। আমাদের একজন বন্ধুর তো অলরেডি অনুরোধ এসেই গিয়েছে, ঢাকুরিয়া থেকে মৌলি অনুরোধ করেছেন রবীন্দ্রসঙ্গীত শোনানোর। রমা মণ্ডলের কণ্ঠে শুনি এই রবীন্দ্রসঙ্গীতটা, যেটা মৌলি শুনতে চেয়েছেন।

রাজু মান্না উলুবেড়িয়ার জগৎপুর থেকে অনুরোধ করেছেন কিশোর কুমারের কণ্ঠে চোখের জলের হয় না কোনো রং এই গানটা শোনানোর।

তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

আশা ভোসলের কণ্ঠে দারুণ সুন্দর গজল শুনলাম আমরা। এরপরের অনুরোধ আমাদের বন্ধু মহেশতলা থেকে করেছেন বিজলি চক্রবর্তী, রাত কে হামসফর।

রাতকে হামসাফার, মোহাম্মদ রফি এবং আশা ভোঁসলের কণ্ঠে গানটা শুনলাম। ছবির নাম অ্যান ইভিনিং ইন প্যারিস। এরপর আরেকটা গজল, জগজিৎ সিং।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: ইচ্ছে থাকলেও কিন্তু আর কিছুই শোনাতে পারবো না আজকে, কিন্তু যেতে যেতে রেখে যাব এরকম সুন্দর এক মায়াবী রাতে আরেকটা গজল মুন্নি বেগম।

এখন সুররঞ্জনী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আমরা প্রথম পর্বে শুনব সেতাল সেতার, শিল্পী সামান্যয়া সরকার, রাগ কেদার।

আমরা শুনতাম সেতার, শিল্পী ছিলেন সামান্যয়া সরকার, রাগ কেদার। সেতারের পর এবার শুনব খেয়াল, শিল্পী ভ্রমন্তী সরকার, রাগ বাগেশ্রী।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন ভ্রমন্তী সরকার, রাগ বাগেশ্রী। সুররঞ্জনী এই পর্যন্তই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আপকে লিয়ে কিছুক্ষণ পর।

ঘরন্না ছবির এই গানটার সঙ্গে শুরু হলো আজকের আপকে লিয়ে। আপকে লিয়ের প্রথমার্ধে সেই 12টা থেকে 3টা পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছে তপোজা মিত্র। শিল্পী ছিলেন রুনা লায়লা, আর এখন দিলওয়ালে থেকে অরিজিৎ সিং এবং অন্তরা মিত্র।

ছবির নাম ছিল দিলওয়ালে। অরিজিৎ সিং এবং অন্তরা মিত্রের কণ্ঠে আমরা শুনলাম গানটা। এরপর কেদারনাথ থেকে অমিত ত্রিবেদী।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: জাস্ট
1: পর পর দুটো গান শুনলাম, আয়া মৌসম দোস্তিকা, ওটা ছিল লতা মঙ্গেশকর, এসপি বালসুব্রমণিয়াম, উষা মঙ্গেশকর এবং শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে। ছবির নাম ছিল ম্যায়নে প্যার কিয়া। আর এখন শুনলাম ম্যায়নে প্যার কিউ কিয়া ছবি থেকে সোনু নিগম, জয়েশ গান্ধী এবং অমৃতা কাক। এরপর দিল হি তো হ্যায় এই ছবি থেকে মুকেশের কণ্ঠে শুনবো একটা দারুণ সুন্দর গান।

ছবির নাম ছিল দিল কা রাজা। শিল্পীরা ছিলেন মোহাম্মদ রফি এবং আশা ভোসলে। আমরা শুনছি আপকে লিয়ে, হিন্দি ছবির গান 107 এফএম রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে। এরপর দিল্লি কা ঠক থেকে আশা ভোসলে।

কিশোর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে আমরা এই গানটা শুনলাম। ছবির নাম ছিল তিন দেবিয়া। এরপর জিন্দেগি এক জুয়া থেকে কুমার শানু।

একেবারে শেষের দিকে চলে এসেছি। এরপরের গান আলবেলি থেকে লতা মঙ্গেশকর।

ফের পরের গান গীতা দত্ত, কিন্তু তখন গীতা রায় এবং মুকেশের কণ্ঠে, বাওয়ারে নয়ন।

আপকে লিয়ে প্রথমার্ধ এবার শেষ করতে হবে। দ্বিতীয়ার্ধে আপনাদের সঙ্গে থাকছেন সোহম, সোহম মণ্ডল। শেষ করব মোহাম্মদ রফির কণ্ঠে তিন দেবিয়া ছবি থেকে একটা গান দিয়ে। সঙ্গে ছিলাম তপোজা মিত্র।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আজকের রাতে আপনাদের সাথে গান শোনাতে চলে এসেছি আমি সোহম। আপকে লিয়ে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে রয়েছি, আজ শোনাব সেই 1960 সালের গান। আজকের তুলনায় সেই যুগটা একেবারেই পৃথক, প্রযুক্তি উন্নত নয়, মানুষ জীবন দ্রুত নয়, কিন্তু রয়েছে অনেক ভালোবাসা। আর ভালোবাসার একটা অন্যতম বহিঃপ্রকাশ হলো সঙ্গীত। সেই সঙ্গীতের মাধ্যমেই আমরা অতীতকে খুঁজে নেব। চলুন শুনে নিই আজকের দ্বিতীয়ার্ধের প্রথম গান, আপকে লিয়ে অনুষ্ঠানের তারাত মাহমুদ এবং সুধা মালহোত্রার কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: দশক আগের আবেগকে ছুঁয়ে আসছি ভাবুন তো, কি অসামান্য একটা ব্যাপার, তাই না? চলুন চলুন আরও একবার ছুঁয়ে আসি। পরের গানটি শুনে নিই সুমন কল্যাণপুরের কণ্ঠে, সেই 1960 সালেই মুক্তি পাওয়া মিয়া বিবি রাজি ছবি থেকে। এবং তার পরের গানটি প্রথিত যশা শিল্পীদের কণ্ঠে, মুকেশ, লতা মঙ্গেশকর এবং সহশিল্পীদের কণ্ঠে, অপ লট চলে। হ্যাঁ, এই গানটি শুনে নেব জিস দেশ মে গঙ্গা বহতি হে ছবি থেকে। চলুন শুনি পরপর দুটি গান।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

এই গভীর রাতে আপনার সাথে এফএম রেনবো 100 সাথে আমি সোহম। বন্ধুরা চলুন আবারও একটু স্মৃতির সফর করে নেওয়া যাক। এবারে পরপর তিনটি গান সেই ছয়ের দশকের একেবারে প্রথম দিকে 1960 সালে মুক্তি পাওয়া ছবির থেকে, লাল কিলা ছবি থেকে গান শুনো, মোহাম্মদ রফির কণ্ঠে, তারপর মান্না দে এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে ওই একই বছরে মুক্তি পাওয়া কালাবাজার ছবির গান, এবং তারপর মহেন্দ্র কাপুরের কণ্ঠে আঁধি আয় কি তুফান, এটি বিখ্যাত গান 1960 সালেই মুক্তি পাওয়া সাত হিন্দুস্তানি ছবি থেকে। চলুন শুনে নি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: রাত ক্রমশ গভীর হচ্ছে আর গানের মাধ্যমে, সুরের মাধ্যমে আমরা সেই সময়টায় ঘুরে আসছি যে সময়টা আমরা অনেকেই দেখিনি, হয়তো অনেকে দেখেছেন, হ্যাঁ অনেক প্রবীণ মানুষ দেখেছেন, কিন্তু আমরা অনুভব করতে পাচ্ছি সেই যুগের ভাইব্রেশনকে। আসলে আপনাদের সারপ্রাইজ দেবো বলি দুটো নতুন গান শুনিয়ে দিলাম, মানে যার কথা আমি অ্যানাউন্স করিনি। হ্যাঁ, মহেন্দ্র কাপুরের কণ্ঠে সাত হিন্দুস্থানি গানটার পরে আমরা শুনেছি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে ধীরে ধীরে ঢালরে চান্দা অঙ্গুলিমাল ছবি থেকে, এবং তারপরে হেমন্ত কুমারের কণ্ঠে মঞ্জিল ছবির গান শুনে নিয়েছি। এবারে 1961 সালের, অর্থাৎ 1960-1961 সালের দারুণ কিছু ছবির গান আপনাদের জন্য অপেক্ষা করছে। প্রথম গানটি গীতা দত্ত এবং সহশিল্পীদের কণ্ঠে চৌধুরী কা চাঁদ ছবি থেকে, তারপরের গানটি সুরাইয়ার কণ্ঠে, হ্যাঁ সুরাইয়ার কণ্ঠে 1961 সালে মুক্তি পাওয়া শ্যামা ছবি থেকে, এবং তারপরের গানটিও আশা ভোঁসলের কণ্ঠে সেই সময়ের এটি বিখ্যাত ছবি সংযোগ থেকে। তাহলে চলুন পরপর তিনটি গান শুনে নিই।

দেখুন না, দেখতে দেখতে হিন্দি সাংস্কৃতিক গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয়ার্ধ প্রায় শেষের কাছাকাছি। 107 FM রেনবোয় এতক্ষণ শুনছিলেন আমার সঙ্গে, মানে সোহমের সঙ্গে। আবারও যেতে যেতে তিনটে গান আপনাদের জন্য রেখে যাই শান্তি মাথুরের কণ্ঠে, সেই 1962 সালে মুক্তি পাওয়া সান অফ ইন্ডিয়া ছবির গান, তারপরের গানটি মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে দিল তেরা দিওয়ানা ছবির গান, এবং মান্নাদের কণ্ঠে তারপরের গানটি সেই 1962 সালেই মুক্তি পাওয়া বাত এক রাত কি ছবির গান। শুনে নিই পরপর তিনটি গান, আর এর মাধ্যমেই শেষ হবে হিন্দি সাংস্কৃতিক গানের অনুষ্ঠান আপকে লিয়ে।

হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান আপকে দিয়ে আজকের মতন এখানেই শেষ হলো। 107 FM রেনবয় শুরু করছি ভোরের আগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে আজ প্রথমে বাঁশিতে রাগ অহির ভৈরব শুনব স্বরূপ কুমার চক্রবর্তীর পরিবেশনায়।

at the Kuchulin. Mashi the dog, a heat fight up. শিল্পী স্বরূপ কুমার চক্রবর্তীর পরিবেশনায় ভোরের রাগে টাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এখন শুনবেন গনকেলি রাগে খেয়াল, শিল্পী উজ্জ্বল দত্তের পরিবেশনায়।

0: কিছু নাই। আর এর সঙ্গে শেষ হলো ভোরের আগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। বন্ধুরা, আপনারা টিউন করেছেন 107 FM রেনবো। আজ FM রেনবোয় আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু সোহম। ভোর 5টা থেকে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

বন্ধুরা, পূবের আকাশ এখনো মনে হয় পুরোটা আলোকোজ্জ্বল হয়ে উঠতে পারেনি। রাতের আঁধার কাটিয়ে ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে চারিদিক, আলোর মালায় ভাসবে বিশ্ব চরাচর। কিন্তু মনের আকাশ আলোয় আলোকোজ্জ্বল, কারণ এখন সময় আনন্দধ্বনির, কবিগুরুর গানে সুরে অবগাহন করার সময় এখন। আজ তার কাব্যগ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে শোনাব, আর প্রথিত যশা শিল্পীদের কণ্ঠে শুনে নেব রবীন্দ্রসঙ্গীত। আজকে প্রথম রবীন্দ্রসঙ্গীত শুনব শিল্পী মনীষার কণ্ঠে, এবং তার পরের দুটি সমবেত কণ্ঠে। প্রথম যে গানটি মনীষার কণ্ঠে এবং তারপরেরটি বৈতালিক গোষ্ঠী সমবেত কণ্ঠে পরিবেশন করেছে, এবং তারপরের রবীন্দ্রসঙ্গীতটিও সমবেত কণ্ঠে শুনে নেব, এবং তারপরের যে রবীন্দ্রসঙ্গীত শুনব তা পরিবেশনা করেছেন প্রথিত যশা শিল্পী নন্দিনী চৌধুরী। আসুন বন্ধুরা শুনে নিই পরপর চারটি রবীন্দ্রসঙ্গীত আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানে, তারপরে কবিতা পাঠ করব। হ্যাঁ, তাঁর অমর সৃষ্টি থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। 107 FM Rainbow।

বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে তালগাছ কবিতাটি আপনাদের সামনে পড়ে শোনাই। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাকাশে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানাই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, ওড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি, তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি।

এভাবেই কবিগুরুর সৃষ্টির বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরব। চলুন আবারও চারটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিই। প্রথম গানটি সমবেত শিল্পীদের কণ্ঠে, তারপরেরটি অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, তারপরেরটি ঋতু গুহর কণ্ঠে, এবং শেষ এই মুহূর্তের যে শেষ রবীন্দ্রসঙ্গীত সেটি শুনে নেব রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

বন্ধুরা, স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় ভোর 5:26 হয়ে 22 সেকেন্ড, আর আপনারা শুনছেন আনন্দধ্বনি 107 FM রেনবোয় সোহমের সঙ্গে। কবিগুরুর কিছু কবিতা পাঠ করে শোনাচ্ছি। শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে সময় হারা কবিতাটি পাঠ করে শোনাই। যত ঘন্টা যত মিনিট সময় আছে যত, শেষ যদি হয় চিরকালের মতো, তখন স্কুলে নেই বা গেলেম, কেউ যদি কয় মন্দ, আমি বলবো 10টা বাজাই বন্ধ। তাদিন তাদিন তাদিন শুইনে বলে রাগিস যদি, আমি বলবো তোরে, রাত না হলে রাত হবে কি করে, 9টা বাজাই থামলো যখন, কেমন করে শুই, দেরি বলে নেই তো মা কিচ্ছুই। তাদিন তাদিন তাদিন যত জানিস রূপ কথা, মা সব যদি যাস বলে, রাত হবে না রাত যাবে না চলে, সময় যদি ফুরোয় তবে ফুরোয় না তো খেলা, ফুরোয় না তো গল্প বলার বেলা। তাদিন তাদিন তাদিন শিশু মনস্তত্ব কবিগুরুর বিভিন্ন রচনায় অসামান্যভাবে ফুটে উঠেছে। আমাদের সকলের মনের মধ্যে যে একটা শিশু বেঁচে থাকে, এই কবিতার মাধ্যমে তাকে স্পর্শ করা যায়। চলুন বন্ধুরা আবারও শুনে নি রবীন্দ্রসঙ্গীত, প্রথিত যশা শিল্পীদের কণ্ঠে আনন্দধ্বনি অনুষ্ঠানে। ঈশিতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে শুনে নেব পরবর্তী রবীন্দ্রসঙ্গীত, এবং তার পরের দুটি রবীন্দ্রসঙ্গীত সমবেত শিল্পীদের কণ্ঠে, এবং তারপরটি মহুয়া চক্রবর্তীর কণ্ঠে। আসুন শুনে নিই পরপর 4